0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। সঙ্গে নিয়ে সৌম্যকান্তি আজকে সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত। রাত 3টে থেকে পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আজকে সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, মাঝ রাত থেকে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আবার এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো অগ্রিম বিদায় চেয়ে নিচ্ছি, যদিও সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। প্রান্তিক কাব্যগ্রন্থের একাদশতম রচনা, শিল্পী চন্দ্রিমা গুহের কণ্ঠে শুনছিলেন আমার হিয়ার মাঝে। এখন রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের একাদশতম রচনা। কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন পাতা হয়েছিল কবে, সে তা হতে উঠে এসো কবি, পূজা সাঙ্গ করি দাও চাটুলুব্ধ জনতা দেবীরে বচনের অর্ঘ বিরচিয়া। দিনের সহস্র কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, যে প্রহরগুলি ধনী পণ্যবাহী নোঙর ফেলেছে তারা সন্ধ্যার নির্জন ঘাটে এসে। আকাশের আঙিনায় শান্ত যেথা পাখির কাকলি, সুরসভা হতে সেথা নৃত্যপরা অপসর কন্যার বাষ্পে বোনা চেলাঞ্চল উড়ে পড়ে, দেহ ছড়াইয়া স্বর্ণোজ্জ্বল বর্ণরশ্মি ছটা, চরম ঐশ্বর্য নিয়ে অস্ত লগনের শূন্য পূর্ণ করি এলো চিত্রভানু, দিল মোরে করস্পর্শ প্রসারিল দীপ্ত শিল্পকলা অন্তরের দেহলিতে, গভীর অদৃশ্য লোক হতে ইশারা ফুটিয়া পড়ে তুলির রেখায়, আজন্মের বিচ্ছিন্ন ভাবনা যত স্রোতের শেউলি সম যারা নিরর্থক ফিরেছিল অনিশ্চিত হাওয়ায় হাওয়ায়, রূপ নিয়ে দেখা দেবে ভাটার নদীর প্রান্ত তীরে, অনাদৃত মঞ্জুরির অজানিত আগাছার মতো কেহ শুধাবে না নাম, অধিকার গর্ব নিয়ে তার ঈর্ষা রহিবে না কারো, অনামিক স্মৃতিচিহ্ন তারা খ্যাতিশূন্য অগোচরে রবে যেন অস্পষ্ট বিস্মৃতি। এবারে শিল্পী নির্মাল্যের কণ্ঠে আজি বরিশনু মুখরিত।

0: শিল্পী ঋতু গুহের কণ্ঠে তুমি নব নব রূপে শুনছিলেন এই গানটি, আজকের মতো আনন্দধ্বনি অনুষ্ঠানের অন্তিম গান। বিদায় চেয়ে নিচ্ছি, সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

ভোরের পাখি জানিয়ে দেয় যে রাত শেষ হচ্ছে, আলো ফুটছে। আলো ফুটেছে, সূর্য উঠেছে, তবে মেঘের চাদর সরিয়ে ঠিক 4:56 সেই আলো একেবারে আলো আঁধারই সৃষ্টি করেছে এটাই বলতে পারি, কারণ একদম বৃষ্টি ভেজা সকাল আজকে। এই আলোই নতুন দিনের শুরু করেছে, আর দিনের শুরুতেই আসে বার্তাবাহক পাখি। সেই পাখিকেই আবার আবার আমরা অনেকেই যেমন পুষি, মানে পোষ মানাই, পোষ মানাই এই কারণে যে তাকে মানে আমরা পোষ মানিয়ে শখ পূরণ করি। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু শখ থাকে, আবার দিন মাস বছর থেকে যুগ, যুগের পর যুগ, এমন সব সময় ঘটনা তথ্য, এই সমস্ত কিছু লেখা থাকে ইতিহাস।

আর যদি সেই সমস্ত কিছুকে আমাদেরকে চাক্ষুষ করতে হয়, সামনাসামনি দেখতে হয়, অতীতের ফেলে আসা যুগে সব কিছু চাইলেই কিন্তু দেখা যায়। কোথায় গেলে দেখা যায়, কোথায় গেলে সম্ভব? উত্তর একেবারে সহজ, মিউজিয়াম বা জাদুঘর। সেখানে গেলেই কিন্তু দেখা যাবে যুগের পর যুগ থরে থরে সমস্ত কিছু সাজানো রয়েছে। আবার ইচ্ছে করলে আমি আপনি আমরা পারি তো কত কিছু সংগ্রহ করতে, কালেক্ট করতে। ওই যে শখ পূরণের জন্য আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি। যেমন অনেকেই আমরা ভোরবেলায় উঠে শখ পূরণের জন্য বিভিন্ন জায়গায় যখনই যাই না কেন বেড়াতে, সেখানে গিয়ে সানরাইজের ছবিটা তুলি, আবার সানসেটের ছবিও তুলি। এগুলো আমাদের শখ বা হবি, এটাই বলতে পারি। আসলে শখ বা হবি সে আবার এক একজনের এক এক রকম, তাই না? কেউ হয়তো বৃষ্টি ভেজা সকাল তার ছবি সেই মুহূর্তটাকে তুলে ধরে রেখে দিতে ভালোবাসেন, কেউ হয়তো সূর্যের ছবি তুলে রাখতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শখ আছে। আমার আছে শখ, আপনারও নিশ্চয়ই অনেক বিভিন্ন মানে বিশেষ কিছু শখ আছে নিশ্চয়ই। শখ বা হবি এই শুধু শৌখিনতা তা কিন্তু নয়, এটা বলতে পারি জ্ঞানের আধারও। শখ বা হবি বলতে আমরা বুঝি তাকেই যার মাধ্যমে আমরা কোনো এক বা একের বেশি, একাধিক বলতে পারি, একাধিক পার্টিকুলার কোনো কিছু সংরক্ষণ করে আনন্দ, ভালো লাগা, এই সমস্ত কিছু ফিল করি, অনুভব করি। আর এই শখ বা হবি থাকা মানেই কিন্তু ভালো অভ্যেস। এটা একটা গুণ বলা যায়, এটা এমনই একটা জিনিস যা যে কোনো বয়সী মানুষকে অনায়াসেই ছেলে মানুষই করে তুলতে পারে। তার মধ্যে যে ছেলে মানুষই ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমরা অনায়াসেই খুঁজে পাই। কেউ ডাকটিকিট জমান, কেউ পুরনো মুদ্রা অর্থাৎ টাকা পয়সা বিভিন্ন দেশে বিভিন্ন সময় সেগুলো জমিয়ে রাখেন, কেউ বা অ্যান্টিক মূর্তি সংগ্রহ করে রাখেন। শখ পূরণের জন্য অনেকেই আবার বাসের টিকিট, ট্রেনের টিকিট এই সমস্ত কিছু জমান, অনেকে আবার দেশলাই মানে ম্যাচ বক্সের লেভেল সেটাও কিন্তু জমান। এই শখগুলো খুব চেনা, খুব কমন। কথায় তো বলেই যে শখের তোলা 80 টাকা। আর সেই শখ যদি এমন হয় যে পাখি কিনে খাঁচায় বন্দি করে রাখা নয়, তাকে কথা বলা শেখানো এটা নয়, তাহলে কি? পাখি কিনে পাখি খাঁচায় বন্দি না করে আকাশে উড়িয়ে দেওয়া। বা কারো শখ যদি হয় ধরুন কুকুর বা বেড়াল পোষা নয়, সাপ পোষা। বা কারো যদি শখ হয় সাবানের ওপর নিখুঁত ছবি আঁকা, মূর্তি গড়া। বা ধরুন কারো যদি শখ হয় যেখানে যায় সেখান থেকে ধুলো সংগ্রহ করে কাঁচের বয়েম বা কাঁচের জারে রেখে লেভেল লাগিয়ে রেখে দেওয়া। আবার ধরুন কারোর হয়তো শখ মশা পটাপট মেরে সংগ্রহ করা। বিশ্বজুড়ে নানা মানুষের নানা রকম আজব শখ কিন্তু আছে। শখ ব্যাপারটা সবারই থাকে যেমন, তেমন আবার আজব শখের লিস্টটাও কিন্তু ঘেঁটে দেখলে অনেকখানি লম্বা হয়ে যাবে। হবি বা শখ আসলে অবসরে বা অবসর সময় বলতে পারি আমাদের মনটা অনেকখানি দখল করে নেয়। আর কি আমার বলতে হবে? এত সকাল থেকে শখ হবি এই সমস্ত কিছু বলে যাচ্ছি কেন? আজ এই ভালো লাগা, মন জুড়ে থাকা শখ নিয়েই কথা হবে ভোড়াইতে। না, একটু ভুল বললাম, একটু মানে কথা হবে শখ নিয়ে ঠিকই, তবে সেই শখগুলো কিন্তু একেবারেই চেনা জানা কমন শখ নয়, একদম আজব শখ। হ্যাঁ, আজব, অদ্ভুতে বা বলতে পারি একটু বিদঘুটে, এইরকম ধরনের শখ নিয়েই কিন্তু আজকে কথা হবে। মানুষের অববিট হবিজ এইগুলো নিয়েই থাকবো আজকে 107 FM রেনবোর ভোড়াইতে। আজব বললে ভুল হবে, বরং বলতে পারি একটু মজারও। 107 FM রেনবো হট সিট জুড়ে থাকবে আজকে ভোড়াইতে সেই অদ্ভুত হবি, অদ্ভুত আজব যত শখ, সেই শখের তালিকা নিয়েই আজকে কে বসে আছে? আর যে মৌমিতা 107 FM রেনবোর স্টুডিওতে। মজার মজার সব শখের তালিকা নিয়ে আপনার সঙ্গে একদম 7টা পর্যন্ত আছি আমি মৌমিতা। আর গল্প হবে তো, জমিয়ে গল্প হবে, আর সেই জানা অজানা গল্প সমস্ত কিছু নিয়েই কিন্তু একদম ভোড়ার পথ চলা শুরু করে দিয়েছি। আপাতত অজানা গল্পই হচ্ছে, অজানা গল্প সেটাই তো আস্তে আস্তে আমরা জানবো, কথায় কথায়, কথা বলতে বলতে। আজব শখ, উদ্ভট শখ, অদ্ভুত শখ, এই নিয়েই তো আজকে ভোড়াই।

অজানা গল্প ঘটনাই থাকবে আজকে ভোরাই জুড়ে। ওই যে আজব শখ, অফবিট হবিজ, হট সিটটা আজকে কিন্তু দখল করে রয়েছে। এই যে আমি আপনি আমরা সবাই কিন্তু জানি যে দেশ বিদেশের টুকিটাকি, পৃথিবীর খুঁটিনাটি, এই সমস্ত প্রমাণ সমেত সংরক্ষিত হয় জাদুঘরে কিংবা আর্কাইভে। আবার আমি আপনি আমরা নিজেরাও তো শখ পূরণ করি নানা রকম জিনিস সংগ্রহ করে। তবে আজকে যে শখের কথা হচ্ছে, একেবারে শুরুতেই কিন্তু বলে দিয়েছি যে হবির কথা আজকে হবে, সে কিন্তু একদম চেনা জানা কমন শখ নয়, একেবারেই আজব, অদ্ভুত বা বলতে পারি উদ্ভট শখ। এমন সব শখের কথাই কিন্তু আজকে রয়েছে ভোরাইতে। বিচিত্র শখ, ভয়ঙ্কর হবি আছে তো, এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয় আমাদের এই গোটা দুনিয়াতে, এই পৃথিবীতে। একটু খোঁজ করলেই আপনার পাশের বাড়ির মানুষটাকেও হয়তো খুঁজে পাবেন যার রয়েছে বিচিত্র শখ। দেশ জাতি ভেদে মানুষের শখের যেমন সাদৃশ্য আছে, মিল আছে, আবার অমিলও তো আছে ঠিক তেমনই। এই কারণেই শখের দুনিয়ায় অদ্ভুত আজব শখ অনেকেরই কিন্তু আছে। এক একজন মানুষের মানসিকতা, চিন্তাভাবনা, নিজস্ব সত্তা যেমন একেবারেই আলাদা আলাদা,

0: তেমনই কিন্তু তাদের শখ শৌখিনতার ধরন একেবারেই আলাদা আলাদা হয়। যেমন হয়তো কোনো বিখ্যাত শিল্পী, তিনি মুক্ত মনের শিল্পী, মানে মুক্ত মনের হবেই স্বাভাবিক, সেটা মুক্ত মনের, এবং তার শখটা হচ্ছে ছবি আঁকার মধ্যে দিয়ে মুক্ত মনাকেই তিনি প্রতিফলন করে থাকেন, বা তার আঁকার মধ্যে থেকে সেটাই কিন্তু প্রতিফলিত হয়, আমরা দেখতে পাই। আবার ওই ট্যাটু আঁকা, সেও কিন্তু এক শখ, তাই না? গোটা শরীরে ট্যাটু, বা ধরুন নাকে, ভ্রুতে, ঠোঁটে, কপালে, এইভাবে মানে চারিদিকে একদম পিয়ার্সিং করে রাখা, আজব শখ মেটান কিন্তু এমন মানুষের সংখ্যাও একেবারে কম নয়। এমন একজন মানুষ আছেন, 61 বছর বয়স তাঁর, 61 বছর বয়সী জার্মানির রলফ, তাঁর কথা না বললেই নয়, কারণ পিয়ার্সিংয়ের কথা আমি বললাম, 433টা পিয়ার্সিং আছে তাঁর গোটা শরীর জুড়ে। অদ্ভুত ধরনের শখ বা আজব শখ নিয়ে যখন কথা বলছি, তখন যেমন রলফের কথা আসবে, তেমন মাইকের কথাও কিন্তু হবে অবশ্যই। মাইকের সামনে, মাইক্রোফোনের সামনে বসে মাইকের কথা বলবো না, এটা হতে পারে না, হবে আস্তে আস্তে সবার কথাই হবে। তাঁরও রয়েছে এক অদ্ভুত শখ, আজব শখ, সেই সমস্ত নিয়েই আজকে রয়েছি আমরা ভোড়াইতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল সাইটে, নিউজ সাইটগুলোতে অবাক করা কোনো কিছু দেখলেই স্ক্রিনশট করে রাখা এমন এক মানুষ আছেন, এবং সেটা আবার নিজের FB-তে তিনি পোস্ট করেন সেটা দেখে। এও কিন্তু এক মানে বলতে পারি একদম অদ্ভুত শখ বা আজব হবি। পাখি পোষা, বিড়াল পোষা, কুকুরকে ভালোবেসে পোষা, এগুলো ভীষণ চেনা, এগুলো ভীষণ কমন, কিন্তু তাই বলে সাপ, এটাও সম্ভব? সাপ পোষা সেটা আবার হবি? আছে তো বলিউডের অ্যাক্ট্রেস থেকে টলিউডের ফিল্ম ডিরেক্টর। সত্যিই শখের না কোনো শেষ নেই। শখ মেটাতে হবির জন্য ধকল সহ্য করতেও কিন্তু অনেকেই রাজি আছেন। ফ্রান্সের অ্যান্টনি লাভরেডো, যিনি ব্ল্যাক এলিয়ান নামে পরিচিত, তিনি গোটা শরীর জুড়ে ট্যাটু আঁকিয়েছেন, জিভ, চোখ, চোখের পাতা কোথাও বাদ যায়নি। ইউকের এডলার, তার শখ তো আবার জুতো সংগ্রহ করা। আপনি হয়তো বলেন, ও বাবা, এ আবার এডলারের নতুন কি আছে? আমিও তো জুতো, কত জুতো কিনি, যেখানে যাই সেখানেই জুতো কিনি, আর আমার বাড়িতে একেবারে সেই শু র‍্যাকে র‍্যাকে ভর্তি, এবং সেখানে বিভিন্ন জায়গার জুতো আছে, হতেই পারে, এটা কমন শখ, একদম চেনা শখ। কিন্তু ইউকের এডলার, তার যে জুতো সংগ্রহ করার ব্যাপারটা, শখটা, সেটা কিন্তু একদম অদ্ভুত, কারণ সত্যি সেই জুতোগুলো অদ্ভুত দেখতে হওয়া চাই, তবেই না তিনি কেনেন, বা তবেই না তিনি তার সংগ্রহে রাখেন। যাই হোক, একটা জুতো এডলারের ভীষণ পছন্দ হয়েছিল, খুব পছন্দ, কিন্তু পকেট কিছুতেই সাপোর্ট করছিল না, উপায়, তাই জুতোর আদলে এডলার পায়ে ট্যাটু করে ফেললেন। ব্যাস, ট্যাটুও শখের জুতোয় পা দেওয়া হলো, ট্যাটুও হলো, আবার তাঁর যে জুতোটা কেনার ইচ্ছে ছিল, যে শখের জুতো, সে অদ্ভুত দেখতে জুতো, সেটাতেও পা গলানো হলো। এমন অদ্ভুত শখ, এমন অদ্ভুত হবি, কথাই কিন্তু আজকে 107 FM রেনবোর ভোড়াই জুড়ে রয়েছে, ভোড়াই জুড়ে থাকবে। হবে তো আজকে অনেক কিছু, অনেক রকম নতুন নতুন এই অদ্ভুত অজানা সব শখের কথা, উদ্ভট শখের কথা। আছি তো 107 FM রেনবো, আজকে আমি মৌমিতা, আর এখন আপনাকে বলছি সেজন্যই একদম রেডিও সেট টিউন করে, রেডিও ঠিক পাশে কাছে বসতেই হবে, না হলে এই অজানা গল্প, অজানা ঘটনা, আজব হবি, আজব শখের কথা কি করে জানবেন বলুন? শুধু আমি বলে যাচ্ছি তা নয়, পরের ঘন্টা আপনিও বলবেন।
1: কিছু কথা বলো।

0: কিছু কথা বলো।
1: কাছে তো বসতেই হবে, আর কিছু কথা কেন, অনেক কথা বলতে হবে। তবে এই ঘন্টায় নয়, পরের ঘন্টায়। এই ঘন্টায় আমি একা একাই অনেক কথা বলে যাব, কেমন? তো এই যে আজকে কাছে এসে বসতে হবে এই কারণেই, কারণ ইন্টারেস্টিং অদ্ভুত সব শখ বা অদ্ভুত হবি যখন ভোড়াইতে হট সিটটা একদম দখল করে রয়েছে, তখন সেই সব শখের কথা না শুনে কোথায় যাবেন আপনি বলুন তো? নিশ্চয়ই শুনতে হবে, এবং শুধু শুনতে হবে না, আপনি আপনার মনে মনেও কিন্তু সেগুলোকে একটু ঝালিয়ে নিন। যে ধরনের অদ্ভুত শখ আপনি দেখেছেন কোনো একজন মানুষের মধ্যে বা নিজেরও যদি থেকে থাকে, সেটাও কিন্তু আজকে এসে বলতে পারবেন আপনি পরের ঘন্টাগুলোতে। যাই হোক, শখ বা হবি, এই শখ ব্যাপারটা থাকা, এটা যেমন স্বাভাবিক ঠিক তেমন কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে এই প্রশ্নটা সামনাসামনি আমরা অনেকেই হয়েছি যে তোমার হবি কি, তোমার শখটা কি। এই প্রশ্নের উত্তরে যদি কেউ বলেন আমার হবি বাজার থেকে জ্যান্ত মাছ কিনে এনে পুকুরে বা নদীতে ছেড়ে দেওয়া, লোকে শুনে বলবে এ বাবা, এ তো আস্ত পাগল। কেউ যদি পাখি কিনে নিয়ে আকাশে পরপর উড়িয়ে দেন, তাহলে তাঁকেও শুনতে হবে একই ব্যাপার, পাগল আক্কা। যা দেখতে আমরা অভ্যস্ত, তার বাইরে কেউ গেলেই ব্যাস গেল গেল গেল গেল, একেবারে রব পড়ে যায়। শখ বা হবি এটা পুরোপুরিই কিন্তু ব্যক্তিগত, তবুও একটু ট্র্যাকের বাইরে গেলেই কিন্তু সবাই হাঁ করে দেখবে। অদ্ভুত ধরনের শখ বা অদ্ভুত হবি নিয়েই কথা বলছি, যেখানে সেখানে এই মাইক্রোফোনের সামনে বসে মাইকের কথা হবে না, বলবো না, সেটা হয় না। মাইক হচ্ছেন কারমাইকেলের রং, মাইক কারমাইকেল এই হচ্ছে তার পুরো নাম। তো সেই মাইক কারমাইকেলের রঙের বলের কথাই আজকে বলবো। তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, তিনি তার পেশার সঙ্গে রঙের নেশায় বুঁদ হয়ে ঘটিয়ে ফেললেন এক কীর্তি। 1977 সেই সময় মাইক একটা বাস্কেট বলকে রং করবার সিদ্ধান্ত নেন। বেশ, রঙও করেন তিনি, ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু সেটা 1977। 1977 থেকে আজ পর্যন্ত, এই 2026 সালের ধরুন গতকাল পর্যন্তই, প্রত্যেক দিন রং চাপিয়ে যান সেই বাস্কেট বলটার ওপরে, একইভাবে রং চাপাচ্ছেন। এবং সেই রং চাপাতে চাপাতে, ওটাই হচ্ছে তাঁর শখ বা তাঁর অদ্ভুত হবি বলতে পারেন, সেই রং চাপাতে চাপাতে 22,899টা রঙের আস্তরণ দেওয়া বলটার ওজন এখন, এত এত রং চেপেছে তার ওজনটাও বেড়েছে স্বাভাবিকভাবেই, সেই বলটার ওজন এখন 1,587 কেজি। ভাবুন একবার, এটাই হচ্ছেন মাইক, মাইক কারমাইকেলের হবি, যেটা কিনা আর যে মৌমিতা মাইক্রোফোনের সামনে এসে বললো সেই অদ্ভুত হবির কথা। না বলে পারি বলুন তো, এমন যার অদ্ভুত হবি রয়েছে তাঁর কথা আজকে হবে না, অদ্ভুত শখের কথা বলতে গিয়ে এটা হতে পারে না। আবার আরও এক মাইক আছেন, আরও এক মাইকের কথা না বললেই নয়, তাঁর বাড়ি হচ্ছে ইউকেতে। ইউকের মাইক একজন ফুড ব্লগার, এই ফুড ব্লগার কিন্তু মাঝখানে কলকাতায়ও এসেছিলেন, তো যাই হোক, তো মানে আমাদের শহর কলকাতার স্ট্রিট ফুড আর কি চেখে দেখার জন্য, যেহেতু তিনি ফুড ব্লগার আর কলকাতা স্ট্রিট ফুড খাবেন না একজন ফুড ব্লগার হয়ে, এটা হতে পারে না, সে পৃথিবীর যে কর্নারই থাকুক না কেন। যাই হোক, তো এই মাইক, যে মাইকের কথা এখন বলছি ইউকের, সেই মাইক তাঁর হবি তাঁর শখ কি জানেন? ফুড ব্লগার তো বললাম, তাঁর শখ হচ্ছে ঝাল লঙ্কা চিবিয়ে খাওয়া, এটাই হচ্ছে তাঁর অদ্ভুত শখ। বিশ্বের যত ঝাল লঙ্কা আছে, নিশ্চয়ই নামটা জানেন, ক্যারোলিনা রিপা, সেই ক্যারোলিনা রিপা পর্যন্ত 1 মিনিটে কচকচিয়ে 7টা খেয়ে ফেলেছেন এই মাইক। সত্যি, যদি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে অদ্ভুত

0: শখের অদ্ভুত হবির কোনো একটা জায়গা থাকতো, কোনো একটা কলম থাকতো, তবে সেখানে নিশ্চিতভাবে এই চক ল্যাম্বের কথা উঠে যেত। কেন বললাম চক ল্যাম্বের কথা, মাইকদের কথা বাদ দিয়ে চক ল্যাম্বের কথা কেন বলছি? বলবো তো নিশ্চয়ই, তবে তার আগে যেটা বলি সেটা হচ্ছে গিনেস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অদ্ভুত শখ বা অদ্ভুত হবি এমন কোনো সেগমেন্ট নেই ঠিকই এখনও পর্যন্ত, কিন্তু 107 FM রেনবোয় আছে আপনার মনের কথা, মনের বার্তা শেয়ার করবার সুযোগ। অদ্ভুত শখ বা অদ্ভুত হবি নিয়ে কথা বলতে চাইলে এখন নয়, বললামই তো, আপনার কথা শেয়ার করবেন 7:30 পর, আসবো তো আমি, আছি তো একদম 10 পর্যন্ত। যাই হোক, তবে তার আগে যেটা বলবো, যেটা শেয়ার করবার কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে শনি রবিবার ভোরাইতে আপনি শেয়ার করবেন আপনার মনের কথা, আপনার মনের বার্তা, প্রত্যেক মাসের মতোই করবেন। জুন চলে গিয়েছে, এখন আমরা জুলাইতে রয়েছি, ঋতুও চেঞ্জ হয়েছে মাসের সঙ্গে সঙ্গে, আর বদলেছে এই মাসে সেই বিষয়টা, কোন বিষয়ে আপনি বার্তা শেয়ার করবেন। যদি না আপনি কোনোভাবে শুনে থাকেন, যদি মিস করে থাকেন, তাহলে চলুন একবার শুনে নিই। শুনে নেওয়ার পর গানের ওপারে ফিরছি আমি আর জে মৌমিতা। আজকে কিন্তু 107 FM রেনবোর হট সিট জুড়ে রয়েছে শখ, শখ শৌখিনতা, যে সে শখ নয়, চেনা শখ শখ নয়, কমন শখ নয়, তাহলে কি সেই শখের কথাটা কি? আরে বাবা, যে শখ আজকে এই হট সিট দখল করে নিয়েছে সে হচ্ছে আজব শখ, উদ্ভট শখ, অদ্ভুত শখ, সেই শখের কথাই আজকে রয়েছে এই 107 FM রেনবোর ভোরাইতে হট সিট জুড়ে। আপাতত চলুন শুনে নিই শনিবার রোববারে আপনি কোন বিষয়ে ভোরাইতে আপনার বার্তা, আপনার মনের কথা শেয়ার করবেন।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: বাপরে বাপ, তাঁর আবার পছন্দ সাপ। অন্যরা যখন বিষধর সাপ দেখে ভয় পেয়ে পিছিয়ে যান, তখন আবার অবলীলায় সাপের সঙ্গে বন্ধুত্বে ব্যস্ত থাকেন এই সুস্মিতা সেন। আবার একটু সিরিয়াস হচ্ছে কিন্তু বিজ্ঞানী নিকোলা টেসলার, তাঁর অদ্ভুত একটা শখ আছে। কী অদ্ভুত শখ তাঁর ছিল! বিজ্ঞান আর সৃষ্টির দুনিয়া গবেষণাগার থেকে মাঝে মাঝেই বেরিয়ে তিনি পায়রাদের খাবার খাওয়ান। ইলন মাস্ক, তার নাম তো আমরা সবাই জানি তাই না? ইলন মাস্কের শখ হচ্ছে গাড়ির, তবে যে সে গাড়ি নয়, জেমস বন্ডের গাড়ি থেকে তাঁর কাছে আছে বিভিন্ন ব্র্যান্ডেড পুরনো দুর্লভ মডেলের গাড়ি। ইউকের পল ইয়ারো, তাঁর শখটা একটু নয়, অনেক অনেক অনেকখানি অদ্ভুত, অনেকখানি উদ্ভট। তাঁর শখ হচ্ছে, তাঁর হবি হচ্ছে টেলিভিশনে মুখ দেখানো, মানে যখনই কোথাও কোনো নিউজ চ্যানেল কভার করতে যায় খবর, তখনই তিনি ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে এসে দাঁড়িয়ে যান। আপনি একটু খেয়াল করে দেখবেন, যদি বিদেশি চ্যানেলগুলো আপনি ফলো করেন তাহলে ইউকের খবর যখনই আসবে তখনই কিন্তু আপনি এই পল ইয়ারোকে দেখতে পাবেনই পাবেন। ক্যামেরায় মুখটা দেখানোই হচ্ছে তাঁর শখ। তাঁর এই অদ্ভুত শখের কথা না বলে সত্যিই পারলাম না আজকে। যাই হোক, আর আরেকটা কথাও একটু বলতে হবে। অ্যারিজোনার ভিক ক্লিনকো, তাঁর শখ হচ্ছে বোতল সংগ্রহ করা। 17 বছর ধরে তাঁর ব্যক্তিগত সংগ্রহে 7,000-এর বেশি বোতল আছে। বিভিন্ন রঙের বিভিন্ন শেপের বোতল হচ্ছে কালেকশন করাই এই ভিক ক্লিনকোর অদ্ভুত শখ। শুনতে খুব ঘেন্না করবে এবার যেটা বলবো, খুব ঘেন্না লাগলেও সত্যি। বেরি ক্যাব্বেল নামে এক ভদ্রলোক, তাঁর শখ হলো, হবি হলো চুইংগাম চিবিয়ে সেই চুইংগামের বল তৈরি করা। মা গো মা, ওই হাত দিয়ে আবার বলটা তৈরি করছে। যাই হোক, তাও এটাই তাঁর অদ্ভুত শখ, আর সেই অদ্ভুত শখের জন্যই না তিনি আজকে আমার এই লিস্টে চলে এলেন। আর আইডিয়াটা তাঁর এসেছে কিভাবে, ফ্লাইটে ভ্রমণের সময়। ফ্লাইটে যেহেতু স্মোক করা যায় না, তাই তিনি মনের সুখে চুইংগাম চিবিয়ে যাচ্ছিলেন, এবং চুইংগাম চিবিয়ে তখন কী করবেন, চিবানোর পর সেই চুইংগাম তো আর ফেলে দেওয়ার জায়গা পাচ্ছেন না, তখন সেগুলো নিজের হাতে বলের শেপ দিয়ে রেখে দিলেন। ব্যাস ওই ওই বলটার গায়ে জুড়ে জুড়ে সেটা একটা মস্ত বড় বল হয়ে গেল, যেটা কিনা তার হবি হিসেবেই থেকে গেল। বেরি ক্যাব্বেল, তার কথাই বললাম এতক্ষণ, 6 বছরে 175 পাউন্ডের একটা বল তৈরি করে ফেলেছেন শুধুমাত্র চিবিয়ে চিবিয়ে চুইংগাম দিয়ে। ভাবুন একবার। আরও এক আজব শখের কথা বলবো, সেটা হচ্ছে ময়লা ঘাঁটাই হচ্ছে তাঁর শখ। ব্রিটেনের তিনি হচ্ছেন জেনিফার, ব্রিটেনের কামিনা জেনিফার। 95,200টা তিনি আর কি এইরকম ময়লা ঘেঁটে তার সেই সমস্ত কিছু জিনিসপত্র তিনি জোগাড় করেছেন সেখান থেকে। সেটাও কিন্তু এক আজব অদ্ভুত উদ্ভট শখের মধ্যেই পড়ে না? আবার একটু সিরিয়াস হই, কিন্তু অদ্ভুত শখের কথা যখন বলছি তখন বলতেই হবে। ইয়াহুর সিইও মারিমা মেয়ারের অদ্ভুত একটা শখ রয়েছে, সেটা হচ্ছে কি বলুন তো, কাপ কেক বানানো। মারিসার কিচেনে সব সময় কাপ কেকের সরঞ্জাম থাকে এবং তিনি ওই কাপ কেক বানাতে থাকেন। আর টুইটারের সিইও ডিক কস্টোলোর শখ বা হবি মৌমাছি পালন করা এবং মধু উৎপাদন করা। শখ পূরণ করতে অনেক কিছু করতে পারেন এই সমস্ত বিলিয়নিয়ার মিলিয়নিয়াররাও, সেটাও কিন্তু আজকে তুলে ধরলাম আপনাদের কাছে। আপন খেয়ালে শখ, এই সব বিলিয়নিয়ার মিলিয়নিয়ার তাদেরও কিন্তু রয়েছে, এবং আপন খেয়ালে শখ পূরণের উল্লাসে মন মেতে থাকে সবার, সেটা আমি আপনি থেকে ওই বিলিয়নিয়ার মিলিয়নিয়ার সবার। হবে আজকে আরও কিছু কথা, আছি তো একদম 7টা পর্যন্ত। সত্যি এই কথাটাই বলতে বলতে এই গানটার কথাই মনে হচ্ছে, এই গানটা না শুনলে যেন মনে হচ্ছে সত্যি সত্যি হবে না যেন, যে আমাদের এই যে দুনিয়ায় কত রকম যে আজব লোকজন রয়েছে, আজব সব তাদের শখ রয়েছে, সেগুলোর কথাই হচ্ছে তো। তাই এই গানটা চলুন একবার একটু শুনে নি।
1: চিড়িয়াখানা রং বেরঙের মানুষ নানা।

পায়ে পথ চড়ছে হেঁটে, মোটরে কেউ মারছে তুড়ি। মনের মানিক হারিয়ে মানুষ

এই দুনিয়ায় অনেক কিছু আছে, কিন্তু এই হজ বরল বা ওই আজব বা উদ্ভট অনেক রকম শখ কিন্তু মানুষের আছে। ছবি থেকে শুরু করে পুরনো কয়েন, নানা দেশের ডাক টিকিট, এই সমস্ত জমানো অনেক মানুষের এমন শখ তো থাকেই। আবার কিছু থাকে নজর কাড়ার মতো অদ্ভুত আজব শখ, যা নিয়ে চলছে আজকে চর্চা এই সকালবেলায়। তেমনই এক অদ্ভুত শখের জেরে নেট নাগরিকদের চর্চায় এসেছেন এক তরুণী। শখ হিসেবে তার কি না, মশা মেরে মশাদের মৃতদেহ সংগ্রহ করে, এবং শুধু তাই নয়, মৃত মশাদের আবার নামও দেয়, এবং মশার মৃত্যুদিন কোথায়, তাকে মারা হলো সেই জায়গা, এমনকি সময়টা, মানে মৃত্যুদিন কোন সময় কোন টাইমটায়, সেটা পর্যন্ত লিখে রাখে এই তরুণী। মৃত মশাগুলোর নিচে পুরো লিস্টটা জুড়ে সে তার শখটা এইভাবেই পূরণ করে। কত আজব শখ বলুন তো। শুনে আপনার অবাক লাগলেও এইভাবেই কিন্তু আজব শখ মেটায় দিল্লির আকাঙ্ক্ষা রাওয়াত। আবার বিনোদ, তার কথাও বলতে হয়, বিনোদ বাহাদুর। বিনোদ বাহাদুর নামে দার্জিলিংয়ের ছেলে, দুটো হাত থাকা সত্ত্বেও খুব দ্রুত খুব স্পিডে টাইপ করে, কিভাবে, নাক দিয়ে, বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে অদ্ভুত শখের মধ্যে দিয়ে। আবার আমরা ওষুধ খাই তো সবাই, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এজন্য আমরা ওষুধ খাই, তাই বলে ট্যাবলেট জমানো, সেটাই তো শখ। ওই যে 60 বছর বয়সী ডাচ আলেকজান্ডার ভ্যানডেন, তাঁর হচ্ছে এটাই শখ। এইরকম অদ্ভুত আজব শখ কিন্তু তাঁর রয়েছে। তিনি 2 দশকের বেশি সময় ধরে বিভিন্ন রঙের বিভিন্ন আকারের 10,000-এর বেশি ট্যাবলেট সংগ্রহ করে চলেছেন এখনও। আবার নিকোলাস কেজের শখটা, সেইটা তো শুনলে বুকটা একদম ছ্যাঁত করে ওঠে ভয়ে, কারণ তাঁর শখ ছিল ডাইনোসরের খুলি সংগ্রহ করা। আসলে শখের কোনো সীমানা নেই। কারো কাছে পুরনো টাইপরাইটার, কারো কাছে বা পুতুল, কারো কাছে পেনের ঢাকনা, কারো হয়তো শখ ইরেজার জমানো। সত্যি শখের দুনিয়ায় কোনো নিয়ম নেই, কোনো সীমানা নেই। শখ যত অদ্ভুত, গল্প ততই মজার। এমন মজার, এমন আজব মানুষদের কথা বলতে বলতেই হুমায়ুনের কথাও মনে এলো। হ্যাঁ, হুমায়ুন, তিনি তো জ্যোতিষচর্চায় বিশ্বাসী ছিলেন। এমনটা জানা যায় যে সেই কারণেই গ্রহের অবস্থান অনুযায়ী নাকি 7 দিনে 7 রঙের পোশাক পরতেন তিনি। এমন আজব শখ ছিল তাঁর। ভাবুন একবার, হুমায়ুনের মতন রাজারও কিন্তু এরকম শখ ছিল। এমন সত্যি সত্যিই বলতে গেলে এই কথা বলতেই হবে যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

এই দুনিয়ার রঙ দেখতে দেখতে স্টুডিওর ঘড়ির দিকে চোখ গেল। 6:54 হয়ে 32 সেকেন্ড হয়ে গিয়েছে, সময় এগিয়ে যাচ্ছে 7টার দিকে। সময় এগোলেও, সময়ের পরিবর্তন হলেও এমন কিছু জিনিস আছে যার কিন্তু শেষ নেই। নেই তো শেষ, মানুষের লোকজনের শখের কোনো শেষ নেই। তবে আজকে সেই সব শখের কথাই বলছি, সেই সব আজব শখ, অদ্ভুত শখের কথাই কিন্তু আজকে 107 FM রেনবোয়। অদ্ভুত কিছু শখ, অদ্ভুত কিছু হবি নিয়েই আজকে কথাবার্তা হচ্ছে। সবার কাছে ভীষণ কৌতূহলের, এটা আমারও ভালো লাগছে এই সবার কথা বলতে পেরে আপনাদেরকে, কারণ একটু তো চর্চা করতে হয়েছে নিজেকে, একটু ইনফরমেশন কালেকশন কি করতে হয়েছে, আমাকেও কালেক্ট করতে হয়েছে। তো বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার হাসি আজও তো শত শত হৃদয়ে দাগ কাটে, তাই না? শত শত কেন বলবো, লক্ষ লক্ষ হৃদয়ে দাগ কাটে। তাঁর আঁকা ছিল পেশা এবং নেশা, এটা একদম চেনা, তাই না? আর শখ ছিল কি জানেন, তিনি বাজার থেকে বিভিন্ন দামের বিভিন্ন পাখি কিনতেন, তবে পুষতেন না। শিল্পী মন তো মুক্ত মন, তাই আকাশে উড়িয়ে দিতেন। আর লেখক আলেকজান্ডার ডুমার লেখা উপন্যাস, গল্প আজও না পাঠকদের হৃদয়ে জায়গা করে আছে। তার অদ্ভুত শখ একটা ছিল, তবে তিনি তার শখকে পেশার সঙ্গে জুড়ে দিয়েছিলেন। কিভাবে? তিনি নীল রঙের কাগজে উপন্যাস লিখতেন, সব সময় উপন্যাস লেখা হতো নীল রঙের কাগজে। গোলাপি রঙের কাগজে লিখতেন কবিতা, এটাই তার অদ্ভুত শখ। এত বিখ্যাত সব মানুষের সঙ্গে আরও একজনের কথা বলছি, যেটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল খবরটা, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ছেলে। তাঁর হবি হচ্ছে বাজার থেকে জ্যান্ত মাছ কিনে এনে পুকুরে বা নদীতে ছেড়ে দেওয়া। সবাই তো সবার মতো করে শখ পূরণে ব্যস্ত থাকেন, আপন খেয়ালে শখ পূরণে ব্যস্ত, হোক না সেটা অদ্ভুত, তাতে কি, তবু তো মনের খোরাকটা মেটে, তাই না? শখের কোনো বয়স নেই, অদ্ভুত অদ্ভুত শখের মধ্যে দিয়ে ফিরে যাওয়া যায়, ফিরে পাওয়া যায় ছেলেবেলাকে। বই পড়া, গাছ লাগানো, পাখি পোষা, মাছ ধরা, স্ট্যাম্প কালেকশন করা, এমন শখ নয় তো আজকে হতলো সেই সব শখের বাইরে বেরিয়ে একেবারেই অদ্ভুত, একেবারেই মজার, একেবারেই আজব, একেবারেই উদ্ভট সমস্ত শখ পূরণের কথা, যাকে অববিট হবিজ আমরা বলতে পারি, তাই না? শখ এটা তো মানুষের ব্যক্তিগত বিষয়, তবুও যখন সেটা একেবারেই অন্যরকম, অদ্ভুত হয়, আজব হয়, তখনই সেটা চর্চায় চলে আসে, ট্র্যাকের বাইরে গেলেই সেটা চর্চায় আসে, সেটা নিয়েই আমাদের কৌতূহল জন্মায়। একঘেয়ে যান্ত্রিক জীবন থেকে একটু অন্যভাবে কাটানো শখের জগতে কিন্তু যাওয়া যায়, পাওয়া যায়। তবে আজকে চেনা পরিচিত শখ বা হবির জগতে আমরা ছিলাম না, আজকে আজব অদ্ভুত উদ্ভট এমন কিছু শখকে খুঁজে ফিরলাম। 6:56 হয়ে 58 সেকেন্ড, আমার গল্প ফুরলো, কেন রে গল্প ফুরলি, 7টা কেন বাজতে যায়, তাই গল্প থামাতে হয়, ভোড়ায়ের পথ চলা থামাছি। তবে আমি তো থামছি না, 7:02 ফিরছি নমস্কার কলকাতা নিয়ে, আর ওই ঘন্টাগুলোতে মানে 7:30 পর থেকে আপনিও কিন্তু থাকবেন, কিভাবে, আমার সঙ্গে আপনি থাকবেন, তুমি থাকবে, তোমরা থাকবে, সবাই অদ্ভুত সব শখের কথা নিয়ে থাকতে হবে কিন্তু মনে করে 10টা পর্যন্ত, আর যে মৌমিতার সঙ্গে 7:02 ফিরছি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের কাজ 80% সম্পন্ন হয়েছে, বাকি কাজও খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 1,00,000 কোটি টাকা। আগামী দুবছরের মধ্যে দিল্লির নারিমান বন্দর থেকে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দর মাত্র 12 ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব হবে বলে আশ্বাস দেন তিনি। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তি হিসেবে ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টা পরই সেনাবাহিনীর ঘোষণা প্রকাশ্যে আসে। এরই মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধি দলের বৈঠকে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: PM জয় अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5,00,000 के मुफ्त इलाज के हकदार। अब तक 1,25,00,000 रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: सुन छो 107 FM रेनबो, सात सुरे सारा दिन।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মেঘের সঙ্গে হাইড অ্যান্ড সি খেলছে ডিয়ার সান, লাইফে ডালো একটু স্পাইস, সঙ্গে প্রচুর ফান। ঘড়ির কাঁটা অলরেডি 7টা ছুঁয়েছে, উইকের ফোর্থ ডেতে অফিস কিন্তু আছে। 7টা 10টার জার্নিটাতে হবে প্রচুর কথা। মৌমিতার সঙ্গে শুনছো তুমি বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। সূর্য আর মেঘের হাইড অ্যান্ড সি খেলা দেখতে দেখতে ঝেঁপে বৃষ্টি আসছে, আবার কখনো বা মেঘেই ঢেকে আছে পুরো আকাশটা। রোদ ছায়ার এই খেলার মধ্যেই কিন্তু আসরের সঙ্গে বৃষ্টির কেমিস্ট্রিটা হাওয়া অফিসের আপডেট মতো জমলেও গরম কিন্তু শেষ নেই। ঘেমো ঘেমো ভাবটা কিছুতেই ভ্যানিশ হচ্ছে না, কিন্তু ভ্যানিশ করতেই হবে তোমার উইকনেসটাকে। হ্যাঁ, ভ্যানিশ করতে হবে তোমার উইকনেসটাকে, কারণ আজকে উইকের ফোর্থ ডে, অফিস ডে, বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আর আজকে বাজার দর থেকে ওয়েদার ঠিক কতটা এই লক্ষ্মীবারে লক্ষ্মীবন্ত হবে সেই সমস্ত আপডেট তো দেবই, সঙ্গে বলবো সময়টার কথাও। আরে বাবা, অলরেডি 7টা বেজে গিয়েছে, 7টা ছুঁয়ে ফেলেছে ঘড়ির কাঁটা। বৃহস্পতিবারের কেজো দিনটাকে কিভাবে তুমি ম্যানেজ করবে, নিজেকে অকেজো না করে সেই প্ল্যানটার একটা চকআউট করে ফেলো, আর সঙ্গে টুকটাক ওয়ার্কআউটটাও রেখো। অফিসিয়ালি এখন বর্ষাকাল, ত্রিফলা এটাকেই কিন্তু আকাশের মুখ হয়েছে কালো, হচ্ছে আবার কখনো বা ফর্সা, যদিও গরম তবুও জানি শহরে এখন বর্ষা। আর তাই তো এ কথা সে কথা তোমার কথা ভাবতে ভাবতেই বলতে বলতেই কি হলো, বৃষ্টি এলো।

হতেই তো কেসা হতা, ভাবতে ভাবতে বৃষ্টি এলো। সত্যি বৃষ্টি এলো তো? আরে বাবা, রাত ভোর বৃষ্টি হচ্ছে, সাত সকালেও বৃষ্টি হচ্ছে। আর তাই তো এই বৃষ্টি হওয়ার কথাই তোমার সঙ্গেও আমার হচ্ছে। আর অফিসিয়ালি এখন বর্ষাকাল, আষাঢ় মাস শেষের পথে, তাতে কি আষাঢ়ের হবে অন্ত, তবে শ্রাবণেও কিন্তু থাকবে বৃষ্টির বার বারণ, তো আপডেট তো এমনটাই। কিন্তু ওই যে বৃষ্টি হলেও ঘেমো ঘেমো ভাবটা তো মিসিং নয়। আর ওদিকে গত রবিবার ছিল বিরিয়ানি ডে, সে তো তুমি আমি জানি, আর আগামীকাল হলো কাবাব ডে। সে কথা কি জানো তুমি? জুলাই মাসের সেকেন্ড ফ্রাইডে, মানে হচ্ছে কাবাব খাওয়ার দিন। তো সেই মানে কালকে চেলো বা শাম্মি বা হরিয়ালি কাবাব হোক না, কালকে তুমি মানে এই সমস্ত কাবাবগুলো রেখো তুমি তোমার মেনু লিস্টে। আর এদিকে সামনেই আবার 16 তারিখে মানে 16th আসছে রথ, আগামী বৃহস্পতিবার। আর এই রথের দড়ি হাতে নিয়েই কিন্তু ওই বৃহস্পতিবারেও, ওই দিনও কিন্তু স্টুডিওতে লাইভ থাকবো আমি আর যে মৌমিতা, সে তো তুমি আমি জানি, বা আমি গতদিন এসেও বলেছি একই কথা। কিন্তু জানি না আজকে এই 9th July কেন মেমোরেবল, সেটা জানতে গেলে, দেখতে গেলে অবশ্যই যেটা করতে হবে, ডায়েরির পেজ উল্টাতে হবে। আর সেই ডায়েরি কিন্তু এখন আর যে মৌমিতার হাতে। আজকে আষাঢ়ের 24/1433 বঙ্গাব্দ, 9th July 2026 ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। আর এবারে ডায়েরির পেজ উল্টিয়ে তোমাকে বলছি যে আজকের দিনটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়। আজকের তারিখটা না অনেক ঘটনার সাক্ষী। 1810 9th জুলাই নেপোলিয়ন হল্যান্ড দখল করেন। আজকের দিনেই ভাস্কোডা গামা লিসবন থেকে ভারতের দিকে যাত্রা শুরু করেন। আজকের দিনেই উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয় 1877 9th জুলাই। আর আজ আবার আর্জেন্টিনার স্বাধীনতা দিবস, আজ আমারও কিন্তু স্বাধীনতা দিবস। আর জানোই তো আর্জেন্টিনার স্বাধীনতা দিবস মানেই আর যে মৌমিতা একটু বেশি বেশি খুশি, কারণ প্রি কোয়ার্টার ফাইনালে একদম উঠে গেছে আর্জেন্টিনা। যাই হোক, আমি তুমি আমরা সবাই জানি আমাদের জাতীয় পশু কী, তাই তো? জানি, তুমি এক্ষুনি বলছো আরে বাবা এই কি মৌমিতা কি জানে না, না আমিও জানি। কিন্তু তুমি কি জানো এই 9th July ডেটার সঙ্গে সে জড়িয়ে রয়েছে? 1969 9th জুলাই বাঘকে ভারতের জাতীয় পশু স্বীকৃতি দেওয়া হয়। আবার আজকের দিনেই কলকাতায় প্রথম মিনিবাসের চাকা গড়ায়। বাস থেকে মিনিবাস চলতে গেলে চাকা ছাড়াও লাগে যেটা, সেটা হচ্ছে পেট্রোল বা ডিজেল। আর তোমার আমার চলতে গেলে চাই পা, সঙ্গে চাই যেটা, সেটা হচ্ছে খাবার দাবার। আর তার জন্য আজকে থেকে সকালে ডেলি বেসিসে তুমি ডেলি বেসিসে মুখে দিবে আমন্ড। হ্যাঁ, মুখে অবশ্যই আমন্ড দিও, আমন্ড দিয়ে কিন্তু দিনটা শুরু করো, কারণ আজকে হচ্ছে আমন্ড ডে। সঙ্গে ব্লুবেরি জুসেও একটু চুমুক দিও আজকে, তারও দিন। তবে আজকে ব্রেকফাস্টে ওটসের যে কোনো একটা আইটেম রেখো ডে সেলিব্রেশনের জন্য। আর কালকে তো কাবাব ডে, সে তো কালকে খাবে। আজকে সন্ধ্যাটা তুমি কিভাবে জমাবে? বারবিকিউয়ের সঙ্গে জমাতেই পারো, কারণ জুলাই মাসটাই বারবিকিউ মান্থ হিসেবে সেলিব্রেট করতেই পারো তুমি। আর যেটা করতে পারো সেটা হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে ফ্যাশনেও ভাসতে পারো, কারণ আজকে ফ্যাশন ডে। তো ফ্যাশনে তুমি নিশ্চয়ই ভাসবে, আর সেটার জন্য বেশ সুন্দর সুন্দর একটু ড্রেস পরে র্যাম্পে হাঁটো আর না হাঁটো, তাতে কি হয়েছে? বারবিকিউটা জমানোর জন্য তুমি সন্ধ্যেবেলাটা এরকমভাবে সেজেগুজে যেতেই পারো, সাজুগুজু করে। যাই হোক, আমারও একটু যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক ওয়েদার কি বলে আর কি হয় না হয় সেটা সময় তো বলবে। আর আমিও যেটা করব সেটা হচ্ছে আজকের মতো ডায়েরির পেজ বন্ধ করে একটা রোম্যান্টিক গান রাখবো তোমার জন্য, যে গানটা শুনলেই না কি হবে বলো তো, জাস্ট জাস্ট।

0: যার মধ্যে না একটা কি বলবো, মানে উথাল পাথাল হবে শুধু না, একটা মুগ্ধ ব্যাপার আসবে, মানে মুগ্ধ করে দেবে সেই গানটা। এমনই গান আসছে এবারে ড্যাডির পেজ বন্ধ করে নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানের কথাগুলো সত্যি মুগ্ধ করে দেয়, তাই না? সত্যি মুগ্ধতা এনে দেয়। আবার মুগ্ধতা আসে তো স্পেশাল অকেশন সেলিব্রেশনের মধ্যে দিয়েও, কিন্তু মুগ্ধতা চলে আসে। স্পেশাল অকেশন, স্পেশাল ডে সেলিব্রেট করি তো আমরা, এই সমস্ত মনের মানুষের সঙ্গে, কাছের মানুষের সঙ্গে আমরা টাইম স্পেন্ড করি। আর এটা জানো তো, স্ট্রেস এবং পেইন থেকে রিলিফ পাওয়ার বেস্ট মেডিসিন হচ্ছে মনের মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করা, সময় কাটানো। আর আমিও চাই কাছের মানুষের সঙ্গে, মনের মানুষের সঙ্গে তোমাদের কেমিস্ট্রিটাও জমে থাকুক। এখন তো মানে কি চলছে, এখন বর্ষা চলছে, বৃষ্টি রয়েছে শহরে, আর তাই বলে যে মানে সেলিব্রেশন টান হবে না, এটা হতে পারে না। বার্থডে সেলিব্রেশন এটা তো একেবারে ডে ওয়াইজ হয়েই থাকে, চলতেই থাকে। আর আজকে তো 9th জুলাই, ডায়রির পেজ যখন উল্টিয়ে দেখছিলাম যে এটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়, তখনই তো দেখলাম আজকে সিলভার স্ক্রিনের অনেক সেলিব্রিটি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ। আজকে কিন্তু অনেকের জন্মদিন, আমরাও করছি উইশ।
1: Bumper Birthday, Bumper Birthday.

0: বাবার বার্থডে।
1: আজকে অ্যাক্টর সঞ্জীব কুমার, অ্যাক্ট্রেস সঙ্গীতা বিজলানি এবং অ্যাক্ট্রেস মডেল অপূর্বা অরোরার বার্থডে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যাক্ট্রেস তবাসুমের কথাও বলতে হয়, কারণ তারও আজকে জন্মদিন। আর এই সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে ফিল্ম ডিরেক্ট করেন কে? অবশ্যই ডিরেক্টর, সে তো তুমি আমি জানি। কিন্তু এমন একজন ডিরেক্টরের আজকে জন্মদিন, তিনি নেই ঠিকই, সশরীরে নেই, কিন্তু তিনি আছেন। তার পরিচালিত সমস্ত ছবির মধ্যে থেকে এবং তার অভিনয়ের মধ্যে থেকে তিনি আছেন আমাদের মধ্যে, আমাদের কাছে, আমাদের হৃদয়ে। তিনি হচ্ছেন গুরুদত্ত, তাঁর আজকে জন্মদিন। আর আজকে যদি তোমার লাইফের স্পেশাল ডে হয়, আই মিন বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এত সব সেলিব্রিটির সঙ্গে বার্থডেটা শেয়ার করছো, শেয়ার তো আমিও করব। একটা মন ভালো করা একটা নিউজ তোমাকে বলবো। তোমার আমার প্রিয় শহর তো এই কলকাতা, আর এই কলকাতার ঐতিহ্যবাহী যানবাহনের কথা মুখে এলেই, মনে এলেই যেটা চলে আসে সেটা হচ্ছে ট্রাম আর ট্যাক্সি। হ্যাঁ, হলুদ ট্যাক্সি এবং ট্রামের কথা আসবেই আসবে। তো তোমাকে সেই ইনফোটাই আমি শেয়ার করছি, যে যে ইমোশন জড়িয়ে থাকা হলুদ ট্যাক্সি পলিউশন ফ্রি হয়েই কিন্তু এবারে আমাদের এই রাজপথে ছুটবে। ইভিতে কনভার্ট হয়ে বদলে যাচ্ছে এই হলুদ ট্যাক্সি, ইলেকট্রিক সেই ভেহিকেল হিসেবে শহরের রাজপথে ছুটে বেড়াবে এবার হলুদ ট্যাক্সি। ঐতিহ্য ধরে রেখে আধুনিকতার ছোঁয়ায় হলুদ ট্যাক্সি ইভিতে কনভার্ট হয়ে ছুটবে এবার শহরে, গ্রিন সিগন্যাল মিললেই। গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই কিন্তু এই হলুদ ট্যাক্সি, যেগুলো কিনা ইভিতে কনভার্ট হয়েছে, সেগুলো শহরের রাজপথে ছুটবে। তুমি আমি শহরই হয়ে সফর করতেই পারি, শহরেই হলুদ ট্যাক্সি থেকে ঘোড়ার গাড়িতে চড়ে উড়ান দিতেই পারি, কিন্তু আমরা হারিয়ে যেতেই পারি এই শহরে, কারণ হারিয়ে যাওয়ার অপশন আছে। তো কত কি আছে বলো তো, পলিউশন ফ্রি ঘোড়ার গাড়ি আছে, তার সঙ্গে ইভি ট্যাক্সি আসছে, আর কি নেই? তাই তো তোমায় শহর সফর জড়ানোর জন্যই এই গানটা রাখ।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:23 হয়ে 2 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। সময় তো ছুটছে ঘড়ির মধ্যে যেমন, ঠিক তেমন কিন্তু ছুটে চলেছি সকাল থেকে সন্ধ্যে তুমি আর আমিও। আর শরীর ছোটাতে গেলে চাই যেটা, সেটা হচ্ছে সময় মেনে, সময় দেখে ফাস্টিং ব্রেক করা। খাওয়া দাওয়াটা দমদার হলে তখনই কিন্তু শরীর ছুটবে একেবারে দম দেওয়া ঘড়ির মতো। আর আজকে তো অফিস ডে, তাই সময় মতো অফিসেও যেতে হবে, মিটিংয়েও অ্যাটেন্ড করতে হবে, সঙ্গে কিছু কিছু মুখেও তোমায় দিতে হবে। চাই তুমি টু হুইলারের মজা নিতে নিতে কন্টিনেন্টাল থেকে ইটালিয়ান ডিশে ডিনার সারতে পারো। এমনই বাইকার ক্যাফে রয়েছে আমাদের শহর কলকাতায়, আছে তো জঙ্গল সাফারির অপশনও রয়েছে, এমনই অ্যাম্বিয়েন্সে হতেই পারে তোমার পেট পুজো। তবে এখন তো কি বর্ষাকাল, তো এই বৃষ্টি ভেজা মানে বেশ একটা ওয়েদার রয়েছে, বেশ ভিজে ভিজে ওয়েদারে একটু দুপুরের দিকে একদম ট্যালট্যালে ব্যাপার স্যাপার না রেখে আর কি, ট্যালট্যালে ঝোলে ডুব না দিয়ে একটু স্পাইসি ডেলিশিয়াস একটু খাবার দাবার কিন্তু রাখতেই পারে, মানে থাকতেই পারে। আর তাছাড়া ননভেজ আইটেম এই সময় একটু অ্যাভয়েড অনেকেই করে থাকেন, কিন্তু এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু ননভেজ আইটেমটা রাখতেই পারো তুমি, সেটা ওই দুপুরেই হোক কিংবা রাতেই হোক হতেই পারে। তবে হ্যাঁ, এটা একদম ঠিক, যতই গরম হোক যতই বৃষ্টি হোক যাই হোক না কেন, প্রতিদিন কিন্তু দুপুরে বা রাতে মানে লাঞ্চে বা ডিনারে ট্যালট্যালে মাছের ঝোলে বা ডালের বাটিতে ডুব দিয়ে খাবি খেতে কারোর মন চায় না। তাহলে উপায় কি? নো প্রবলেম, আছি তো আর যে মৌমিতা শেফ হয়ে আজকে ননভেজ একটা আইটেম তোমাকে শেয়ার করব। চলো তাহলে সোজা রান্নাঘরে।
3: Food Funda,
4: যা যা লাগবে সব আছে তোমার রান্নাঘরে আর ফ্রিজে, সেজন্য তো হাত ধরে সোজা তোমায় টেনে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে হবে ডিমের একটা ফাটাফাটি জমজমাটি আইটেম, ওমলেট থেকে পোচ বা ডিম ভাপা কিংবা এগ কোরমা, এগুলো পাতে থাকলে কিন্তু পাত নিমেষেই খালি হয়ে যায়। তবে আজকে যেটা হবে সেটা হচ্ছে এগ লাভাবদার, বলতে যত না কঠিন বানাতে কিন্তু খুব সোজা। গোটা পাঁচেক ডিম তুমি সেদ্ধ করে লম্বালম্বিভাবে চারটেকে কেটে রাখো, সেই চারটাকে কেটে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে তেলে হালকা করে একটু ফ্রাই করে নাও, দুদিক ভেজে কিন্তু তুলো। এবারে একটা আস্ত যে ডিম সেদ্ধ রয়েছে, কারণ তুমি পাঁচটা ডিম সেদ্ধ করেছো, যে ডিম সেদ্ধ আর একটা রয়েছে সেটাকে তো তুমি ভাজোনি, সেটাকে কাটোনি, তাহলে সেটাকে কি করবে? সেই ডিম সেদ্ধটাকে নিয়ে তুমি মিহি করে গ্রেড করে রেখে দাও। এবারে তেলে গোলমরিচ তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কাটা পেঁয়াজ রসুন হালকা ব্রাউন করে ভেজে একে একে টমেটো, গোটা 10-15টা চিনে বাদাম বা কাজু বাদাম, চাল মগজ এবং তার সঙ্গে নুন লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে হাফ কাপ মতন জল দিয়ে দাও। তারপরে তুমি ওটাকে নিয়ে সোজা মিক্সিতে চালান করে দাও। এবার ওই ঘূর্ণি মেশিনটাকে ভালো করে ঘুর ঘুর করে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার একটা পেস্ট বানিয়ে ঘূর্ণি মেশিন থেকে ওটাকে বলে নাও ঢেলে। এবারে কড়াইতে 2 চামচ ঘি আর বাটার, হ্যাঁ ঘি বা বাটার তুমি যে কোনো একটা দাও, এবং তারপরে ঘি বা বাটারটা যেই একটু গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি ওর মধ্যে যে মিশ্রণটা তুমি ওই তোমার মিক্সিতে করেছিলে সেই যেটা বলে ঢেলে রেখেছিলে সেটাকে এবারে তুমি সোজা একদম ল্যান্ড করিয়ে দাও কোথায়, ওই কড়াইতে। তেল ছাড়লে বা ঘি ছাড়লে যাই বলো না কেন, ভেজে রাখা ডিমগুলো এবারে তুমি সামা আর কি ওর মধ্যে দাও এবং সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তুমি তারপরে ওতে জল দেবে। তাহলে কখন জলটা তুমি দেবে? যতক্ষণ খুন্তি নাড়বে কতক্ষণ, ওই যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ। এরপরে তুমি যেই জল দেবে, দেওয়ার পরেই দেখবে একটু সামান্য একটু সময় একটু কুক করে নাও, তেল ছাড়লেই ব্যাস, এবারে দাও তুমি সার্ভিং বলে ঢেলে, উপরে দাও সেই গ্রেড করা ডিম, যেটা সেদ্ধ ডিমটা গ্রেড করে রেখেছিলে সেটা এবার দিয়ে দাও। আর যেটা মাস্ট সেটা হচ্ছে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করা, যদি না থাকে ঘরে একটু মানে যদি ফ্রেশ ক্রিম না থেকে থাকে তাহলে ঠিক আছে, ওটা আর কি করা যাবে, কিছু করার নেই, ওটা বাদ দিয়ে দেবে। ওপর থেকে ভালো করে ফ্রেশ ক্রিম যদি থেকে যায় তাহলে ছড়িয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে ওটাকে সার্ভ করে দাও, পোলাও নান রুটি পরোটা যার সঙ্গে খুশি। এগ লাভাবদার মুখে দিয়েই বলবে এই খাবো আবার, আরো দাও, এতটাই টেস্টি। ডিমের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে স্বাদের ঠেলা। চলো চলো চলো এখন ডিম ভুজিয়া বা ডিম ভাজিয়া ওমলেট সার্ভ করব না, বরং যেটা রাখছি সেটা হচ্ছে ওই আন্ডা কি ফান্ডা, হ্যাঁ সেটাই তো এখন থাকছে তোমার জন্য। 99

আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে সার্ভ করলাম তো তোমাকে আজকে ওই ধাবা স্টাইলের একটা আইটেম এগ লাভাবদার, মুখে দিয়ে তুমি বলবে দাও দাও খাবো আবার, এতটাই টেস্টি এতটাই সহজ পাচ্ছ। ডিমের সঙ্গে মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টসের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে স্বাদের ঠেলা। ঠেলা তো বুঝছি, ঠেলা বুঝছি, কিন্তু এই রাতভর বৃষ্টি হয়েছে, তারপরে যেই না ওই ভোরবেলাতেও বৃষ্টি হচ্ছে, সকালবেলাতেও বৃষ্টি হচ্ছে, তখনই তো তোমার আমার একদম গা জ্বলে যাচ্ছে, তাই না? বৃষ্টি হলেও বাইরে বেরোতে হবে, অফিস ডে উইক ডে তো যেতেই হবে, এই বৃষ্টিটা যে কবে উইক হবে সেটাই হচ্ছে কথা। আজকে কিন্তু কমজোরি হওয়ার কথা ছিল বৃষ্টির, অথচ কীভাবে যেন বৃষ্টি, সে কিন্তু আবার সেই রাতভর বৃষ্টি হয়ে আমাকে তোমাকে নাজেহাল করে দিচ্ছে। তো যাই হোক, এই নাজেহাল দশা হলেও কিন্তু বৃষ্টিতে ভিজলেও গরম ব্যাপারটাও কিন্তু আছে, আর এই গরম ব্যাপারটা আছে বলেই হালটাও তো ধরতে হবে। নাজেহাল থেকে হাল তুমি কিভাবে ধরবে? শশা তরমুজ আর টক দই তুমি ডায়েটে রাখবে, আর যেটা করবে সেটা হচ্ছে কি বলতো, জুলাইয়ের শেষ বেলাতে যেটা হতে চলেছে সেটা হচ্ছে এল নিনোর রেশ কিন্তু আসতে চলেছে, মানে এল নিনোয় গরমটা কিন্তু আবার বাড়বে। তবে গরম বলে ভেবো না যে উৎসবে ছুটি হয়ে যাবে, তা কিন্তু নয়। যে দেশকে ছবি বা সিনেমার আঁতুরঘর বলি আমরা, সেই ভেনেজুয়েলার ছবি কিন্তু দেখানো হচ্ছে এসআরএফটিআইতে। আর এই শহরেই আছে শান্ত গঙ্গা, শান্ত গঙ্গা থেকে ভিক্টোরিয়া আছে, আছে মার্বেল হাউসের মতো প্যালেস, আছে কত শত মিউজিয়াম থেকে বটানিক্যাল গার্ডেন। শহর কলকাতা এমন একটা শহর, এই শহরের প্রেমে সবাই কিন্তু পড়ে যায় টপার টপ, কিন্তু পটাপট এই প্রেমে পড়ে শহর কলকাতার। আর রবীন্দ্র সরোবর বা এই ধরো সোনার কেল্লা উদ্যান বা আবোল তাবোল পার্ক, ইকো পার্কের মতো সবুজের ছোঁয়াও তো রয়েছে আমাদের ব্যস্ত শহর কলকাতায়। জাপানি গার্ডেন থেকে ব্ল্যাক প্যাগোডা কিংবা ট্রিনিটি বাজারের চীনা পট্টি, এই দুটো তো আমাদের শহর কলকাতার বলতে পারি একেবারে উপরই পাওনা। আর এই শহর যত বড় ততই কিন্তু চলে এখানে যানবাহন, আর যানবাহন বা ভেহিকলস বেশি হওয়া মানেই তো যেটা হয় সেটা হচ্ছে পলিউশন বা দূষণ ব্যাপারটা থেকেই যায়। তাই তো শহরের বাতাস পলিউশন ফ্রি করবার জন্য গঙ্গার পাড় থেকে রেড রোড বরাবর পকেট বাগান হচ্ছে, আর নিয়ম করে প্রতিদিন যেদিনই না বৃষ্টি হচ্ছে সেদিনই কিন্তু শহরে ভিস্তি জল ছেটাচ্ছে, না ভিস্তি জল ছেটাচ্ছে না, তাহলে জলটা ছেটাচ্ছে কে? জল স্প্রে করছে কর্পোরেশনের কয়েকটা গাড়ি। আর শহর কলকাতার রাজপথে বাড়ছে কিন্তু ই ভেহিকলসের সংখ্যা, যেখানে রয়েছে একটু আগেই তোমাকে বললাম যে ইনফরমেশনটা তোমাকে আমি শেয়ার করলাম সেটা হচ্ছে হলুদ ট্যাক্সি, সে কিন্তু নতুনভাবে ই ভেহিকলস হয়ে কিন্তু এবার চলে আসছে আমাদের শহরের রাজপথে। শহর কলকাতা হচ্ছে পলিউশন ফ্রি নন্দনী হোক বা হাওড়া ব্রিজ যাই বলো না কেন, কিংবা ধরো তুমি ওই কফি হাউস বা বইপাড়া অথবা আইসক্রিম পার্লার থেকে ডালহাউসি চত্বর বা ডেকার্স লেনের খাবার গলি, এই সমস্ত কিছু জুড়েই কিন্তু রয়েছে আমাদের এই শহর কলকাতা। তাহলে চলো আর দেরি কেন, একটু হেঁটে টেটে দেখি, স্বপ্নের শহর বলে কথা তো সেই কলকাতা শহরে তুমি আমি কিন্তু হেঁটে হেঁটে দেখতেই পারি, তাই না? একটু ফিয়ন্সে বা বেটার হাফের হাতটা ধরে চলো বেরিয়ে পড়ি কলকাতা দেখতে, স্বপ্নের কলকাতা বলে কথা।

হেঁটে হেঁটে এই শহর কলকাতা তুমি দেখতেই পারো, স্বপ্নের শহর, সত্যিই তুমি হাঁটাহাঁটি করে দেখতে পারো, তার জন্য হেরিটেজ ওয়াক কিন্তু মাঝে মাঝেই হয়। কলকাতা শুধু সিটি অফ জয় বা প্রাণের শহর নয়, কলকাতা হচ্ছে সিটি অফ লাভও, তো ভালোবাসার শহরও এই কলকাতা, প্রেমের শহরও এই কলকাতা। সব মরশুমে, সে গরম বলো, বর্ষা বলো বা শীত, যে কোনো মরশুমে কিন্তু কলকাতা ঘোরাফেরার জন্য একেবারে আদর্শ, একেবারে আইডিয়াল যাকে বলে, ঠিক তেমনটাই। এই যে এখন কি হয়েছে, এখন তো একদম সূর্য কমজোরি, বৃষ্টি বেশ ভালোই রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে বরুণ দেব মানে অন ডিউটি যেহেতু রয়েছেন, সেই জন্য কিন্তু তুমি মাঝে মাঝে কিন্তু একটু বেরিয়ে পড়তেই পারো শহরে ঘুরতে। আর যেদিন কিনা বৃষ্টি হবে না, মানে ধরো আজকে যদি একটু বেলার দিকে বৃষ্টিটা কমে যায় সন্ধেবেলার দিকে, তাহলে তুমি একটু ভেজার ইচ্ছে যদি হয়, তুমি তোমার বাড়ির একেবারে ছোট্ট খুদে সদস্যটাকে নিয়ে চলে আসতে পারো ভেজার জন্য। কোথায় আসতে পারো? আরে বাবা, তুমি সময় কাটাতে পারো তো, তোমার ডেস্টিনেশন হতেই পারে প্রকৃতি তীর্থ ইকো পার্কের মিস্ট গার্ডেনের কথা আমি বলছি, যে মিস্ট গার্ডেনের শাওয়ার এরিয়া আছে, সেখানে কিন্তু একটু গরম পড়লেই তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে চলে আসতে পারো। আসলে কলকাতায় আজকে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু যেদিন বৃষ্টি হবে না সেদিনই তোমার ডেস্টিনেশন হতেই পারে মিস্ট গার্ডেন। মিস্ট গার্ডেনে এসে ভিজে একটু ঠান্ডা হতেই পারো তুমি, আবার চাইলে আসতে পারো শহর কলকাতার ঢেউয়ের ছোঁয়া পেতে, রয়েছে তো ওয়াটার পার্ক, আর চাইলে কিন্তু তুমি আসতে পারো মিরাজ আর্ট গ্যালারিতে। পরন্ত বিকেলে বা বৃষ্টি ভেজা বিকেলে এখানে এলে কিন্তু তুমি দেখতে পাবে এক্সিবিশন, চলছে সাদা কালো যুগের প্রদর্শনী। আর এই বর্ষা হলেও গলাটা তো একটু মাঝে মাঝে ভেজাতে হয়, তো সেই গলা ভেজানোর জন্য তুমি কিন্তু ডাবের জল থেকে ছাতুর শরবত বা তরমুজ কিংবা কাঁচা বা পাকা আমের শরবত, এমনকি পানের ফ্লেভারের শরবত বা লস্যি, সেটাতেও কিন্তু গলা ভেজাতেই পারো। কোথায় আসতে হবে তার জন্য? তাহলে তোমার ডেস্টিনেশন হোক না ধর্মতলা ডেকার্স লেনের পাশের গলি, অথবা বইপাড়ায় কলেজ স্ট্রিটের সেই বিখ্যাত শরবতের দোকান, আছেই তো তাই না? ডিসাইড করো তুমি কোথায় যাবে। আচ্ছা, তোমার ট্যাঙ্কের জোর ঠিক কতখানি বলো তো? আসলে ব্যাংক ব্যালেন্স শেয়ার করতে তোমাকে বলছি না, বলতে চাইছি যে তোমার ইচ্ছে থাকলে উপায় তো আমাদের আর কি সবসময় হয় না। ওই ধরো মানে একটা কোথাও তুমি ডিনার করবে বলে তুমি আজকে হয়তো ভাবলে, তাহলে কি করবে? তুমি ডিনার হয়তো করতে যেতে পারো কোনো একটা রেস্টুরেন্টে, কারণ শহর কলকাতায় অলিতে গলিতে প্রচুর কিন্তু রেস্তোরাঁ ছড়াছড়ি রয়েছে, তো সেখানে তুমি যেমন আসতে পারো, চাইলে তুমি কিন্তু মহাকাশে ভেসে ভেসে

ডিনারটাও সারতে পারো। কেমনভাবে সম্ভব? এমন একটা অপশান, এমন একটা সুযোগ ঘুরঘুর করছে তো সোশ্যাল সাইটে। পৃথিবী থেকে 98,000 ফুট ওপরে মহাকাশে ভাসমান রেস্তোরাঁ খুলেছে ইউএসএর স্পেস ভিআইপি নামে এক মহাকাশ পর্যটন এজেন্সি। তো সেখানে থাকছেন বিখ্যাত ড্যানিশ শেফ, যিনি কিনা সব জিভে জল আনা সমস্ত খাবার দাবার বানিয়ে সার্ভ করেন। তো সেই তিনি এখানে মানে খাবার দাবার তৈরি করছেন এবং সেখানেই কিনা ভাসতে ভাসতে সেই খাবার দাবার টেস্ট করবার একটা সুযোগ রয়েছে। যেখানে যেতে গেলে ডিনার সারতে গেলে মাথা পিছু খরচা যেটা হচ্ছে সেটা হচ্ছে $5 crore, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 250 কোটি টাকার মতো। সেই জন্যই তো তোমায় জিজ্ঞেস করলাম তোমার ট্যাঙ্কের জোর কতটা। মা গো মা, ভাবা যায় বলো, $5 crore মানে 250 কোটি টাকার মতো? আমার বাপু, অত টাকা নেই গো, অত ট্যাঙ্কের জোর নেই। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আজকে থেকে যদি কোনো পিগি ব্যাংকে আমি টাকা জমাতে শুরু করি, সে আমি মরে গেলে ওই $5 crore মানে 250 কোটি টাকা, ও বাপু হবে না। অমন আজব শখ, ওরম আজব বা উদ্ভট শখ হবি আমার অন্তত নেই, যেখানে কিনা 250 কোটি টাকা আমাকে পে করতে হবে এবং আমাকে ডিনার সারতে যেতে হবে মহাকাশে। এই সমস্ত কথা ভাবতে গিয়েই না, বিশ্বাস করো, আমার যেটা হয়েছে, চিন্তা ভাবনা ঘুম সব উড়ে গেছে, একদম উড়ে টুড়ে।

বলো তুমি, তুমিই বলো, চিন্তা ভাবনা ঘুম উড়বে না? এমন যদি অদ্ভুত কোনো মানুষকে দেখো যে 45 ডিগ্রি টেম্পারেচারে প্রবল গরমেও একেবারে কম্বল টম্বল মুড়িয়ে দিয়ে উলের টুপি পরে আগুন জ্বালিয়ে গনগনে আগুনের সামনে বসে আছে, তুমি কি করবে বলো তো? এটা তো গেল গরমের কথা, আর শীতে, শীতে প্রচণ্ড ঠান্ডায় হাড় হিম করা ওয়েদারে বরফ জলে স্নান করা থেকে বরফের চাঁই কিনে একটা না ঘন্টা ছয়েক শুয়ে থাকা, এমন উলট পুরান দেখলে তুমি কি করবে বলোই না? তুমি আমি শুধু এই সন্তলাল তাকে নিয়ে শুধু জাস্ট চর্চা করতেই পারবো। গবেষকরা করে ফেলেছেন এই মানুষটাকে নিয়ে, এই সন্তলালকে নিয়ে গবেষণা। জানা গেছে যে এটাই নাকি সন্তলালের আজব শখ, অদ্ভুত উদ্ভট শখ দেখিয়ে রেকর্ড করেছেন হরিয়ানার দেরোলি গ্রামের এই সন্তলাল। আবার পাখি কিনে পাখি উড়িয়ে দেওয়া, এই শখটা তো ছিল লিওনার্দো দা ভিঞ্চির। আর মশা মেরে তার ডিটেলস লিখে রাখা, ওই তারিখ কোন সময় মারলো এবং সেই তাকে আবার জমিয়ে রাখা, তার একটা নাম দেওয়া, এই শখটা, এটা তো দিল্লির আকাঙ্ক্ষা। আর এই রকম প্রত্যেক মানুষেরই, মানে আমার তোমার একটা না একটা শখ আছে, এরকম অদ্ভুত ধরনের হবি কিন্তু আমাদের থাকে। কিন্তু কিছু শখ এতটাই আজব, এতটাই উদ্ভট, এতটাই অদ্ভুত, যা শুনলে যা দেখলে হাসি পায় এবং অবাকও হতে হয়, চর্চায় চলে আসে। আজকে সেই সকাল ছটা থেকে আমি তো বলেই যাচ্ছি অদ্ভুত সব শখের কথা, আজব সব শখের কথা। তোমার দেখা, তোমার পরিচিত কারো আছে নাকি এরকম শখ যা অদ্ভুত বা যা আজব বলে তোমার মনে হয়? অবশ্যই কিন্তু বলে ফেলো সেই অদ্ভুত মানুষটার কথা, এবং আজব বা অদ্ভুত শখ সেটা কি সেটাও কিন্তু বলতে হবে ছোট্ট করে। আজব হলেও কিন্তু বলো তার সঙ্গে তোমার ছোটবেলার এমন কোনো শখ ছিল যেটা এখন এই বড়বেলায় মনে পড়লে ভীষণভাবে হাসি পায়, সেই শখটার কথাও বলো। আর হ্যাঁ, এখন যদি তোমাকে বলা হয় এইরকম মানে একদম একটা অদ্ভুত শখ বা আজব শখ বেছে নাও যা তোমাকে একদম স্ট্রেস ফ্রি

করে দেবে সেই শখটার কথাও আজকে বলতে পারো। তার সঙ্গে সঙ্গে এটাও বলতে পারো, একদিনে মানে যদি তোমার সামনে এরকম কোনো সুযোগ আসে, শখ পূরণের সুযোগ যদি তুমি পাও, কোন শখটা তুমি পূরণ করবে? দাঁড়াও, আরও একটা কাজ আছে 9903659992-তে তুমি আরও একটা কথা জানাবে, যে মানুষটার মধ্যে তুমি আজব শখ দেখেছো, সেই শখটার মধ্যে কোনোভাবে কি কোনো ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার তোমার চোখে পড়েছে? কোনো ইনোভেটিভ ব্যাপারটা যদি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু ছোট্ট করে আজকে জানিয়ে ফেলো 9903659992। আরে বাবা, শখটা কিন্তু অবশ্যই ওই চেনা জানা কমন শখ হলে হবে না, আজব অদ্ভুত এমন শখের কথাই কিন্তু আর যে মৌমিতা তোমার কাছ থেকে জানতে চাইছে। আরে বাবা, কোনো ওই আল্লাহ গড ভগবান এইসব ডেকে টেকে কিছু হবে না, জাস্ট তোমাকে এটাই করতে হবে, তোমাকে আজব অদ্ভুত সব শখের কথা বলে দিতে হবে 9903659992-তে। সঙ্গে তোমার নিজের ছোটোবেলার শখ সেটাও তুমি বলবে, যেটা আজকে মনে করলে মনে পড়লে বড়বেলা এলেও কিন্তু তোমার হাসি পায় সেটাও বলো, আর তার সঙ্গে আজব বা অদ্ভুত শখের যে লোকটাকে তুমি দেখেছো সেই শখটার কথাও জানিয়ে ফেলো। তার সঙ্গে সঙ্গে তুমি এটাও বলো, তুমি যদি সুযোগ পেয়ে যাও কোন শখটা পূরণ করবে বলে ফেলো।

0: ভগবানের নাম নিয়েই বোধ হয় এমন কাণ্ড ঘটিয়েছে ইউএসএর জেপি ম্যানি। দাড়িতে, নিজের দাড়িতে শত শত পেন্সিল, টুথপিক এই সমস্ত ঝুলিয়ে অদ্ভুত শখ পূরণ করে গিনেস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে কিন্তু তিনি চলে এসেছেন। হ্যাঁ, এই সেগমেন্টটা কিন্তু একেবারেই নতুন হয়েছে এবছর থেকে। আর আমাদের পশ্চিমবাংলার সাগর দিঘির সাগর বেড়ার শখ তো মাছ ধরা। মাছ তো অনেকেই ধরতে ভালোবাসে, তাই না? ছিপ, হুইল এই সমস্ত হাতে মাছ ধরে শখ পূরণ করে, এটা খুব কমন ব্যাপার। কিন্তু যেটা কমন নয় সেটাই তো করেছে সাগর দিঘির সাগর। কী করেছে? সেটা হচ্ছে মাছ ধরে বড়শি গাঁথা, মাছ তুলেই জলে ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে সাগরের শখ। সাগর এভাবে কিন্তু আজব শখ পূরণ করে। সাগর দিঘির সাগর বা দিল্লির আকাঙ্ক্ষা, এরা সবাই কিন্তু ভাইরাল, নেট নাগরিকদের সবাই কিন্তু ভীষণভাবেই চেনা। কিন্তু তোমার চেনা জানা এমন কোনো আর কি মানুষ আছেন কি যার একেবারে আজব শখ রয়েছে, অদ্ভুত শখ রয়েছে? সেই শখটা একদম চেনা জানা হলে কিন্তু হবে না। আজব শখের কথাই কিন্তু আর যে মৌমিতা তোমার কাছ থেকে শুনতে চাইছে, যেটা তোমার চেনা জানা মানুষ বা তোমার নিজেরও হতে পারে। সঙ্গে বলো কিন্তু তোমার ছোটবেলার কোন শখের কথা বড়বেলাতে মনে পড়লে ভীষণ হাসি পায়। আর রেখেছি তো সেই কথাটাও, তোমার সামনে যদি সুযোগ এসে যায় কোন শখটা তুমি পূরণ করবে? আর এমন কোনো আজব শখ দেখেছো যেখানে কিনা তুমি বেশ একটা ইনোভেটিভ ব্যাপারটা তুমি আর কি দেখতে পেয়েছো, তার মধ্যে বেশ একটা ক্রিয়েটিভ সেন্স রয়েছে তার, সেটা তোমার মনে হয়েছে? বলে ফেলো, শখ পাঁচালি আজব শখের কথা আজকে হবে তো, একদম হবেই হবে। তো সেই আজব শখের গজব কথা, সেই গজব কথা নিয়েই কিন্তু রয়েছি আমি 9903653992 তে। এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাকে কে সৌভিক সরকার কসবা হালতু থেকে কি বলছে। অ্যাজ ইউজুয়াল ও আজকেও প্রথম মেসেজ আমাকে করেছে, সেন্ড করেছে। সৌভিক বলছে ভোড়াইতে আজকে নানা রকম অদ্ভুত শখ নিয়ে কথা শুনলো এবং ওর খুব আশ্চর্য লেগেছে এই সমস্ত শখ শুনে এবং মনে হয়েছে বাবারে এরকম শখ কারোর থাকে। সত্যিতে আমিও যখন তোমাদেরকে বলবো বলে একটু লেখাপড়া নিজে করছিলাম, তখন আমারও খুব আর কি অদ্ভুত লেগেছিল, উদ্ভটও লেগেছিল। এরপরে আমাকে যেটা বলছে সৌভিক, সেটা হচ্ছে ওর এক বন্ধু আছে, তার খুব আজব শখ, এটা সত্যি তাই, ক্যালেন্ডারের ছবি কালেকশন করে, ক্যালেন্ডার থেকে ছবিগুলো কেটে কেটে ও কালেকশন করে রাখে। আর ওর নিজের শখ ছিল পেন কালেকশন। হ্যাঁ, পেন কালেকশন এটা কিন্তু ভীষণভাবে কমন ব্যাপার। আর যেটা হচ্ছে ওর যদি আর কি সুযোগ পায় তাহলে যেটা করবে সেটা হচ্ছে ও আর কি লিওনার্দোর মতন কিন্তু পাখি কিনে পাখি উড়িয়ে দেবে, এমন শখটাই কিন্তু ওর রয়েছে, এমন ইচ্ছেই ওর রয়েছে। যদি এমন সুযোগ হয় তাহলেও নিশ্চয়ই করবে। তুমি তো সেন্ড করছো আজব শখের কথা থেকে বলছো তুমি নিজের শখ পূরণ কথা 9903653992 তে। আর ওদিকে জানো কি, শিয়ালদা স্টেশনে চালু হলো ক্লোক রুম। হ্যাঁ, হয়েছে কিন্তু, ডিজিটাল ক্লোক রুম কিন্তু চালু হয়েছে। আর আসছে এবার লোকাল ট্রেনের টয়লেটের সুবিধা, সঙ্গে করবো তো, তোমাকে সাবধান, এদিক থেকে একটু ওদিক হলেই দিতে হবে, এবার জরিমানা। আবার তুমি কিন্তু পারবে জিতে নিতে পুরস্কার, সঙ্গে সার্টিফিকেট, এমন ইনফো কিন্তু শেয়ার করবো। থেকে যাও 10টা পর্যন্ত, আমি আর যে আছি তো মৌমিতা তোমার সঙ্গে একদম ঠিক কটা পর্যন্ত, অবশ্যই অবশ্যই 10টা পর্যন্ত। অলরেডি কিন্তু 7:56 হয়ে গিয়েছে, এখন কি করা যেতে পারে বলো তো? কি আর করা যেতে পারে, একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে হাওয়া অফিসে যাওয়া যেতেই পারে। আর হাওয়া অফিসে আমি তো যাবো, কারণ হাওয়া অফিসে যেতে হবে। আজকে সারাদিন ওয়েদারটা কেমন থাকবে, একদম মাঝরাত থেকে তো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে এই সারা রাত ধরে বৃষ্টির পরে ভোর রাতেও তো বৃষ্টি হচ্ছে, আর যখন স্টুডিওতে এলাম তখনও বৃষ্টি হচ্ছে। গ্যারেজ থেকে কোনো রকমের ছুটে কিন্তু ঢুকে পড়লাম আজকে স্টুডিওতে। আর তারপরে আজকে সারাটা দিন কেমন থাকবে, কী কী প্ল্যান রয়েছে আজকে, আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টি ভেজা দিন যদি থাকে শহরে তাহলে কী হবে? কিছুই হবে না। বিশ্রামপ্রিয় বর্ষা এখন ছন্দে পিড়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপের চাপে সে কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ রয়েছে মৌসুমি অক্ষরেখা। তো সেই ত্রিফলা এটাকে এখন কিন্তু সে ফর্মে এলেও আপাতত এরপর কিন্তু সাময়িক বিরতি সে নেবে, তবে উইকেন্ডে কিন্তু আবারও তার সেই উইকনেস কাটিয়ে কিন্তু চলে আসবে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, ওয়েদার কেমন থাকবে, কতটা লক্ষ্মীমন্ত থাকবে, সেজন্যই কিন্তু আর যে মৌমিতা সোজা চলে এসেছে হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
0: আকাশের মুড একদম অফ। আর যে মৌমিতার মতন চনমনে নয়, এই ভালো এই খারাপ, অনেকটা প্রেমের মতো। বৃষ্টির চান্সেস সারাদিন ধরেই রয়েছে, টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 32 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বুধবারের হাইস্ট টেম্পারেচার ছিল 31.6, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। লোয়েস্ট টেম্পারেচার 27.1, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 96%, মিনিমাম 78%, বৃষ্টি 1.6 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই, তাই ট্রলার ভাসাও আর ইলিশ আনো। 8টা বাজতে চলেছে, অফিস টাইম এগিয়ে আসছে, এগিয়ে আসছে। তো তোমার চেনা জানা মানুষটার অচেনা আজব অদ্ভুত শখের কথা তুমি বলছো, আর তার সঙ্গে সঙ্গে তুমি যেটা সেন্ড করছো সেটা হচ্ছে তোমার ছেলেবেলা সেই শখটার কথা, যা ভাবলে আজ বড়বেলাতেও তোমার ভীষণ হাসি পায়। আর হ্যাঁ, সুযোগ পেলে তুমি তোমার কোন শখটা পূরণ করবে সেটাও বলো, আর তোমার দেখা কোন আজব শখের মধ্যে তুমি খুঁজে পেয়েছিলে ক্রিয়েটিভ সেন্স বা ইউনিক লেগেছিল সেটাও কিন্তু আজকে বলো। আমি নিচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেক, ফিরছি 8:02 তে আজব শখ কা গজব কাহানি নিয়ে কিন্তু আছি, বলবো শহরের রীতিকথা থেকে অনেক ইন্টারেস্টিং গল্পকথা, থাকবে ট্রেন কথা থেকে ট্রাম কথা, মেট্রো রেল কথা, এখন এখন এখন কি হতে পারে? এখন ছোটবেলার, একদম ছোট্টবেলার, পুচকে বেলার কবিতা গানে গানেই হতে পারে। তো সেই গানটা নাচতে নাচতে, গাইতে গাইতে তুমি আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? স্টুডিও লিভ করছি না, পরের ঘন্টায় যাচ্ছি, ফিরছি 8:02। হ্যাঁ, নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগকে টিকিয়ে রাখতে রাজ্যে বৃহৎ শিল্প আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। উত্তর কলকাতায় ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। বর্তমান রাজ্য সরকার এ ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। এ প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন। আদিবাসীদের কল্যাণ কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রকল্প অবিলম্বে এ রাজ্যে শুরু করার ওপর জোর দিয়েছে বিজেপি। কলকাতায় গতকাল এক আদিবাসী সম্মেলনে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান বা পিএম জনমন প্রকল্প দেশের অন্যান্য রাজ্যে চালু হলেও পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পিএম জনমন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের দেহের ময়না তদন্তে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজে তিন বিশেষজ্ঞ চিকিৎসক। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী 12 জুলাই পর্যন্ত পর্যটকদের সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের মৎস্য শিকারে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: Rainbow Time Check,
3: Rainbow Time Check।
4: 8:03 হয়ে 12 সেকেন্ড, তুমি শুনছো বৃহস্পতিবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেনবো। আজকে তো 24 আষাঢ় 9 জুলাই, অফিসিয়ালি বর্ষাকাল। নিম্নচাপও চাপে রেখেছে বর্ষাকে, জলভরা মেঘেদের কিন্তু এখন চলছে যুদ্ধ। মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখন দুই বঙ্গেই রয়েছে। তো ত্রিফলা এটাকে কিন্তু এখন বর্ষা ফিরেছে ছন্দে, বর্ষার বৃষ্টি এখন বঙ্গে রয়েছে তোমার আমার সঙ্গে। তোমার আমার সঙ্গে তো অনেক কিছুই থাকে তাই না? বৃষ্টি তো শুধু থাকে তা তো নয়, শখ শৌখিনতা হবি এই সমস্তও তো থাকে। আর আজকে সেই সাত সকাল থেকে থুড়ি থুড়ি থুড়ি, সাত সকাল বলবো না, বরং বলবো ছয় সকাল থেকে। হ্যাঁ, ছয় সকাল থেকেই কিন্তু শখ নিয়ে বহু চর্চা কিন্তু করে চলেছি তাই না? তো সেই সব শখ যা অবশ্যই চেনা নয়, একেবারেই অচেনা, আজব এবং অদ্ভুত এবং উদ্ভট, যা দেখলে বা যা শুনলে লোকজন গেল গেল রব তোলে। তো সেই সমস্ত অদ্ভুতের শখ নিয়েই কিন্তু চলছে আজকে শখের পাঁচালি। তোমার চেনা জানা মানুষকে যার আছে এরকম আজব শখ, সঙ্গে কিন্তু অবশ্যই আজকে তুমি সেন্ড করো 9903653992 তে তোমার ছোটবেলার কোন শখের কথা এই বড়বেলাতে বা বুড়ো বেলাতে মনে এলেও কিন্তু ভীষণভাবে হাসি পায়।

সেটাও আজকে বলো। আর মনে আছে তো সময় পেলে সুযোগ এলে কোন শখটা তুমি পূরণ করবে, সেটার কথাও কিন্তু আজকে আর যে মৌমিতাকে জানাতে ভুলো না। আর আজব অদ্ভুত শখ সবাই বললেও কোন শখটা দেখে তোমার মনে হয়েছিল না ব্যাপারটাতে বেশ একটা ইউনিক ব্যাপার আছে, আজব হলেও কিন্তু একটা ক্রিয়েটিভ সেন্স বলে কিন্তু তার মধ্যে রয়েছে ব্যাপারটা, সেটাই তোমার মনে হয়েছিল সেই কথাটাও কিন্তু আজকে জানাতে ভুলো না প্লিজ। ভুলিনি, আমিও ভুলিনি, গোনাগুনতি আমিও করছি, কাউন্টিং আমিও করে চলেছি। সেই 25 সালের ভাষণের দিন থেকেই তো আমি কাউন্টিং করছি 26 সালে, অর্থাৎ এই বছরে বোধন কবে হবে। মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসছেন ঠিক 98 দিন পরে, অলরেডি 8টা বেজে গিয়েছে, উইকের ফোর্থ ডে বৃহস্পতিবার, গোটা দিনটা ওয়েট করছে তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য। আর আমিও কিন্তু বলবো, শেয়ার করব ট্রাফিক আপডেট থেকে, ট্রাফিক নজরদারি শুধু রাস্তায় নয় রেলের নজরদারির কথাও থাকবে, থাকবে মেট্রো রেল কথা থেকে শহরের রীতি কথা, হবে ট্রাম কথা, হবে লোকাল ট্রেনের অভিনব ফেসিলিটিসের কথা থেকে, হবে ফুটবল কথাও। তাই তো বলছি 10টা পর্যন্ত থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে। আরে বাবা, মৌমিতার সঙ্গে থাকা মানে কি হবে, মিরাকল হবেই হবে।

0: দশটা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকলে মিরাকল হবেই হবে, আর দেখা হলেও হতে পারে যদি তুমি আজকে গঙ্গার ঘাটে চলে আসো, তাহলে কিন্তু বিকেলবেলায় আজকে আর যে মৌমিতার সঙ্গে দেখা হলেও কিন্তু দেখা হতেই পারে। তবে তুমি আমি আছি তো গঙ্গার পাড়ে, না আমি তুমি এখন আছি কোথায়, একদম আছি কাছাকাছি পাশাপাশি, সকাল 7:02 থেকে আছি, দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি তুমি আমি নমস্কার কলকাতার। আর এই কলকাতাতেই তৈরি হচ্ছে রিং রোড, যাতে কিনা গাড়িগুলো স্পিডে যানজট এড়িয়ে সুন্দরভাবে চলে যেতে পারে গন্তব্যে। সেই জন্যই তো খড়গপুর আইআইটি সেই স্টুডেন্টরা এখানে এসে একদম মানে যেটা দেখে গেছে সে একটা টেস্ট করেছে এখানে, ফিজিবিলিটি টেস্ট, তো সেটা করে গেল। এবারে কিন্তু শুধু সময়ের অপেক্ষা, তবে খুব বেশি দিন অপেক্ষা নয়, লোকাল ট্রেনে কিন্তু এবার আসছে মোবাইল চার্জিং ফ্যাসিলিটিস, থেকে থাকবে এবারে টয়লেট, আসছে সব কম্পার্টমেন্টে সিসিটিভিও। আর এই বছর 26 সালের ডিসেম্বরেই কিন্তু আসছে এই সমস্ত নতুন নতুন পরিষেবা দিতে রেডি হচ্ছে ইন্ডিয়ান রেল। রেডি তো আমিও আজব শখের সেই গজব কাহানি চেক করব বলে। আর হয়ে গেল তো হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল হয়ে গেল, এবার 17 জুলাই মানে রথের পরের দিনই কিন্তু চাকা গড়াবে। চাকা হরিয়ানার জিন্দ সনিপত রুটেই কিন্তু এখন আপাতত গড়াবে, এরপরে গোটা ভারত জুড়েই হয়তো হাইড্রোজেন ট্রেন চলতে শুরু করবে। আর এখন যারা গাড়ি স্টিয়ারিংয়ে রয়েছো, গাড়ির চাকা চলছে এবং আর যে মৌমিতাকে শুনছো আর ভাবছো রাস্তাঘাটের অবস্থা কীরকম, যেহেতু কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, কোথাও জ্যামজট আছে কি না, মিটিং মিছিল আছে কিনা সারাদিনে, সেই সমস্ত আপডেট শেয়ার করবো বলেই তো সোজা কোথায় চলে যাচ্ছি, অবশ্যই অবশ্যই যাচ্ছি আমি এখন লালবাজারে।
1: উল্লেখযোগ্য বলার মতো একটা প্রসেশন গোলপার্ক থেকে আশুতোষ কলেজ দুপুর 3:00 সময় ভায়া গড়িয়াহাট মোড় রাসবিহারী এভিনিউ এসপি মুখার্জি এই হয়ে স্টেজ হয়ে আসার কথা। এছাড়া আপনার ওই বলার মতো উল্লেখযোগ্য এদিকে বড় রকমের মিটিং মিছিলের আপাতত কোনো খবরাখবর নেই আমাদের কাছে, আশা করি আগামী সময়ে যান চলাচল এখানে স্বাভাবিকই থাকবে। ধন্যবাদ।
0: শুনে নিলে এই মুহূর্তে কলকাতা শহরের অবস্থা কীরকম যেমন জানলে, তেমনই কিন্তু শুনে নিলে আজকে একটা মিছিলের কথাও। আর হ্যাঁ, ট্রাফিক আইন কিন্তু খুব কড়াকড়ি হয়েছে এখন, গাড়ি নিয়ে বেরিয়ে সঙ্গে তোমার পিইউসি আছে, তুমি নিশ্চিন্তে গাড়ি ড্রাইভ করছো, গাড়িতে বসে আছো, এটা ভাবলে কিন্তু ভুল ভাবছো। কারণ মানে যদি পিইউসি থেকেও থাকে তোমার সঙ্গে, পুলিশের হাতে কিন্তু এখন নতুন যন্ত্র এসেছে পলিউশন টেস্ট করবার জন্য, অত্যাধুনিক যন্ত্রে কিন্তু হচ্ছে দূষণ পরীক্ষা। পিইউসি থাকলেই হবে না, একটু এদিক ওদিক হলেই কিন্তু পরীক্ষার মুখোমুখি হতে হবে, তবে কোনো পরীক্ষা দিতে হবে না শখ পূরণের কথা বলবার জন্য। অবশ্যই সেই শখ পূরণটা কিন্তু দরকার, যেটা সেটা হচ্ছে আজব শখ। হ্যাঁ, আজব শখের কথাই তোমাকে আজকে কিন্তু বলতে হবে, তার সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের শখ পূরণের কথাও বলতে পারো, সেটা যে আজবই হতে হবে এমন নয়, সেটা যে কোনো শখ পূরণের কথাই তুমি আজকে বলতে পারো। আর আজব শখের কথাও কিন্তু সেন্ড করতে থাকো

0: শেয়ার করো তোমার চেনা মানুষটার অচেনা অদ্ভুত আজব শখের কথা, যদি তোমার নিজের থেকে থাকে সেটাও তুমি বলতে পারো। আর তার সঙ্গে সঙ্গে সেই ছোটোবেলায় যেটা যে শখটা তোমার ছিল, যে শখটার কথা এই বড়োবেলাতে মনে পড়লেও মনে এলেও কিন্তু তোমার ভীষণ হাসি পায় সে কথাটাও আজকে বলো। আর যদি সুযোগ পাও কোন শখটা তুমি পূরণ করবে সেটাও কিন্তু আজকে বলো। 9903653992 একদম 10টা পর্যন্ত হাট করে খোলা। আর এমন কোন আজব শখ দেখে তোমার মনে হয়েছিল ব্যাপারটায় বেশ একটা ইউনিক সেন্স আছে, একটা ক্রিয়েটিভ সেন্স রয়েছে বলে মনে হয়েছিল, সে কথাটাও কিন্তু আজকে বলতে পারো। আমি ফিরছি আজব শখের কথা নিয়ে জাস্ট এই 3 মিনিট 14 সেকেন্ডস পর। কারণ এই 3 মিনিট 14 সেকেন্ডস নিচ্ছি এই কারণেই, রেইনবো নিউ টিউনের জন্য। এখন আসছে তোমার জন্য রেইনবো নিউ টিউনে ফুল পিসি ও এডওয়ার্ড মুভির সাউন্ড ট্র্যাক থেকে সুতীর্থ এবং বনির গাওয়া ট্র্যাকটাই।
1: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: কোথায় পাবি রে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: আটটা বেজে 18 মিনিট হয়ে 58 সেকেন্ড, তুমি শুনছো 107 FM রেনবো আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারে নমস্কার কলকাতা। আর ওই বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতিতেই তো হচ্ছে বজ্রপাত, মুহুর্মুহু বাজ পড়ছে, যা শোক একদম মানে শক্তিতে পৃথিবীতে যে বাজ পড়ে, যে বজ্রপাত, সেই বজ্রপাতের চেয়েও কিন্তু 100 গুণ বেশি। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে হয়তো নেই।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা নেই। তবে আছে যেটা, সেটা হচ্ছে মাথায় বাজ পড়বার মতো একটা খবর রয়েছে, একটা একটা খবর বলবো না, এক দুই তিন, একেবারে জবর জবর খবর কিন্তু রয়েছে এই মুহূর্তে। মানে যেমন ধরো ট্রাফিক সিগনাল, ট্রাফিক সিগনাল ভাঙলে যেভাবে সিসি ক্যামেরায় ধরা পড়ে ঠিক সেভাবে জরিমানাও দিতে হয় বেপরোয়া গাড়িকে, ঠিক তেমনই কিন্তু এবার প্ল্যাটফর্ম থেকে ট্রেনের কম্পার্টমেন্ট এমনকি রেলের ট্র্যাকে কিছু ফেললেই, সে থুতুই ফেলো বা নোংরাই করো না কেন, বা কোনো খাবার দাবার খেয়ে প্যাকেটটা টুক করে, যেটা আমাদের আর কি স্বভাব আছে ছুঁড়ে ফেলে দেওয়া যেখানে সেখানে, এটা করলেই কিন্তু এবার গুনতে হবে জরিমানা, একেবারে স্পট ফাইন যাকে বলে সেটাই কিন্তু দিতে হবে। রেল চত্বর পরিষ্কারে তুমিও কিন্তু পেতে পারো ক্যাপ্টেন ক্লিন খেতাব। কিভাবে জিতবে এই ক্যাপ্টেন ক্লিন খেতাবটা, তার জন্য একটা নাম্বার আছে 9002022780, এই নাম্বারে ছবি তুলে হোয়াটসঅ্যাপ পাঠালেই কিন্তু অ্যাকশন শুরু। আবারও বলছি নাম্বার

বা নোংরাই করো না কেন, বা কোনো খাবার দাবার খেয়ে প্যাকেটটা টুক করে যেটা আমাদের আর কি স্বভাব আছে ছুঁড়ে ফেলে দেওয়া যেখানে সেখানে, এটা করলেই কিন্তু এবার গুনতে হবে জরিমানা, একেবারে স্পট ফাইন যাকে বলে সেটাই কিন্তু দিতে হবে। রেল চত্বর পরিষ্কারে তুমিও কিন্তু পেতে পারো ক্যাপ্টেন ক্লিন খেতাব। কীভাবে জিতবে এই ক্যাপ্টেন ক্লিন খেতাবটা, তার জন্য একটা নাম্বার আছে 9002022780, এই নাম্বারে ছবি তুলে হোয়াটসঅ্যাপ পাঠালেই কিন্তু অ্যাকশন শুরু। আবারও বলছি নাম্বার, খেতাব তুমি কিন্তু পেয়ে যেতে পারো, আর তুমি পেয়ে যাবে তো ক্যাপ্টেন ক্লিন খেতাব, এবং তার সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেটও পাবে। আছে আছে আরও আছে রেল সংক্রান্ত খবরাখবর শেয়ার করব তোমার সেন্ড করা ওই আজব শখের গজব কাহানি চেক করবার পর। আপাতত যাচ্ছি আমি কোথায়, আপাতত আমি যাচ্ছি এখন শেওড়াফুলিতে, কারণ নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কী লিখেছেন সেটাই তো চেক করব। আজব শখ বা হবি মানুষের, এই ব্যাপারটাই হচ্ছে হবি মানেই হচ্ছে মানুষের মনের আনন্দ। তবে আমাদের নিবেদিতার যে শখ আছে সেটা হচ্ছে টিকটিকিকে খাওয়ানো, লোকে টিকটিকিকে তাড়ানোর জন্য ব্যস্ত থাকে, আর নিবেদিতা সত্যি আজব মানুষ, কারণ সে টিকটিকিকে খাওয়াতে ব্যস্ত থাকে। দুপুরে ভাত, সন্ধেবেলায় একদম বিস্কিট ও খাওয়ায় নিয়ম করে। বাপরে বাপ, কি আজব শখ বলিহারি নিবেদিতা। যাই হোক নিবেদিতা, তুমি যদি সুযোগ পাও আর কোন শখ পূরণ করবে সে কথা তো জানাওনি, শুধুমাত্র আজব শখের কথা বলেই তুমি ক্ষান্ত হয়েছো কেন গো, বাকি কথাগুলোও তো বলতে হবে। এরপরে আমি যাদবেন্দ্রদার কাছে যাচ্ছি, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন। ওনার একজন দাদা আছেন, পাড়াতুতো দাদা, যিনি বাস এবং ট্রেনে ভ্রমণের টিকিটগুলো জমিয়ে ফাইলবন্দি করে রাখেন। এটা কিন্তু একদম কমন ব্যাপার। আর নিজের যে আজব শখ যেটা আছে নিজের, মানে আমাদের যাদবেন্দ্রদা, সেটা হচ্ছে পুকুরে ছিপে মাছ ধরে আবার পুকুরে ছেড়ে দেওয়াও। মা সাগর দিঘি সাগরের মতন আমাদের যাদবেন্দ্রদাকেও পেয়ে গেলাম তো। আর গোয়ালে বেঁধে রাখা বাছুর ছেড়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের যাদবেন্দ্রদার একটা আজব শখ বলিহারি, সত্যি তাই। আর শৈশবে মানে ছোটোবেলায় খাঁচার পাখি মুক্ত করে আকাশে ছেড়ে দিতেন, এটা মনে পড়লে এখন বড়বেলায় খুব হাসি পায়, ভালোও লাগে নিশ্চয়ই। আর তার সঙ্গে যাদবেন্দ্রদা যেটা বলছেন অ্যাজ ইউজুয়াল, আবারও একটা লম্বা সার্টিফিকেট পাঠিয়েছেন আজকে ভোরাইতে, আমার কণ্ঠে আমার কথায় আমার গানে আজব উদ্ভট সমস্ত শখের কথা শুনে ওনার খুব ভালো লেগেছে, সমৃদ্ধ হলেন, এমন সমস্ত কথা তিনি জানিয়ে ফেলেছেন আমাদেরকে। একটা লম্বা সার্টিফিকেট কিন্তু যাদবেন্দ্রদা অলরেডি পাঠিয়ে দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে দেখছি এই রকম ধরনের হঠাৎ করে একটা ছবি পাঠিয়ে ফেসবুকের একটা লিংক পাঠিয়ে দিলে তো চলবে না, আমরা একটা বিষয় জানতে চাই সেগুলোই আমাদের পাঠাতে হবে। আর যদি এরকম উল্টোপাল্টা আজব উদ্ভট জিনিসপত্র পাঠাতে শুরু করেন তাহলে কিন্তু ব্লক করতে বাধ্য হব। যাই হোক, এরপরে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, এবারে আমি যাচ্ছি বউবাজার হাওড়ায়, কারণ বউবাজার হাওড়ার জালালসিতে লালমোহনদা রয়েছেন। লালমোহন মাঝি কি বলছেন, আজব শখ, আমি ছেলেবেলায় কত রকম খেলা খেলেছি, সেই খেলার উপকরণ গুলো যদি জমিয়ে রাখতাম তাহলে বেশ হতো। যেমন গাছের ডাল কেটে গুলডাং, পিট্টু খেলার টালির তৈরি গোল গোল চাকতি, পেয়ারা গাছের ডাল কেটে গুলতি, পাতা লুকোনো খেলার সেই ঝিনুকটি, ছেলেবেলায় খেলা কাঁচের গুলি, কত রকম দেশলাই নিয়ে খেলতাম, সেগুলো যদি জমিয়ে রাখতাম ছেলেবেলায়। বন্ধু রতনকে সাথে নিয়ে বাগানে বাগানে পাখির বাসা খুঁজে বেরিয়েছি, সেই বাসাগুলো যদি রেখে দিতাম, কিছুদিন জমিয়েও রেখেছিলাম, তেমন করে গুছিয়ে রাখা হয়নি, তাই হারিয়ে গিয়েছে। খুব ইচ্ছে করে জমিয়ে রাখতে, দেখাতে যে ছেলেবেলার সেই জিনিসগুলো এখনকার ছেলেদের। যাই হোক, যারা শুধুই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে এগুলো দেখানোর ইচ্ছের কথা তিনি বলেছেন। এই শখ পূরণটা তাঁর হয়নি, যদি সুযোগ পান তাহলে এই শখ পূরণটা করবেন লালমোহনদা, বুঝতে পারলাম, কিন্তু আজব শখের কথা কিন্তু জানাননি, আমি তো সেটাও জানতে চাইছি। এরপরে যেটা হচ্ছে, এই মেসেজগুলো কেন আসছে বুঝতে পাচ্ছি না। যাই হোক, এবার কিন্তু নাম করে করে কিন্তু বলে দেবো যারা এই ধরনের মেসেজ করছেন, প্লিজ এরকমটা করবেন না। এরপরে যাচ্ছি আমি, কে পাঠিয়েছে আমাকে, শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে কি বলছে। ভোরাই থেকে শুনছি তোমাদের যেটা আমার শখ সেটা হচ্ছে পারফিউমের খালি শিশিগুলো জমিয়ে রাখা, এটা বাড়ির বড়রা ফেলে দেয় কিন্তু আমি ছোটো থেকে এগুলো জমিয়ে রাখি। তবে এটা কিন্তু আজব শখ নয়, এরকম শখ কিন্তু অনেকেরই আছে, শুধু পারফিউম কেন, নেল পলিশের যে শিশি সেগুলোও অনেকে আছে, সেইগুলো আর কি কালেক্ট করে রাখে, সংগ্রহে রাখে, এগুলো খুব কমন। আমি কমন কিন্তু চাইছি না, আবারও বলছি আমি অচেনা অজানা সেই আজব শখের কথাই জানতে চাইছি। যেরকম শখের কথাগুলো আমি আজকে একেবারে সকাল ছটা থেকে বলে চলেছি, অনেক ধরনের আজব আজব শখ কিন্তু মানুষজনের আছে।
বিখ্যাত বিখ্যাত মানুষজনের আছে, শুধুমাত্র তোমার আমার মতন একদম অতি সাধারণ মানুষ নন, যারা একদম বিখ্যাত মানুষ। সেই বিখ্যাত মানুষদের আজব সব শখের কথা নিয়ে কিন্তু আজকে সকাল ছটা থেকে ছিলাম, যারা কেউ হয়তো পাখি কিনে পাখি উড়িয়ে দেন, কেউ হয়তো মানে একদম একটা রঙের হয়তো কেউ ইন্টিরিয়ার

ডিজাইনার, তিনি একটা বলের ওপর রং একবার রং করেছেন তা না, প্রত্যেক দিন রং চাপিয়ে চাপিয়ে সেটা একটা অদ্ভুত ধরনের বিশাল ওজনদার একটা বল বানিয়ে ফেলেছেন, এমন মানুষও আছেন। এইরকম ধরনের অদ্ভুত আজব শখের কথাই কিন্তু আজকে শুনতে চাইছি। ওই ডাক টিকিট বা স্ট্যাম্প কালেকশন বা মুদ্রা কালেকশন, মানে টাকা পয়সা যেগুলো অ্যান্টিক কোনো মূর্তি কালেক্ট করা, এইরকম নয়, এরকম চেনা জানা শখ অনেকেরই আছে, কিন্তু আজব শখের কথাই কিন্তু আর যে মৌমিতা আজকে জানতে চাইছি। তার সঙ্গে সঙ্গে তোমার ছেলেবেলা যে শখটা ছিল, যে শখটা কথা এখন বড়বেলায় মনে পড়লে ভীষণভাবে হাসি পায়, সেই শখটার কথাও বলতে পারো, অবশ্যই সেটা মজাদারই হবে, কারণ বড়বেলায় যখন হাসি পায় ছোটবেলার সেই শখের কথা, সেটা নিশ্চয়ই মজাদার হবে, সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে সঙ্গে এটাও জানতে চাইছি যে তুমি যদি সুযোগ পাও এখন কোন তোমার কোন শখটা তুমি পূরণ করার জন্য উঠে পড়ে লেগে যাবে, সেটাও আজকে বলে ফেলো 9903653992 তে। আরে বাবা, আছি তো আমি একদম 10টা পর্যন্ত, দেখছি তোমার শখ সেন্ড করা, সেই তোমার পাঠানো আজব শখ থেকে শখ পূরণের কথা, তোমার শখ পূরণের কথা। আর আমি বলবো তোমাকে, বলবো না, বরং বলবো সাবধান করব, এবারে শখ করে মেট্রো স্টেশনে ঢুকেই না তুমি সেলফি বা গ্রুফি তুলতে যেও না, প্লিজ এটা কিন্তু করো না, ভুলেও কিন্তু এটা করো না। এবং তার সঙ্গে অশালীন আচরণ একেবারেই নয়, কারোর সঙ্গে তর্কাতর্কি কখনোই জুড়ো না, বিনা কুপনে বিনা টিকিটে ভ্রমণ কখনোই মেট্রো রেলে নয়, কারণ এসেছে এবারে কিন্তু একটা নতুন আইন, জনবিশ্বাস আইন 2026। কোনো রকম অন্যায় কাজ করলেই কিন্তু প্ল্যাটফর্ম চত্বরে নোংরা করা থেকে তর্কাতর্কি করা বা ছবি তোলা এই সমস্ত করলে কিন্তু জনবিশ্বাস আইনে 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত স্পট ফাইন দিতে হবে, মনে রেখো। আর বন্ধুকেও কিন্তু তুমি অবশ্যই অবশ্যই বলে দিও, সাবধান করে দিও, আমি যেমনটা তোমাকে সাবধান করলাম। আর শোনো না, মেট্রো সার্ভিস দেবে কিন্তু এবারে নতুন রুটে, ছুটবে খুব শিগগিরই ভিক্টোরিয়া থেকে ইডেনমুখী হবে, আর হবে তো নতুন রুটে ট্রামে চড়ে ভ্রমণ, মোট 40টা রুট কিন্তু চালু হতে চলেছে নতুন প্রযুক্তিতে, মেট্রো আর ট্রাম নেটওয়ার্কে একই সুতোয় বেঁধে ই ট্রিপ গড়ে তোলাই হচ্ছে এখন শহর কলকাতার একমাত্র লক্ষ্য। তাই চলো আর দেরি কেন, সোজাই শহরে সফর জমাই, হারিয়ে যাই, হারিয়ে যেতেই পারি শহর কলকাতায়, কারণ আছে তো কত কত পার্ক আছে, আর আছে মিউজিয়াম।

হারিয়ে তুমি যেতেই পারো এই শহরে। আরে বাবা, আছে তো কত খেলনা পার্ক আছে, খেলনা পার্ক থেকে সবুজ পার্ক রয়েছে, আছে কত শত অ্যামিউজমেন্ট পার্ক, আর আছে তো কত শত শত মিউজিয়াম। শহরে আছে চীনাপট্টি, আছে জাপানি গার্ডেন থেকে আছে ব্ল্যাক প্যাগোডা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই শহরের কাছে অবশ্যই অবশ্যই উপরই পাওনা। আর এবার শহর পাচ্ছে ডলফিন পার্ক, পাচ্ছে কলকাতা আই, আর শহরে বসছে এই বসে গেছে ডিজিটাল ডোম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে BITM। তো এখানে এলেই কিন্তু তুমি যেটা দেখতে পারবে সেটা হচ্ছে সূর্যের সংসার থেকে মহাকাশের অজানা অনেক কথা জানতে পারবে, শুনতে পারবে। 12th August সূর্যগ্রহণও এখানে এলে তুমি রিয়েল টাইমেই দেখতে পাবে, দেখতে আমিও পাবো 9903653992। আজব শখের কথা, তোমার সেন্ড করা শখ পূরণের কথা, সেগুলোই তো আমি দেখবো, তাই তো যাচ্ছি চেক করতে 9903653992। এই মুহূর্তে আমি কোথায় আছি বলো তো? তুংপাড়া শ্যামপুর হাওড়ায় দীপক দা রয়েছেন আমার সঙ্গে, দীপক কুমার তুং। গুড মর্নিং মৌমিতা, আমার একজন ক্লায়েন্ট আছেন যার শখ হচ্ছে কয়েন জমানো। কত রকমের কয়েন আছে, 100, 200, 250, এইরকম অনেক কয়েন আছে। এটা কিন্তু ভীষণভাবেই কমন ব্যাপারটা, এই ধরনের আমি কিন্তু মেসেজ চাইনি, আমি আজব শখের কথাই জানতে চেয়েছি যাদের আজব শখ আছে, একদম ট্র্যাকের বাইরে গিয়ে যাদের দেখলেই আমরা, তাদের যাদের শখগুলো দেখলেই আমরা পুরো গেল গেল রব তুলি, সেই ধরনের শখের কথাই কিন্তু আজকে, আজব শখের কথাই কিন্তু আর যে মৌমিতা জানতে চেয়েছে, শুনতে চেয়েছে। এই কয়েন জমানো স্ট্যাম্প কালেকশন অনেকবার বলেছি, বারবার বলেছি, এগুলো নয়, একটু অন্য রকমের কিছু শুনতে চাইছি আজকে। কেক ওইগুলো কিভাবে কিনতে হয়, কিভাবে আনতে হয়, এগুলো আমরা সবাই জানি, এগুলো নয় আজকে, একেবারে আজব শখের কথা যার মধ্যে আছে বা আপনার যদি নিজের থেকে থাকে সেটাই আজকে সেন্ড করুন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এটাও বলতে পারেন নিজের শখ পূরণের কথা, সেটাও বলুন, সেটা আজব হতে হবে এমন নয়। আর এই যে বলছেন কোনো একটা জায়গায় এক্সিবিশন করবার ইচ্ছে আছে আপনার, সেই শখ পূরণটা আপনি বলতেই পারেন, যেমনটা দীপকদা আমাদেরকে বলেছেন যে যিনি এই কয়েন কালেক্ট করেছেন সেই কয়েনগুলো নিয়ে উনি একটা এক্সিবিশন করতে চাইছেন দীপকদা, সেই কথাটা, সেই শখ পূরণের কথাটা তিনি আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, এমন শখ পূরণের কথা কিন্তু বলতে পারেন, কিন্তু আজব শখ যেটা আছে সেই শখের কথাটাই কিন্তু আজকে আমি শুনতে চেয়েছি। এমন কে আছেন বা আপনার যদি নিজের থেকে থাকে যে শখটা একেবারেই উদ্ভট, অদ্ভুত বা আজব, সেই শখের কথাই আজকে 9903653992 সেন্ড করে দাও অবশ্যই। এরপরে আমি কোথায় যাচ্ছি, SN মণ্ডল বাপি কোরাকাঠি সন্দেশ খালি থেকে একদম ছন্দে বেঁধে কি পাঠিয়ে দিয়েছে বলে ফেলি, এমন কোন আজব শখ এখনো আর পড়ছে না, এখন তো আর পড়ছে না মনে, আজব গজব অনেক কিছু এখন কিন্তু ঘটেই চলে, সবাই নিজে ভেবে মরে কি করে যে ভাইরাল হবে, পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে, গভীর সমুদ্রে সাঁতরে চলে, মাছের সাথে খেলা করে, আজব শখের ইচ্ছে আছে আকাশ পথে যাব উড়ে, নিজের দুটি ডানা মেলে যখন ইচ্ছে মতো কি করে যাই অদৃশ্য হয়ে, এটাও বড় ইচ্ছে করে মিস্টার ইন্ডিয়ার হতেই হবে, পিঁপড়ে পোকা রাখবো পুষে ভবনের চিড়িয়াঘরে। ওয়াও, দারুণ দারুণ লাগলো। SN মণ্ডল বাপি কোরাকাঠি সন্দেশ খালি থেকে এত সুন্দর করে আমি যা যা জানতে চেয়েছি খুব সুন্দর করে কিন্তু পাঠিয়ে দিয়েছেন, বাকিরাও নিশ্চয়ই শুনে ফেলেছ। তো কিভাবে তোমরাও পাঠাবে, তোমরাও একটু ভাবতে থাকো। ওই চেনা জানা ছকে বাঁধা আমি কিন্তু শখ বা হবির কথা আজকে শুনতে চাইনি, আমি এমন কিছু শখের কথা জানতে চেয়েছি যেগুলো একেবারেই আজব, অদ্ভুত এবং অবশ্যই ট্র্যাকের বাইরে। ওই কয়েন জমানো, সিনেমার টিকিট জমানো বা ট্রেন বা বাসের টিকিট জমানো, এগুলো কমন, চেনা নয়, অচেনা অজানা কোনো আজব শখ, যে কিনা তোমার চেনা ব্যক্তি সেই মানুষটার আজব শখের কথা আজকে বলে ফেলো 9903653992। কারণ সকাল 6টা থেকে ভোরাই থেকে আমি কিন্তু প্রচুর আজব শখের কথা তোমাদেরকে শেয়ার করেছি, এবং যাদের আজব শখগুলো তোমাদের কাছে তুলে ধরেছি তারা প্রত্যেকে কিন্তু সেলিব্রিটি, তো আমাদের তাদের সম্পর্কে এমনি একটু বেশি বেশি করে জানতে ইচ্ছে করে। বলিউড, হলিউড, টলিউড সব জায়গায় কিন্তু আজকে আমি বিচরণ করেছি। যাই হোক, সুভাষ দা আমাকে কি বলছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলছেন, ওনার এক প্রতিবেশী দাদা হাতে খাতা নিয়ে সাত সকালে পথে যেতে যেতে কবিতা লিখতে থাকেন। বাহ, এমন শখ সত্যি সত্যি অবাক করে দিয়েছে। হ্যাঁ, এই শখ

কিন্তু সত্যি আজব শখ। ছোটবেলায় কাগজের উড়োজাহাজ তৈরি করে দিস্তা দিস্তা খাতার পাতা নষ্ট করেছি বা খরচ করেছি, এখন আমার শখ হয় মানুষের মন বোঝবার। বাহ, খুব ভালো লাগলো। সত্যি আমরা অনেকেই আছি ওই যেমন নৌকা তৈরি করেছি খাতার পাতা ছিঁড়ে, উড়োজাহাজ প্লেন তৈরি করেছি, তার সঙ্গে সঙ্গে হাত পাখাটাও কিন্তু আমরা তৈরি করেছি, কি করেছি কি না। এর সঙ্গে এর পরে রয়েছে এখনও প্রচুর মেসেজ রয়েছে, অবশ্যই অবশ্যই বলবো। 9903659292 তে তুমি সেন্ড করতে থাকো, আমি তো আছি একদম 10টা পর্যন্ত আছি, আমি আর যে মৌমিতা দেখছি কত আজব শখের কথা। দেখছি তো কেউ পাখি কিনে খাঁচায় না রেখে ছেড়ে দেন, উড়িয়ে দেন, আবার দেখছি জানছি মাছ ধরে জলে ছেড়ে দেওয়া, এমন সব আজব শখের কথা আছে। আবার এমন শখও আছে আকাশে মেঘের দিকে ক্যামেরা লেন্স তাক করে ছবি তোলা, শুধু মেঘের ছবি তোলা, এটা আবার কী রকমভাবে কমন হলো না বা আজব হলো না কেন? আজব কেন হলো সেটাই তো বলছি, আসলে সেই ছবিতেই নানা আকারের জীবজন্তু খোঁজ করে, আর সেই জীবজন্তু সেই ছবিগুলো তুলে নিয়ে বাঘ সিংহ হাতি মাথা একদম ষাঁড় যেন মাথা গুঁতোগুঁতি করছে এমন সমস্ত কথা ক্যাপশনগুলোও কিন্তু লিখে রাখে, এমন আজব শখও কিন্তু এমন মানুষও পাওয়া যায়। আছে তো পেনের পেনের ঢাকনা থেকে বোতলের ঢাকনি সমস্ত সংগ্রহ করা, এমন আজব শখের মানুষও আছে। সেই সমস্ত শখের পাঁচালি তো আজকে দেখতে চাইছি তোমার কাছ থেকে, শুনতে চাইছি। আর যেটা দেখছি সেটা হচ্ছে ট্রলার ভর্তি করে ইলিশ আসছে এখন, ইলিশের সঙ্গে বাজারে এখন সোনার মাছও রয়েছে, সেলেও কিন্তু মিলছে, সেলে মাছ যেটা সোনার মাছ বলা হয় কারণ নাম তার সেলে, হলেও সেলের মতন কম দামে সেলে সেল হয় না, সেলের মেলে তবে সেটার কিন্তু দামটা অনেকটাই, আর সেই দামটা শুনলেই যেতে হয় হেলে। হ্যাঁ, ওজন প্রায় তার হয় 40-45 কেজি একটা পূর্ণাঙ্গ সেই সেলে মাছের, এক একটা মাছের দামও হয় সেরকম। বাজারে সত্যি গেলে না মানে কি বলবো, বাজারে এত এত জিনিস পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু দামটাও বিভিন্নভাবে কিন্তু ভ্যারি করে। এদিকে বর্ষা এসছে, বর্ষা আসতে যেটা হয়েছে রকমারি মাছ এখন মাছ বাজারে রয়েছে, হাজির রয়েছে, গলদা থেকে পাবদা আছে, মৌরালা থেকে ট্যাংরা, পমফ্রেট থেকে ইলিশ, সবার কিন্তু অ্যাটেন্ডেন্স মিলছে এখন বাজারে। আজ প্ল্যান করো লাঞ্চ সারবে কোন মাছে, বাজারমুখী হতে হবে তো আর ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, আর সেজন্যই তো চলো এখন আর কোনো কথা না বলে সোজা বাজারে যাই, তারপরে এসে ফিরে এসে জমিয়ে কী করতে হবে, রান্নাবান্না করতে হবে। ইলিশ চিংড়ি গলদা যাই আনো না কেন, পাবদা যাই আনো, সব কিছুই কিন্তু তুমি রান্নাবান্না করতে পারো কষিয়ে, আর সেই রান্নাবান্নাটা জমানোর জন্যই কিন্তু তোমার এই গানটা ডেডিকেট করছি উষা উত্তপ আর ফরাজের।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:42 হয়ে 2 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো এই যে তোমাকে সময়ের কথা বললাম, সময় তো সে তো ছুটে ছুটেই চলেছে তাই না, আর সেই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে, কারণ আজকে তো একদম উইকডেজ, তাই উইকনেসকে পুরো ভ্যানিশ করে দিয়েই কিন্তু তোমাকে আমাকে ছুটতেই হবে। নো ছুটি আজকে হবে, শুধুই ছুটোছুটি। অফিসেও যেতে হবে, বাজারমুখীও হতে হবে, ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন তোমাকে থাকতেই হবে, আর সময় মতো তার জন্য কী করতে হবে, খেতে হবে। আর খেতে গেলে তোমাকে বাজারে তো যেতেই হবে না, তবে বাজারমুখী হওয়ার আগে বলে ফেলো তো সবজি মাছ এসবের দাম টাম কেমন যাচ্ছে, এগুলো কি জানা আছে? দরদাম জানার জন্য প্রতিদিন অবশ্যই অবশ্যই বাজারে যাওয়ার আগে টিউন করতেই পারো 107 FM রেইনবো, কারণ রয়েছে তো প্রাইস ট্যাগ।
4: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
3: লাফিয়ে লাফিয়ে পুরো চড়ছে, একদম শেয়ার মার্কেটের মতো দাম বাড়ছে চাল ডাল, চাল ডালের দাম বাড়ছে, আটা থেকে ময়দা দামে তুলছে ফায়দা, লাল শাক থেকে কলমি শাক মোটামুটি 10 টাকা থেকে 12 টাকা আঁটি, ভীষণ তেতো উঠছে, তার দাম হচ্ছে 70, ঝিঙে সেও 50, আদা তো কবেই ডাবল সেঞ্চুরি ক্রস করে গিয়েছে, শীতের সবজি বিট গাজর সবই আছে বাজারে, অ্যাটেন্ডেন্স মিলছে, ভালো গাজর একটু যদি কিনতে যাও, ফ্রেশ গাজর কিনতে গেলে মোটামুটি 75 থেকে 80 টাকা খসবে, বিটও ওই রকমই দাম চলছে। আর গাঁটি কোচো থেকে তুমি পটল মোটামুটি পেয়ে যাবে, যেটা সেটা ওই 30 থেকে 35 টাকার মধ্যে ঘুরঘুর করছে। আর ওদিকে কিন্তু অবশ্যই যেটা রয়েছে বাজারে সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে নারকেল, নারকেল নিশ্চয়ই লাগবে তোমার তো, সেই নারকেলটা না আনলে তো বেশ ভালো করে ঝিঙে নারকেল এই সমস্ত খাওয়া যায় না, বা একটু মুগ ডালের একটু নারকেল কুচি দিয়ে খেলে, তো নারকেল যদি নিতে যাও তাহলে মোটামুটি 35 থেকে 40 টাকা মিলবে, কিন্তু ডাব, ডাবের সঙ্গে নেই ভাব, এখনও কিন্তু ডাব সেই, বৃষ্টি হলেও ডাবের দাম কিন্তু 80 থেকে 90 টাকা, কোথাও কোথাও 100 টাকাও রয়েছে। আর পোস্ত, বাপরে বাপ, দাম বাড়ানোতেই সে ব্যস্ত, 2000 টাকা কবেই ক্রস করে এখন 2200 থেকে 2300 দাঁড়িয়ে রয়েছে। এ তো গেল একদম চাল ডাল, তার সঙ্গে সঙ্গে ওই সবজির কথা সবই বললাম, আর ওদিকে চিকেন, চিকেনকে যদি তুমি কিচেনমুখী করতে চাও তাহলে কিন্তু দাম একটু কমেছে, আর ওই 150 মোটামুটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 200 টাকার মধ্যে মোটামুটি তুমি কিন্তু চিকেন বাড়িতে এনে ফেলতে পারছো, কিচেনমুখী করতে পারছো। আর মাছের বাজার ফিসফিসিয়ে ডাকছে, সবাই আছে এখন মাছ বাজারে, কারণ বর্ষার সিজন, রুই থেকে কাতলা, বাটা থেকে ট্যাংরা, পাবদা থেকে গলদা, পমফ্রেট থেকে ইলিশ, সবার অ্যাটেন্ডেন্স

মার্কেট থেকে খসবে। আর যদি মাঝারি ইলিশ কিনতে চাও, একটু ছোট থেকে মাঝারি ইলিশ, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেটা ওই 1000 টাকার এদিক ওদিক আর কি আছে। আর চড়ে আছে যেটা, সেটা দাম চড়ে রয়েছে মাটন। মাটনের দাম কিন্তু 950 থেকে 1000, কোথাও আবার 1100 এরকমও রয়েছে। 1000 শুনেই প্লিজ করো না মুখ বেজার, কারণ ওই যে বললাম 1100 1150 এরকমও মিলছে। বিশেষ বিশেষ দিনে কিন্তু এই মাটনের দামটা একটু আর কি পার্থক্য হয়ে যাচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঘরে তো রূপালি শস্য আসছেই, ইলিশ এসেছে, আর আসছে সামনেই রথ। রথের মরশুমে প্রচুর সোনাদানায় কিন্তু ছাড় হয়। ছাড় হয় বলতে মেকিং চার্জে ছাড়টা মেলে, তো মজুরিতে ছাড় মেলে, আর মজুরিতে যদিও ছাড় মিললেও দামটা কিন্তু এখনও ভরিতে রয়েছে ভারী। হ্যাঁ, জিএসটি ছাড়াই তো 1,00,000 টাকা এখনও পর্যন্ত ক্রস করে আছে। 1,00,000 কেন বলবো, 1,34,000 টাকা কিন্তু এখন রয়েছে 22 ক্যারেট সোনার দাম। পকেট সাপোর্ট করবে কি করবে না সেটা তো তুমি জানো, তবে জানি আমি ফিয়ান্সাকে গিফট দেওয়ার জন্য আরেকটু ওয়েট করা যেতেই পারে। সোনার দাম কিন্তু আরেকটু কমলেও কমতে পারে, কারণ মার্কেট অ্যানালিস্টরা সেরকমটাই বলছেন যে সোনার দাম নাকি একটু হলেও পড়তে চলেছে, কমতে চলেছে। তাহলে রথের সিজনে কী করবে? হাতে থাকবে রথের দড়ি ডান হাতে, বাঁ হাতে থাকবে ফিয়ান্সের হাত, আর সেই হাতটা ধরেই সোজা চলে যাবে রথের মেলায়। সেখানে গিয়ে পাঁপড় ভাজা, সঙ্গে জিলিপি, এসব তো খাবেই, আর মিষ্টি করে বলবে, কি বলবে, মিষ্টি করে মনের কথা বলবে, আরে আমি ভীষণ রোম্যান্টিক, আরও কি কি বলবে। সেটাই জন্যই তো তোমাকে বলছি, এই গানটা তোমাকে ডেডিকেট করছি, গানটা শুনতে শুনতে জাস্ট লিপসিঙ্ক করো, আর ফিয়ান্সের হাতটা ধরে রথের মেলায় গিয়ে গেয়ে ফেলো।

0: আমিও তো ফলো করছি, তুমি যেমন তোমার ফিয়ান্সকে বেটার হাফকে ফলো করছো আমিও তেমন ফলো করছি। 8:50 হয়ে 26 সেকেন্ড হয়ে গেছে স্টুডিওর ঘড়িতে। আরে বাবা, আছি আছি, আরও কিছুটা সময় আছি। আর এবারে তোমাকে শেয়ার করব আমাদের শহর কলকাতায় রাজভবনে কী হতে চলেছে। প্রজাপতি পার্ক কিন্তু আসতে চলেছে, খাঁচায় আটকানো প্রজাপতি নয় গো, উন্মুক্ত বাগানে, খোলা বাগানে উড়বে রঙ বেরঙের প্রজাপতি। প্রজাপতি আর মথ মিলিয়ে 13,000 প্রজাতির প্রজাপতি উড়বে, ঘুরবে, ফিরবে এই আমাদের রাজভবনে। ফিরবো আমিও, কোথায়? 9903650992। কারণ চেক করবো এবারে তোমার সেই হবিজের কথাগুলো। তবে হ্যাঁ, সেখানে ফিরবো, ফেরবার আগে আরও একবার তোমাকে বলবো ওই সেই সমস্ত আজব শখের কথা, যাঁদের কথা আজকে আমি তোমাদেরকে ভোড়াইতে একটু হলেও বলেছি। তো সেরকমই কয়েকটা উদাহরণ আবারও তোমাকে বলছি। ইউকের এডলারের কথা, তাঁর শখ হচ্ছে জুতো সংগ্রহ করা। তুমি বলবে আরে বাবা, এ তো কমন ব্যাপার, জুতো সংগ্রহ এ তো অনেকেরই আছে, হয়তো তোমারই আছে। আরে বাবা, তোমার মতন জুতো সংগ্রহ তিনি করেন না এডলার। তিনি কি করেন? এডলারের হচ্ছে জুতো ভীষণভাবে পছন্দ, কিন্তু পকেট সবসময় যে সাপোর্ট করে তা নয়। তাই জন্য তিনি কি করেন, যে জুতোগুলো তিনি কেনেন সেটা হচ্ছে অবশ্যই সেগুলো অদ্ভুত হওয়া চাই, অদ্ভুত দেখতে হলে তবেই কিন্তু সে জুতো তিনি কেনেন। এমনি যেমন আমরা জুতো কিনি, জুতো দেখি বিভিন্ন ব্র্যান্ডের, সেরকম জুতো নয়, কিন্তু অদ্ভুত দেখতে হলে তবেই কিন্তু সেই জুতো এডলারের একদম জিম্মায় চলে আসে। তো যাই হোক, একটা জুতো এডলারের ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু পকেট তার সাপোর্ট করেনি। তাই কি করেছে এডলার, তখন তার সেই শখ পূরণের জন্য নিজের পায়ে ট্যাটু করিয়ে ফেলেছে। সেই ট্যাটুটা একদম, ট্যাটুটাও হয়েছে শখের জুতোয়, পাও দেওয়া হয়েছে, কারণ ট্যাটুটাই তো শখের জুতোর মতন দেখতে করে নিয়েছে, আঁকাটা সেরকমই ছিল। এমন অদ্ভুত হবি, এমন অদ্ভুত শখের কথাই কিন্তু আজকে তোমার কাছ থেকে জানতে চেয়েছি আর যে মৌমিতা। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে বলিউড, হলিউড, টলিউড সব অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা ডিরেক্টর, তাঁদের যে অদ্ভুত শখগুলো আছে সে কথাও তো তোমাদেরকে বলেছি, বা আরও একবার মনে করিয়ে দিচ্ছি। অনেকেই আমরা আছি পাখি পুষি, বিড়াল পুষি, কুকুর পুষি, এগুলো আমরা ভালোবেসে পোষ মানাই এবং এটা খুব কমন ব্যাপার, এই শখটা পূরণ। কিন্তু এমন অনেকে আছেন সাপ পোষেন, বিষধর সাপ, বাবারে বাবা। এই বলিউড থেকে টলিউডে এমন মানুষ তো আছেন যাদের খবর তোমার কাছেও আছে না। আমি তাদের কথা জানতে চাইছি না, কিন্তু তোমার কাছে জানতে চাইছি সেই অজানা অচেনা মানুষটার কথা, যাকে তুমি চেনো তাঁর ওই আজব শখের জন্য, সে কথাটাও আজকে বলে ফেলো না 9903650992। আমি তো চেক করবোই। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে একটু বলছি, শিলিগুড়ির বাগডোগরা থেকে সিকিমের গ্যাংটক উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য 10 সিটের হেলিকপ্টার কিন্তু রেডি, আর আমিও কিন্তু রেডি। এবারে কোথায় আমি রেডি রয়েছি, যে 9903650992 এবারে চেক করবো বলে আমি যাচ্ছি তো সেখানেই। দিদি ভাই, তুমি কেমন আছো? বেশ আছি, বিন্দাস আছি। দিব্য মণ্ডল সোনারপুর থেকে বলছে, দিব্যর যেটা আর কি আজব একটা শখের কথা দিব্য বলছে, ও কিন্তু পেনের মুখটি বা ওই ধরো পেনের ঢাকনা নয়, ও এমন কিছু একটা জমায় সেটা সত্যি সত্যি আজব লাগে। দইয়ের বাটি, দই খাওয়ার পরে সেই বাটিগুলো জমিয়ে রাখে, কতগুলো বাটি হয়েছে সে কথাটা একটু বলে দিলে, সংখ্যাটা বললে বেশ ভালো লাগতো কিন্তু দিব্য, এটা জানতে পারলে দিব্য লাগতো আর কি। যাই হোক, কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে কি বলছেন, ভোড়াইতে আজকে বিচিত্র ধরনের শখের দলিল তুলে ধরার জন্য আমাকে থ্যাংকস জানিয়েছেন, থ্যাংকস আ লট আমার সঙ্গে সকাল 6টা থেকে থাকার জন্য দাদা। বসুন্ধরা চিরসবুজ সুস্থ রাখার জন্য মানুষকে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার শখ এখন একেবারে নেশায় পরিণত হয়েছে কৃষ্ণেন্দুদার কাছে। বাহ, খুব ভালো, সেটা তো আমরা প্রায়ই জানতে পারি। আর খুব ছোট্টবেলায় অনেকগুলো শখ আজও জীবিত রেখেছেন, যেমন নিমন্ত্রণের কার্ড সংরক্ষণ করা, বোনেদের দেওয়া রাখি সযত্নে রাখা, পেনের কালি ফুরিয়ে গেলেও সেই পেনটাকে নিজের কাছে রেখে দেওয়া, এগুলো শখগুলো কিন্তু এখনও রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র গুরুত্বপূর্ণ তথ্য পেলেই সেটাও ডায়রির পাতায় সংরক্ষণ করে রাখেন, এই শখগুলো নিয়মিত করে চলেছেন। বাহ, খুব ভালো, আপনার এই শখের মানে এইগুলো জানতে পেরে ভালো লাগছে। এগুলো কিন্তু খুব কমন শখ, কিন্তু এমন কিছু আজব শখের কথাই আজকে আর কি জানাতে বলেছি 9903650992। শুভ সকাল, গুড মর্নিং, আমাকে বহরু ঘোষপাড়া থেকে মাধাইদা কি বলছেন সেটাই এবারে বলছি। মাধাইদা বলছেন, মৌমিতার অনুষ্ঠান মানে হচ্ছে মনি মুক্ত ভরা তথ্যের ভাণ্ডার, শ্রোতারা নিজেদের জীবনে যা সঞ্চয় করে রাখবেন এবং বিষয়টাও থাকে ভীষণ মজাদার। থ্যাংকস আ লর্ড দাদা, এইভাবে আমার সঙ্গে শোনার জন্য এবং থাকার জন্য। এরপরে যেটা বলছেন, অন্যের কি আর আজব শখ আছে, তেমন দেখা মানুষ আমাদের মাধাইদার নেই, তবে আজব কিনা বলতে পারবেন না, নিজের যে শখ ছিল সেটা হচ্ছে ইঁদুর পোষা। ও বাবা, আচ্ছা গিনিপিক নয়, ইঁদুর পোষা হচ্ছে ওনার শখ। আর তার সঙ্গে যেটা বলছেন উনি আমাদের মাধাইদা, সেটা হচ্ছে ইঁদুর পুষতেন, একটা সময় বাড়িতে অনেক ইঁদুর পুষেছিলেন, মাটির বারান্দা চারিদিকে চারিদিকে গর্ত করতো, মাটি খুঁড়তো, মা খুব বকাবকি করতো, তাই জন্য অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছেন আমাদের মাধাইদা। বর্তমানে যে শখটা আর কি উদয় হয়েছে সেটা হচ্ছে কারোর খাঁচা ইঁদুর পড়লে সেই ইঁদুরগুলো সংগ্রহ করে পাড়ার শেষ প্রান্তে একটা পোড়ো টিলা আছে সেখানে গিয়ে সেগুলোকে ছেড়ে দিয়ে আসেন। বাহ, খুব ভালো, এই শখটাও কিন্তু সত্যিই ভালো, আজব হলেও ভালো শখ। কতবার তো বাজার থেকে ডাক পাখি কিনে এনে বাড়ির পাশের পানা পুকুরে ছেড়ে দিয়েছি, বাহ খুব ভালো। বক কিনে এনে উড়িয়ে দিয়েছি খোলা আকাশে, এগুলো হচ্ছে শখ আমাদের মাধাইদার। এই শখ মেটানোর সুযোগ পেলে একটা ঘোড়া কিনবেন এবং ঘোড়া চড়া শিখবেন আমাদের মাধাইদা। সেই শখ পূরণটা খুব শীঘ্রই হোক, এটাই কিন্তু চাইছে আর যে মৌমিতা। আর কি চাইছি এখন, তোমাদের কথা রয়েছে তো, তোমাদের সেই সমস্ত কিছু যা আসছে আজব শখের কথা তোমাদের কাছ থেকে, সেই আজব শখগুলোর কথাই কিন্তু আমি সবার সামনে সবার কাছে তুলে ধরতে চাইছি। ওরে বাস, প্রচুর প্রচুর কিন্তু শখের পাঁচালি এখন রয়েছে 9903653992 তে। আর আমি তোমাদের মেসেজ দেখতে বা তোমাদের এই সমস্ত শখ পূরণের কথা তোমরা যা যা সেন্ড করছো সেগুলো সবার সঙ্গে শেয়ার করতে বা আমি নিজে পড়তে ভীষণ ভালোবাসি, যেমন তেমন আমি গান শুনতেও ভালোবাসি আর কথা বলতেও খুব ভালোবাসি। এমন কিছু গান আছে যা আমাকে তোমাকে সত্যিই নস্টালজিক করে তোলে, যা শুনলে তোমার আমার নাচতে ভীষণভাবে ইচ্ছে করে। আসছে তেমনই একটা গান 107 FM রেইনবো। তাহলে চলো এখন আর কোনো দেরি না করে আমরা বরং সেই গানটাই এবারে শুনে ফেলি। তো সেই গানই কিন্তু এখন আসছে, কিভাবে আসছে সেই গান চলো তাহলে একবার শুনে নিই আমরা। এখন আসছে সেই ইন্ডিপপ। সেই ইন্ডিপপ শুনতে শুনতেই কিন্তু আমরা এবারে ভাবছি সোজা চলে যাব কোথায়, অবশ্যই অবশ্যই পরের ঘন্টায়। কারণ 8:56 হয়ে 36 সেকেন্ডস অলরেডি হয়ে গেছে, 9টা বাজতে চলেছে। ব্যস্ত তুমি, ব্যস্ত শহর কলকাতা নিজের বদল ঘটাতে, তৈরি হচ্ছে পকেট বাগান, তৈরি হচ্ছে অনেক ফ্লাইওভার, গঙ্গার ঘাট মেকওভার করে নতুন লুকে হাজির হচ্ছে, খুব শীঘ্রই পুজোর আগেই কিন্তু চলে আসবে। আর এগিয়ে আসছে রথযাত্রা, আসছে সঙ্গে তার পরে পরেই পুজো, আর ঠিক 98 দিন পরেই হবে বোধন। আর আমি এগোচ্ছি এখন পরের ঘন্টার দিকে, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই। 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, যেতে যেতে ইন্ডিপপ।
1: FM রেইনবোতে ইন্ডিপপ প্লেলিস্ট, ইন্ডিপপ প্লেলিস্ট, ইন্ডিপপ প্লেলিস্ট।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব বর্তমানে একটি রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি রূপরেখা সকলের সামনে তুলে ধরেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ওড়িশার সফরে ভুবনেশ্বরে যাবেন। ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার ব্যাপারে অনুমোদনপত্র প্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন ওড়িশার ডিপ সি ফিশিং মিশনের নথিপত্র প্রকাশ করবেন। রাজ্যে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধি দলের বৈঠকে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ের প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরেই ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় আজ ভোররাতে পরপর কয়েকটি ভূমিকম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি তীব্রতার ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল 4.6। কম্পনটি রাত 1:37 অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ভাসমত তালুকের পাংড়া শিন্ডে গ্রামের কাছে। এরপর আরও কয়েকটি কম্পন পরপর অনুভূত হয়। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: রেইনবো টাইম চেক,
3: রেইনবো টাইম চেক। স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 18 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। তুমি হয়তো রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর এদিকে রেডি কিন্তু জল ভরা মেঘ বৃষ্টি নামাবে বলে। জানি তুমি আজকে ক্যারি করবেই অবশ্যই ছাতা, তার সঙ্গে সঙ্গে রেনকোটটাও কিন্তু রেখো। আজকে ভারী বৃষ্টির চান্সেসও কিন্তু রয়েছে শহরে। এই ত্রিফলা অ্যাটাকেই কিন্তু পেয়েছে বৃষ্টির গতি। আর এতদিন তোমার আমার ট্যাগলাইন ছিল, বৃষ্টির দেখা নেই রে, বৃষ্টির দেখা নেই। আর এখন গোমরা মুখো মেঘলা আকাশ দেখেই মনে হচ্ছে বলি লেবুর পাতা করম চা, যা বৃষ্টি ধরে যা। নিম্নচাপ নাকি সরে গিয়েছে, অথচ দেখো বৃষ্টি কিন্তু এখনো সরেনি। ওয়েদারের এই মতিগতি বুঝতে তো সত্যি সত্যি হিমশিম খেতে হচ্ছে। না না না, হিমশিম খেও না, খেও বরং আজকে খিচুড়ি ইলিশ। জমাটিয়া ওয়েদার রয়েছে, তাই তুমি অবশ্যই এই জলভরা মেঘ দেখতে দেখতে শহরের আকাশে যখন দেখছো জলভরা মেঘ রয়েছে, হাজির রয়েছে এবং মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টি আসছে বা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তখন অবশ্যই তুমি আজকে ওই ইলিশ আর খিচুড়িতেই কিন্তু দুপুরবেলাটা জমাতেই পারো। তবে বৃষ্টির চান্সেসটা কিন্তু এখন ভালোভাবেই রয়েছে। আর বিশেষ করে কালকে থেকে হয়তো একটু বৃষ্টির ওয়েদারটা একটু অন্যরকম হতে পারে, কিন্তু বৃষ্টি কমজোরি হলেও কিন্তু উইকেন্ডে আবারও কিন্তু সে আসছে ফিরে, মানে কামব্যাক আবারও করছে। আর তার সঙ্গে সঙ্গে এটাই রয়েছে যে যেমন শহরের আকাশে এখন বৃষ্টি রয়েছে, তেমনই কিন্তু বৃষ্টির চান্সেসটা রয়েছে এখনও উইকেন্ডেও। এমন সমস্ত আজব অদ্ভুত হচ্ছে আবহাওয়ার অঙ্ক, এমনই সমস্ত ওয়েদারের অঙ্কটা রয়েছে যেটা কিনা সত্যি আজব, সত্যি অদ্ভুত। তেমনই তো মেলে, তাই না? মানে ওই যে অনেক সময় যেটা হয়ে থাকে আমাদের, কিছুতেই কোনো অঙ্ক মেলাতেই পারি না, এমন আজব শখ পূরণেও কিন্তু এরকমটা হয়ে থাকে। মানে আজব শখ পূরণেও কিন্তু অনেকেই আছেন যারা খুঁজে পান আনন্দ। তো সেই তোমার দেখা আজব শখের মানুষ থেকে আজকে জানছি তো তোমার নিজের শখ পূরণের কথা। আমিও জানাবো, শেয়ার করব হাওড়া দীঘা ট্রেন কথা থেকে বলবো তোমাকে বুক হাবের কথা। হ্যাঁ, বই হাব হতে চলেছে তো শহর কলকাতা, সেটা যেমন বলবো, তার সঙ্গে বলবো রেল অ্যাপের কথা, থাকবে ফুটবল কথা থেকে রকেট কথা। এই সমস্ত কিছু জানতে চাইলে অবশ্যই তুমি থেকে যাও 10টা পর্যন্ত। এই মনের রেডিও টিউন করে, মনকার রেডিও টিউন করে অবশ্যই অবশ্যই থাকো একদম 10টা পর্যন্ত। আর যে মৌমিতার সঙ্গে

নয়া স্টেশন একেবারে নয় চেনা জানা স্টেশন 107 এফএম রেনবো টিউন করে তুমি মনকা রেডিওর সঙ্গেই রয়েছো, আর এখন তুমি আমি রয়েছি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায়। আরে বাবা, তুমি আমি যেমন এসে

যে এসেছে তো সেও ছুটছে নতুন এসে লোকাল বাড়ার সাথে রুটে, সে কিন্তু ছুটে চলেছে, ছুটছে একাধিক নতুন লোকাল ট্রেন ডায়মন্ড হারবার এবং ক্যানিং রুটেও। আর এদিকে আসছে ভারত গৌরব ডিলাক্স ট্রেন, 11 দিনের তীর্থ ভ্রমণের সুযোগ রয়েছে এই ট্রেনে। উঠলেই কিন্তু দারুণ দারুণ সব সুযোগ মিলবে, মানে ডিভাইন ইজ টেম্পল ট্যুরটা তো হবেই, এই নামেই হচ্ছে এই সফরটা রয়েছে। আর এই সফরে পুরী, কোণারক, ভুবনেশ্বরের সঙ্গে গঙ্গাসাগর, দক্ষিণেশ্বর এই সবও কিন্তু রয়েছে, এই তীর্থস্থানগুলোও কিন্তু রয়েছে। আছে তো তার সঙ্গে বৈদ্যনাথ ধামে যাওয়া, সেই সফর এই সফরের তালিকাতে কিন্তু এই জায়গাটাও রয়েছে। চা থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং শহর ঘোরবার জন্য ভলভো বাস সব কিছু থাকছে এই প্যাকেজের মধ্যে। আর এদিকে কলকাতা পেতে চলেছে বুক হাব, কোথায় হবে এমন বই প্রেমীদের জায়গা শেয়ার তো করবো তোমার সেন্ড করার শখের পাঁচালি, ওই যেগুলো আসছে আজব শখের সেই গজব কাহানি, সেই চেক করবার পরেই কিন্তু আমি তোমাকে বলবো যে কোথায় আসতে চলেছে বুক হাব। আরও আছে অনেক অনেক নতুন নতুন ইনফো আছে, থেকে যাও না 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সোজা কোথায়, তিথি নস্করের মেসেজে যাচ্ছি। তিথি নস্কর সাউথ চব্বিশ পরগনা থেকে আমাকে কি বলছে, তিথি নস্কর বলছে যে আমার কথা এবং গানে নমস্কার কলকাতা জমে উঠেছে, থ্যাংকস আ লর্ড তিথি। এরপরে তিথি মনে হচ্ছে তিথি দেখে তিথি মেনেই বোধ হয় আজকে আমার কাছে চলে এসেছে। তিথি কি জানাচ্ছে ওর আজব শখের কথা একটু বলি। আজব কথা যেটা বলছে যে বন্ধুরা মিলে যেটা বলে থাকে সেই শখ পূরণটা যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয়, ওই শখ পূরণটা করবার ইচ্ছে আছে। সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে প্লেন ভাড়া করে আফ্রিকার জঙ্গলেও ঘুরতে যাবে, এই শখটা যদি পূরণ হয় তাহলে বেশ হয়, এইটাই ওর শখ রয়েছে। আর তিথি তার সঙ্গে সঙ্গে বলছে ওর আর একটা আজব শখ বলতে পারো, সেটা হচ্ছে নারকোল খাওয়ার পর সেই নারকোলের মালাটাকে জমিয়ে রাখা, বা এটাও কিন্তু বেশ ভালো। আর নারকেলের মালা থেকে অনেকেই আছে হাতের কাজ খুব সুন্দর সুন্দর করে, সেটাও অবশ্যই শখ, সেটা খুব কমন শখ। তবে এই আনকমন ব্যাপার যেটা রয়েছে বা সেটা হচ্ছে এই যে জিনিসটা তুমি বললে সেটা সত্যি সত্যি ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো, নারকেলের মালা সেটা জমিয়ে রাখার কথা। উৎপল মাইতি বেহালা থেকে কি বলছে, আজকে ভোরাইতে অদ্ভুত শখ নিয়ে, আজব শখ নিয়ে অনুষ্ঠানটা বেশ ভালো লাগলো, থ্যাংকস আ লট উৎপল আমার সঙ্গে থাকার জন্য। আর উৎপল যেটা বলছে ওর ছোটবেলায় শখ ছিল ট্রামে খুব চড়তো আর সিনেমাও খুব দেখতো, তাই তার টিকিটগুলো না ফেলে সেগুলো কে জমিয়ে রাখা। বেহালা থেকে তো ট্রাম একদম মানে লম্বা রুটের ট্রাম ছোটাছুটি করতো, তো করতো কেন বলবো, এখনও আবারও করবে, যে সমস্ত রুটের ট্রামগুলো বন্ধ হয়ে গেছে সেই ট্রাম রুটগুলো ফিরে আসবে। আর তার সঙ্গে সঙ্গে সেই চওড়া চওড়া টিকিটও তো থাকবে নিশ্চয়ই, জানি না সেটা আবার এখন হয়তো অন্যরকম কুপন সিস্টেম হয়ে যাবে, যাই হোক না কেন ট্রাম ফিরে আসছে এটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগছে, কারণ নতুন নতুন রুটে নতুন পুরনো মিলিয়ে কিন্তু 40টা রুটে আবারও ট্রাম ছুটবে এমন খবরটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। তার সঙ্গে উৎপল আর কি বলছে বলি, উৎপল বলছে আর টিকিট না ফেলে জমিয়ে রাখতো, এখনও পর্যন্ত 2 বক্স এই টিকিটগুলো আছে, যেটা ছোটবেলার কথা ওর মনে পড়লে সত্যি একটু আনন্দেই যেন বেশি বেশি করে ভালো লাগায়, হাসিটা পায় ওর। আর তার সঙ্গে বলছে পার্থদার কথা, পার্থদা ওর পাড়ার দাদা, ওনার শখ ছিল নানান দেশের ঘড়ি, সঙ্গে নানান শেপ ঘড়ি থাকতো, আর পার্থদার হাতে শোভা পেত সেই অ্যান্টিক ঘড়িগুলো, এই ঘড়ি দেখবার জন্য উৎসুক থাকতো সবসময় উৎপল, সেটাই বলছে। কিন্তু আজব শখটার কথা কিন্তু আজকে জানতে পারলাম না, আজব শখের কথা তো সকাল থেকে শুনেছ কিন্তু আজব শখের কথা কোথায় গেল সেটাও যে আর যে মৌমিতা আজকে জানতে চাইছে দেখতে চাইছে। যাই হোক, এরপরে আমি যাচ্ছি চিত্তব্রতদার কাছে, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন। ছোটবেলায় শখ ছিল চিত্তব্রতদার, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ঘুড়ি জোগাড় করা, এখনও আছে, এখনকার যে শখ সেটা হচ্ছে রেইনবো সব আরজেদের নাম লিখে রাখা। তোমার ভোড়াই শুনে আমার ইচ্ছে একবার সুস্মিতা সেনের সঙ্গে দেখা করব, ভালো তো, সুস্মিতা সেন তো আসেন মাঝে সাঝে কলকাতা এবং তাহলে কিন্তু দেখাটা করতেই পারেন, তাহলে ওই বিষাক্ত সাপের খোঁজটা তখন তার কাছ থেকে আরও ভালো করে নিয়ে নেবেন, কারণ সুস্মিতা সেনের এই আজব শখটার কথা আমরা অনেকেই জানি, শুধু সুস্মিতা সেন কেন, আপনার সুস্মিতা সেনকে না দেখলেও হবে, টালিগঞ্জে টলিউডের এক ডিরেক্টর আছেন, আমি নাম বলছি না, তাঁরও শখ কিন্তু বিষাক্ত সাপ, তাঁরও কিন্তু আর কি পোষা এটা শখ, এবং সাপের সঙ্গে অনেক ছবি কিন্তু আমরা অনেক সময় তাঁর দেখতে পাই, কোথায় দেখতে পাই, অবশ্যই বিভিন্ন ম্যাগাজিনে দেখতে পাই, আর দেখতে পাচ্ছি তো খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি, ছাদ বাগানের ছবি দেখতে পাচ্ছি, কারণ সেটা পাঠিয়েছেন আমাদের কিষানগঞ্জ বিহার থেকে গৌতমদা, গৌতম দত্ত কি বলছেন গৌতমদা, এই ছবির সঙ্গে সঙ্গে আরও অনেক কথা কিন্তু লিখে দিয়েছেন, লিখে ফেলেছেন, আমাদেরকে পাঠিয়েছেন। মৌমিতা আজকে সকাল থেকেই তোমার সঙ্গে আছি, ওয়াও দারুণ ব্যাপার, তার মানে 6টা থেকেই শুনছেন আমাকে, তাই তো, ওই রকম মানে অনুষ্ঠান
খুব সুন্দর আর ভালো হচ্ছে থ্যাংকস আ লর্ড দাদা। নিজের কথা যেটা বলছেন আমাদের গৌতম দা, সেটা হচ্ছে ছোটবেলায় বিজ্ঞান নিয়ে খুব জিজ্ঞাসা ছিল আর কি, জিজ্ঞাসা থাকতো। তো বই পড়ে জানলাম যে জল 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফোটে। ব্যাস এইটা হাতে হাতে জানতে ইচ্ছে হলো। ব্যাস কি করলেন, বাড়ির থার্মোমিটার দিয়ে একটা প্রুফ করতে চেয়েছিলেন, সেই ফুটন্ত জলে দিতেই যেটা হলো কেল্লা ফতে, মানে পুরো ভেঙে গেল, ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেল, তারপরে পারদগুলো কোথায় চলে গেল। অনেকদিন পর থার্মোমিটার না পেয়ে জিজ্ঞেস করলেন আমাকে, এবং তখন মিথ্যে বলে বেঁচে গিয়েছিলাম। সেটাই, তখন তো ওই কথাটাই, নিজেকে বাঁচানোর জন্য কিছু করার নেই, ওই মিথ্যেটা ঢাল হিসেবে ব্যবহার করতেই হবে। ছোটোবেলায় রেডিও বাজলে ভাবতাম কোনো লোক ভেতরে ঢুকে আছে, ওটা আপনি কেন, ওটা আমরাও সবাই ছোটোবেলায় এটা ভাবতাম। একবার সুযোগ পেয়ে রেডিও খুলে দেখলাম, কিছু না পেয়ে অবাক হলাম। এখন এই কথাগুলো মনে পড়লে খুব হাসি পায়। সত্যি তাই, এরকম অনেক রকম শখ কিন্তু আমাদেরও ছোটোবেলায় ছিল, যেগুলো যা আর কি এখন মনে পড়লে অন্যরকম একটা ভালো লাগাও হয়, ছেলেবেলায় ফিরেও যাওয়া যায়, সঙ্গে আবার হাসিও পায়, মজাও লাগে। এরপর যেটা বলছেন আমাদেরকে দাদা, যে ওনার একটু এক দাদা আছেন শঙ্কর নারায়ণ দত্ত, তাঁকে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি করলে উনি সিরিজ বছর ধরে পেপারে আসবার সব খবরগুলো বেশ সুন্দরভাবে অ্যালবামে কাটিং করে সাজিয়ে রেখেছেন। সেটা একটা দেখার মতন জিনিস। দেখুন, অ্যালবাম ওনার কাছে 100টা জমা হয়ে আছে। ওনার কারণে আজ কিষানগঞ্জ অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলছে। ওনার কয়েকটা ছাত্র যারা কিনা অনলাইন চেস খেলার কোচিং নিয়ে রোজগার করছে। আর আমার নিজের কথা যেটা আর কি, আমাদের কিষানগঞ্জ থেকে গৌতম দা নিজের কথা বলছেন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম সুন্দরভাবে সাজাচ্ছেন আর বিভিন্ন আকার দিচ্ছেন। দেখছি তো ছাদ বাগানে এত সুন্দর অ্যাডেনিয়ামের ছবি পাঠিয়েছেন, অনেক ধরনের অ্যাডেনিয়ামের ছবি আর কি আমরা দেখতে পাচ্ছি। একটু ছোটো থেকে একটু ছবিটাকে যদি বড় করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি। তরুণ কানার কি বলছেন, তরুণ দা এর আগে দুদিন শুধু টুক করে একটা ছবি পাঠিয়ে দিয়ে ব্যাস, আর কিছু বলতে না, ছবি না একটা অক্ষর শুধু পাঠিয়ে দিতেন এরকমটা। তো আজকে তরুণদা কিন্তু লিখে পাঠিয়েছেন, কি বলছেন, তরুণদার শখ হচ্ছে কৌটো জমা করে, আচ্ছা সেটা জমিয়ে রাখা কৌটো, আর পরে পরে দু তিন রাত জেগে থাকা, কৌটো করে ঘুম জমিয়ে রাখা, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এটা কিন্তু একটা আজব শখ না, এটা একটা আজব কথাও বটে। রয়েছে এখনও অনেক মেসেজ 9903650992, সেগুলো মানে সেগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে, কারণ তোমাদেরই তো শখ পাঁচালি রয়েছে সেখানে। তুমি তো সেন্ড করছো আজব শখের মানুষটার কথা থেকে বলছো তুমি তোমার শখ পূরণের কথা। ওদিকে আসবে তো ট্রেন লেট হলেই নোটিফিকেশন, আর সেটা আসবে লোকাল ট্রেনের ক্ষেত্রেও, শুধুমাত্র যে দূরপাল্লার ট্রেনে আসবে তা নয়, লোকাল ট্রেনের ক্ষেত্রেও আসবে। শুধু তোমাকে কি করতে হবে, তোমার মোবাইলে থাকতে হবে BZA অ্যাপ। এই এই অ্যাপটা রেলের এই মানে যে কোনো সময় ট্রেনটা কতটা লেট করছে সেটা তুমি জানতে পারবে। পাংচুয়ালিটি অ্যাপ তখনই কিন্তু জানাবে যখন কিনা ট্রেনটা টাইম টেবিলের শেডিউল থেকে 15 মিনিট লেট থাকবে, তারপরেই কিন্তু তুমি সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর শহর কলকাতার শিয়ালদা স্টেশনে চালু হয়েছে তো নতুনভাবে ক্লক রুম, বলবো সে কথা থেকে, বলবো রকেট কথা, সঙ্গে থাকবে বিশ্বকাপ ফুটবল কথা। এই জাস্ট সব কিছু নিয়ে ফিরছি 4 মিনিট 3 সেকেন্ডস পর, কারণ এখন আমি যাচ্ছি ওই যে ভূতের হোটেলে ঘুরতে, ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেখানেই তো এখন আমি যাচ্ছি। চল পালিয়ে চল।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নটা বেজে 22 মিনিট হয়ে 26 সেকেন্ড, তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেনবোয় বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। এই যে সকাল থেকেই আজকে বলে চলেছি, চলেছি একেবারে চলছে এবং বলে চলেছি অফবিট বেশ কিছু হবিজের কথা, আজব শখের কথা। আর এদিকে কিন্তু চলছে 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। তো সামনে রবিবার আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের খেলা রয়েছে, কোয়ার্টার ফাইনাল আজকে থেকেই শুরু হচ্ছে। তো সেই সামনে রোববার আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের খেলা যখন রয়েছে, তখন বুঝতেই পারছো মৌমিতা একটু বেশি করেই আর কি বেশি পরিমাণে এক্সাইটেড রয়েছে। তো রবিবারের পরের দিন সোমবার দিন আবারও আসবো তোমাদের কাছে, জানি না দেখা যাক কী হয় আর্জেন্টিনার রেজাল্ট। আর মেসি যেটা করছে সেটা হচ্ছে একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে ওয়ার্ল্ড কাপে, সর্বোচ্চ গোলদাতার নাম এখনও পর্যন্ত মেসির রয়েছে। মেসি এখন বিশ্ব জুড়ে চর্চায় রয়েছেন, আর মেসির আরও একটা শখও কিন্তু এখন দুনিয়াব্যাপী চর্চায়, কারণ আমেরিকার এক পানীয় ইয়ারবা মাতে, সেই ইয়ারবা মাতেতে কিন্তু মজির আর কি আমাদের মেসির মনটা মজেছে। সবাই চুমুক দিয়ে খেলেও মেসি কিন্তু খাচ্ছে স্ট্র দিয়ে, সেই স্ট্রটা আবার ধাতব, এবং সেই স্ট্রয়ের নিচের দিকে ছাঁকনি বা ফিল্টার লাগানো রয়েছে যে চোঁচো করে ইয়ারবা বাঁতে টানলেই সেই পাতার নির্যাসটা ছেঁকে গলা ভেজাচ্ছে মেসি। আর এতেই কিন্তু ইয়ারবা মাতের চাহিদা আমেরিকা জুড়ে দ্রুত দ্রুত ছড়িয়ে গিয়েছে, ছড়িয়েছে তো গোটা বিশ্বেই। তামিলনাড়ুর বাসিন্দা নটরাজনের নামও কিন্তু ছড়িয়েছে, মুখের মধ্যে 692টা স্ট্র পরপর রেখে পানীয়তে সে চুমুক দিয়ে রেকর্ড গড়েছে, এবং সেই ছবিটাও কিন্তু ভাইরাল হয়েছে। আবার রোমানিয়ার বুকারেস্টে 56,469টা স্ট্র জোড়া লাগিয়ে 11,298 মিটার লম্বা এক বিশাল স্ট্র চেইন গড়ে, স্ট্রয়ের এক বিশাল লম্বা চেইন গড়ে রেকর্ড এর নজির রয়েছে তো। আর ইউএসএর এক ইউএসএর জোয়েল, সেই জোয়েল তো তার চোয়ালে যে কাণ্ডটা করেছে, জোয়েল তার চোয়ালে থাকা দাড়িতে 534টা স্ট্র গুঁজে আজব শখের জন্য রেকর্ড গড়ে ফেলেছে। রেকর্ড হচ্ছে এদিকেও ওই আনরিড শখের কথা বাড়ছে 9903653992। এবারে যাচ্ছি সেখানে আমি চেক করতে। এমনি ছবি তোলার পাশাপাশি ট্রেন আর এয়ারক্রাফ্টের ছবি তুলতে ভীষণ ভালোবাসেন কে? শাওন বারাসাত থেকে এটাই বলছে। শাওন বলছে এমনি ছবি মানে ট্রেনের ছবি এবং এয়ারক্রাফ্টের ছবিও তুলতে ভীষণ ভালোবাসে, সেই সঙ্গে ট্রেনের টাইম টেবিল মুখস্থ করতেও ভালো লাগে। উড়ে বাবা সত্যি এটা কিন্তু একদম আজব শখ বাবা, ট্রেনের টাইম টেবিল ঝটঝট

মুখস্ত করতে পারে কেউ? আচ্ছা, এটা কি মানে পার্টিকুলার শুধু তোমার বারসাত লোকাল বা বনগা লোকাল এই এই সেকশনটাই, নাকি বাদ বাকি অন্য অন্য জায়গা? বাবা সত্যি আজব শখ কিন্তু এটা, কেউ ট্রেনের টাইম জিজ্ঞেস করলে অ্যাপ দেখার আগেই সঙ্গে সঙ্গে টাইমটা বলে দিতে পারে আমাদের সাউন্ড, সে কথাও কিন্তু নিজে মুখেই বলে ফেলেছে, ওয়াও দারুণ ব্যাপার সাউন্ড। আর ট্রেন যেতে দেখলেও রেইনবো টাইম চেক ও কিন্তু শুনে সেই টাইমটা চেক করে নিতে পারে, ওয়াও দারুণ ব্যাপার এটা। আর তারপরে সবাই বলে এগুলো নাকি একটা অদ্ভুত শখ, তো সত্যি তাই, অদ্ভুত শখ অবশ্যই। তো ওর নিজের সেরকম মনে হয় না, আসলে গুড বয় না, ভালো ছেলে, সেই জন্য নিজের কথা ঢাক পিটিয়ে বলতে চায় না, লোকে বলছে সেটাই জাস্ট শাওন আমাদের সঙ্গে শেয়ার করছে। শাওন বারাসাত থেকে এই সুন্দর ওর যে মানে নিজের শখ, আজব শখটার কথা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছে। আরামবাগ হুগলি থেকে সফি ইসলাম কি বলছেন, তোমার এই সাবলীল কাব্যিক উপস্থাপনা বেশ মনোগ্রাহী। ওয়াও, আমার কিন্তু আজকে মনে হচ্ছে প্রথম আমি পেলাম আপনাকে আমার শোতে মেসেজ করতে। যাই হোক, এরপরে কি বলছেন আমাদেরকে সফি ইসলাম, সবার কিছু না কিছু বিশেষ শখ বা হবি থাকে, তা অন্যের কাছে হয়তো বিশেষ কিছু নাও হতে পারে, তবুও তার জন্য বিশেষ অবশ্যই, তা নিয়েই বেঁচে থাকে সে মানুষটা, অবশ্যই তাই। আনন্দ যেমন দেয়, তার সঙ্গে স্ট্রেস ফ্রি করে, ভালো লাগাটাই কিন্তু আমাদের এই শখ বা শৌখিনতার সঙ্গে জড়িয়ে থাকে। তো যেমন ঘন্টার পর ঘন্টা চা সহযোগে রাজনীতিবিদদের যে সাহিত্য, সংস্কৃতি, গান, কবিতা, এইরকম সব রকম কিছু নিয়ে আড্ডা বিশেষ পছন্দের, রাজনীতিটা বাদ রেখে এগুলো ওনার খুব পছন্দ, সেটা উনি বলছেন। অবশ্যই এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন আমি আমার কর্মজীবনে, তো সেই সব ভাবলে আজকে মন কেমন করে, আহা কি সুবর্ণ সময় ছিল। সত্যি তাই, আমাদের পেছনের দিকে তাকালে সেই যুগটাকে বা সেই সময়টাকে কিন্তু সাদা কালো মনে হয় না, বরং তার থেকে অনেক বেশি রঙিন মনে হয়। আজকে নতুন জায়গায় কয়েক বছরের জন্য রয়েছি, নতুন করে সেই বন্ধুবৃত্ত তৈরি সম্ভব আর নয়, বড় একা লাগে। সফি ইসলাম, বড় একা লাগে না দাদা, আমাদের সঙ্গে আছেন, আমরা সবাই আছি, সবাই একটা পরিবারের, একটা ফ্যামিলির মেম্বার আমরা সবাই, তাই কেউ আমরা একা নই, আমরা সবাই একটা বড় পরিবারের সদস্য। তো এইভাবে আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে অবশ্যই জয়েন করবেন, এবং আপনি আপনার কথা এইভাবেই 9903653992 বা কখনো গোল্ডে আপনি এইভাবেই জানাতে থাকবেন, আমরাও তো শুনতে চাই আপনাদের প্রত্যেকের কথা। শখের কথা জানিয়েছেন, তার সঙ্গে সঙ্গে এখনও রয়েছে বেশ কিছু মেসেজ, অবশ্যই অবশ্যই বলবো, কারণ আছি তো একদম কটা পর্যন্ত, 10টা পর্যন্ত। তপতি সাউ মেসেজ করেছে আমাকে কাকুরদা পশ্চিম মেদিনীপুর থেকে, যে তপতি সাউয়ের যে শখ সেটা হচ্ছে ট্রেনের টিকিট জমিয়ে রাখা, ট্রেনে যেখানে যায় না কেন ট্রেনের সব টিকিট জমিয়ে রাখে, এইটাই হচ্ছে শখ। হাওড়া থেকে খড়গপুর সব বুঝলাম, কিন্তু এই শখটা খুব কমন শখ, এইরকম চেনা জানা শখের কথা কিন্তু আজকে আর যে মমিতা জানতে চাইছে না, জানতে চেয়েছি যেগুলো একদম ট্র্যাকের বাইরে, যা দেখলেই তুমি আমি আমরা সবাই গেল গেল রব তুলে ফেলি, তো সেই রকম শখের কথাই কিন্তু আজকে জানাতে বলেছি। আর একটা শখ হলো ফোনে থাকা ফেভারিট নিজের ফটোগুলোকে মা, মাসি বা বাবা এদের কাছে, আচ্ছা এদের কাছে গিয়ে সেটা পাঠিয়ে দেওয়া এবং প্রিন্ট করিয়ে নিয়ে এসো, এই রকমটা আর কি বলে থাকে আমাদের তপতি। খুব ভালো, এটা কিন্তু সত্যি আজব শখ, যে নিজের ভালো ভালো ছবিগুলো সেগুলোই পাঠিয়ে দেয়, এবং এটা একটা আজব শখ শুধু বলবো না, এটা একটা জোর জবরদস্তি এটাও বলতে পারি, তাই না? বায়না করাও বলতে পারি, আবদার করাও বলতে পারি, জবরদস্তি করে একটু মানে আরও অন্য কিছুও বলতে পারি। আর ছোটবেলা থেকে যা যা বই পড়েছি তার একটা খাতা, আর একটা খাতা, সব কিছু আমার গোছানো আছে, আমার মা কোনো কিছুই বিক্রি করে দেয়নি, আর এখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি করছি, তাই সব শেষ হয়ে হওয়া পেন আমার গোছানো আছে। আচ্ছা, আর এগুলো রয়েছে সেগুলোর কথাও আজকে আমাদেরকে জানিয়েছে। আর একটা শখ হলো সব ফেভারিট কোশ্চেনগুলো একটা খাতায় লিখে রাখি, মানে ফোনে দেখা মানে আমি খাতায় লিখে ফেলি সেইগুলো, যেগুলো কোশ্চেনগুলো দেখতে পাই সেগুলো, যে তপতি এগুলো করে রাখে, ও এখন একজন স্টুডেন্ট, এখন সামনেই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, খুব ভালো তপতি, নিজের প্রিপারেশনগুলো নাও, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই মাঝে মাঝে সময় করে রেইনবোকে বা গোল্ডকেও শুনতে থেকো। রয়েছো তোমরা 9903653992 আছে তার সঙ্গে অনেক অনেক এখনও কিন্তু আনরিড মেসেজের সংখ্যাটা কিন্তু বাড়তেই চলেছে। আর দেখছি তো তোমার সেই সেন্ড করা আজব শখ থেকে শখ পূরণের কথা জানছি, আর এবারে শেয়ার করব শহর কলকাতায় কলেজ স্ট্রিটে অক্সফোর্ডের আদলে সাজতে চলেছে, কিন্তু তৈরি হচ্ছে এখানে বুক হাব, বই কেনার পাশাপাশি এখানে থাকবে বই পড়ার জন্য বসবার জায়গা, থাকবে সংস্কৃতি চর্চার সুবিধা থেকে ছোট বেশ একটা আড্ডা জোনও কিন্তু এখানে থাকবে, আর চলবে এখানে সাইকেল, আর বয়স্কদের সুবিধার্থে এই দোকান থেকে ওই দোকানে যাওয়ার জন্য ব্যাটারি চালিত গাড়িও কিন্তু থাকবে, পুরনো কলকাতার মতো একদম রেট্রো লুকে কিন্তু আসতে চলেছে আমাদের এই বুক হাব। আসছে তো, তার সঙ্গে আসছে কি ট্রাম, ট্রামও কিন্তু নতুন।

0: ভাবে আসছে পুরনো নতুন অনেক রুটে কিন্তু ট্রাম এবার চলবে। কালীঘাট দক্ষিণেশ্বরেও ট্রাম সার্ভিস দেবে। শহর কলকাতা মানেই স্ট্রিট ফুড, শহর কলকাতা মানেই ট্রামের শহর। কলকাতা জানে খেতে, কলকাতা জানে অন্যকে খাওয়াতে, জানে বই পড়তে এবং বই পড়াতে। চলো শহর কলকাতা এবারে জমাই সফরটা। আর কিভাবে জমাবো বলো তো শহর কলকাতায় সফর? অবশ্যই রেইনবো ফ্ল্যাশব্যাকে গান শুনতে শুনতে। এবারে তোমার জন্য রেইনবো ফ্ল্যাশব্যাকে আসছে রং মিলান্তি মুভির সাউন্ড ট্র্যাক থেকে একটু পথ তুমি এসো, আর একটু পথ আর যে মৌমিতা তোমার দিকে এগিয়ে যাবে।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শহরের ইতিকথা।
1: এই গানটা শোনানোর আগেই তো তোমায় বলেছিলাম একটু পথ তুমি এগিয়ে এসো, আর একটু পথ বাকি পথটা আর যে মৌমিতা তোমার কাছে এগিয়ে চলে যাবে। তো সেই রকমই আর কি, তোমার আর আমার পথ এক জায়গায় মিলে গিয়েছে এবং তারপরেই কিন্তু আমরা শহর কলকাতায় ঘুরতে বেরিয়ে পড়েছি। এই শহর কলকাতাকে নিয়ে কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, এই কলকাতার মধ্যেই আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখো।

0: আর সেই আরেকটা কলকাতার বুকের মধ্যেই লুকোনো আছে এই শহরের ইতিহাস। দিন বদলেছে, সময়ও তার নিজের গতিতেই এগিয়ে চলেছে, তবুও না পুরনো সেই গল্পগুলো ধুলোর চাদর গায়ে শুয়ে রয়েছে আজও একইভাবে। এই শহরের অলিতে গলিতে কিন্তু সেই গল্পগুলো রয়েছে, তো আজকে সেরকমই অলি গলি ঘুরবো, থাকবো কিন্তু পথিক হয়ে, কারণ ওয়েদারটা আজকে খুব সুন্দর, সুদিং ওয়েদার, তো আজকে সেই বৃষ্টি ভেজা দিনেই কিন্তু আজকে পথিক হয়ে থাকবো, সঙ্গে ছাতাটাও ক্যারি করবো। অনেকে বলেন যে এই শহরকে চিনতে জানতে হলে সবার প্রথমে নজর দিতে হবে যেটা, সেটা হচ্ছে উত্তর কলকাতার অলি গলি খুঁজতে হবে। হ্যাঁ, উত্তর কলকাতায় যেতে হবে এবং উত্তর কলকাতাকে ভালো করে জানতে হবে, কারণ এক অর্থে আসলি কলকাতা হচ্ছে এই উত্তর কলকাতা। এটা অনেকে বলে থাকেন, দক্ষিণ কলকাতার লোকজন হয়তো আবার একটু রাগ করবেন, প্লিজ রাগ করবেন না, এমনটা মানুষজন বলে থাকেন। একটু খেয়াল করে দেখো যে কলকাতার রাস্তার নাম মোটের ওপর কয়েকটা গোত্রে ভাগ করা হয়েছে। জ্ঞানীগুণী বিশিষ্ট জনেরা তো আছেনই রাস্তার নামে, ঠিক তেমনই কিন্তু আছে বেশ আগান বাগান জুড়ে। বাগান বলতে ফল ফুলের নামেও রয়েছে, আবার কিছু আছে কেনা বেচা জিনিসপত্রের নামে, যেমন ধরো চাউলপট্টি রোড, কটন স্ট্রিট, দইহাটা স্ট্রিট, আবার পুকুর ছিল এমন রাস্তাও কিন্তু কম নেই। সেই পুকুর না থাকলেও, পুকুর নেই, পুকুর ভরাট হয়ে গেছে, সেখানে হয়তো বড় রাস্তা হয়ে গেছে, বড় বিল্ডিং হয়ে গেছে, তাতে কি, পুকুর না থাকলেও তার ইতিহাস ধরে রেখে নামটা কিন্তু আজও আছে রাস্তা হয়ে। তবে এবারে এমন এক রাস্তার কথা তোমাকে বলবো যেখানে তোমার আজকে হবে ডেস্টিনেশন। বিধান সরণী তো নিশ্চয়ই চেনো, বিখ্যাত ডাক্তার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামে এই রাস্তা। শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে হ্যারিসন রোড ক্রসিংটা পর্যন্ত হচ্ছে এই বিধান সরণী। তারপর তো কলেজ স্ট্রিট, সেই বইপাড়া, যে বইপাড়ায় এতক্ষণ আমরা ছিলাম, বুক হাব যেখানে হচ্ছে। যাই হোক, এখানে এত সিনেমা হল, থিয়েটার হল ছিল যে বলা হতো এই তল্লাট দায়িত্ব নিয়ে যে সব সিনেমাই এরা হিট করিয়ে দিতে পারত, মানে এতটাই এখানে এত বেশি বেশি সিনেমা হল ছিল যে এরা অনায়াসে দায়িত্ব নিয়ে সমস্ত ছবি কিন্তু হিট করিয়ে দিতে পারে। তো এই বিধান সরণীর ঠিক পাশেই ছোট্ট একটা রাস্তা যার নাম হচ্ছে বিশ্বকোষ লেন, বইয়ের নামের রাস্তার নাম বিশ্বে, এমন উদ্যোগ এই আমাদের শহর কলকাতাতেই কিন্তু প্রথম হয়েছে। কলকাতায় চিনিয়ে দিয়েছিল যদি বিখ্যাত মানুষের নামে রাস্তার নাম হতে পারে তাহলে কেন তাঁদের সৃষ্টির নামে এই নাম হবে না, শুধু শুনলে তো হবে না, দেখতেও হবে। যাঁর সৃষ্টি বিশ্বকোষ, সেই নগেন্দ্রনাথ বসু থাকতেন বাগবাজারে, কাঁটাপুকুর বাইলেন, সেই কাঁটাপুকুর বাইলেনে তিনি ইতিহাস চর্চা করতেন এবং তিনি এশিয়াটিক সোসাইটিতে বসে বাংলা থেকে ইংরেজি অভিধান সম্পাদনা করেছিলেন। বাংলা ভাষার প্রথম এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, 22 বছর ধরে 17,000 পৃষ্ঠার 22 খণ্ডের বিশ্বকোষ তিনি সম্পাদনা করেন, কোথায় বসে, সেই এশিয়াটিক সোসাইটিতে বসে। যাঁর সৃষ্টি এই বিশ্বকোষ, তাঁর বাড়ির সামনের রাস্তাটাই তো বিশ্বকোষ লেন। গোটা বিশ্বের মানচিত্রে প্রথম কোনো বইয়ের নামের রাস্তা হচ্ছে এই রাস্তা। এখানে সৃষ্টিকর্তা সেই নগেন্দ্রনাথ বসুর বাড়িতেই রয়েছে লাইব্রেরি, অনেক ইনফো পাবে তুমি যদি এখানে চলে আসো, দেখতে পাবে ছোট্ট একটা মিউজিয়াম রয়েছে, গল্প শুনে তুমি মিলিয়ে নিতেই পারো কিন্তু এখানে এসে। আর পথের ক্লান্তি ভ্যানিশ করতে পরপর রয়েছে তো কত রেস্টুরেন্ট রয়েছে, কত গলা ভেজানোর জায়গা রয়েছে, তো তাহলে তুমি আসতেই পারো সেখানে, সে লস্যিতেও চুমুক দিতে পারো বা আমপানাতেও চুমুক দিতে পারো। এরপর রয়েছে সেখানেই পরপর রেস্তোরাঁ, সেখানে এগ ডেভেল থেকে কাবাব, মানে যেহেতু আগামীকাল কাবাব ডে, তো সেই কাবাব ডেটা সেলিব্রেট করবার জন্য আজকেই চলে আসতে পারো বা কালকেও তুমি আসতে পারো। এরপর বিশ্বকোষ লেন হয়ে সোজা চলে আসবে বিধান সরণীতে। আজ এই পর্যন্তই হোক তোমার জার্নি, তোমার ডেস্টিনেশন। প্রতিদিনই তো আমরা একটা করে ব্লুপ্রিন্ট তোমাদেরকে দিই, কোথায় যাবে কোথায় থামবে সব কিছুই কিন্তু মোটামুটি তোমাদেরকে আমরা এসে বলে দিই। তাহলে আজকে কিন্তু শহরের ইতিকথার এখানেই হচ্ছে ইতি, তবে ইতি নয় কিন্তু নমস্কার কলকাতা, সেখানে আসছে তো তোমার সেই সমস্ত আজব শখের কথা থেকে তোমার নিজের শখ পূরণের কথা। আমি দেখবো, চেক করবো 9903653992, তবে আপাতত শহরের ইতিকথার হচ্ছে ইতি।
1: শহরের ইতিকথা।

শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। নটা বেজে বিয়াল্লিশ মিনিট হয়ে 46 সেকেন্ড অলরেডি হয়ে গিয়েছে, মানে 10টা বাজতে চলেছে, তাই না? আমি তো ঘড়ি দেখছি যেমন ঠিক তেমনই, কিন্তু দেখছি তোমার সেই আজব শখের গজব কাহানি। আর দেখছি তো শিয়ালদা স্টেশনে চালু হবে এবারে নতুন ডিজিটাল লকার, 12 নম্বর প্ল্যাটফর্মের একেবারে ওখানেই হচ্ছে এই লকারটা। লকারটা কিন্তু রেডি, তবে এখনও চালু হয়নি, কিন্তু লাগেজ রাখার জন্য লকার বুক করতে গেলে কী করতে হবে সেই ফেসিলিটিসগুলো কিন্তু তোমাকে মোটামুটি আর কি জানতে হবে। তো কীভাবে তুমি এই ফেসিলিটিসটা নিজে আর কি নেবে, তো সেটার জন্য কী করতে হবে তোমাকে, প্রথমে যেটা করতে হবে যে তুমি নিশ্চয়ই জানো আমেরিকা, চীন, জাপান এই সমস্ত জায়গায় কিন্তু এরকম ডিজিটাল লকার রয়েছে। তো সেই লকারই কিন্তু এখন শহর কলকাতায় একদম শিয়ালদা স্টেশনে হাজির হয়ে গেছে। যেটা করতে হবে তোমাকে সেই লকার বুকের জন্য, প্রথমেই তোমাকে সেখানকার ইলেকট্রনিক স্ক্রিনে নিজের মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে। এরপর একটা ওটিপি আসবে তোমার মোবাইলে, সেই ওটিপিটা স্ক্রিনে দেবে। সেই স্ক্রিনে দেওয়ার পর প্যাসেঞ্জারকে তোমার আর কি তার নাম এবং ইমেল আইডি চাইবে, তো সেটাও দিতে হবে। এরপর যন্ত্র জানতে চাইবে কোন ধরনের লকার তুমি চাইছো, অপশন আসবে স্ক্রিনে, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ এরকমভাবে আসবে। তো সেখানেই থাকবে সময়ের কথাও, মানে তুমি যদি 6 ঘন্টা রাখতে চাও, বা তুমি যদি 10 ঘন্টা রাখতে চাও, বা তুমি গোটা দিন জুড়ে যদি রাখতে চাও, 24 ঘন্টা রাখতে চাও, এইভাবে কিন্তু বিভিন্ন টাইমিংয়ের জন্য সেইভাবে টাকার কথাটাও আসবে মিডিয়াম, লার্জ এবং এক্সট্রা লার্জের লকারের ক্ষেত্রে। তো যদি মিডিয়াম লকার হয়, 6 ঘন্টা যদি রাখতে চাও, তাহলে তোমাকে 75 টাকা দিতে হবে 24 ঘন্টার জন্য। যদি মিডিয়াম লকারে রাখতে চাও তোমার লাগেজ, তাহলে তোমাকে 150 টাকা পে করতে হবে। অনলাইনে পে হলেই নিজে জিনিসটা নিজেই তুমি আবার নিয়ে তোমার গন্তব্যে চলে যেতে পারবে, বা তুমি তোমার ট্রেনে উঠে চলে যেতে পারবে। যাবো আমিও, আমিও যাবো 9903659992 চেক করতে। এবারে সোজা চলে যাচ্ছি, রয়েছি আমি এখন এই মুহূর্তে যাদবপুরে বিজয়গড়ে। বিকাশ দা, বিকাশ রঞ্জন দাস কি বলছেন, গুড মর্নিং মৌমিতা, গুড মর্নিং। আমার না কোনো, মানে আমাদের বিকাশ দার কোনো আজব শখ নেই, তবে অনেক শখের মধ্যে একটা শখ এখনও আছে, সেটা হচ্ছে বিয়ের কার্ড জমিয়ে রাখা। বাহ, এটা ভালো, এটা খুব কমন শখ, তবুও পাঠিয়েছেন যখন একদম বললাম। আপনারা তো সেভাবে কেউই আজব শখের কথা কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে পেলাম না, তবে পেয়েছি, কিছুটা হলেও পেয়েছি। এই মুহূর্তে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা সুন্দর ছড়া পেয়ে গিয়েছি, কারণ শঙ্কর দা রয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, কি বলছেন, ভাবতাম এটা আজব মাছ ব্যাঙাচিগুলোকে দেখে, আদর করে যতন ভরে পাত্রে দিতাম রেখে, মোটা মাথা দুটো ঠ্যাং লম্বা লেজখানি, ছোটবেলায় পুষতাম আমি তাদের ধরে আনি, কখন জানি লেজটা খসে গজাত দুটো ঠ্যাং, আজব মাছটা হঠাৎ করে হয়ে যেত ব্যাং, ছোটবেলার ব্যাঙাচি পোষা হোক না যতই বাসি, এই বয়সে ভাবলে পরে এখনো পায় হাসি।

এইভাবে যে কত ছড়া কত লিমেরিক লেখা, অবসরে খাতা খুলে সেই সব ফিরে দেখা। আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্কর দা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এত সুন্দর করে তিনি তাঁর পুরো কথাটা আমাদেরকে পাঠিয়েছেন, পুরো আজব শখ থেকে নিজের শখ পূরণের কথা সব জানিয়েছেন দাদা। এই আজব শখটা আছে বলেই না আমরা এত সুন্দর ছন্দে বেঁধে আপনার সমস্ত কথা জানতে পারি। খুব খুব ভালো লাগলো, আবারও বলছি এই এত সুন্দর শখ পূরণের কথা থেকে, এই এত সুন্দর আজব শখের কথা আমাদেরকে সেন্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং কুর্নিশ না জানিয়ে সত্যিই পাচ্ছি না তো এই মুহূর্তে এই মেসেজে না গিয়ে আমি পাচ্ছি না। মোনালিসা রায়চৌধুরী কদমতলা হাওড়া থেকে কি বলছে, আমার অনুষ্ঠান তোমার অনুষ্ঠান ভীষণ ভালো লাগে, বিষয়ে বলছি আমার বোন আছে, ওর একটা অদ্ভুত শখ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যান্ডেড জমানো। আচ্ছা, হাত টাত কেটে গেলে যে ব্যান্ডেডগুলো আমরা লাগাই সেই ব্যান্ডেড জমানো হচ্ছে ওর শখ। বাহ, খুব ভালো লাগলো মোনালিসা, এইভাবে আমাদের সঙ্গে থাকবে। আর এই যে তুমি বলছো আমার অনুষ্ঠান খুব ভালো লাগছে, এটার জন্য আমার একটু আনন্দ হচ্ছে যে তুমি আজকে আমাকে প্রথম মেসেজ করলে এবং তোমার এই আজব শখ আর কি অদ্ভুত শখের কথাটাও জানতে পারলাম তোমার বোনের, খুব ভালো লাগলো। এরপরে রয়েছে এখনও প্রচুর মেসেজ, অবশ্যই রয়েছে, সেগুলো তো শেয়ার করবোই, কারণ 9:46 অলরেডি হয়ে গিয়েছে। শুভ সকাল মৌমিতা, ভোড়াই থেকে তোমার সঙ্গে পথ চলছি, আজব শখ সম্বন্ধে অনেক কথা জানতে পারলাম। কে বলছেন? আচ্ছা, সোমেন, যাদবপুর থেকে সোমেন দা আমাকে মেসেজ করেছেন। আমার একটা শখ আছে, সোমেন দার একটা শখ আছে, সেটা হচ্ছে যদি কোনোদিন সুযোগ হয় পাহাড়ের চূড়ায় উঠে স্কাই ড্রাইভ করবার ইচ্ছে আছে, বাপরে বাপ, আর প্যারাশুট খুলে সেখান থেকে মাটিতে ল্যান্ড করবার ইচ্ছেটাও আছে। আচ্ছা, সঙ্গে কিন্তু কোনো গাইড যেন থাকে, ওই একা একা প্যারাশুট খুলে সেই একেবারে পাহাড়ের চূড়া থেকে সোজা মাটিতে ওই ধপাস হতে কেউ কিন্তু বলছে না, সঙ্গে যদি গাইড থাকে তবেই কিন্তু যেও বাবা। ছোটবেলায় পেপার থেকে প্লেয়ারদের ছবি কালেক্ট করে সেগুলো খাতায় আঠা দিয়ে লাগিয়ে রাখতাম, এটা একটা শখ। বিভিন্ন ধরনের দেশি বিদেশি ব্র্যান্ডেড সিগারেটের প্যাকেট কালেক্ট করবা, এটারও কিন্তু একটা শখ ছিল আমাদের সোমেনদার। যাদবপুর থেকে সোমেনদা আমাদেরকে এটা জানিয়েছেন, খুব ভালো লাগলো আপনার মেসেজ পেয়ে, আপনার এই আর কি আপনার শখের কথা জানতে পেরে। এবারে আবারও যাচ্ছে ছন্দের কাছে, কারণ ছন্দে ছন্দে আবারও আমাদেরকে সব কিছু পাঠিয়ে দিয়েছেন, তার পুরো প্যাকেজ, তার পুরো শখ পূরণের কথা থেকে আজব শখের কথা। শ্যামসুন্দর দা, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে পাঠিয়েছেন, কি সেটাই তো এবার বলছি। দেখতে বড় হ্যান্ডসাম অনিক অধিকারী, শরীর চর্চায় তুলনা নেই, মানুষটি রাশ ভারী, মস্তকের কেশ বাড়লে পরে দুশ্চিন্তায় মগ্ন সর্বক্ষণ, শান্তি পায় সেলুনে গিয়ে করে মস্তক মুন্ডন। আজব শখ অনিক বাবুর, থাকতে চায় ন্যাড়া, শীত গ্রীষ্ম বর্ষায় চলেন সাদা কেশ ছাড়া, বাঁশ কেটে ছিদ্র করে পয়সা জমাতাম তাঁতে, কিভাবে করব খরচ ঘুম হতো না রাতে। ছেলেবেলার আজব শখ আছে অনেক মৌমিতা, মনে পড়ল সবার আগে তার দিলাম তোমায় বার্তা। এখন আবার হয়েছে শখ নেতা হবার তারা, 250 কোটি টাকা নিয়ে পাড়ি দেব মহাকাশের রেস্তোরাঁ, মজা করে ছন্দ মেলালাম আর কিছুই নয়, বাকি জীবন শান্তিতে কাটাতে বড্ড ইচ্ছে হয়। ভীষণ ভালো লাগলো, এই এত সুন্দর করে আপনি পুরো কথাটা জানিয়েছেন, মজাও করেছেন তার সঙ্গে সঙ্গে। সত্যিই তাই, আমরা প্রত্যেকেই চাই জীবনে শান্তিতে কাটাতে, সবাই আমরা চাই, খুব ভালো লাগলো। শ্যামসুন্দর দা, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকেই এত সুন্দর করে আমাদেরকে তিনি তার পুরো কথাটা যে জানিয়ে দিয়েছেন, খুব খুব খুব ভালো লাগলো। তার সঙ্গে সঙ্গে আর এখনও আছে কিছু মেসেজ, যদি সময় পাই অবশ্যই অবশ্যই শেয়ার করব, যদি কেন নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। তবে আপাতত যেটা করতে চলেছি সেটা হচ্ছে এখন আর কোনো কথা না বলে সোজাসুজি তিনটে গান শুনতে চলেছি, যে গানগুলো সত্যি সত্যি তোমার আমার বস মন জুড়ে রয়েছে, সেই মনেদের গানই তো এখন আসছে তোমার জন্য, তিনকে তিন গানের হ্যাট্রিকে। FM Rainbow Tea 3

আমারও মনের কথা একদম এটাই যে তোমাকে ছাড়া আমার একেবারেই ভালো লাগে না, সেই জন্যই তো ঘুরে ফিরে চলে আসি। তবে এই উইকে আর আসছি না, নেক্সট উইকে আবারও আসছি। আর ফিরে এলাম এখন তিন একে তিন গানের হ্যাট্রিকের পর। আজকে মন দেওয়া নেওয়া, মন ছুঁয়ে যাওয়া গানগুলোই আজকে শুনলাম। যে তোমার আমার বস, যে তোমাকে আমাকে কন্ট্রোল করে, সেই মনই ছিল আজকে একেবারে তিন একে তিন গানের হ্যাট্রিক জুড়ে। ঘড়ির কাটা অলরেডি 10টার ঘরে যাচ্ছে আর আসছে, কিন্তু ঝেঁপে বৃষ্টি আসছে, এদিকে রথযাত্রাও সামনেই রয়েছে, কাবাব ডে আগামীকালই, শহরের আকাশে এখন জলভরা মেঘ রয়েছে, আর এখন আর যে মৌমিতাকে টাটা বাই বাই বলতে হচ্ছে, সিটটা এবার ছাড়তে হবে, সময় আজ শেষ। কথায় সুরে জার্নিটা কাটলো মজায়। বেশ, আজকের মতো শেষ করলাম নমস্কার কলকাতা। তোমার সঙ্গে মৌমিতার হবে আবার 13th July সোমবারে। বাকি অনেক কথা, আপাতত মৌমিতা নিকিতার গানে গানে বাড়ি ফেরার পথে পা বাড়াচ্ছে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। মেলবোর্নে শ্রী মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে বক্তব্য রেখেছেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অখিল ভারত বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে একটি বার্তায় তিনি বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে এই সংগঠন ছাত্রশক্তিকে সংহত করে যুব সমাজের মধ্যে দেশপ্রেমের চেতনা সঞ্চারিত করার কাজ করে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। নতুন দিল্লিতে গতকাল মিডিয়া এবং কমিউনিকেশন অফিসারদের তৃতীয় একদিনের সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদাতাদের রেকর্ড অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থার প্রতিফলন। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা এ ব্যাপারে একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতী রাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত গণপরিবহনে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস এবং এমার্জেন্সি প্যানিক বাটন বসানোর নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছে পরিবহন দপ্তর। সেই সঙ্গে আগামী 30 জুলাইয়ের মধ্যে নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পরিবহন অধিকর্তার দপ্তরে জমা দিতে বলা হয়েছে। যাত্রী নিরাপত্তা বাড়াতে এবং যানবাহনের রিয়েল টাইম নজরদারি নিশ্চিত করতেই এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: तो दोस्तों ये जो प्यार है ना, सच में हमें एक नई दुनिया की ओर ले जाते हैं। तो चलिए दोस्तों, मैं साथ एक और कॉलर जुड़ चुके, तो उनसे बातें करते हैं। हेलो।
1: हेलो,
0: नमस्कार।
1: हाँ नमस्कार दीदी, हम पायल बोल रही हूँ रेलघोड़िया से।
0: जी, आपका बहुत बहुत स्वागत है हमारे इस कार्यक्रम में।
1: तुम भालो तो तुम्हारा सबाई।
0: जी बिल्कुल, हम सब बिल्कुल ठीक, और आशा करते हैं कि आप भी ठीक होंगी।
1: দিদি আমার মনে হয় যে আমার ফার্স্ট টাইমে যে বন্ধু বান্ধবদের সাথে মেমোরি ছিল, তো সেটা হচ্ছে আমার স্কুল টাইমে, যেটা আমি বলবো। তো সেটা হচ্ছে আমার মনে হয় কারুর লাইফেই মানে স্কুল টাইমটা ভোলার মতো নয়। স্কুল টাইমটা মানে প্রথম ফার্স্ট আমাদের স্কুলে যাওয়ার, সেখানে ফার্স্ট ফ্রেন্ডসরা থাকে, তো সেই যে প্রথম বন্ধুত্ব, তো সেইটা মনে হয় আমাদের সারা জীবন। টিফিন ক্লাসে যে টিফিন ভাগ করে খাওয়া, তো সেটা একটা খুব ভালো ব্যাপার। আর তাছাড়া আমরা যেটা পেয়েছিলাম দিদি, যে আমরা একটা খোলা জায়গায় মাঠে খেলতে পারতাম, কিন্তু এখনকার শিশুদের না সেই সুযোগটা নেই। তো খুব কষ্ট হয় যে ওরা সেইটুখানি আর সুযোগ পায় না যে একটা খোলা মাঠে খেলার মতো। মানে ওদের পিঠে এতটাই বোঝা, মানে ব্যাগের এতটাই বোঝা, যে ওরা সেই সুযোগটুকু পায় না যে মাঠে একটুখানি খেলতে যাবে। তো এই জিনিসটা খুব মনে পড়ে। তো এইগুলো দেখে না ছোটবেলার কথাটা খুব মনে পড়ে আমার, যে আমারও তো এরকম একটা ছোটবেলায় ফ্রেন্ডসদের সাথে প্রথম দেখা সবকিছু ছিল। তো সেটাই তোমাকে বললাম। আর হ্যালো,
0: হ্যালো বলি।
1: হ্যাঁ তো, হ্যাঁ তো দিদি, আমি একটা দুটো লাইন একটু তোমায় শোনাতে পারি? না
0: না, বিলকুল বিলকুল শোনা সকতে হ্যায় আপ।
1: হ্যাঁ একদম, অ্যাকচুয়ালি আমি একটু আধটু গান করি, সেরম ভালো নয়, তো তবু তোমাদের জন্য একটা গান একটু প্রেজেন্ট করছি। দুই
0: লাইন, বিলকুল বিলকুল।
1: কোহনি সে চোরালো

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করে দিয়েছেন। নবান্নে অর্থ দপ্তরে আজ ওই মন্ত্রীগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরের সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরও আটজনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২৬। ওই আটজনকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। একদিনের উত্তরবঙ্গ সফরে আজ রাজ্যপাল আর এন রবি কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করা কথা রয়েছে তাঁর। এছাড়াও আজ দুপুরে উত্তরকন্যায় সচিবালয়ে একটি বৈঠকে যোগ দেবেন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত গণপরিবহনে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস এবং এমার্জেন্সি প্যানিক বাটন বসানোর নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছে পরিবহন দপ্তর। সেই সঙ্গে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পরিবহন অধিকর্তার দপ্তরে জমা দিতে বলা হয়েছে। ভিএলটিডির তথ্যকে যুক্ত করতে হবে বাহন ডেটাবেসের সঙ্গে। মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ৪৩ নম্বর জাতীয় সড়কের ওপর আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে। চিত্রকূটমুখী গাড়িটি ভরোলা গ্রামের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারলেই এই বিপত্তি। কেরালার ওয়ায়নারে ধসের ঘটনায় আজ সকালে আরও একটি দেহ উদ্ধার হয়েছে। কাল্লাটি থেকে উদ্ধার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি ৭% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর ফলে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির খেতাব ধরে রাখবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: 107 FM रेनबो सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 48 সেকেন্ড হয়ে গেছে। আপনি টিউন করেছেন, হ্যাঁ নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন, 107 FM রেইনবোতে। আর সেখানে আজকে গানদরিয়া, আর এই গানদরিয়া মানে আজকের গানদরিয়া বৃহস্পতিবারের যে বিশেষ গানদরিয়া থাকে সেটা মানেই আমাদের সত্যি সত্যি দরিয়ায় গা ভাসানো। সেই গানের দরিয়ায় ভাসতে ভাসতে আমরা আজ কার সাথে হাত ধরব বলবো, তার আগে একটা সুন্দর গান শুনি। হ্যাঁ অবশ্যই, আজ তো মাটির গান, লোকসুরের গান, সেই যে সোদাগন্ধ মেখে থাকা সেই গানের সুরে আমরা ভাসবো আজ দরিয়ায়। সঙ্গে রইলাম আজ অম্বালিকা।

কি অপূর্ব এই লেখনী, কি অপূর্ব এই সুর! এই সুর এবং লেখনীর কথা যদি আমরা ভাবি, তাহলেই যার কথা একদমই সেই, আমরা তো বিভিন্ন ক্ষেত্রেই জেনে যাই, অর্থাৎ যখন আমরা লোকসুরের কথা শুনি, লোকগানের কথা শুনি, তখন আমরা দেখি যে সেখানে আমরা যেটাকে এখন সাইন করার কথা বলি না, আসলে কিন্তু সেটা সেই সময় থেকেই ছিল। যখন আমরা ওই গানটা ধরুন কথা বলছি যে লালন বলে জাতের কিরূপ, এরকম একটা কথা, অর্থাৎ প্রত্যেকেই তার যে পদকর্তা, আমরা তো এখানে লিরিসিস্ট বা এরকমভাবে কথা বলি না, হ্যাঁ, লোকসুরের কথা যখন বলি আমরা, তখন যেটা হয় সেটা হচ্ছে পদকর্তা। তো এখানেও একটু যদি ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কে বলছেন, তার নিজের কথাটাও কিন্তু ঠিক একেবারে ঠিক ওইভাবেই বলছেন হাসন রাজা। এই হাসন রাজা আসলে কে? এই পদকর্তা, তিনি বিভিন্নভাবে আমাদের স্বাদ আস্বাদন করানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, তার লেখা সুর, তার লেখা এবং সুর অবশ্যই, এই দুটো নিয়েই কিন্তু একেবারে একটা যাকে বলে অনেকটা জুড়ে কিন্তু আমরা লোকগান পাচ্ছি। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্নজন সেই গান গেয়েছেন। আজ আর্য অমালিকার সাথে গান দরিয়া ভাসাবেন আপনি হাসন রাজার সঙ্গে। হ্যাঁ, আমরা এই বাবু ফকিরের যে কণ্ঠে শুনছিলাম আর কি এই গানটা,

0: তো তার ইতিমধ্যেই আমরা শুনে নেব, বাকিটাও শুনব, বাকি গল্প তো হবেই। এবার আরও একটা গানে যাব। হ্যাঁ, আসলে আমি যেটা বলছিলাম না প্রথমেই, যে তাকে নিয়ে কথা, তিনি কীভাবে কী লিখলেন সেটা তো বলবই, কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা বলেই থাকি, লোকগান, লোকসুর, মাটির সুর মানে তো এটাই যে মাটির গন্ধ মাখা। অর্থাৎ সেই মাটির গন্ধ কোথায় মাখা থাকবে? বিভিন্নভাবে আমাদের জীবনের সাথে, জীবনের সঙ্গে বিভিন্নভাবে গাঁথা হয়ে থাকবে এই সমস্তটা। সেটা নিয়েই এই কথা, এই গানগুলোই। আমরা পরের গানে যাই বরং। আবারও একটু খেয়াল করে দেখুন, সেখানেও রয়েছে এই কথাই, মানে হাসন তার নিজের সিগনেচার যাকে বলে, অর্থাৎ পদকর্তা নিজের নাম কিন্তু বলে রেখেছেন এ গানেও।
1: Hey, how's the lamb?

এমন কিছু কিছু শব্দ বন্ধ আমাদেরকে যখনই আমরা লোকসুরে আসি, লোকগানে আসি, তখন ভাবি যে বিভিন্নভাবে জীবনের মানে খোঁজার চেষ্টা হয়েছে। যখন বাড়ির কথা বলছে, এই যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, অর্থাৎ তার সেই নিজের ঘর বাড়ি আছে বা নেই সেইটা নিয়ে লোকজন বলছে। আবার বলছেন যে সেই ঘর বাড়ি ভালো করে বানাবেন, কতদিন বাঁচবেন সেটা জানে না, সেখানে দালান কোঠা ভালো করে বানানোর কথা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে জীবন যাপনটা, আমরা বলি না যে আমাদের যে যাপনটা, সেই যাপনটা অদ্ভুতভাবে সুন্দর হয়। এই এইখানেই এই যে সুন্দর যাপন, তার স্বপ্ন দেখা, তার সবটা ঘিরেই কিন্তু এই পদকর্তারা লিখে ফেলেন, সুর করে ফেলেন। আবার তিনি তখন যখন ঘরবাড়ির কথা বলছেন তখন অন্যরকম, আবার যখন তিনি নাওয়ের কথা বলছেন, এই যে নাও, নাও ছাড়াইয়া দিলে তো আরও অনেক কিছু হয়। হয়তো কখনো দরিয়ায় তুফান ওঠে, হয়তো কখনো একেবারে শান্ত নদীটি, আবার সে অনেক দূরে ঘাটের কথা বলে, এ ঘাটের সঙ্গে ও ঘাটের গল্প বলে। সেই যে গল্পগুলো কান পেতে শোনেন আমাদের এই দেশের পদকর্তারা, আর সেখানে তিনি সেই যে গল্পগুলো লিখে ফেলেন তার মনের গহীনে, সেখান থেকেই তৈরি হয়ে যায় এমন কিছু গান। হ্যাঁ, আমরা নাওয়ের কথা বলেছি, হাসান রাজার নাও ছেড়ে কুল ছেড়ে কোথায় যেন যাচ্ছে, তার ঘরের কথা হলো, তার নাওয়ের কথা হলো। এবার কি গান শোনানো যায়? আচ্ছা, একটা অন্যরকম গান, যেখানে ঘর যখন হলো তখন তো এই কথা বলেই যে ভক্তি, সেই ভক্তির রসের কথা আমরা বারে বারেই দেখেছি। তার লেখনীও কিন্তু একেবারেই আলাদা নয়। সেখান থেকে তিনিও লিখেছেন, এই যে কানাইকে নিয়ে লেখা, এবার শুনে নেব সেটা।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

এমন পরপর দুটো গান আমাদের শোনা হলো, যে গানগুলোর মধ্যে ওই যে বলছিলাম আমি প্রথমেই যে বিভিন্ন রসের কথা বিভিন্নভাবে তিনি তুলে ধরেছেন, তিনি হাসন রাজা। হ্যাঁ, সেই অবিভক্ত বাংলায় তার জন্ম, সিলেট জেলার সুনামগঞ্জ শহরের কাছে সুরমা নদীর তীরে। না, সেই সব তো আছেই, তার বাবা ছিলেন দেওয়ান আলী রাজা। হ্যাঁ, এরকম তার বংশ পরিচয়ে তার সবটা নিয়ে সেগুলো আমরা বলবো, আসবো তার গল্প বলবো, কিন্তু যেটা নিয়ে তার সঙ্গে আজকে আমাদের গল্প করা সেটা হচ্ছে পদকর্তা হাসন রাজা। হ্যাঁ, পদকর্তা মানে আমরা লোকগানের ক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকে আর কি, যে তারা তাদের ভাবনা দিয়ে সমৃদ্ধ করেন। ওই যে বলছিলাম হয়তো এই শব্দগুলো বড্ড ভারী, খুব হালকা শব্দে তার কথা বলা হয়, তার কথা বলা যায়, কারণ তিনি যা যা করেছেন, যা যা লিখেছেন, তার সবটা জুড়ে কিন্তু জীবন এবং যাপন। তার নিজের যাপন ঠিক কতটা তাও তো থাকবেই, কিন্তু তিনি অবজার্ভ করেছেন। তিনি কিন্তু একেবারেই মাটির ঘরের থাকা মানুষ নন, কিন্তু তিনি ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এই যে গ্রাম বাংলাই বলবো, যেহেতু আমি এই অঞ্চলটার কথা বলছি, সেই সমস্ত অঞ্চলে বিভিন্ন রকমের, এই যে আমরা এখন ভক্তিরসের কথা বললাম, যখন কানাইয়ের কথা বলছেন, আবার পরের যে গানটিতে আমরা শুনছিলাম, হ্যাঁ, সেখানেও কিন্তু আমরা দেখছি রসিক মিলাইছে বলছে যখন প্রেমের বেলা, মানে তিন ঘাটে তিন দেবী, মানে প্রত্যেকের কথা, মানে প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু ভক্তিরস আলাদাভাবে রয়েছে। এই মানুষটি ভীষণ ভীষণভাবে, মানে একটা জমিদার ফ্যামিলিতে জন্ম হলো। হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম আর কি, দেওয়ান তার আলী রাজা। হ্যাঁ, তো এই রকম ধরনের সব মানুষ, তার দাদু অর্থাৎ ঠাকুর দাদা যিনি আর কি, তিনিও সেরকমই একটা মানুষ ছিলেন। এই রকম একটা বড়

ফ্যামিলিতে জন্ম হয়ে তিনি জমিদারি দেখাটা তার কাছে যেন কেমন যেন একটা তুচ্ছ ব্যাপার ছিল। সেখান থেকে তার লেখা, তার লেখাটা কিন্তু অদ্ভুতভাবে অন্যরকম হলো। সেই লেখনই আজ আমাদের এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে। আজ হাসন রাজাকে নিয়ে কিন্তু অম্বালিকার সাথে আপনার কথা হচ্ছে গান দরিয়ায় 107 FM রেইনবোতে।

এমন কিছু কিছু গান আমাদের বড় বেশি কাঁদিয়ে যায় মনে হয়। হ্যাঁ, খুব সত্যি এই যে কথাটা, যে মাটির পিঞ্জিরার মাঝে ময়নার কথা বলছে, এখানে একটু যদি তার সেই কথাগুলো না বলি যে কোথায় কিভাবে তার জন্ম, তার দর্শন চেতনা, হ্যাঁ সেইটা যদি না বলি তাহলে বোধ হয় অন্যরকম হয়। কারণ বলছে যে সিলেটে আসার আগে যেটা বলছিলাম আর কি, তার বংশ পরিচয় বা সেটা নিয়ে যদি বলি, যেহেতু ওই যে জমিদার ব্যাপারটা ছিল তো সেখানেই আদিপুরুষ, হ্যাঁ এরা যখন ছিলেন তো সেখানে ওই সম্পত্তি, এই যে জমিদারি দেখাশোনা, এই সমস্ত কাজকর্মে তিনি নিজেকে যখন জড়িয়ে ফেলছেন তখন ভাবছেন যে সত্যি সত্যি আমার বোধহয় এই মাটির পিঞ্জিরায় আটকানো যে ময়না তার মতো হচ্ছি, অর্থাৎ নিজের প্রাণ পাখি যাকে বলে। আসলে তো এই কথাটা একেবারেই, আমরা যদি দেহতত্ত্বের কথা বলতে যাই সেখানে আমরা বলাই হয় যে আত্মা, সেই যে মানুষটি, সেই যে পিঞ্জিরা, অর্থাৎ আমাদের এই খাঁচা, অর্থাৎ আমাদের শরীরটা একটা খাঁচা, সেখানে তাকে রাখা হয়, ময়না পোষা হয়, এই যে বলছে দুধ গলা সব কিছু দিয়ে আমরা তাকে পুষলাম, কিন্তু সে একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে তার। অর্থাৎ তিনি বোধহয় এই ক্ষেত্রে হয়তো একেবারেই নিজের কথা বলেছেন। তিনি যখন বিভিন্ন যে জমিদারির কাজে বা তার যে সমস্ত সরকার, যে কোনো বিভিন্ন ধরনের যা কাজ, তার যে কাজগুলো আসলে তাকে টানত না, সবথেকে বড় কথা এটাই, যে কাজে তিনি আনন্দ পেতেন না সেই কাজের জন্য যখন আটকে পড়ছেন, তখন তিনি বলছেন যে তিনি আসলে এই মাটির পিঞ্জিরায় বদ্ধ এক ময়না। তার কথাই তার লেখনীতে উঠে এসেছে, তার সুরের কথা। আসলে কি হয়েছে, যদি আমরা এই মানুষটির কথা বলি, একজন মানে মরমী কবি, বাউল শিল্পী তাকে বলা হয়, মানে সেই তার যে দর্শন চেতনা, তার সাথে সত্যি সত্যি একটা অদ্ভুত ধরনের লোকসঙ্গীতের, বাংলার যে দর্শন চেতনা, তার সঙ্গে কেমন যেন অন্যভাবে সংযোগ ঘটিয়েছেন তিনি। বলছেন যে মানে লালন শাহ, আমরা তো অবশ্যই তার কথাই বেশি, মানে অবশ্যই এর পাশাপাশি লালন শাহ তো ছিলেনই, তার পাশাপাশি নিশ্চয়ই অনেকেই ছিলেন পাগলা।

কানাই বৃন্দাবন রায় চৌধুরী, রাধারমণ দত্ত এরা তো ছিলেনই। তবে লালনের পর যে অদ্ভুত একটা যাকে বলে বিশিষ্ট, একেবারে স্পেসিফিক আমরা যেটাকে বলি আর কি, যে নামটা আসে সেটা কিন্তু হাসন রাজার। এই হাসন রাজার বেড়ে ওঠা, জন্ম, এগুলো তো আমরা একটু একটু করে বলছিলাম। তিনি মানে সিলেটে যেহেতু বড় হয়েছেন, সেখানটায় তখন আরবি ফার্সির খুব চর্চা ছিল, সেইভাবে তিনি কিন্তু মানে একেবারে যাকে বলে সেই শিক্ষা, বিদ্যা শিক্ষাটা কিন্তু তার সেভাবে হয়। কোথাও গিয়ে তিনি এভাবেই বেড়ে ওঠেন এবং তার লেখনী থেকেই আমরা পাই এই ধরনের গান। আমরা একটু যখন একাকিত্বের কথা বলছিলাম, মানে যে পিঞ্জিরায় বদ্ধ হওয়া, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তো তিনি বিশাল সম্পত্তির মালিক ছিলেন। হ্যাঁ, তিনি একেবারে ভীষণ শৌখিনও ছিলেন বলে জানা যায়, কিন্তু পরবর্তীতে বোধ হয় তিনি মানে সেগুলো থেকে কোনোভাবে বৈরাগ্য আসে এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। এরকম নানান ঘটনা আমরা মানে শুনি, তার সম্পর্কেও শোনা যায়। যাই হোক, আমরা আরও একটা গানে যাই যেখানেও কিন্তু আসলে তার লেখনী, মানে সেই আমরা তার কবিতা থেকে গান যদি বলি সেটা বলা যায়, কারণ তার লেখনী, সুর এবং অদ্ভুত সুন্দরভাবে গায়ন। হ্যাঁ, তপন রায়ের আমরা গান শুনছিলাম, এবার দোহারের।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM।

এমন কিছু কিছু গান আমাদেরকে কেমন যেন ভাবুক করে দেয়। আসলে তার সমস্ত গানেই বোধহয় আমরা বেশ কিছুটা সেরকম প্রভাব পাই। আমি যখন বলছিলাম এই শুরুর দিককার কথা, মানে তার পড়াশোনা তার এই রকম সবটাই হয়েছে, তো অনেকেই বলেন তার সম্পর্কে যে কথাগুলো শোনা যায়, যে বলেন যে বহু লোকের মধ্যে চোখে পড়ে এইরকম নাকি তিনি সুন্দর ছিলেন আর কি, অনেকটা লম্বা, একেবারে ভীষণ সুন্দর, মানে এক মাথা মানে চুল, এরকম একটা ব্যাপার, ভীষণ সুন্দর একটা চেহারা এরকম ছিলেন। তবে তিনি অবশ্যই প্রাতিষ্ঠানিক, কিন্তু অনেকে বলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তিনি স্বশিক্ষিত ছিলেন, এটাও কিন্তু শোনা যায়। তবে সরল, এই জন্যেই বোধহয় সহজ সরল সুরে প্রায় মানে

শোনা যায় হাজারের ওপর গান, তবে গান কত কি গেয়েছেন সেরকম হিসেব খুব যে একটা পাওয়া যায় তেমনটা কিন্তু নয়। তো যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতেই আমার মনে হলো যে কীভাবে তিনি এলেন, কি হলো, তিনি যেহেতু একটা ভূসম্পত্তির বিরাট একটা জমিদারির মালিক ছিলেন, সেখানে কেন তিনি কিন্তু প্রথম দিকে ভোগবিলাসী শৌখিন এরকম ছিলেন বলেই শোনা যায়, কেন তার এই মানে বৈরাগ্য বা এই ব্যাপারটা এলো। শোনা যায় যে তার তিনি পাখি মানে ভালোবাসতেন, হ্যাঁ, তো ঘোড়া পুষতেন, তারপরে অনেকগুলো ঘোড়া ছিল তার, মানে শৌখিনতা কিন্তু তার বেশ ছিল। হ্যাঁ, এবার সেখানে তো কি হলো, একবার একটা ঘটনা ঘটল, তার চরিত্রে বিভিন্ন রকম জায়গা থেকে তার জীবনে হঠাৎ করে পরিবর্তন হলো। সেই পরিবর্তন শোনা যায় বেশ কয়, মানে একটা ঘটনা জানা যায় যে তিনি বলছেন যে তার জীবনে হঠাৎ করেই একটা ঘটনা ঘটলো, তিনি বললেন যে বিলাসপ্রিয় জীবন ছেড়ে দেবেন, ভুল ত্রুটিগুলো শুধরাতে শুরু করবেন, এরকম একটা। আরেকটা ঘটনা জানা যায় যে সেই সময় নাকি একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, মানে গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক বলা হয় আর কি সেটা, সেই সময় 1897 সালে, প্রায় সেখানে মাত্রা ছিল বোধ হয় 8.2, মানে অনেকটা মানে প্রচণ্ড মানে রকমের আর কি ভূমিকম্প। তা সেই ভূমিকম্পতে যেটা হয়েছিল, তার একটা পোষা হাতি ছিল, সেই হাতি ভূমিকম্পের কারণে একটি ফাটলে পড়ে মারা যায়। এই ঘটনায় হাসন রাজা কিন্তু ভীষণ রকম মর্মাহত হন, তিনি এরপরেই মরমী কবি হয়ে ওঠেন এমনটা জানা যায়। যাই হোক, তবে ঘটনা যাই হোক, মোট কথা তার বাইরে এবং ভিতরে একটা বিরাট পরিবর্তন হলো। তিনি তার যে বিষয় আশয় সবটার প্রতি, ওই যেটা আমরা মাটির পিঞ্জিরার কথা বলছিলাম আর কি, তিনি একেবারে উদাসীন হয়ে গেলেন এবং মনের মধ্যে একটা বৈরাগ্য সৃষ্টি হলো। অদ্ভুতভাবে যে মানুষ শৌখিনতা বিলাসিতার মধ্যে থাকতেন, যে কথাগুলো বলছিলাম প্রথম দিকেই আমি, যে সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়া, সাধারণ মানুষ কিভাবে যাপন করছেন সেইটা জানা, প্রতিদিনের খোঁজ খবর নেওয়া কিন্তু তার একটা রোজের রুটিন হয়ে উঠল। সমস্ত কাজ করে তিনি যেটা করতে শুরু করলেন সেটা হচ্ছে গান রচনা, একেবারে দয়াময়ের প্রেমে মগ্ন হলেন, সেই গানে সুর করতেন এবং ওইখানেই তো বললেন, লোকে বলে বলে রে শূন্যেরই মাঝারে, এই যে মানে ভালো হইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু, এই যে একটা বৈরাগ্য, এই যে সবটা একটা বৈরাগ্য, এইভাবেই কিন্তু প্রকাশ পেতে থাকলো। মানে এককালে ডাকসাইটে হাসন রাজা একদম একেবারেই তিনি হয়ে গেলেন নম্র। না, অনেক কথা হলো, আমরা কিন্তু এবার গানে যাব। আর স্টুডিওর ঘড়ি কাঁটা বলছে 11:54 হয়ে গেছে, অতএব আর কথা বাড়াবো না, আমরা একটা গানে চলে যাই বরং। সেই গান শুনতে শুনতেই, মানে সেই গানে থেকেই আমরা কিন্তু সংবাদ বিরতিতেও যাব। সংবাদ বিরতির পর ফিরে এসে আমাদের সঙ্গে আবারও কথা হবে।

একটা জরুরি ঘোষণা ঝটপট একটু জানিয়ে দিই, তারপরে আমরা সংবাদ বিরতিতে যাব। ঝাড়গ্রাম, পশ্চিম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে। আমরা ফিরব ঠিক 11টা, এখন বাজছে 11:59 হয়ে গেছে, আমরা কিন্তু 12:02 আবার ফিরে আসছি। আর এই যে হলুদ সতর্কতা সেটা জারি হয়ে গেছে, তাই আপনারা একটু সাবধানে থাকবেন। 12:02 গান্দরিয়া নিয়ে অম্বালিকা ফিরছে আপনার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরেই ভারতীয়রা যেভাবে তাকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়া ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এআইবিসি মেক উইথ ইন্ডিয়া উদ্যোগের ক্রমবর্ধমান প্রভাব এবং অগ্রগতির উপর বিশেষ জোর দিয়েছে। কাউন্সিলের মেক উইথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি চ্যাপ্টারের প্রধান শ্রী বিশ্বনাথন জানিয়েছেন যে এই উদ্যোগ কৌশলগত কর্পোরেট অংশীদারিত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ভাবনার দূরদর্শিতাকে অস্ট্রেলিয়ার মাটিতে বাস্তবে রূপায়িত করছে। শ্রী বিশ্বনাথন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করে বলেন যে এই সহযোগিতা কেবল প্রথাগত বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদীয়মান ক্ষেত্রগুলির ওপর বিশেষ নজর দিচ্ছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি এ ব্যাপারে খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতিরাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করছে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এক প্রকার সে পিএম জয় अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: 107 FM रेनबो सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
2: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: গান্ধরিয়ায় 107 FM রেনবোতে শুনছেন আপনি, সঙ্গে রয়েছে আজ অম্বালিকা। 12:03 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে, ফিরে এলাম গান্ধরিয়া নিয়ে অম্বালিকার সঙ্গে, আপনি শুনছেন এইটাই। আর এই সমস্ত কথা বলতে বলতেই তো আমাদের ঘড়ি একেবারে দৌড়চ্ছে, তাই গান শোনানোর পালা যখন শুরু হয়েছিল তখন আজকের কথাটা মনে আছে নিশ্চয়ই, যে বৃহস্পতিবারের গান্ধরিয়া মানেই থাকে একেবারেই মাটি সুর, লোকসুর, লোকগানে ভেসে যাই আমরা। দরিয়া ভাসাচ্ছি কার সাথে? হাসুন রাজার সাথে।

কি আমরা কি কখনো ভেবেছিলাম এইরকম যে সুন্দর গানগুলোর, আমরা অনেক সময় যেটা করে থাকি আর কি, প্রচলিত বলে অনেক সময় অনেক গানের কথা চালিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা একটু চেষ্টা করা দরকার। আমরা যারা গানের চর্চা করছি, আমরা তো নিশ্চয়ই করি, আপনারাও যখন শুনবেন একটু চেষ্টা করবেন এই পদকর্তাদের নাম, যারা সুর করছেন তাদের নাম, এই যে এগুলো কিন্তু আমাদের জানা দরকার, একটু খুঁজে বার করা দরকার, তাদের সম্পর্কে যা যা কথা বলার সেইটাও কিন্তু বলা দরকার। যাই হোক, আমরা হাসন রাজার কথা বলছিলাম। হাসন রাজার একেবারেই তার জন্ম, বংশ পরিচয় সেসব তো হলোই, সেই সময়ের যে মানুষজন তারা তাকে, তার বেড়ে ওঠা, তার অন্যান্য ঘটনার কথা হলো। এবার একটুখানি গানের কথা যখন চলেই এসেছে, তখন বলি যে তার, তিনি কত গান রচনা করেছেন সেটা আমি বললামই একটু আগে। খুব যে একটা হিসেব পাওয়া যায় আসলে হয়তো নিজেও তিনি সেরকমভাবে রাখতে চাননি, সেটাও হতে পারে। যাই হোক, তবে অনেকের কাছে তার গানের পাণ্ডুলিপি আছে এরকম একটা শোনা যায়, বিভিন্ন গ্রন্থ মানে সেই সময় পাওয়া যায়, যেখানে 206 গান কিন্তু সংকলিত হয়েছে। তো যাই হোক, তবে অনেকের বলেন আর কি, কালের নিয়মে বেশ কিছু গান কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, এটাও সত্যি কথা। তারপরে বিভিন্ন রকমের যে তার বিভিন্ন আকৃতি মানে সব কিছু ছিল, মরমী গানের যে ছক বাঁধা, সেই বিষয়ধারাকে করেই কিন্তু, অনুসরণ করেই কিন্তু তিনি গান রচনা করতে শুরু করেন, বা এই সময়টা তিনি শুরু করেন। বিভিন্নভাবে বলা হয় যে তার মরমী সাধনার বৈশিষ্ট্য হচ্ছে জাত ধর্ম এবং ভেদ বুদ্ধি তার উপরে উঠে যাওয়া। অর্থাৎ এই যে দর্শন, যেটা আমরা বলছিলামই যে তার দর্শনটা কিন্তু একদম অন্যরকম ছিল। সেই দর্শনের সেখানে গিয়ে যখন, ওই যে বললাম তার হৃদয় যখন কান্নায় আপ্লুত হচ্ছে, তখন তিনি বলছেন যে কি হইব মোর হাসনের দিন রে ভাই মমিন, মানে আবার তিনি বলছেন যে আমি মরিয়া যদি পাই শ্যামের রাঙা চরণ, দয়াল কানাই দয়াল কানাই রে পার করিয়া দেও কাঙালি রে, মানে কখনো তিনি কোনো পন্থার সাধক ছিলেন এরকমটা বলা যায় না, কিন্তু কোথাও কোনো কোনো গুরুর নামও নেই, অথচ তিনি বারে বারে বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন ভক্তিরসের কথা, গান, সুর সবটাও আমরা কিন্তু পাচ্ছিলাম। যাই হোক, আবারও একটা গানে যাই, এই সমস্ত কথা বলতে বলতেই আমাদের আরও একটা গানে যাওয়ার সময় হলো।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা এই যে পদকর্তার যে কথাগুলো, যে গানগুলোর কথা শুনছিলাম, হাসন রাজার বিভিন্ন জায়গাতে বিভিন্ন আঞ্চলিক শব্দ, তার গানগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখব যে বিভিন্ন আঞ্চলিক শব্দ তিনি ব্যবহার করেছেন। যেমন জিয়ন বা এই যে ভালা, ভালা বা ধরুন গানা, খেইর, বিভিন্ন এরকম ধরনের কথা, খেওয়ানি, খেস বা পুতলা, এই ধরনের শব্দবন্ধগুলো যেগুলো আসলে মানে আঞ্চলিক বুলি, প্রবচন, বাগধারা, এইগুলোর একেবারে ব্যবহার করেছেন তিনি তার গানের শব্দবন্ধে। তার গানের ভাষা ভঙ্গি এরকম, এগুলো নিয়ে যদি মানে কেউ সত্যি সত্যি রিসার্চ করেন তাহলে কিন্তু সত্যি ভালোই হয় আর কি, অনেক কিছু পাওয়া যায়। তারপরে এই যে আমরা এক্ষুনি গানটা শুনছিলাম, মানে সেখানেই আমার আর হঠাৎ করে মনে পড়লো যে নাচিয়া নাচিয়া, এই যে কথাটা বলছে নাচন, হ্যাঁ, সামাইল, এই শব্দগুলো বলছেন আর কি, বা আঙ্গে ডাঙ্গে, আইনধার গুইনধার, এই ধরনের যে শব্দগুলো, শব্দবন্ধগুলো, সেগুলো কিন্তু আসছে তার গানের। তার গানের যে প্রকাশভঙ্গি, গ্রামীণ একটা সাবলীল ভাষা প্রকাশ পেয়েছে, যা শহুরে ভদ্রলোক সমাজের কাছে হয়তো খুব একটা ভালো লাগেনি, সেটাও হয়েছে অনেক সময়। তো যাই হোক, আমরা আবার পরের গানে যাই। এরকম কথা যখন বললামই, সেরকম কিছু গানের যে যে শব্দবন্ধে রয়েছে, তাহলে আমরা সেই গানে যাই। হুম,

শব্দবন্ধগুলোর কথা আমরা বলছিলাম, বিভিন্নভাবে লোকশব্দ, এখানেই তো লোকশব্দের কথা এবং লোকশব্দের যে পরিচয় সেইটা আসলে কি হয়েছে। সেই সময়ে খুব একটা তো তার শব্দবন্ধে যেমন আমরা এই ধরনের কথাগুলো পেয়েছি, আবার কোনো কোনো গানে স্থান কাল পাত্রের পরিচয় কিন্তু তিনি করে গেছেন। যেমন লক্ষণঝিড়ি ও রামপাশা তার জন্মগ্রাম এবং জমিদারি এলাকা, সেগুলো কিন্তু তার লেখায় বারে বারে উঠে এসেছে গানের শব্দে। সুরমা এবং আঞ্চলিক নদীর নাম, সেইটাও কিন্তু এসেছে তার কোনো কোনো গানের প্রসঙ্গ হিসেবে তিনি নিজেই উপস্থাপন করেছেন। বিভিন্ন তার যে দিলারাম নামে এক তার মানে সঙ্গী আর কি ছিল, তার নামও এসেছে। যেটা হয়েছে, হাসন রাজা মুখে মুখে গান রচনা করতেন, তার সহচরবৃন্দ কি নায়েব গোমস্তা বা যে কোনো কেউই, তারা কিন্তু সেগুলো লিখে রাখতেন। তার স্বভাব কবিত্ব এই সব গানে জন্ম নিত, সেজন্য খুব একটা যে কাটাছেঁড়া করা বা এটা ঠিক হলো না আবার ঠিক করে লিখি, এটা খুব একটা হতো না। যাই হোক, হাসন রাজার অনেক গানে অনেক উজ্জ্বল পংক্তি, মনোহর, একেবারে সেই যাকে বলে উপমা, এই ধরনের কিন্তু বিভিন্ন কিছুর মধ্যে, আবার ছবির মতো যে স্বপ্ন করে ছবির মতো করে দেখা, সেগুলোও কিন্তু তার গানের লেখনীতে এবং সুরেও এসেছে। এই সমস্ত কথা বলতে বলতেই তো আমার স্টুডিও ক্লক একেবারে জানিয়ে দিচ্ছে যে 12:28 হয়ে 25 সেকেন্ড, তো আর মাত্র 30 মিনিট রয়েছে। তো এতগুলো গানের কথা আমরা বলছিলাম, যে মাটির পিঞ্জিরার কথা, সোনা বন্দে আমার দেওয়ানা বানাইলো, বা আমি যাই মুড়ে আল্লাহর সঙ্গে, এরকম কত গান, আমি কানাই তুমি খেয়োর ওইটা তো শোনালাম, এরকম বেশ কিছু গানের কথা ভীষণ ভীষণ সমাদৃত এবং লোকপ্রিয়। একেবারে বলাও হয় যে সত্যি সত্যি সঙ্গীত সাহিত্য যদি একটা কিছু থাকে, তাহলে বোধহয় মানে সেই সাহিত্য বড় বেশি করে সমৃদ্ধ হয়েছে তার লেখনীতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা বলছিলাম সেই যাপন বলতে গিয়ে আমার মনে পড়লো যে যেটুকু বলা হয়নি সেটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা কথা। আমরা সেই সময়টার কথা যখন বলছিলাম যে তার তিনি একেবারেই মুখে মুখে গান রচনা করছেন এই সমস্ত ব্যাপার, সেখানে একটা কথা বলা দরকার আর কি এখানে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর 19 ডিসেম্বর 1925 ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। সেখানে তিনি যে ভাষণ দিচ্ছিলেন সেখানে অদ্ভুতভাবে প্রসঙ্গক্রমে হাসন রাজা দুটি গানের অংশবিশেষ উদ্ধৃত করে তার দর্শন চিন্তার পরিচয় দিয়েছিলেন। তিনি বলছেন যে পূর্ববঙ্গের এক গ্রাম্য কবির গানে দর্শনের একটি বড় তত্ত্ব পাই, ব্যক্তি স্বরূপের সহিত সম্বন্ধ সূত্রেই কিন্তু বিশ্ব সত্য। এই সাধক কবি দেখিয়েছেন যে শাশ্বত পুরুষ তাহারই ভিতর হইতে বাহির হইয়া তাহার নয়ন পথে আবির্ভূত হইলেন। বৈদিক ঋষিও এমনভাবেই বলিয়াছেন যে যে পুরুষ তাহার মধ্যে তিনি আদিত্যমণ্ডলে অধিষ্ঠিত। রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, আমার মাঝেতে বাহির হইয়া দেখা দিল আমারে। 1930 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ এক বক্তৃতা দেন, সেখানেও হাসন রাজার দর্শন এবং সঙ্গীতের উল্লেখ করেন। তার গানের কথা যখন বলছিলাম সেখানে তিনি বারে বারেই সেই পরমাত্মার সঙ্গে মিলনের কথা বলেছেন। তিনি বারবার বলছেন কানাইয়ের সঙ্গের কথা, আবার আল্লাহর সঙ্গের কথা। তিনি বারে বারেই সেই বিশ্ব সত্য, যেটা সেই পরম সত্যের মুখোমুখি হতে চেয়েছেন, তেমনই একটি গান শুনবো এবার। এ গানের লেখনী এবং সুর দুটোই বোধহয় সঙ্গীত এবং সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

এমন কিছু গান শুনতে শুনতে আমাদের কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে 12:40 হয়ে গেছে। আর এই কথা শুনতে শুনতেই আমাদের যেটুকু কথা তার সম্পর্কে আরও অনেক কিছুই বলার রয়েছে, অনেক তার যে যাপনটা নিয়ে তো অনেক কিছু

ওহিদুর রেজা চৌধুরী কে ফিনি বুঝলেন না তো? হ্যাঁ, ওহিদুর রেজা চৌধুরী বা দেওয়ান ওহিদুর রেজা চৌধুরী, তিনি কিন্তু আসলে হাসন রাজা।

এমন সুন্দর সৌম্য দর্শন চেহারা এবং তার লেখনি আরবি ফার্সি সমস্ত চর্চা করা এবং সেই সমস্ত কিছু থেকেই তিনি স্বশিক্ষা নিয়েছেন। হাসন রাজার গল্প আজ এখানেই শেষ করছি। অম্বালিকার সাথে শুনছিলেন আপনি গান দরিয়া, আর সেই দরিয়া ভাসাচ্ছি শেষ যে গানে, ইমন চক্রবর্তী, সেই গান বিখ্যাত গান অবশ্যই, হাসন রাজার সেই লেখনি, সেই সবটাই সুর, সবটাতেই আমরা আজ থাকলাম। আর যা অম্বালিকার সাথে আপাতত এই সফরটা শেষ হলো, দুটো পেজে দু মিনিটে ফিরছি নাটক নিয়ে, সঙ্গে থাকবেন। রেখে গেলাম এই গান।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব বর্তমানে একটি রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি রূপরেখা সকলের সামনে তুলে ধরেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে তা পুনর্ব্যক্ত করেছে। অস্ট্রেলিয়ার সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। এর আগে ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া একটি সফর করেন। জাকার্তায় প্রধানমন্ত্রী সফর সঙ্গী আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি, কলকাতা বা বেঙ্গালুরুর মতন ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়া বেড়াতে যান, তখন সেখানকার রাস্তায় পা দিয়ে যে জিনিসটা তাদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হল এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চেনা শহরের মতন সেখানে হয়তো বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারেই উধাও। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরের খবর দুপুর 2টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকে বসবেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের ৯৪০৪ কোটি টাকা মূল্যের ২২ লক্ষ কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতিতে আজ নবান্নে বৈঠকে বসছে মন্ত্রীগোষ্ঠী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে এই গোষ্ঠীতে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরের সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। রাজ্যে চলতি বছর ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমে বিভিন্ন কলেজে এখনও পর্যন্ত ৩৬,০০০এর বেশি ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত হয়েছে, গত বছরের তুলনায় যা ৩৪.২% বেশি বলে সরকারিভাবে জানানো হয়েছে। মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য এ রাজ্যকেই বেছে নিচ্ছেন জয়েন্ট এন্ট্রান্সে কাউন্সেলিংয়ে সব আসন পূর্ণ হয়ে যাওয়া তারই ইঙ্গিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। এফএম প্রচার তরঙ্গের খবর এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর ২:০০টায়।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর ১০৭ এফএম রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক হাঙর, কাহিনী বোধিসত্ত্ব মৈত্রেয়, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক হাঙর।

0: চার আনা করে দর উঠছে, প্রায় 100 পাউন্ড মাছ, 14-15 বেশি উঠবে বলে তো মনে হয়
1: না।
0: তুমি বলেছিলে না জেসু, লেখাপড়া তোর হবে না, মাছ ধরে আর শাঁখ বেছে খাতুই। 14-15 বয়স থেকে ডুবতে শিখেছিলাম সমুদ্রে, তুমি তো এখন মাটির নিচে ফাদার। সেন্ট নেভিস চার্চ এখন অন্য ফাদার, কিন্তু কিন্তু যেসুদাসনের অবস্থাটা একবার দেখো। আমার নিজের জাল নেই, নৌকা নেই, মাইকেলের নৌকায় মাছ ধরি, চারজনে মিলে মাথা ঘাম ফেলে এই রোজগার। না ফাদার, না না, তোমায় দোষ দেব না। একটা অনাথ ছেলেকে তুমি যে মানুষ করেছ, আমার বাবা মাকে আমি নিজেই জানি না, তুমি ছিলে আমার সব, কিন্তু নীলামওয়ালারা যদি এমনি করে আমাকে ঠকায়।
2: যেসু, যেসু,
3: আরে তো কখন থেকে তোমায় ডাকছি, কি যে ভাবো ছাই একা একা।
0: না রে, ওই নীলামওয়ালার কাণ্ড দেখছি, যে রেটে দর উঠছে।
3: উঠবে না, উঠবে না, উঠবে না, ওই মিচকে পড়া ভিনসেন্ট থাকতে দর উঠবে না।
0: কেন
3: কেন সাথে বলি, আরে বাবা তুমি এই তুত্তুকুড়ির সবচেয়ে তাগড়াই জোয়ান ডুবুরি হতে পারো, কিন্তু ভিনসেন্টের মারপ্যাচ বোঝা তোমার কম্য নয়।
0: মারপ্যাচ?
3: হ্যাঁ।
0: আরে মারপ্যাচ কি বলছিস রে মারিয়া দাসন?
3: আরে বাবা সর আছে, সর আছে পাইকারদের সঙ্গে, সেই জন্যই তো বলছিলাম গোলার চাল চলো। মাইকেল যখন বলেছে ওখানে চিংড়ি মাছের জাল ফেলতে।
0: আরে থাম তো, সে কি এখানে নাকি? সে পশ্চিম উপকূলে কেরলে, নৌকোয় পুরো 3 দিন 3 রাতের পর।
3: আরে বাবা হলি বা, এইভাবে পুড়ে পুড়ে মার খাচ্ছে।
0: পেট এখন জ্বলছে, ঝাল ঝাল শুঁটকি মাছ দিয়ে এক ধামা মুড়ি না গিলে এখন।
3: এই তো, এই তো নিজের জায়গা ছেড়ে নড়বে না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো খুচরো মাছুলিদের অবস্থাটা দেখো, পাইকারদের কাছে যাচ্ছে আর ফিরে আসছে, যাচ্ছে আর ফিরে আসছে। পাইকারদের কাছে চড়া রেটে মাছ কিনে ওদের পড়টা পোষাবে। দেখতে পাচ্ছ
0: কি?
3: দেখতে পাচ্ছ না ঘুরঘুর করছে? আরে ওই তো গো ঘোড়ামুখো পর্যাত মেয়েটা, চিনলে না? আরে আমাদের সেই জেলেপিটারের বউ গো, চতুর্থ পক্ষ।
0: বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
3: তাকানো যায় না, অথচ চেহারাখানা দেখো একবার।
0: জানিস এসব ইয়ারকে আমি পছন্দ করি না। শোন, নিলামের দামটা নিয়ে যাবি,
3: ঠিক আছে?
0: আমি চললাম। কত আর উঠবে? 14 টাকা, 5 জন লোক আমরা মাইকেলকে দিয়ে আর 2 টাকার বেশি তো।
4: আরে হাত ধরলে কেন আমার? ছাড়ো ছাড়ো ছাড়ো ছাড়ো,
5: এমন করছো যেন চেনোই না। খুচরো মাছ দাও না গো একটু।
4: আরে আরে নৌকো শুদ্ধ নিলাম হচ্ছে।

0: না, আরে মাছ কোথায় পাবো?
1: শোনো কথা, যেসুর কাছে নাকি মাছ নেই।
0: দেখো দাঁত বার করে হাসে, দেখো চলো চলো চলো আমার সামনে থেকে, চলো হাসো সামনে চলো।
1: রাগ করছো কেন?
0: রাগ করবে না,
1: ভালো মাছে সন্ধান দেব তোমাকে।
0: মস্করা করছো, আমাকে দেবে মাছের সন্ধান?
1: দেব গো দেব। আজ রাতে এসো এখানে।
0: রাতে একটা লোক থাকে না তখন এখানে?
1: মাছ থাকে।
0: মাছ
1: দেখবো দেখবো, কেমন ওস্তাদ মেছুরে তুমি। ওই যে ওই যে ওই বড় তনি নৌকোটা দেখছো, ওইটার কাছে কি গো আসবে তো।

0: কেন যে আসতে গেলাম বুদ্ধুর মতো, এই আবছা আলোই কিছুই দেখা যায় না, কেউ নেই, আর আমি এখানে। সব বাবা ছিল কোথায়?
1: তোমার পাশে গো, এসো।
0: কোথায়?
1: এসোই না, এদিকে এদিকে গো, ভিতরে এসো। আরে
0: এটা তো টনি নৌকর খোল। আরে মাছ কোথায়? এখানে
1: নেই। এই তুমি মাছ ধরার উস্তাদ, মাছ তো তোমার সামনে গো।
0: মাছের জন্য এসব না, মাছের জন্য এসব না,
1: করছো কেন? তোমাকে তো আমি,
0: চলে যাও, চলে যাও, চলে যাও, নইলে কিন্তু আমি, নইলে কিন্তু আমি, ওই একটা একটা বাজে মেয়ের কাছে আমি আমি কি করলাম? না না, এখানে এখানে আর আমি থাকতে পারবো না, ওর সঙ্গে আবার মুখোমুখি হলে। না না, আমি আমি কোলার চালে যাব, মাইকেলকে আজই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব আজই বলবো, আজই আমাকে বলতে হবে।

0: মাইকেল ভাই, টাটকা চিংড়ির স্বাদই আলাদা।
1: আর তার সঙ্গে গেলাসে একটা করে চুমুক।

0: এই সাপ তো আর বুঝলি না রে বুদ্ধু, হাসিস না হাসিস না। সেই কবে থেকে তোকে বলেছি, কবে থেকে কোলার চলে আসছে। হম, কে কে এই যে ভালো হলো কিনা বল। হ্যাঁ
1: সে কথা বলতে, কন্যাকুমারী থেকে শুরু হয়েছে চিংড়ি মাছের ঝাঁক, পাইকারদেরও নজর উঁচু, ভালো দাম দিতে কেউ পিছপা নয় জানো। আর তুমিও ঢেলে দিচ্ছ আমাদের এত পয়সা, এত পয়সার মুক্ত জীবনে দেখিনি বলো।
0: তাতে লাভ কি, লাভটা কি হচ্ছে? হ্যাঁ
1: কেন
0: খাবি দাবি, আর তোর সাগরেদের, তোর সাগরেদের সব দেদার খাওয়াবি, জমাতে পারবি?
1: জমাবো কেন?
0: কেন?
1: হ্যাঁ
0: কেন কেন কি রে বেটা, বিয়ে করবি, সংসারী হবি? হ্যাঁ
1: বিয়ে?
0: হ্যাঁ
1: আমি
0: তুই
1: আমাকে মেয়ে দেবে কে?
0: আরে কি বলছিস রে, শুন আমার কথা শুন, সাড়ে ছ ফুট লম্বা, কষ্টি পাথরের মতো চেহারা, কি বলে গিয়ে ওই কমসে কম 45 ইঞ্চি বুকের ছাতি, আর তাছাড়া জুবুরি, তুই তোকে মেয়ে দেবে না তো কাকে?
1: শোনো শোনো শোনো মাইকেল ভাই, শোনো শোনো একটা কথা তুমি ভুলে গেছো, বাপ মায়ের যা ঠিক নেই তাকে মেয়ে দেওয়া। না না না না না, আমি কষ্ট পাইনি মাইকেল ভাই, আমি কষ্ট পাইনি, শুধু বলছি। হ্যাঁ ওখানকার লোকেদের তো তুমি চেনো, মেয়েকে থুবড়ি বুড়ি করে রাখবে সেও ভালো, কিন্তু এই রকম অনাথের হাতে মেয়ে দেবে না।
0: যেসু তুই কিছু মনে করিস না যেসু, আমি
1: না না না, এই এই দেখো, আইজা তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, ও নিয়ে আমার একটু মাথা ব্যথা নেই। আচ্ছা বলো তো কি হয় বিয়ে না করলে? আচ্ছা তুমি তো বিয়ে করোনি, কি হয়েছে তোমার বলো, কি হয়েছে তোমার বলো, আমি যাই মাইকেল ভাই, অনেক জোগাড় যন্ত্র আছে। হ্যাঁ চললাম আমি।
2: সমুদ্রের ধারে একা একা দাঁড়িয়ে কি করছোটা কি?
1: মানে চাঁদনি রাত তো ভালো লাগছে,
2: আর এদিকে খুঁজে খুঁজে আমি তোমায় মরছি, ওরা তিনজন এগিয়ে গেছে আমি তোমার জন্য।
1: আরে কোথায় যাচ্ছি সেটা বলবি তো?
2: রাগ করো না যেসু ভাই, একটিবার শুধু দেখবে চলো,
1: আমরা কেমন একটা
2: শুকরি জোগাড় করেছি।
1: শুকরি?
2: হ্যাঁ গো, আমাদের ওখানকার মতো নয়, পশ্চিম উপকূলের শুকরি, দারুণ দারুণ, দেখলে না চক্কর লেগে যাবে তোমার মাথায়।
3: সত্যি কি দেখো একবার, সেই থিরুবালুর থেকে এসেছে, মালির বুড়োটার খাই বড্ড বেশি।
2: তা জেসু ভাই তোমার হাতে তো অনেক টাকা, কি আর তোমার খরচ, তাই ভাবলাম তুমি শুধু সঙ্গে গেলে।
1: কি বললি, তোরা চারজনে সেখানে যাচ্ছিস?
2: হ্যাঁ হ্যাঁ, আমরা চারজন আর তুমি, মানে টাকাটা অনেক তো, তাই তুমি
4: সঞ্চয় না, একটা মেয়ে আর তোরা তোরা ওই চার চারটে।
2: আমি তো

0: আমাকে তুমি মিশিয়ে দাও, আমার বুকের মধ্যে তুমি দাও, আমাকে তুমি মিশিয়ে দাও, মিশিয়ে দাও, তোমার মিশিয়ে দাও।
1: আগুনের হালকা বইছে মাথার মধ্যে, শরীরের ভেতরটা কেমন যেন
2: চলে গেল। মারিয়া দেখেন ডাকবো কে?
1: মারিয়া শান্ত হতে হবে। কনফেশন, আমি কনফেস করব। বসি, হাঁটু গেড়ে বসি। ফাদার, কনফেস করছি ফাদার। আমার ইচ্ছে করছে এখন একটা মেয়েকে দুমড়ে মুচড়ে আমার শরীরের মধ্যে মিশিয়ে দিতে। মাঝে মাঝে এই চাওয়াটা আমার পাগল করে দেয়। আমি এমন করেছি ওই বজ্জাত মেয়েটা, পিটারের বউ। এরকম হলে আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না। নৌকো নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ি। ঢেউ যেখানে প্রচণ্ড জোরে ভেঙে পড়ে, ঠিক ঠিক ঠিক সেইখানে লড়াই করি সমুদ্রের সঙ্গে। আমার স্নায়ুগুলো যখন মোচড় খেতে থাকে, আমি তৃপ্তি পাই। মনে হয় আমি পেরেছি, পেরে শান্ত হয়েছি। আজ আমার তাই করতে হবে ফাদার। আমার শান্তি পেতে হবে। আমি পাচ্ছি না ফাদার। আমি পাচ্ছি না ফাদার।

0: আশ্চর্য লোক বাবা তুই, সবাই গেছে কি বলে গিয়ে ফুর্তি করতে, আর এই এত রাত্রির বেলা তুই চললি কিনা নৌকো নিয়ে?
1: না মাইকেল ভাই, একটা না অন্য মতলব আছে।
0: মতলব?
1: হ্যাঁ হ্যাঁ, এই চাঁদের আলোয় সমুদ্রে সার্ডিন মাছের ঝাঁক আসে।
0: হ্যাঁ দেখেছি তো, মাইলের পর মাইল লম্বা রূপোর কুচির মতো চকচক করে।
1: সেই জন্য তো বলছি, একটু দেখে নিন আজকে, তেমন মনে হলে কাল থেকে কদিন এই সার্ডিন মারা জাল দেব।
0: বেটা বেটা, এখানে পাক্কা মেচুড়ে, যা যা যা যা।

ওটা কি সাদা ফেনার মধ্যে কালো চুল একরাশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, কোন মেয়ের ডেড বডি বলে মনে হচ্ছে। তুলব, দেখি না একবার।

0: আগে আগে পারে নিয়ে যাই। চাঁদনি রাত ঢেউ ছিঁড়ে বাবা,
1: Yeah.

এমন ফুলের মতো মেয়েটা জলে পড়লো কি করে? এখনো ঢল ঢল করছে মুখটা, এক্ষুনি যেন খুলবে চোখ দুটো। চিবুকটা যেন খোদাই করা, তামাটে ঝকঝকে রং। দেখি তো বুকে হাত দিয়ে দেখি, ধুকপুক করছে তো, বেঁচে আছে নাকি?

0: माइकल भाई, अरे যাচ্ছি দাঁড়া, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
1: কেমন আছো বলো, কেমন আছো?
2: জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো।
1: আরে আরে শুনবে তো আগে কথাটা, আমার কথাটা শুনবে তো।
2: কে কে কি শোনাবি রে নেমন খারাম? হ্যাঁ, আমাকে ডুবিয়ে দিয়ে এখানে বেড়া বেড়া একদম স্যুট পরে বুট পরে কাপ্তানি করতে এসেছো?
1: আরে আমি তোমায় ডুবালাম? আরে সে কি, আমি তো
2: বাস বাস বাস বাস বাস। আরে একটা কথা বললে না, তোর গায়ের ছাল আমি ছাড়িয়ে না।
1: আরে শুনো,
2: এই আবার কথা, আমার কথা শোন
1: বল।
2: তুই ছাড়া মাছের সুলুক সন্ধান কেউ জানে? জানিস জানিস আমরা দুদিনে জাল গুটিয়ে চলে আসতে হয়েছে আমাদের? হ্যাঁ, গোটা সিজনটাই আমাদের বরবাদ।
1: সে ভয়ানক ক্ষতি হলো তো। আসলে জানো মাইকেল ভাই, আসলে এত তাড়াতাড়ি চলে আসতে হলো যে তোমায় খবর দেওয়ার সময় আমি পাইনি।
2: কি কি খবর দিবি?
1: একটা মেয়েকে ওখান থেকে নিয়ে এসে না আজই আমি বিয়ে করলাম।
2: কি করলি?
1: হ্যাঁ, সেই জন্যই তো এই স্যুট জোগাড় করে।
2: দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথা থেকে নিয়ে এসেছিস মেয়েটাকে? কোলাচাল থেকে?
1: খুব খুব ভালো মেয়ে, একেবারে সরল নিষ্পাপ। জানো কিছু বজ্জাতের পাল্লায় পড়ে মূর্তি বসেছিল, তাই ওকে
2: তাই তুমি ওকে উদ্ধার করেছ?
1: হ্যাঁ হ্যাঁ,
2: কোলাচালের মেয়ে, সরল নিষ্পাপ। বল না বল না, একটা বজে মেয়েকে তুলে এনেছিস?
1: না গো না গো মাইকেল ভাই, মেয়েটাকে দেখলে তুমি
2: চাপ। ওই মেয়ে দেখাচ্ছে? হ্যাঁ ওটা আমি লোকসান খেয়ে ডুবতে বসেছি, আর তুই একটা বাজে মেয়েকে নিয়ে মজা মারছি? হ্যাঁ মজা মারছি
1: মাইকেল ভাই।
2: আয় আয় আয় আয় আয়, দে দে দে বাড়া, দে আমার নৌকো, দে নৌকো, দে। আর কিচ্ছু শুনবো না, শোন, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
1: মাইকেল ভাই শোনো, তুমি মিছি মিছি মিছি মিছি রাগ করছো। শোনো শোনো, আমি ঠিক আগের মতো খেটেই তোমাকে আবার
2: শুনে। বেশ, সব বুঝেছি, সব শুনেছি, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। আমার নৌকো দে,
1: কথাটা শোনো,
2: আমার নৌকো দে।
1: নৌকো নৌকো দিলে আমি কার কাছে যাব?
2: জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। তোকে আজ আর কোনো পুলিশে দেইনি, এই তোর ভাগ্য।
1: শোনো আমার একটা কথা,
2: একটাও কথা নয়। চল চল চল তোর বাড়ি, চল নৌকো দিবি, চল চল চল চল।
3: একই অবস্থা তোর যেসু, মুখখানা একেবারে শুকিয়ে আমশি, কি হয়েছে তোর?
1: আমি আর পাচ্ছি না ফাদার, চিরটা কাল নৌকোতে সর্দারি করে এসেছি, এখন পরের নৌকোয় গোলামি করতে আর পাচ্ছি না আমি।
3: কেন খাটছিস পরের নৌকোয়? নিজে কে না একটা?
1: কোত্থেকে কিনবো বলো? জমানো টাকা বলতে কিছু আছে আমার, খেয়েছি খাইয়েছি, যেটুকু বেঁচেছে চার্চের ফান্ডে দিয়ে দিয়েছি, আর তো কিছু।
3: টাকাটা তোকে তাহলে ধার করতে হবে।
1: ধার? ধার আমায় কে দেবে?
3: সে ব্যবস্থা আমি করব।
1: আপনি?
3: আলফানসোকে চিনিস তুই?
1: আলফানসো, আল ওই যে বিরাট সাদা গাড়ি নিয়ে আসেন রবিবার?
3: ঠিক ধরেছিস, ধর তাকেই যদি বলি।
1: খেপেছে ওই অত বড় লোক মানুষ?
3: কত বড় লোক তুই জানিস? জাহাজের মাল সাপ্লাই থেকে শুরু করে কি ব্যবসা তার নেই, এখানকার নুন তৈরির সবচেয়ে বড় বড় কারখানাগুলো তার। তোদের এই জেলেদের মধ্যে সবচেয়ে খানদানি ঘরের ছেলে সে, এখানকার সমস্ত লোক উঠে বসে তার কথায়, এমনকি এমনকি এখান থেকে লোক দাঁড় করিয়ে ইলেকশন জেতায়ও, নেতা তৈরি করে দিল্লিতে পর্যন্ত ওর খাতির।
1: তবে ওই রকম একটা লোকের কাছে আপনি আমাকে?
3: আমার নাম করে যাবি তো, অফিসটা চিনিস ওর?
1: হ্যাঁ তা তো চিনি, কিন্তু আমি সেখানে গেলে?
3: গিয়ে দেখ না একবার, ভারী ধার্মিক খ্রিস্টান, আমি বলছি ও তোকে ফেরাবে না।
1: বলছেন আপনি আমি যাচ্ছি, তবে ওর মতন মানুষ?
3: আরে খেয়ে তো ফেলবে না তোকে, ঘুরে আয় না একবার।
1: ঠিক আছে যাব, আসছি ফাদার।
3: Good luck, good luck, my dear son.

0: যেসু ভাই, আরে দাঁড়া একটু, দাঁড়া।
1: কি হলো, হলো কিছু?
2: হিললে হতে পারে একটা, ওই নৌকো কেনার টাকার জন্য ফাদার যেতে বললেন একজনের কাছে।
1: ও, হয়ে গেলে খুব ভালো হয়।
2: খুব ভালো হয়
1: বরাবর, তোমার নৌকোতেই তো খেতে এসেছি, অন্য কোথাও টিকতে পারছি না। তা লোকটা কে?
2: আলফানসো, চেনো নাকি? আলফানসো,
1: আলফানসো।

0: হ্যাঁ হ্যাঁ,
1: বাপ রে, কে চেনে না ওকে? তুমি দেখনি কোনোদিন?
0: না মানে ঠিক সেইভাবে।
1: আস্ত হাঙর একখানা, প্রকাণ্ড থ্যাবড়া মুখ, কুটকুটে চোখ, নাকের ডগাটা পেল্লায় মোটা, ইয়া বড় মুখের হাঁ।
0: কিন্তু লোকটা নাকি ভালো ভালো। যাই একবার। হ্যাঁ
1: হ্যাঁ, যাও দেখো। মোট কথা আমরা তোমার সঙ্গে আছি এটা কিন্তু জানিয়ে দিয়ে গেলাম। যাও যাও যাও যাও যাও যাও যাও যাও যাও।
2: হবে হবে, নৌকা হবে, সব হবে। তুই নিজে যখন এসেছিস। এই রে, তোকে তুই বললাম বলে আবার চটে গেলি না তো?
0: না না না, কত বড় মানুষ আপনি, অন্য কেউ হলে অবশ্য।
2: ঠিক ঠিক, তা যেসুদাসন, তুই নাকি কেরালা থেকে খুব সুন্দরী একটা মেয়ে এনে বিয়ে করেছিস?
0: হ্যাঁ হ্যাঁ, মানে সুন্দরী বলে নয়, মানে
2: আরে জানি রে বাবা, সব জানি, মাইকেলের কাছে সব খবরই তো পাই তোর। আচ্ছা তুই চার্চে গিয়ে বিয়ে করলি কেমন করে রে? ফাদারকে সব লুকিয়েছিস বুঝি? যাকগে যাকগে, সে তুই যা ভালো বুঝেছিস করেছিস। দাঁড়া দাঁড়া, আমি ম্যানেজারকে ডাকি। ম্যানেজার, ম্যানেজার
3: বলুন। স্যার,
2: এই হচ্ছে যেসুদাসন, চেনো বোধহয় ওকে, মাছ ধরার ওস্তাদ। এ যা যা দরকার দিয়ে দেবে ওকে, কেমন? যা
3: এসো,
2: যা ওর সঙ্গে যা,
3: এসো। হ্যাঁ, এই ঘরে বসো। বলো কি ব্যাপার?
0: নৌকো কেনার জন্য কিছু টাকার যদি ব্যবস্থা করা যায়।
4: কেন যাবে না, টাকা দেওয়াই তো আমাদের কাজ। তবে আমাদের কিছু শর্ত আছে, তাতে তুমি রাজি কিনা দেখো।
0: বলুন।
4: এই ধরো, জাল তৈরির জন্য লাইলনের সুতো কিনবে তো, সেটা এখান থেকে কিনতে হবে। আর ধারে এই যে সব নেবে, তার জন্য নিত্তিকার মাছ বেচার যে আয়, তার অর্ধেক আমাদের দিতে হবে। ঠিক আছে, এটা হলো সুদ।
0: ওরে বাবা, তাহলে আসল সেটা শুধবো কেমন করে?
4: জমিয়ে জমিয়ে, তোমার মতো জোয়ান লোকের দৈনিক আয় তো 100 টাকা হওয়া উচিত।
0: তবু এই রকম চড়া সুদ?
4: এইটাই নিয়ম আমাদের, সবাই তাই দেয়। যদি রাজি থাকো তো বলো, টাকাটার ব্যবস্থা করে দি।
0: রাজি না হই বা করব কি? ঠিক আছে, আমি রাজি।
1: সুতো কত করে পাউন্ড নিয়েছে বললে?
0: 30 টাকা।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: 30 টাকা? বলো কি, এই যে গলায় ছুরি মেরেছে গো।
0: কেন, এত দাম না?
1: 12 টাকা। 12 টাকা
0: বলিস কি? সেই সুতো ও
1: তাহলেই বোঝো, একবারে ডাকাত।
0: দেখি নিয়ে যখন ফেলেছি, বেশি করে মাছ টাছ ধরে।
1: কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বজ্জাত ভিনসেন্ট থাকতে মাছের দল কখনো চড়ে?
0: ওকে হটিয়ে দেবো, ওকে হটিয়ে দেবো আমরা। ওপরে গিয়ে বলে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে।
1: কত ওপরে যাবে? হ্যাঁ, আলফান্সই তো জেলে সমিতির তালেবর্গ।
0: বলিস কি, ওই সভাপতি?
1: তবে পাইকারগুলোর আলফান্সর কাছে টিকি তো বাঁধা।
0: কেন?
1: আরে ও যে সুঁতকি মাছের কারবার করে, দাদনে পাইকারদের কাছেই টাকা খাটায়।
0: তাহলে তাহলে উপায়? এত মাছ উঠলো আজ,
1: চলো চলো দেখি দেখি কি দাম পাওয়া যায়। চলো
0: চলো। কি গো, যাবে নাকি ভেতরে?
5: না, এই গরমে খুবরিতে ঢোকা যাবে না, বাইরে চেয়ারটাই ভালো। ঘুমিয়ে পড়ো, চা খাটনি তোমার?
0: ও কথা বলো না আঞ্জলা, কটা দিনই বা তুমি এসেছো আমার জীবনে, কিন্তু যেভাবে আমায় ভরিয়ে তুলেছো, যা আমাকে দিয়েছো,
5: ওরকম বললো না গো। অতি সামান্য মেয়ে আমি, এরকম বললে
0: বলবো না, বলবো না।
5: না,
0: কে ছিল আমার জীবনে বলো? বাবার পরিচয় আমি জানি না, মার পরিচয় জানি না, নিজের বলতে ছিলেন শুধু ফাদার। তুমি ভাবতে পারো আঞ্জেলা, কত কত একা ছিলাম আমি, একটা আত্মীয় নেই, বন্ধু নেই। না না আঞ্জেলা না, এখন আর আমি একা নই। তুমি তুমি আমায় সব দিয়েছ, সব। এই কুড়ে ঘর এখন আমার স্বর্গ। দুঃখ শুধু আমার একটাই,
5: কি গো,
0: ভেবেছিলাম জোর মেহনত করে দেনার টাকাটা শোধ করে দেবো দুই এক মাসে, এখন তো দেখছি এতে পেটে খেতেই কুলোবে না।
5: কেন
0: কেন, ৩৫০ পাউন্ড মাছের দাম উঠলো কিনা ৬০ টাকা, সঙ্গে সঙ্গে ওই আলফান্সের অফিসে গিয়ে জমা অর্ধেক, বোঝো ৬ জন লোক আমরা, ৩০ টাকা। আচ্ছা ৫ টাকা কি হয় বলো তো, খাবো না জমাবো? ভাবছি রাত্রিরেও বেরোবো বরং, তাতে জমাবার টাকাটা হতেও পারে।
5: বাড়ি দিন রাত পরিশ্রম করবে, কোনো বিশ্রাম নেই।
0: কটা দিনই বার, মাস দুয়ে খাটতে পারলেই। কি হলো?
5: তোমার মহাজন আলফানসো।
0: চালালে এখানে কি করতে এসেছে? যাও যাও ভেতরে যাও, ভেতরে যাও যাও। আরে আসুন আসুন আসুন, আরে দরকার হলে আমাকে তো ডেকে পাঠাতে পারতেন, এত রাতে পায়ে হেঁটে।
2: না না না, তাতে কি হয়েছে, আমিও তো জেলে দে, আমার কাছে যারা টাকা ধার নেয় তারা সবাই আমার ভাই, আমার নিজের লোক। তাছাড়া তুই তো আমার স্বজাতি, সেই হিসেবে ধর তোর বউ আমার নিকট আত্মীয়, তাই না?
0: যে কে
2: তা ঘুমিয়ে পড়লো নাকি? আচ্ছা ওইটাই তো তোর খুপরি, তাই না?
0: আগে আগে ওই ও ঘুমিয়ে পড়েছে বলে ওকে না ডেকে আমি
2: বলিস কি রে, এই সন্ধ্যাকালে তোর বউ ঘুমোচ্ছে, তুই সুন্দরী বউ ছেড়ে যাকে, তাহলে তাহলে তোর হাতেই দিই।

0: এই টাকাটা আমি তোর বউকে দিলাম, গয়না গড়িয়ে দিস। তাহলে চলি আজকে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে বলছি যখন, দুঃখ করিস না, আবার আসবো আমি।
1: বাজি বজ্জাত কোথাকার শয়তান,
2: চলে গেছে।
1: এই যে তুমি এসেছো, এই দেখো দেখো হাতে, এই দেখো
2: দেখেছি টাকাটা নিলে তুমি।
1: কি করবো, মানি লোক, ইচ্ছে হচ্ছিল ছুড়ে মারি টাকাটা ওর মুখে।
2: তাই উচিত ছিল, ওসব লোককে আমি খুব চিনি। চোখে চাউনি দেখেছো, মনে হয় গিলে খাচ্ছে। আগেও তো দুদিন এসেছিল এখানে, তুমি ছিলে না।
1: তাই নাকি, টাকা টাকা দিতে চেয়েছিল?
2: চাইনি আবার, আমি নিইনি টাকা। শোনো, আর কোনো কথা না, ও সব জিনিস তুমি ফিরিয়ে দিয়ে আসবে।
1: না না না, তাতে তাতে ও খেপে যাবে। তার চেয়ে তুমি বরং একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি আমি রাতেও বেরোব, টাকাটা কোনো রকম করে ফিরিয়ে দিতেই হবে। না, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে।

0: না না, দরজাটা বন্ধ করো, খুপড়ি থেকে একদম বেরোবে না।
1: তুমি আজকে যেও না গো।
0: যাবো না কেন?
1: কি জানো, আমার কেমন ভয় করছে গো।
0: পাগলি কোথাকার, মারিয়া দাসন বসে রয়েছে নৌকো নিয়ে, আর তুমি বলছো
1: কাল যে ওই বরযাত্রে এসেছিল।
0: হ্যাঁ, কি বলছো তুমি?
1: হ্যাঁ গো, আমার হাত ধরে টেনেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে।
0: চুপ চুপ চুপ চুপ করো, চুপ করো। তুমি আগে বলনি কেন আমার এই কথা? জিপটা একেবারে টেনে ছিঁড়ে দিয়ে আসতাম।
1: আমার বড় ভয় করছে গো, আজ যদি আবার
0: অসুখ আসুক না, মজাটা আজ টের পাবে।
1: শোনো না, কি দরকার এসব ঝামেলা, চলো আমরা পালিয়ে যাই এখান থেকে।
0: কোথায় পালাবে, কোথায় পালাবে, কোথায়? আলফোনসোর চোখ এড়িয়ে পালানো কি এতই সহজ? তার চেয়ে আজ মুখোমুখি সেবাটাকে।
2: ওই গো জেসুর বউ, আছো নাকি?
0: ও আজ একেবারে সঙ্গে সঙ্গে এসেছে। ঠিক আছে, দরজাটা খুলে দাও তুমি, আমি আর আমি পেছনে আছি।
1: না না, তার চেয়ে বড়।
0: যাও না, যাও।
2: এই তো, এই তো লক্ষ্মী মেয়ে, সাড়া দিচ্ছিলে না কেন গো? না, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ গো, যেসু কখন গেল?
0: যেসু যায়নি।
2: কে? এ কি, তুই তুই যেসু?
0: কাল রাতে আমার বউয়ের হাত ধরে টেনেছিলে কেন বলো, বলো, জবাব দাও, জবাব দাও।
2: এই দেখো, এই দেখো, তুই থাকিস না, পাছে যদি বিপদ আপদ হয় একটু খোঁজ খবর নেব না? নিকট আত্মীয় বলে কথা।
0: আত্মীয়? ফের যদি এর তল্লাটে তোমায় দেখি তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি।
2: ভালো হবে না?
0: না, ভালো হবে না বলে দিচ্ছি।
2: বটে, কি হবে শুনি?
0: কি হবে?
2: হ্যাঁ,
0: কি হবে না, তোমার বুক ফেড়ে আমি ফুসফুস বার করে ফেলবো। কথাটা মনে থাকে জানো? আমার নাম যেসু দাসন, কাউকে আমি পরোয়া করি না।
2: আমিও দেখবো রে যেসু, কি করে তুই আগলে রাখিস ওই ছুরিটাকে।
0: তোর মতো উত্তর বাচ্চাকে আমি
3: সর্বোচ্চ।
0: ঠিক আছে, যা বেঁচে গেলি আজকের মতো, আর কোনো দিন যদি।
3: ব্যাস ব্যাস, চুপ কর, চুপ কর যেসু, তুই আলফানসোর জমা ধরেছিস, শোধ যদি আমি না নিতে পারি।
0: বেরো বেরো বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে এখান থেকে।
3: যাচ্ছি, তোর কাজটা তুই একদম ভালো করলি না, এটা মনে রাখিস যেসু, আমি যাচ্ছি।
4: আরে যা যা, যেসুকে দেখে এমন হিম্মত দ্বারা কোনো মায়ের পেটে, বেটা ছুঁচো কোথাকার।

0: না যে শোনা, চার্চে তুমি আর ঢুকতে পারবে না, বানের হুকুম।
1: মানে এই চার্চে আমি বড় হয়েছি, গোটা দুনিয়ার চেয়ে এটা আমার বেশি আপনার, আর তুমি বলছো?
0: হ্যাঁ, কোনো ফালতু লোক এখানে ঢুকতে পারে না, চলে যাও তুমি।
1: কখনো না, চার্চ কি তোমার বাপের সম্পত্তি? আমাকে চটিও না বলছি।
0: ওই তো ওই তো ফাদার এসে গেছে, নিজেই জিজ্ঞেস করে নাও তুমি।
1: ফাদার ফাদার ফাদার, এসব এসব এসব কি বলছে ম্যানেজার? আমি নাকি চার্চে ঢুকতে পারবো না?
2: তুই এখনো মাথা উঁচু করে কথা বলছিস? একটা বাজে মেয়েকে বিয়ে করে এসে।
1: ফাদার ফাদার, মেয়েটা বাজে নয়, সে
2: বিধর্মী মুসলমান, তাও তুই লুকিয়েছিস আমার কাছে।
1: বিশ্বাস করুন বিশ্বাস করুন ফাদার, আমি
2: তুই পাপী, ঈশ্বরের মন্দির তুই অপবিত্র করেছিস, তোকে আর আমি এখানে ঢুকতে দিতে পারি না। চলে যা যেসু, যেসু তুই চলে যা, চলে যা।
0: দাঁড়াও, আমারও কয়েকটা কথা বাকি আছে তোমার সঙ্গে।
1: বলুন।
0: নৌকো আর সুতোর দাম তোমায় এক্ষুনি শোধ করতে হবে, আজই, নইলে
1: সব আপনারা কেড়ে নেবেন, তাই তো?
0: হ্যাঁ, যা দিয়েছি তা তো নেবই, তার উপর সুদ হিসেবে যদি কর্তা আরো কিছু নিয়ে আসে।
1: ম্যানেজার ম্যানেজার, নৌকো নেওয়া অবধি মাছ বেচার অর্ধেক টাকা আমি গুনে দিয়েছি, জেলে সমিতি চাঁদা দিয়েছি, ভিনসেন্ট রক্ত শুষে খাচ্ছে, সুতোর দাম নিচ্ছ তিন গুণ, এরপরও একটা লোক টাকা জমাবে?
0: দাদা, ওসব বাজে কথা ছাড়া, কর্তাকে আমি কি বলবো তাই বলা।
1: হ্যাঁ হ্যাঁ, তাই বলছি, এক মাস সময় আমাকে দিতে হবে, তার মধ্যে যদি আপনাদের টাকা আমি না দিতে পারি, জাল নৌকো সব ওখানে পৌঁছে দিয়ে আসবো।
0: ভালো, এই কথাই বলবো?
1: হ্যাঁ তাই বলবেন, কিন্তু খবরদার, তার মধ্যে আপনারা আমাকে বিরক্ত করতে আসবেন না, আমি সাবধান করে দিচ্ছি।
0: দেখো, মনে রেখো কথাটা, যাই প্রিয়া একটা সেরে নিই।

আমি কখনো চার্চে যেতে পারবো না ফাদার, ফাদার। আমি আর কখনো চার্চে যেতে পারবো না।

0: একটা হাঙ্গরের জন্য?
1: হ্যাঁ গুবু, একটা হাঙ্গরি সব গোলমাল করে দিল, নইলে 15 দিনের মধ্যে সব ধার আমি শোধ করে দিতাম। তোমায় বললাম না, ওই তোমায় আমি বললাম না, ওই 15 মাইল দূরে ওই তোলাইরাম পার, কি গভীর সেখানে সমুদ্র, আরে সেখানে তো কোনো ডুবুরি যায় না, অথচ প্রচুর প্রচুর শাঁখ রয়েছে সেখানে, প্রচুর, জানো 3 দিনেই আমি শখানেক শাঁখ তুলে ফেলেছি, তার মানে ধরো কম করে প্রায় 50 টাকা। এইভাবে যদি চলতো না,
0: অত ভাবছো কেন, অন্য জায়গায় খোঁজো।
1: না না, একটা হাঙরের ভয় যেসু পালাবে, 2 দিন ধরে শুধু আমি ভেবেছি জানো, হাঙরটাকে মারতে হবে।
0: কিন্তু সে যে বড় বিপদের কাজ গো।
1: হ্যাঁ, বিপদের কাজই তো আমার পছন্দ। সেদিন সেদিন যেন হাঙরটাকে একবারে মুখোমুখি দেখে নিয়েছি আমি। হ্যাঁ, প্রায় 15 ফুটের মতো লম্বা, প্রচণ্ড হিংস্র, 2-4টে চক্কর কেটে আমার ঝকঝকে দাঁতের পাটি দেখিয়ে গেছে জানো। শয়তানটাকে ধরবার সব ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি, একেবারে সেরা ধারওয়ালা 6 ইঞ্চি বড়শি নিয়েছি, কৌটোতে নিয়েছি 1 তাল মাংসের 4, 5 ফুট জলের তলায় টোপটাকে নামিয়ে দড়ির অন্য দিকটা আচ্ছা করে বেঁধে রাখবো নৌকর পাটার সঙ্গে, হাতে থাকবে আমার প্রকাণ্ড বল্লম। পূর্ণিমার রাত আজ, সুবিধেই হলো আমার, জলের নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যাবে, আজ আর শয়তানটা নিস্তার নেই।
0: কিন্তু ওরা যে ভীষণ ধূর্ত হয় শুনেছি।
1: হোক না হোক না, পেটুকো তো হয় সেই সঙ্গে, গন্ধ পায় ওরা ভীষণ ভালো, কুতকুতে চোখে কিছু দেখুক না দেখুক, মাংসর গন্ধ পেলে অন্ধের মতো ছুটে আসবেই, আর সেইটাই তো মস্ত সুবিধে। হ্যাঁ, আজ রাতে হাঙরটা আমার হাতে মরবেই বউ, আমার হাত থেকে আজ তাকে কেউ কেউ কেউ বাঁচাতে পারবে না, কেউ না।

না, ভীষণ ভোগাচ্ছে দেখছি শয়তানটা। কতক্ষণ ধরে ঝুলছে চারটা? আচ্ছা বেটা কি বুঝতে পেরেছে ওর সম্বন্ধ রয়েছে কাছেই? না না, এত বুদ্ধি ওর নেই, অথচ একবার তো ঘুরে গেল, এতক্ষণ কোনো সাড়া শব্দ নেই। চাপ বাবা, মেঘ করে এলো যাবার, চাপটাও বেপাত্তা, এরকম অন্ধকারে তো ঝড় উঠছে বোধ হয়। অ্যাঞ্জেলা ওর একলা আছে বাড়িতে। আরে তাই তো, এই কথাটা তো আমি ভাবিনি আগে, ও একা। ইস, কি বোকা আমি, আলফান্সো তো রাতে ঘুমায় না, ওর চর ঘুরে বেড়েছে চারদিকে, যদি খবর পেয়ে যায় জেসু বাড়িতে নেই। না আজ হাঙরটা বেঁচে গেল, কিছু করবার নেই, মনটা ভীষণ ছটফট করছে, টোপটা তুলে নিই। এসেই গেল ঝড়টা, আমার অবশ্য সুবিধেই হলো, তীরের মতো ছুটবে আমার নৌকো, ঘন্টাখানেক মধ্যে পৌঁছে যাবো বাড়ি।

0: যাক, ফিরে এসেছ। দাঁড়া, দরজাটা খুলি। কি আপনি?
1: কেন গো, আমার পছন্দ হলো না?
0: চলে যান, চলে যান আপনি। এই রাত দুপুরে?
1: রাত দুপুরেই তো ভালো গো, আশেপাশে একটা লোকও নেই, শুধু তুমি আর আমি। এত রাতে কি পুরুষ মানুষকে

0: ফিরিয়ে দিতে হয়।
1: আপনি মানুষ না, পিশাচ, চলে যান এখান থেকে।
0: এই দেখো, চলে যে আমি যাব না সে তো তুমি ভালো করেই জানো। আলফানসোর মুখের গ্রাস কেউ কেড়ে নিতে পারেনি আজ পর্যন্ত। ভালোয় ভালোয় আসবে আমার কাছে, নাকি চুলের মুঠি ধরে?
1: আরে
0: কোথায় পালাবি? ভয় দেখাচ্ছে আমাকে তোর জেসু, প্যারে জেসু এখন অনেক দূরে।
2: আরে শয়তান, তোর জোম এখন এখানে।
3: জেসু তুই
2: হাতে দেখেছিস কি রয়েছে? হাঙর মারা বলল
3: না জেসু,
2: এটা এবার তোকে।
1: কি করলে গো, এই যে একেবারে শেষ হয়ে গেল।
2: তাই তো দরকার ছিল।
1: এসো এসো, কে কখন দেখে ফেলবে সমুদ্রে ফেলে দিয়ে কে? এসো না গো, লোকে দেখে ফেললে
2: ফেলুক, পরের বউয়ের উপর নজর দেবার শাস্তিটা দেখুক সকলে।
1: কি বলছো, পুলিশ যে তোমায় ধরে নিয়ে যাবে, আলফানসোর লোক তোমায় সহজে ছাড়বে, হয়তো হয়তো তোমায়
2: ফাঁসি হবে। হোক হোক বউ, আমার আজ কোনো দুঃখ নেই। হাঙরটা আমি মারতে পারিনি, কিন্তু ওর চেয়ে অনেক বড় একটা হাঙর আমি মেরেছি, অনেক অনেক বড় হাঙর।

0: হাঙর নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী বোধিসত্ত্ব মৈত্রেয়, বেদার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন ভিনসেন্ট, শোভন পাঠক, মারিয়া দাসন, সুনীল চট্টোপাধ্যায়, মাইকেল, অমিত রায়, ম্যানেজার দেবকুমার চক্রবর্তী, ফাদার অরুণ কুমার মিত্র, পিটারের বউ নমিতা চট্টোপাধ্যায়, আলফান্সো অঞ্জন বিশ্বাস, অঞ্জেলা শর্মিলা ঘোষ ও জেসুদাসন দেবেশ রায়চৌধুরী। কারিগরি সহযোগিতা বিশ্বনাথ মান্না, শব্দগ্রহণ ও সম্পাদনা শিখা সাহা। হাঙর নাটকটির প্রযোজনায় ছিলেন সমরেশ ঘোষ।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: দুপুরের বাংলা নাটক এখানেই শেষ হল। শুনছেন 107 FM রেইনবো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজির সঙ্গে

বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চতর শিক্ষার জন্য এই রাজ্যকেই বেছে নিচ্ছেন। জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ে সব আসন পূর্ণ হয়ে যাওয়া তারই ইঙ্গিত বলে তিনি জানিয়েছেন। শ্রী অধিকারী বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের প্রথম পর্বে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সব আসন পূর্ণ হয়েছে। এবছর ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম রাউন্ডে 36,431 জন ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করেছেন, গত বছরের তুলনায় যা 34% বেশি। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতিতে আজ নবান্নে বৈঠকে বসছে মন্ত্রীগোষ্ঠী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে এই মন্ত্রীগোষ্ঠীতে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরের সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম জেলা সফর। আর্থিক দুর্নীতি, বেকারত্ব এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে জেলায় প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। ফুটবলে শেষ আটের পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। এই মুহূর্তের খবর এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরে কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতিতে আজ নবান্নে বৈঠকে বসছে কর্মী মন্ত্রীগোষ্ঠী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে এই মন্ত্রীগোষ্ঠীতে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরের সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়েই এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরের এনকাউন্টারের ঘটনায় রাজ্য পুলিশের CID তদন্তের ভার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ওই এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে বিচার বিভাগীয় তদন্ত।

0: সিআইডি তদন্তের পাশাপাশি প্রক্রিয়া চলবে সমান্তরালভাবে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিংয়ের প্রথম পর্বে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সব আসন পূর্ণ হয়েছে। এবছর ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম রাউন্ডে 36,431 জন ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত হয়েছে, গত বছরের তুলনায় যা 34% বেশি। রাজ্যে প্রতিভাবান যুব সমাজ উচ্চতর শিক্ষার জন্য এ রাজ্যকেই বেছে নিচ্ছেন জয়েন্ট এন্ট্রান্সে কাউন্সিলিংয়ের সব আসন পূর্ণ হয়ে যাওয়ার তারই ইঙ্গিত বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজ নবান্নে যাওয়ার আগে তিনি হঠাৎই বিধাননগরের স্বাস্থ্যভবনে পৌঁছান। হাসপাতালগুলির উপরে নজরদারির জন্য সম্প্রতি সেখানে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায়। দেশের কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ উপমিশনের অধীনে এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় 22 লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য 9,404 কোটি টাকা। দেশের কৃষিকাজে উৎপাদন বাড়াতে 2014-15 সালে এই প্রকল্প চালু হয়েছিল। এই মুহূর্তে খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছ ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: শহর কলকাতায় যেভাবে শহর কলকাতার ধুলো মুছিয়ে বৃষ্টি একদম স্নান করিয়ে দিয়েছে আমাদের শহরটাকে, ঠিক একইভাবে তোমার মনের ক্লান্তি একদম ধুয়ে দেওয়ার জন্য শুরু হয়ে গেছে ক্যাফে কলকাতা। ক্যাফে কলকাতায় রয়েছে আমি দেবারতী, সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয়,
3: এমন করে বলছে যেন অতিথি আপ্যায়ন করছে, আমি কোনো অতিথি নই, কাল বলে গেছিলাম ঠিক চলে আসবো ক্যাফে কলকাতা নিয়ে। দেবারতী আর অঙ্কিতা চলে এসেছে ক্যাফে কলকাতা, 6:30 অবধি চলবে আর প্রচুর আড্ডা হবে, মানে আজকে অনেকের জন্মদিন, তারপরে এই ঝিরিঝিরি বৃষ্টিটা একটু মনটা উদাস হয়ে যায়, একটু রোম্যান্টিক একটা ব্যাপার তৈরি হয়। আবার না যখন রাস্তাঘাটে বেরোই যানজট দেখে মানে বৃষ্টি কেন নামলি, মানে মানে কি বলবো, কসম সে তুই যে মার ডালতি, এরকম একটা মনে হয় মাঝে মধ্যে। তবে তোমার ঠিক কীরকম ফিল হচ্ছে সবটাই জানবো, আড্ডার টপিক রয়েছে আর তোমার সঙ্গে আড্ডাও দেবো 9903653992। ওয়েদারের সঙ্গে তালমেল মিলিয়ে আপাতত একটা রোম্যান্টিক কোনো গান কি চলবে?
2: একদমই তাই, কারণ বৃষ্টি যখন হচ্ছে এবং তার সঙ্গে বাইরে একটু একটু অল্প অল্প জল জমেছে, মনটা এখন আর কোনোভাবেই ওই গৃহবন্দী থাকতে তো চাইছে না, আর তার সঙ্গে একটু জল জমে থাকলে মনে হয় না একটু ছমছম করে নাচি। আর পিছনে আমাদের এই গানটা চলুক, তুমি নাচো।
3: সো মোনালি ঠাকুর অ্যান্ড মিড রোজের ছমছম।

0: মানে আগে শুধুমাত্র ছামছাম করে তুমি নাচছো এরকম ব্যাপার নয়, রেল লাইনও নাচছে, জলের তলায় চলে গেছে। হ্যাঁ মানে এখানে এখন অব্দি খুব একটা আমরা এরকম খবর টবর শুনতে টুনতে পাইনি, কিন্তু ওই ধরো ওই মুম্বাই মহারাষ্ট্রের দিকে যদি যাও মোটামুটি শোনা যাচ্ছে যে রেলওয়ে ট্র্যাক চেঞ্জ করতে হয়েছে। প্রথমত মুম্বাই আহমেদাবাদের যে প্রধান শাখা সেখানে ট্র্যাকে জল জমে একাকার অবস্থা, তো সেখানে যারা নাচতে তাও নাচতেই পারো কিন্তু একদম পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে লোকে নাচতে চাইছে না, অনেক ট্রেন ডিলে। তাই 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর 40টিরও বেশি ট্রেনের পরিষেবা বিঘ্নিত, মোটামুটি প্রচণ্ড ডিলে, বুঝতেই পারছো। আমি রিসেন্টলি একটু যাতায়াত করলাম দূরপাল্লার ট্রেনে, দেখলাম এক একটা 4.5-5 ঘন্টা, মানে ভয়ানক লেট, ও যেতেই চাইছে না। আচ্ছা যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না, এরকম একটা ঘটনা মানে বলতে পারো কাইন্ড অফ।
1: আর শহর কলকাতার বৃষ্টি তো এখনো সেই তুমুল হয়নি, তবে মুম্বাইয়ের বৃষ্টির দিকে একবার তাকালে মাঝে মাঝে মনে হচ্ছে আহারে ওটা রাস্তা নাকি সুইমিং পুলে পরিণত হয়েছে। সবাই মোটামুটি বাইরে ডিজে চালিয়ে যে নাচটা চলছে, যে কেউ কনফিউজড হয়ে যাবে ওটা রাস্তা না সুইমিং পুল। আর তোমাকে কনফিউজ করার মতো কোনো সিচুয়েশনই নেই, কারণ ক্যাফে কলকাতা যখন চলছে অঙ্কিতা দেবরতী তোমার সঙ্গে রয়েছে ফুল অন এন্টারটেনমেন্ট তোমার জন্যই শুধুমাত্র। আর বাইরে যখন ঝিরিঝিরি বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যে মনটা সত্যি বলতে একটু রোম্যান্টিক হয়ে যায়, আর সেই রোম্যান্টিক মনকে
0: আরেকটু রোম্যান্টিক করার জন্য আমাদের কাছে কায়া রয়েছে।
1: কায়া তো রয়েছেই, আর কায়া যখন রয়েছে তখন গানে গানে এক পশলা বৃষ্টিকে আমরা আরেকটু ঠেলে দেবো।
0: ঠেলতেই পারো, আসলে সবই তো মায়া,
1: কায়ার মায়া। এখন চলো আমরা সবাই মিলে ভিজি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আরে হ্যাঁ, এই যে তুমি শুনে ফেলেছো ছড়া কাটিং, বৃষ্টি পড়ছে, যদি একটুখানি কবিত্ব সাহিত্য না চলে ভাল লাগে নাকি? আমাদের মনটা একটু কেমন কেমন করে, উদাস করা হয়ে যায়। তবে দেখো, তোমার মনে যত বেশি সাহিত্য, ধরো বৃষ্টি, জল, ফুল, পাতা নিয়ে যা মনে হয়েছে, তুমি রবি ঠাকুর নও, তুমি এরকম ভাবছো যে আমি কি আর লিখতে পারি, কিন্তু হ্যাঁ, তুমি এখানে লিখতে পারো 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে তুমি জানাতে পারো। দেবারতী আর অঙ্কিতা, তোমার কবিতা শোনার জন্য, মানে ওই 2 লাইন কি 4 লাইনের পদ্য, হ্যাঁ বেশি নয় কিন্তু, সেই পদ্মর জন্য পুরো 1 ঘন্টা তোমায় সময় দিচ্ছে।
2: একদমই তাই। আর এই যে রচনা বলি, একদমই প্লিজ করো না 2-4 লাইন, আমরা যে 2 লাইন দেবো তারপরে আরও 2-4 লাইন তুমি অ্যাড করে 9903653992 লিখে পাঠাবে। তো 2 লাইন আগে বলি,

0: বৃষ্টিতে অঙ্কিতা মনে হয় না হাতে এক কাপ চা থাকলে সব তো জমে যায়।
1: আহা আহা, এরকম বলতে আছে নাকি?
0: তো এরকম ধরো, আমি জাস্ট ইমাজিন করো যে আমি আর অঙ্কিতা হাতে চায়ের কাপ নেই, তুমিও তুমিও একসঙ্গেই রয়েছো আমাদের সঙ্গে। সো ছড়া কানিং এর আজকে দু লাইনের ছড়াটা হলো, চায়ের কাপে চুমুক আর বাইরে অঝরে বৃষ্টি।
1: চায়ের কাপে চুমুক আর বাইরে অঝরে বৃষ্টি, তার মানে আমার কিরকম দুষ্ট মিষ্টি কিছু কথা মনে হচ্ছে, কিন্তু আমি সেগুলো বলবো না।
0: এইভাবে অপশন নষ্ট করার কোনো মানে হয় না।
1: না না, এটা অপশন নষ্ট করছি না, মানে এটা সবার মধ্যেই একটা দুষ্ট বুদ্ধি তো কাজ করে। আমি তো কিছু বলছি না, অপরাধ নিতে নেই, বাচ্চা মানুষ, আমি বাচ্চার মতো কথা বলছি, কিন্তু তুমি জামানাকে বদলে দিতে পারো, যা কিছু করতে পারো।
0: সত্যি বলতে আজকে শহর কলকাতাকে একটু অন্যরকম লাগছে, মানে এই রূপটা বড্ড বেশি অন্যরকম। তাই আমাদের শহর যখন এত সুন্দর সেজে উঠেছে, অরিজিৎ সিং আর শাশ্বত সিংও আমাদের শহর কলকাতাটাকে আরেকটু রোমান্টিক করে দিচ্ছে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই যে বৃষ্টির বুন্দান বুন্দান খেলাটা চলছে, আর তার মধ্যে এরকম একটা পাওয়ারফুল, মানে কি বলবো, ভোকাল শুনলাম, ভয়েস শুনলাম, আমরা দুজনে স্টুডিওতে রীতিমতো নাচ করেছি, হেডব্যান্ড করেছি, আর সেই মজা লেগেছে শুনে। এই বৃষ্টির বিষয়টা, বৃষ্টির মধ্যে যদি এরকম নাচা যেত সেটা একটা অন্যরকম, মানে ছামছাম নাচাটা একটা অন্যরকম ব্যাপার, একটু মানে আতুপুতু নাচ, এটা আবার কিন্তু অন্যরকম নাচ, মানে হেডব্যান্ড করে ধরে আরে বৃষ্টি হচ্ছে সেই মজা নিচ্ছে, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু তার মধ্যে এই বৃষ্টির কথা যখন বলছি, তোমাকে আরেকবার ছড়াকাটিংটা মনে করিয়ে দিই, যারা টিউন করোনি এতক্ষণ, হঠাৎ করে টিউন করে ভাবছি যা মিস করে গেছি, না তোমাকে একদম কোনোভাবে মিস করতে হবে না, আমরা একদম সুবর্ণ সুযোগ দিচ্ছি তোমার ভিতরকার যত দক্ষতা আছে, মানে কলাকারী আছে, সব বের করে আনার জন্য।

0: ছড়া কাটিং আগে চায়ের কাপে চুমুক আর বাইরে অঝরে বৃষ্টি, চায়ের কাপে চুমুক আর বাইরে অঝরে বৃষ্টি, তারপর তুমি কি লীলা সৃষ্টি করবে সেটা তোমার লেখা দুলাইনে লিখতে হবে।
1: আহা প্রকৃতি, কি তোমার অনার সৃষ্টি! না না না না, আমি অপশনটা নিলাম না। তুমি অনার সৃষ্টি, সৃষ্টি যা ইচ্ছা, দৃষ্টি যা ইচ্ছা দিতে পারো, কোনো অসুবিধা নেই।
0: সৃষ্টিও লিখতে পারো
1: তুমি, যা ইচ্ছা লিখতে পারো।

0: তবে হ্যাঁ, এই বৃষ্টি আর তার সঙ্গে চপ, মুড়ি আর মিষ্টি, এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়। যদিও যারা যারা একটু মিষ্টি কম খেতে ভালোবাসে তারা বলে এর মধ্যে কে মিষ্টি ঢোকায় দেবার, এটা কি বাজে অড চয়েস। তা আমি চয়েস দিচ্ছি না, আমি জাস্ট লাইক দেখো ছন্দমেলাতে বসলে আমিও মাঝে মাঝে ফিল করি যে না না, রবীন্দ্রনাথের ধারে কাছে নেই।
1: মানে মানে আমরা রবীন্দ্রনাথ কেন, মানে কেউ যদি আমার আশেপাশেও আমাদের কবীন্দ্রনাথ হয়ে যায়, আমরা মাঝে মাঝে লিখি দেবারতি, কিন্তু খুব একটা মন্দ লেখে না, বা আমিও খুব একটা মন্দ লিখি না, ঠিক আছে। হ্যাঁ, আমরা লজ্জা পাই মাঝে মধ্যে বলতে, কিন্তু মোটামুটি আমরা ভালোই লেখালেখি করতে পারি কারণ আমরা বইটা পড়াশোনা করি, কোনো চাপ নেই। কিন্তু যাই হোক, তুমি 9903659992 একদম লিখতে বলো না, আমাদের কথা তো বজর বজর গজর গজর সব চলতে থাকবে। কিন্তু তোমার কাছে কিন্তু আর মাত্র মানে ওই মোটামুটি ধরে নাও এই 4:17-20 নাগাদ আমরা বলে দিয়েছিলাম, তোমার কাছে কিন্তু ওই 5:20 নাগাদ আমরা কিন্তু লেখা জমা নিয়ে নেবো। তারপরে কিন্তু তুমি যত অনাসৃষ্টি সৃষ্টি মানে কবিত্ব ফলিয়ে পাঠাও না কেন, তারপর আমরা সেকেন্ড টপিকে চলে যাবো।
0: পরীক্ষা দিতে বসে যাও, খাতা নিয়ে নেবো, কিন্তু আমি খাতা যদি না তুমি সময়ের মধ্যে দিতে পারো খাতা নিয়ে নেবো আমি। এটা অনেকটা সেই আমার অঙ্কিতার কথা শুনে এটাই মনে হলো যে দিদিমণি বলে দিয়েছে 5:20 মধ্যে এই খাতাটা জমা না দিলে তোমার খাতা ইভ্যালুয়েটেড হবে না, তুমি মার্কস পাবে না। ঠিক আছে অঙ্কিতা দিদি?
1: না না ঠিক আছে, আমি এরকম বলতে চাইনি খুব একটা, কিন্তু তোমাকে এখন আমি ভাবছি সুহিতাকে একটুখানি শোনাতে চাই, কিন্তু সুমিতাকে কোন গানে গানে শোনাবো ভাবছি, কারণ শহরের আনাচে কানাচে বলতে গেলে অন্য ফ্লেভারের একটা বৃষ্টি পাবে তুমি, মানে আমি বৃষ্টি চাই এটা তুমি বলতে পারবে। আবার যদি তোমাকে বলি যে তুমি পৃথিবী নতুন করে সেজে উঠেছে মানে কবিত্ব ফলিয়ে বলি, তাহলে মেঘের চোখে কাজল তুমি দেখতে পাবে, তুমি কোনটা সাজতে চাও দেবারতি তুমি বলো?
0: আপাতত আমি মেঘেদের মিনারে করে একটু ভেসে যেতে চাই,
1: তুমি
0: আমাকে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও।
1: একদম।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এরকম একটা বৃষ্টির মধ্যে দেখো আমাদের শহর কলকাতায় অফিস থেকে ফিরছো, কেউ কেউ কেউ এখনো অফিসের ওই কাঁচের জানলা থেকে দেখছো বৃষ্টিটাকে দেখছো, কেউ কেউ আবার টিউশন পড়তে যাচ্ছো, তখন মনে হচ্ছে উফ এই সময়টা যদি আমার কাছের বন্ধুটা আমার পাশে থাকতো কি ভালোই হতো।
3: দেখেছো নিজে দুষ্টু মিষ্টি কথা বললে কোনো যায় আসে না, কিন্তু আমি বললে পরে তখন আমাকে বলতে এসে
2: এটা আবার দুষ্টু মিষ্টি কি আছে। দেখো বৃষ্টি হলে কাছের মিষ্টি মানুষটা যদি সঙ্গে থাকে বৃষ্টি তখন দ্বিগুণ মানে কাছের হয়ে যায়, আর আরো কাছের হয় কখন জানো অঙ্কিতা,
3: বৃষ্টি তখন অন্যরকম সেজে উঠে বড়।
2: হ্যাঁ একদমই, আরো কাছের হয় যখন আমরা একটু ঘুরতে যাই, মানে এমন একটা জায়গায় হয়তো পাহাড় না আর একদম সমতল, আর পাহাড়ের যে আমাদের কানেক্টিং পয়েন্ট বলা যায় সেই কানেক্টিং পয়েন্টেই রয়েছে কিন্তু ডুয়ার্স, যে ডুয়ার্সে যেভাবে আমরা পাহাড়কে অনুভব করতে পারি ঠিক সেইভাবেই আমরা খরস্রোতা নদীকে পাই। নুড়ি পাথরের উপর যখন নদীটা একদম দ্রুত বেগে এগিয়ে যায় তখন মনে হয় আহা একই রূপ আমি হেরিলাম, দেখেছো ছন্দ কবিত্ব বেরিয়ে আসছে,
3: ও ছড়া কাটিংটার থেকে বেরোতে পারছে না, এটা যে ব্যাপার।
2: তবে এই নদী রিমঝিম বৃষ্টি, কখনো মুষলধারায় বৃষ্টি, এইটা কিন্তু আমি অনুভব করেছিলাম যখন আমি গিয়েছিলাম ঝালংয়ে। ঝালং দিয়ে বয়ে চলেছে জলঢাকা, দূরে পাহাড় দেখা যায়, আর এই নদী পাহাড়কে মানে সামনে নিয়ে রয়েছে ঘন সবুজ বনভূমি, মানে এমন একটা জায়গা যেখানে নদীর ধারে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এখানে আমার মনে আছে ঝালংয়ে যেখানে আমরা গেছিলাম এবং কাছেই একটা খুব সুন্দর একটা হোমস্টেতে ছিলাম, আর যখন স্নান করতে গেছি আমার পায়ে নুড়ি একটা ধারালো নুড়ি লেগে মানে পাথর লেগে আমার পা কেটে গেছিলো, সেটা কথা আমার চিরকাল মনে থাকবে কারণ সেই স্মৃতি আজও আমার শরীর বয়ে বেড়াচ্ছে।
3: আহারে
2: তবে এই ঝালং কিন্তু বড় সুন্দর এবং আমরাও এরকম বর্ষাতেই গেছিলাম, এই বর্ষার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে ঝালংয়ে নদীর ধারে বসে উফ আমি যেন মনে হচ্ছে আমি হঠাৎ করে ফ্ল্যাশব্যাকে চলে গেছি।
3: ও ফ্ল্যাশব্যাকে চলে গেছে, আর আমি ফ্ল্যাশব্যাকে গেলে দুঃখ করে কাঁদতে ইচ্ছে করছে। মানে আমি জাস্ট এই কিছুদিন আগেই পাহাড় গেছিলাম, মানে শিলিগুড়ি গেছিলাম, তো গিয়ে যথারীতি আমি ভাবলাম একটু ঘুরতে যাব, তো ভালো কথা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, আর আমি খুব মানে কি বলবো ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, মানে যাকে ভয়ানক সুন্দর তো এই সময় বর্ষাকালে ডুয়ার্স হয়ে থাকে, তা আমি ভাবলাম যাব। যথারীতি এতটা না বৃষ্টি হলো, সারা রাতে টোটাল 5 বার বৃষ্টি হয়েছে, কিন্তু 5 বারে মানে ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টি নতো। তারপর দেখলাম মূর্তি নদী ফুলে ফেঁপে উঠেছে, তিস্তা নদী মানে প্রায় ব্রিজের কাছে জল চলে এসেছে, এই ধরনের ঘটনা হয়ে গেলে যথারীতি আমার

0: যাওয়া হলো না। কিন্তু হ্যাঁ, তুমি যদি কোনোভাবে বেরিয়ে যেতে পারো, তোমার একটা নিজের গাড়ি রয়েছে, সেফলি বেরিয়ে যেতে পারো, তাহলে এই যে যেমন ঝালুঙের কথা বললো, তেমন তুমি তার পাশে সীশামারা রয়েছে সেখানে যেতে পারো, আলিপুরদুয়ারের কাছাকাছি একটা অঞ্চল যেখানে তুমি রাত বিরেতে বুনো জন্তুর আওয়াজ শুনতে পাবে। হাতি এসে হঠাৎ করে, না হাতির আওয়াজটা আমি করবো না, কারণ আমি চেষ্টা করলে মানে দেখতে আমি হাতির মতো হতেই পারি, কিন্তু চেষ্টা করলে আমি হাতির মতো ওরকম আওয়াজ করতে পারবো না, পাখির ডাকও করতে পারবো না। কিন্তু এই ধরনের তুমি পাখির কিচিমিচি সব শুনে একটা হয় না, মনটা একটু অন্যরকম হয়ে যায়। তুমি ওখানে হোমস্টে রিসর্ট নিয়ে থাকলে বৃষ্টি টপ টপ করে পড়ছে, তার পাশ থেকে দেখতে পাচ্ছ চারপাশটা, এরকমও ভালো লাগে। কিংবা একটা মেঘলা ওয়েদার হয়ে আছে, যেটা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের একটা মানে মন চাই চাই করা ওয়েদার, যেটা আমার খুব ভালো লাগে। কলকাতায় এসে খুব দুঃখ পাচ্ছিলাম, কিন্তু কলকাতায় এখন ঝমঝমিয়ে বৃষ্টিও হয়, খানিকক্ষণ পরে কাদা কাদা কাদা, মনটা আর সাদা থাকে না।
1: এখানে অঙ্কিতা বলতে পারে, তো কেন কাদা দিলে সাদা কাপড়ে? তবে এই যে ও শিশামারা কথা বললো, আমার মনে পড়লো মূর্তির কথা, কারণ মূর্তিতেও আমি গিয়েছিলাম, এবং এই বর্ষায় মূর্তি আক্ষরিক অর্থে পাগল পাড়া হয়ে যায়। মানে গরমে যে নদী হেঁটে পারাপার করা যায়, বর্ষায় তার কুল ছাপানো জল। ডুয়ার্সের কিন্তু একদম অন্যতম আকর্ষণ এই মূর্তি, এবং মূর্তিতেই সরকারি জায়গাও রয়েছে থাকার, আর তার সঙ্গে ছোট বড় রিসর্ট হোমস্টে রয়েছে। সেরকম একটা ছোট রিসর্টে, ছোট বলা ভুল হবে, অ্যাকচুয়ালি একটা ভালো রিসর্টে ছিলাম, এবং সেই রিসর্টটার বৈশিষ্ট্য ছিল রাত্রিবেলা দেখে মনে হতো একটা গা ছমছমে ব্যাপার, চারদিক নিস্তব্ধ, এবং কয়েকজনকে বেশ ভালো মতো ভয় পাইয়ে মজাও পাচ্ছিল। তবে সকালবেলা মনে হচ্ছিলো যে না, মনে হচ্ছে যেটা গা ছমছমে ব্যাপারটা মনে হয় রাতের জন্যই তোলা থাক, সকালবেলা একটা নিস্তব্ধতা। আর এখানেও কিন্তু ওই নিউমাল জাংশন থেকেই কিন্তু মূর্তি অবধি যাওয়াই যায়। সো বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা,
0: আর অনেক জায়গা রয়েছে। তুমি যদি এরকম বললে তো মানাবাড়ির কথা মনে পড়লো, মানাবাড়ি খুব সুন্দর জায়গা।
1: আচ্ছা,
0: মানে ওখানে যেতে মানানি, বাড়িটার মানে জায়গাটার নাম হচ্ছে মানা বাড়ি, ঠিক আছে? তো সেখানে তুমি যেতে পারো, যেখানে তুমি একদম বলে না নিঃসঙ্গ একটা জায়গা, আমি নিসর্গ একটা পেতে চাও, মানে একটা ন্যাচারাল জায়গায় গিয়ে স্বর্গ ফিল করা যাকে বলে। সাইলেন্স রয়েছে চারপাশে, নানান ধরনের ঘিস নদী রয়েছে, সেই অপূর্ব সুন্দর বিভিন্ন, তুমি যদি গুগল সার্চ করো তুমি ছবি টবি অসাধারণ দেখতে পাবে, সেরকম জায়গা। কিংবা যদি ডালিমখোলা বলি, কারণ এগুলো প্রায় তুমি অনেকটা খুব একটা নাম শুননি, চেলখালা অবধি তুমি যদি যাও তাহলে ডালিমখোলা খুব ইজিলি তুমি পৌঁছে যাবে ওখানে। তো চা বাগান রয়েছে, গরু বাথানের বিভিন্ন জায়গা রয়েছে, ডুয়ার্স মানেই তো। তবে একটু খুব সাবধানে, জঙ্গলে নামার চেষ্টা করবে না, কারণ এটা পশুদের একটা মিড টাইম বলে, কারণ তাদের ব্রিড টাইমে তারা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে ওঠে।
1: একদমই তাই। আর তার সঙ্গে আমি কিন্তু একজনের আক্রমণে আক্রান্ত হয়ে গিয়েছিলাম, সেটা হলো জোঁক। এত জোঁক চারদিকে ছেঁকে ধরেছিল, আমি তখন জোঁকে জোঁকে জোকান্ত হয়ে গিয়েছি।
0: মানে তুমি কোনো কিটো পরে বা স্লিপার পরে যাওয়ার চেষ্টা করো না, অবভিয়াসলি তুমি শু পরে যেও, তাহলে তুমি খুব সাবধানে থাকতে পারবে। প্রত্যেককে বলো শু পরে যেতে। আপাতত বৃষ্টির কথা যখন এত বলছি, মনটা না কেমন উড়ছে, কেমন একটা করছে জানো, পাহাড়ের কথাও বললাম বৃষ্টির কথাও বললাম, তো ব্যাক টু ব্যাক তোমার জন্য দুখানা গান রইল, শুনে দেখো তো তোমার কেমন লাগছে। আর ছড়া কাটিং লিখতে কিন্তু বলো না, এসে কিন্তু তোমার টেক্সটই পড়বো।
1: লাইন দুটো একবার বলে দিই, চায়ের কাপে চুমুক আর বাইরে অঝরে বৃষ্টি, তারপরে দু কি চার লাইনে পাঠিয়ে দাও দেখি তোমার সৃষ্টি 9903653992 তে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: বলছি আগে, চায়ের কাপে চুমুক আর বাইরে অঝরে বৃষ্টি, একদম ঠিক কথা। এই দু লাইন আমরা বলে দিয়েছিলাম, পরের যে কটা লাইন এসছে বলি, চায়ের কাপে চুমুক আর বাইরে অঝরে বৃষ্টি, আজ মন শুধু খুঁজে বেড়ায় আমার ওই আকুল দৃষ্টি। আচ্ছা, তোমার ওই আকুল দৃষ্টি। অঙ্কিতা দেবারতী, তোমাদের গলাটা বড়ই মিষ্টি। আহারে, আমাদেরকেও জুড়ে দিয়েছে, এত এত যে মানে বাটার বলো যাই বলো আমাদেরকে দিলে, এই জন্য মানে চকলেট আমাদেরকে খাওয়ালে একটা কথা ছিল, মানে বাটারটা তো আর নিয়ে আসতে পারছি না, চকলেটটা একটু পাঠিয়ে দিতে পারছি। তো আপাতত লিখেছে পুনশ্চ, আপাতত মুম্বাইয়ের বৃষ্টি একটু থামলে ভালো হয়, অনেক হয়েছে। ইতি ডুবে ডুবে অফিস করা এক মুম্বাইবাসী।
3: এই তো মুম্বাই, এই জন্য বলি যে কেন বৃষ্টি থামাতে বলছে। এই যে কদিন আগে বড় কাঁদছিলে ভাই, তো বৃষ্টি নেই, বৃষ্টি নেই, বড্ড গরম, লোডশেডিং, জল নেই। এবার একটু মজা নাও বৃষ্টির, একটু একটু জলে সাঁতার কাটো, একটু কি বলবো, নৌকো নিয়ে বেরো। আপাতত ওখানে তো অনেকজনই দেখলাম মুম্বাইতে নৌকো টৌকো নিয়ে বেরিয়ে গেছে, তুমিও যদি বেরিয়ে থাকো।
2: এরকম ভাবা যায় একটা শহরের মধ্যে বোটিং করছে, আমি সে বড় বড় দালান
3: না, আমি কলকাতা শহরে বেরোতে চাইনি, কোথায় পটাশ করে একটা ম্যানুয়ালে ঢুকে যাবো, আমি সেই আইডিয়াই নেই।
2: এইসব বলতে নেই,
3: সব কোনো শহরেই আমি চাই না, কোনো শহরেই আমি বোট নিয়ে বেরোতে চাই না।
2: কিন্তু তুমি এই যে বললে, যাই হোক, দেবারতী ও অঙ্কিতা, তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই, চায়ের কাপে চুমুক আর বাইরে।

0: ঝরছে বৃষ্টি, বাইরে অঝরে বৃষ্টি ছিল, ঝরছে বৃষ্টি করে দিয়েছে। হঠাৎ এক পথ শিশুকে পড়লো মোর দৃষ্টি, দাঁড়িয়ে আছে কার্নিশের তলায় অজানা এক আতঙ্কের সৃষ্টি। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে বলছি যে এটা সত্যি একটা অনাথ সৃষ্টি হয়ে গেল, দৃষ্টির সৃষ্টি আমরা বলেছিলাম মনে একটা কিছু মিলিয়ে দিয়েছি।
1: না না, উনি বেশ সুন্দর লিখেছেন, আর এবং এটাও বলবো যে এই যে আমরা তো সত্যি বৃষ্টি নিয়ে একটু নস্টালজিক হই, বৃষ্টি নিয়ে একটু রোম্যান্টিক হয়ে যাই, তবে যেসব মানুষগুলো হয়তো রেনকোটটা পায় না বা সেই ছাতাটা পায় না এবং তাদের বাসস্থান হয়তো এমন জায়গায় সত্যি শেডটা নেই, তাদের সত্যি বৃষ্টি হোক বা শীত হোক এই দুটো সময়ই কিন্তু খুব কষ্টের। তো আমি বুঝতে পারছি উনি হয়তো ওই রিয়েলাইজেশন থেকেই এই
0: রিয়েলাইজেশনটা ঠিক ছিল, কিন্তু ছড়া কাটিং এর ছড়াটা মানে অন্তমিল মিলেছে, বাকি কোনো কথার মানে দাঁড়ালো না, এটা তো ঠিকঠাক হয় না, আমরা মানে মেনে নেব, গুছিয়ে নেবো, নিজের মতো হয়ে গেছে আর কি একটা ব্যাপার।
1: এবার হ্যাঁ, আমরা
0: অনেকেই লেখালেখি করছেন, লিখতে থাকুন, আমরা ফিরে আসছি ঠিক 5:02 ওই আর কি। ততক্ষণের জন্য তোমাকে একটু পাহাড়ে নিয়ে যাই, দেখো তো অনেক পুচকে পুচকে গলা শুনতে পাবে, ভালো লাগছে কিনা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীর ভারত উন্নত রাষ্ট্র হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে। আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি জোর দিয়ে বলেন, আজকের ভারত আরও বেশি উন্নয়ন, আরও বড় সাফল্য অর্জনে বিশ্বাসী। মেলবোর্নের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুদেশের ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেন। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারবেলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এই ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের ওপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক আজ এই ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে। ভারতনেট প্রকল্পের অধীনে ফ্ল্যাগশিপ কর্মসূচি সমৃদ্ধ গ্রাম ইন্টিগ্রেটেড ফিজিক্যাল সার্ভিস ডেলিভারি বর্নেল এবছরের তথ্য সামাজিক পুরস্কারের শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক সম্মান লাভ করেছে। এজন্য যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলিযোগাযোগ দপ্তরের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনায় বিকশিত ভারত।

0: এবং এক অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইন্ডিয়া গঠনের লক্ষ্যে এই সম্মান দেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় রাজ্য পুলিশের সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতেও এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুরও। ইডি আজ একাধিক জায়গায় হানা দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দুর্গাপুরের অন্ডালে ইসিএল এর প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে তল্লাশি চালায়। হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতেও চলেছে তল্লাশি। বিধানসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জির ডিজে বিতর্ক মামলায় বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করেছে সিআইডি। গোসাবার বিধায়ক আজ ভবানী ভবনে যান। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, মানে একটু আঁখো সে আঁখে চার আগে হয়ে যায় তো বিকেল 5:07 তখন মনে হবে যে ওহো, এর থেকে রোম্যান্টিক সময় মনে আর কিছু হতে পারে না। তবে আপাতত দুটো আঁখ এখন চার হয়েছে, সেটা হলো অঙ্কিতার দেবারতির।
3: তার সঙ্গে এই চার হওয়াতে চারে চারে আট হতে যাচ্ছে, মানে 5:08 হতে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখনও তোমার কাছে ছড়া শুনছি, আমরা তোমাকে ডার্লিং বলে ডাকছি, কিন্তু আজকে আমাদের একজন প্রিয় ডার্লিংয়ের বার্থডে।
2: তবে বার্থডেটা সেলিব্রেট মানে একটু শুকনো শুকনো হলে না কেন, ভাল লাগে না, একটু কেক চিপস লাগে।
3: আরে বাজাও না।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: প্রথমেই আগে বলি যে যাদের যাদের আজকে জন্মদিন তাদেরকে জানি হ্যাপি ওয়ালা বার্থডে। কেক কাটো, পায়েস খাও, পারলে একটুখানি পাঠিয়ে দাও, কারণ খিদে পেয়েছে। আর তার সঙ্গে তুমি কার সঙ্গে বার্থডে সেলিব্রেট করছো তুমি কি জানো? মানে এমন কিছু মানুষের সঙ্গে তুমি আজকে বার্থডে সেলিব্রেট করছো যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনভাবে ছাপ রেখে গেছে যা বললে মনে হয় কম বলা হবে, তাই না?
3: মানে তুমি বাঙালি হয়েও কিছু মানুষ রয়েছেন বাংলা হিন্দি দু জায়গায় কাজ করেছেন। এবার তুমি যদি ফ্ল্যাশব্যাকে চলে যাও, তাহলে ফ্ল্যাশব্যাকে গেলে তুমি দেখতে পাবে গুরু দত্ত। লোকটা কি বলবো, ওই একটা কথা লোক হাফ বলে অলওয়েজ। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে একজন পুরো কথাটা লিখেছে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। এই কথা বলে মানুষ থেমে যায়, কিন্তু গুরুদাত হচ্ছেন সমস্ত ট্রেডের গুরু।
2: একদমই তাই, মানে সেই সময় দাঁড়িয়ে যে সিনেমাকে চিনতে শিখিয়েছে, জানতে শিখিয়েছে, তিনি হলেন গুরুদাত। এবং আমি মানে তুমি দেখতে পাচ্ছ না, আমি বলছি আর তাকে স্যালিউট করছি আর কি। আজকে গুরুদাতের জন্মদিন এবং তার সঙ্গে এমন একজনের জন্মদিন যিনি রোম্যান্টিক থেকে শুরু করে হাসিয়েছেন আমাদের সবভাবে, ইয়েস, নান আদার দেন সঞ্জীব কুমার। আজকে সঞ্জীব কুমারেরও জন্মদিন, তুমি শেয়ার করছো অ্যাকচুয়ালি।
3: সো তার সঙ্গে, আর তার সঙ্গে এটা তো বলতে চাই আমি, কারণ আরেকজন বাঙালি মানুষ রয়েছেন, যেই বাঙালি মানুষ আমাদের কাছে মানে কি বলবো, এই রিসেন্ট একটা যানবাহন হয়েছে, আমরা মাঝে মধ্যে নামটা নিয়ে ফেলি, কিন্তু অজান্তেই নামটা নিয়ে ফেলি, কিন্তু তার নামটা একটু আলাদা, টোটা, টোটা রায় চৌধুরী। অবভিয়াসলি বাংলা হিন্দি বোথ সাইড দাপিয়ে বেড়ানো আরও একজন অভিনেতা, যিনি দীর্ঘদিন লড়াই করেছেন বলা যায় যে বাংলার ময়দানে। আমরা 90s বহুবার তাকে দেখেছি, কিন্তু কখনো লিডে দেখিনি। বাট অ্যাক্টর এবং লেগে থাকলে তোমার হবে, এটা বলে যে সেই লেগে থাকলে তোমার হবে বস, সেই জায়গাটা টোটা রায় চৌধুরী কিন্তু আমাদের কাছে ফাটিয়ে জায়গা করে দিয়েছেন। এবং আমাদের কাছে আজকে মানে এই যে এতগুলো সেলিব্রেশন রয়েছে, আমরা একসঙ্গে বলতে চাই আমি আর দেবারতী, 1, 2, 3 হ্যাপি বার্থডে।
2: আর টোটা রায় চৌধুরীর কথা যদি আমি বলি, প্রথমেই আমি সত্যি বলতে আমরা তো একভাবে বাংলায় তাকে দেখে এসেছি বিভিন্ন ডিটেকটিভ চরিত্র থেকে শুরু করে রোম্যান্টিক চরিত্র, সিরিয়াস ক্যারেক্টারে। আর একদম শুরুতে যদি আমরা একটু 90s যাই, সে গুন্ডা গুন্ডা চরিত্র দেখেছি। তবে রিসেন্টলি রকি আর রানীকে প্রেম কাহিনীতে তাকে নাচতে দেখে আমি না জাস্ট হ্যাঁ।
3: ইভেন ছোট ভাইয়ের চরিত্র হয় না, সে আমার খুব মনে পড়ে সেই সময় একটা স্যান্ডো গেঞ্জি পরে, মানে কি বলবো, জিন্স পরে, একটা অদ্ভুত চরিত্র। ঠিক আছে, এগুলো তো আমরা দেখেছি। তো অভিনেতা হিসেবে ফাইনালি যে ডান্স যে এইভাবে দাপিয়ে করতে পারেন, কারণ তাকে আমরা মানে কি বলবো, আমরা মার্শাল আর্টের রূপে যেরকম আর কি হয় না, রাফ অ্যান্ড টাফ, ঠিক আছে, উনি বিভিন্নভাবে কুস্তি ফুস্তি অনেক কিছু হয়তো জানেন, যেরকম আমাদের অক্ষয় কুমার বলতে পারেন, বাংলায় অক্ষয় কুমার যদি বলা যায় টোটা রায়চৌধুরী আমার কাছে মনে হয়। তো সেখানে রকি আর রানীতে যেটা দেবারতী বলছিল যে ডান্স করেছেন, উফ, তার সঙ্গে কে ডান্স করেছে বলো?
2: তার সঙ্গে আমাদের রণবীর সিং। সো এই গানটা তোমার জন্য থাক।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: শর্মিষ্ঠা মুখার্জী সাঁকড়াইল থেকে শুভ বিকেল দিদিভাইরা, চায়ের কাপ আর বৃষ্টি কি অপরূপ সৃষ্টি, মানে দুটোকে মিক্স করে
2: শর্মিষ্ঠা ফাটিয়ে দিয়েছো এরম ভাবেই আর কি, ছন্দ মেঘে
1: আলু মাখা করছি ওরকম আর কি, কবিতাও মেখে গেছে একসঙ্গে।
2: বৃষ্টির মধ্যে খিচুড়ি,

0: আমি হঠাৎ কোথায় চলে যাচ্ছি,
1: আমরা আমরা কবিতায় ফিরি। অঙ্কিতা আর দেবারথী দুজনকে দুপাশে একদম ডিজাইন করে লিখে দিয়েছে সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে। চায়ের কাপে চুমুক আর বাইরে অঝোরে বৃষ্টি, বাদলের ধারাপাত, আমার কাছে ভারী মিষ্টি এক অপরূপ সৃষ্টি। মানে এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে অপরূপ সৃষ্টিটা যেটা হয়েছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এখানে চলে গেছে, মানে ওই ব্যাপারটার সঙ্গে মিলে গেছে। সুভাষ চক্রবর্তী লিখেছিলেন তার আগে, এবারে শর্মিষ্ঠা লিখেছেন। আর এবার পরের একজনের মেসেজে চলে যাই, সুন্দর একটা কবিতা খুঁজছি, এগুলো সুন্দর। শাওন লিখে চায়ের কাপে চুমুক, বাইরে অঝরে বৃষ্টি, পাশের সিটটা এখনো খালি, তুমি কোথায় হে আমার মিষ্টি। প্রচন্ডই দুষ্টু মিষ্টি একটা ব্যাপার হয়ে গেছে। চায়ের কাপে চুমুক আর আর বাইরে অঝরে বৃষ্টি, বৃষ্টি তুমি দুষ্টু ভারী, তোমাকে হাতের মুঠোয় ভরি, চায়ের কাপে ঠোঁট ছুঁতেই ভেসে ওঠে আমার মুখটি।
0: বাবা বাবা,
1: রূপকুমার হাওড়া থেকে।
0: বাবা বাবা,
1: পরের মেসেজগুলো তুমি বলো।
0: হ্যাঁ একদমই তাই। চায়ের কাপে চুমুক, বাইরে অঝোরের বৃষ্টি, বন্ধু প্রথম মাসের স্যালারি পেয়েছে, নিয়ে এসেছে এক হাড়ি মিষ্টি, আহা জমেছে এক দৃষ্টি, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে। বাবা বাবা, মিষ্টি একটু আমাদের দিয়ে খাও, একা খেও না এইভাবে। ওকে, সৌভিক লিখেছে ঢাকুরিয়া থেকে, চায়ের কাপে চুমুক আর বাইরে অঝোরের বৃষ্টি, ভিজে যায় মন, জেগে ওঠে সুখের সৃষ্টি, মেঘের সুরে ভেসে আসে স্বপ্নের মিষ্টি গান, খিচুড়ি আর ইলিশের ভাজা ভেসে আসুক ঘ্রাণ। বাবা
1: সৌভিক, আমি আমি তোমাকে একদম মেনে নিতে পারছি না, আমি একদম মানে কি বলবো, মানে কি বলে এটাকে, প্রোটেস্ট করছি, আমি ভাষা ভুলে গেছি। মানে এইগুলো খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ এগুলো বলতে নেই, এগুলো বলতে নেই, তুমি কবিতা লিখছিলে, তুমি কেন খাবারে যাচ্ছ?
0: বেচারা খিদে পেয়েছে।
1: হ্যাঁ, কিন্তু তুমি তুমি এরকম বললে যখন, আমি তখন এই গানটা তোমাকে শোনাতে চাই, কিছু করার নেই, কারণ এই ইলিশের পর মনটায় না অন্য কিছু আসেই না।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন,
3: রেইনবো নিউ টিউনে তোমার জন্য থাকলো ককটেল টু থেকে মাহমুদ, রাঘব, চৈতন্য এবং রুয়া কাবির কণ্ঠে মাশুকা।

0: আগে কইতেছি আজকাল না বড় বেশি মশা হয়েছে চারপাশে, বৃষ্টির জন্য অনেক মশা পোকা পাকড় অনেক কিছু বেড়ে গেছে, কিন্তু মানে হ্যাঁ আমি বাঙাল থেকে বাংলায় ফিরে আসছি, তুমি যদি ওই মশা পোকামাকড়ের থেকে বাঁচতে চাও নিজেকে একটুখানি মানে হেল্প করার চেষ্টা করো, কিন্তু আপাতত তোমার ছড়া কাটিং পরে তোমাদের কুটুস কাটুস কামড় থেকে বাঁচতে চাই বাবা, এরপরে সেকেন্ড টপিক দিতে হবে।
1: সিরিয়াসলি মাশুকার পরে মশা কোত্থেকে এলো? এই যে রোম্যান্টিসিজমটা তৈরি হলো একটা বেশ গা দোলানি ব্যাপার, সেখান থেকে হঠাৎ করে কুটুস কাটুস, এই যে ট্রানজিশনটা আমার স্বপ্নের বাইরে ছিল। এই ট্রানজিশনটা একমাত্র অঙ্কিতাই করতে পারে। আপাতত তুমি রয়েছো ক্যাফে কলকাতায় অঙ্কিতা দেবারতির সঙ্গে, আর মাশুকা হোক বা মশা সবই রক্ত না থাক, রক্ত চুষে কেউ খায় না। যাই হোক, লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছে, চায়ের কাপে চুমুক আর বাইরে অঝোরে বৃষ্টি, মন চলে যায় ভিজতে মাঠে, একই অনার সৃষ্টি, বয়স যতই হোক না এখন মন যে এখন 20। হ্যাঁ আমাদেরও 20 কি, আমাদের আটে আটকে আছে, ভিড়ে বাড়ছেই না।
0: আটে তুমি আটকে থাকতে চাও? না না, আমি আটে মাঝে মধ্যে যেতে চাই, কিন্তু মাঝে মধ্যে তোমার ওই 15-16 থাকতে চাই, ওটা ওটা ভালো। চকলেট খাবো, ঘুরে বেড়াবো, একটু টুকুস টাকুস প্রেম করবো, মানে ব্যাপারটা একটু মজাদার থাকবে, হাওয়ায় থাকবো।
1: 18-তেই প্রেম পড়াশোনা না করে এই করছিল, বুঝেছি বুঝেছি, তোমরা কিন্তু প্লিজ ইন্সপায়ার্ড হও না আমাদের দ্বারা।
0: কে কাকে বলছি?
1: যাই হোক, প্রিয় অঙ্কিতা দিদিভাই এবং দেবারতী দিদিভাই, রিমঝিম বৃষ্টির মন রাঙানো শুভেচ্ছা জানলাম। সারাদিন বৃষ্টি ঝরছে, বৃষ্টি উপভোগ করতে করতে শুনছি কাফে কলকাতা, ভালো লাগছে, ছড়া কাটিং সময় উপযোগী। এবার ছড়া কাটিংয়ে আসি, চায়ের কাপে চুমুক বাইরে অঝোরে বৃষ্টি, এমন ধারা পাগল পাড়া কবি করেন সৃষ্টি, চায়ের সাথে জমবে ভালো ফুলুরি, আচ্ছা চা যেন হয় একটু বেশি মিষ্টি, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। বা বা বা, এই যে হেলথ কনসিয়াস একটা মেসেজ পড়লাম, বেশ ভালো লাগলো। পরে পরে মেসেজ হাওড়া থেকে রীতা লিখেছে, চায়ের কাপে চুমুক আর বাইরে অঝোরে বৃষ্টি, রাস্তায় হাঁটছে অমিতাভ মৌসুমী, সেদিকে চলে গেল দৃষ্টি। এই আরে মানে আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা সিনেমার অমিতাভ আর মৌসুমী, আমরা অনেকটা আগে চলে গেছি,
0: ভেবেছিলাম যে মানে ওরা দুজনের নাম ফাঁস করে দিচ্ছে, আমি মানে ব্যাপারটা ঠিক মানে রেজিস্টার করতে পারিনি ব্রেনের মধ্যে। যাই হোক ঠিক আছে, বৃষ্টি ভেজা দিন তো ওরকম হয়,
1: রেজিস্ট্রেশন হয় না, নেটওয়ার্কের সমস্যা হয়। সো মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে লিখেছো, শুভ বৃষ্টি ভেজা বিকেল, তোমাকেও জানাই তাই,

0: চায়ের চায়ের কাপে চুমুক আর বাইরে অঝরে বৃষ্টি, তোমাদের কথা যেন মধুর চেয়েও মিষ্টি। ও মাই গড,
1: এইটা কেন? মানে আমাদেরকে তো এই মধুর তো বলছো, এত কিছু বলছো, একদিন খাওয়াতে পারো গো, কেন খাওয়াও না? এই সমস্ত
0: খাই খাই, একটা মানুষকে আমি শুধু খাই খাই করতে দেখতাম।
1: আমি নিজেকে হাতি বলতে একদম দ্বিধাগ্রস্ত হই না।
0: না না, একদমই হাতি না, তোমরা সেটা দেখলে বুঝতে পারবে, কারণ একটু আগেই আমরা লাইভে যাব। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা জানো তো, 107 FM রেইনবো কলকাতা। একটু বাদেই আসবো, কিন্তু দেখা হবে একদম। যাই হোক, হ্যালো টু আরজে দিদিরা, আমি অনেকদিন পর আপনাদের শুনছি, আপনাদের অনুষ্ঠান কেপে কলকাতা আমি খুব ভালোবাসি।
1: আচ্ছা
0: ক্যাফে কলকাতা আমি খুব ভালোবাসি, আপনাদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। বজবজ চরিয়াল থেকে বিউটি খাতুন বলছি। বাহ বিউটি, শুনতে থাকো আমাদেরকে। আর লাস্ট মেসেজ পড়বো, গুড ইভিনিং দুই দিদি, আমি গুনগুন, আমি হাওড়ায় থাকি, আমি আজ জলে ডুবে স্কুল দিয়ে বাড়ি ফিরলাম। কি মজা, আমি আগে ছোটবেলা যা করতাম না, ছাতা ব্যাগে থাকতো কিন্তু খুলতাম না।
1: আমিও সেটাই করতাম, এবং অনেক সময় ছাতা স্কুলে রেখে চলে এসেছি, ছাতা হারিয়ে ফেলেছি, ছাতাটার খুব একটা নেসেসিটি আমি ফিল করিনি,
0: কিন্তু পরের দিন না পেলে ওই ছাতার গুদুমটাই পিঠে পড়তো আর কি।
1: না না, আমি আমি আমি বলতাম স্কুলে রেখে চলে এসেছি, তারপরে আবার মানে মা বাবা এমনি এইগুলো বিষয়ে মারধর করতে না খুব একটা, ঠিক আছে, ভালো মানুষ।
0: আচ্ছা ছড়াকাটিং এ আসি, চায়ের কাপে চুমুক, বাইরে অঝরে বৃষ্টি। এখন এই বৃষ্টিতে আমাদের এখানে হয়েছে গঙ্গার সৃষ্টি, মানে ওই বাড়ির সামনে গঙ্গা যখন পেয়ে গেছো ব্যাস আর কিছু লাগবে না। আর আপাতত লাগবে যেটা একটু গান লাগবে।
1: গান লাগবে, এবার তুমি তো গঙ্গার কথা শুনে আমার মনে হচ্ছিল রামাইয়া অবস্থা হবাইয়া না, তারপর ভাবলাম না এই তো বলা যাবে না। যাই হোক, যখন বৃষ্টির কথা হচ্ছে, আমাদের এই ফার্স্ট আর টপিকটার র‍্যাপ আপ হচ্ছে, সেকেন্ড আর টপিক দেবো জাস্ট গানের ওপারে এসে, তখন তোমার মনটাকে একটু বৃষ্টির মধ্যে সিন্ড্রেলার কাছে নিয়ে গেলে খুব একটা ক্ষতি কি আছে?

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই বিকেল হয়ে গেলেই না এক কাপ হাতে চা নিয়ে বেশ মজা লাগে, মানে কেউ কেউ কফি, আমার মতো কফি পার্সন হলে কফি, তবে তার সঙ্গে যদি বাইরে বৃষ্টির আপডেট থাকে তাহলে কিন্তু একটুখানি মন দিয়ে শুনতে হয়। হ্যাঁ, মানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে

0: জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। সো যারা এখনো বাড়ি ফেরোনি, সাবধানে বাড়ি ফেরো, আর প্লিজ যেহেতু ঝোড়ো হাওয়া আর বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, প্লিজ এরকম বিদ্যুৎ চমকালে কোনো একটা শেডের তলায় যেও, গাছের তলায় না, কোনো কংক্রিট শেডের তলায় যেও,
1: তাড়াতাড়ি যেও।
0: হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিশ্চয়ই ছাতা রেখেছো, বর্ষা এসে গেছে, ছাতা থাকবে না কি? আমার মা কথায় বলে যে শীতের কি যেন, হ্যাঁ, শীতের কাঁথা আর বর্ষার ছাতা হাতছাড়া করতে নেই, এবং তাই জন্য আমিও কোনোদিন হাতছাড়া করিনি, তাই ছাতাটা পিছনে শুকোচ্ছে,
1: ছাতা শুকোচ্ছে। আরও একজন লিখেছে, ইতু লিখেছে, দিদি তোমাদের শো আমার খুব ভালো লাগে, আমি তোমাদের শো খুব শুনি, থ্যাংক ইউ সো মাচ। আর ছড়া লিখেছিল, ছড়া তো আর হবে না, ছড়াটা পড়ে দাঁড়ায়নি। চায়ের কাপে চুমুক, বাইরে অঝোরে বৃষ্টি, আষাঢ় মাসের 27, এরপরে আমি আর কিছু জানি না, মানে আমার মনের মধ্যে বইবে বাতাসে কিছু একটা হবে এরপরে।
0: তো আপাতত এই বৃষ্টি, অঙ্কিতা, আমার মাঝে মাঝে না এই বৃষ্টির মধ্যে জানলার ধারে দাঁড়িয়ে মন না মাঝে মাঝে এত এলোমেলো হয়ে যায়, ভুলভাল সব, ভুলভাল বলবো না, অদ্ভুত সব চিন্তা ভাবনা মাথায় আসে।
1: এই আরেক, তুই অদ্ভুত কথাটা বলিস, আরেকজন একটা কবিতা লেখার চেষ্টা করেছে,
0: কিরকম শুনি।
1: প্রথমে আমাদের সুইট গার্লস বলেছে ভালো কথা, বৃষ্টি ভেজা শুভেচ্ছাও জানিয়েছে। চায়ের কাপে চুমুক, আর বাইরে অঝোরে বৃষ্টি, ঘরেতে হাতে বানানো চপ, পাঁপড় ভাজা, আর সাথে হট ক্যাফে নিয়ে কানেতে হেডফোন দিয়ে FM রেইনবো শুনতে শুনতে এই সব ভালো লাগছে, ইমাগো কতটা মিষ্টি, এরকম এও আচ্ছা ইমেজ এইভাবে কাটবে, মিষ্টি হবে,
0: বাবা বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। চপ চা যা খাচ্ছ একটু পাঠিয়ে দাও, মোটামুটি আমরা আকাশবাণী ভবনেই আছি।
1: এখন আমরা পরের টপিকে যাব,
0: টপিক যাই বলো না কেন, কিন্তু যেটা বলছিলাম অঙ্কিতা, যে এই যে ধরো বাইরে বৃষ্টি, বারান্দার ধারে দাঁড়িয়ে আছি বা জানলার ধারে, মনটা একটুখানি কেমন মনে হয় যেন ভুলভাল চিন্তা ভাবনা করে, যে অদ্ভুত অদ্ভুত রে, কিরম ধরো
1: কিরকম,
0: যেমন ধরো যদি ধরো তোমার বাড়ির দরজার সামনে আমি একটা টাইম মেশিন রাখলাম, বা কেউ একটা টাইম মেশিন চলে এলো, হ্যাঁ, এবং টাইম মেশিন এসে তোমায় বললো যে যাও অতীতে ফিরে যাও, এবং অতীতে ফিরে গিয়ে তুমি তোমার কোনো ভুল শুধরে নিয়ে আসতে পারো, বা কোনো একটা অদ্ভুতুরে কাণ্ড তুমি ঘটিয়ে আসতে পারো, তোমাকে সেই ক্ষমতাটা দেওয়া হলো, এটা তুমি একবারই এই সুযোগটা পাবে। তাহলে তুমি অ্যাকচুয়ালি কোন দিনটায় ফিরে যাবে, মানে তুমি কি তোমার জীবনে কোনো ক্রাশকে প্রপোজ করতে যাবে?
1: মানে তুমি বলতে চাইছো টাইম মেশিনে চড়ে যদি কোনো একটা স্মৃতিকে বা কোনো কিছু একটা ভুল জিনিসকে শোধরানো যায়,
0: বা অদ্ভুত
1: কাণ্ড ঘটানো যায়, তুমি এরকম করতে পারো, মানে টাইম মেশিনে চড়ে তো আমি ভূত হতে চাই সবার আগে। লোকে এত বলে যে এই যে বলে না যে আমাদের এখানে বিভিন্ন জায়গায় ভূত আছে, অমুক জায়গায় ভূত আছে, ভূতেদের সঙ্গে নাকি তাদের অভিজ্ঞতা হয়েছে, আমার আজ অব্দি কোনো অভিজ্ঞতা হয়নি ওই পুরোনো বাড়িগুলোতে গিয়ে।
0: পাঠিয়ে দেবো আমি ওখানে, ওখানে পাঠিয়ে দেবো, তবে তুমি আমাদের জানাও 9903653992 মেসেজ করে যে তুমি যদি টাইম মেশিন পাও, এবং টাইম মেশিনে চড়ে যদি তোমাকে অতীতে গিয়ে কোনো একটা ভুল শুধরে আসার সুযোগ দেওয়া হয়, বা কোনো অদ্ভুত কাণ্ড ঘটানোর সুযোগ দেওয়া হয়, তাহলে তুমি ঠিক কি করবে? এবং এটা কিন্তু তুমি একদিনই সুযোগ পাবে, একবারই সুযোগ পাবে, সো ভেবে চিন্তে লেখো কিন্তু তোমার টাইম মেশিনের
1: টাইম স্টার্টস নাও, কিন্তু কিন্তু কিন্তু বেশি বড় নয়, কিন্তু
0: একটু ছোট্ট খাটো,
1: ছোট্ট করে লেখো, কিন্তু তোমাকে টাইম মেশিনে পাঠাচ্ছি, কোনো চাপ নিও না। আজকের হ্যাট্রিকটা টোটালি টাইম মেশিনে ঘোরাফেরা ঘোরাফেরা করে তুমি ভাবো কোথায় যাবে কোথায় যাবে না, কখনো বান্টি বাবলির কাছে যেতে যাই তো যাও, কখনো মনে হবে বস, বসের কাছে যাবো, শুভশ্রীর কাছে যাবো, জিতের কাছে যাবো, তুমি যেখানে যেতে চাও, কিংবা তোমার মনে হতে পারে যে ওই একটা দুষ্টু মিষ্টি একটা কাপলকে দেখানো হয়েছিল, যেখানে মিষ্টি করে হাসে আমাদের কিউট সা বয়, যে রায়নায় তেরা দিল মের থেকে খুব হিট করে গেছিলো আমাদের কাছে, মাধবন, সে আর মাধবনের সঙ্গে কঙ্গনার, মানে ভাবা যায় কম্বিনেশনটা,
0: কম্বিনেশনটা আউট অফ সিলেবাস,
1: তোমরা তোমার সিলেবাসে নিয়ে চলে এসছে, তুমি সিলেবাস কমপ্লিট করে নাও, আমাদেরকে কিন্তু টপিকে লিখে পাঠিয়ে দাও,
0: একদম। আর তার সঙ্গে বলে দিই 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেই ইনস্টা হ্যান্ডেলে এই জস্তিনাকে তিন গানে হ্যাট্রিকের মধ্যেই আমরা লাইভ আসছি, সো তুমি কিন্তু ইনস্টাগ্রামেও চলে এসো, আর কানে রাখো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে যা বলছে যে আর 4-5 মিনিট রয়েছে। হ্যাঁ, 4-5 মিনিটে তোমাকে এই মিষ্টি গানটা শোনাই, ফিরে আসবো ঠিক 6:02 একটা ছোট্ট নিউজ ব্রেকের ওপারে। দেবারতী আর অঙ্কিতার সঙ্গে রয়েছে ওনলি অন ক্যাফে কলকাতায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছে নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থা জোরদার করা ও সুরক্ষা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, 2019 সালের 24 জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা কম্পিউটার চালানো ও টাইপিং পরীক্ষা ছাড় পেয়ে নিয়ম বহির্ভূতভাবে এলডিসি, এলডিএ বা ঊর্ধ্বতন পদে পদোন্নতি পেয়েছেন, তাদের পদোন্নতি বাতিল করা না হলেও নির্ধারিত পরীক্ষা পাশ না করা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। চার্জশিটে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুরও। তাঁর দুই সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে চার্জশিটে। তাদের দাবি করা হয়েছে, 340 জনের কাছ থেকে কমবেশি 6 লক্ষ টাকা করে নিয়েছিলেন অভিযুক্ত সুজিত। রাজ্যের সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধাননগর স্বাস্থ্য ভবনে পৌঁছে হাসপাতালগুলির ওপর নজরদারির জন্য সম্প্রতি যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তা তিনি ঘুরে দেখেন। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে।

0: তথ্য সম্পূর্ণ মিথ্যা। দক্ষিণবঙ্গের উপর মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে ঘূর্ণাবর্তের কারণে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: হ্যাঁ, ছেড়ে দেবেও, ছেড়ে দেবো, সবই ছাড়বো, কিন্তু যেটা ছাড়া যাবে না সেটা হলো যে কোথায় তুমি আছো সেটা না বললে হইবে না।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: স্টুডিও ক্লকে এখন 6:06 হয়ে 29 সেকেন্ড। অঙ্কিতা দেবারতির সঙ্গে তুমি রয়েছো ক্যাফে কলকাতায়। যে ছেড়ে দেওয়ার কথা হচ্ছিল, ছেড়ে দে বললে তো আমরা অনেক কিছুই ছেড়ে দিতে পারি জীবনে, তবে সব কিছু কি আর ছেড়ে দেওয়া যায়? যেমন ধরো বৃষ্টি, বৃষ্টির মধ্যে একটু ভালো খাওয়া দাওয়া বা বৃষ্টির মধ্যে ছাতাটুকু ছেড়ে দেওয়া যায় না। আর তার সঙ্গেই ছাড়া যায় না এমন সুযোগ যেটা আমাদেরকে একটু অন্যরকম, একটু হাটকে কিছু করে। যেমন ধরো, যদি ধরো তুমি একটা টাইম মেশিন পাও, সেই টাইম মেশিনে করে তুমি অতীতে কোনো একটা সময় চলে যেতে পারো, যেখানে কি তোমার কোনো অতৃপ্ত বাসনা মিটিয়ে আসতে পারবে, বা কোনো হয়তো পুরনো ভুল করেছো সেটা শুধরে আসতে পারো, বা কিছু একটা গণ্ডগোল ঘটিয়ে আসতে পারো। সো সেটা কি করতে চাও সেটা লিখে পাঠাতে বলেছি 9903653992। বেশি সময় নেই, 10-15 মিনিট দেবো, আর তার মধ্যে চটপট লিখে পাঠাও।
2: আমার না হঠাৎ করে মনে হলো আমি টাইম মেশিনের জন্য কুম্ভকর্ণের সঙ্গে দেখা করতে চাই। কেন মনে হয়েছে আমি জানি না, এই সমস্ত কিছু আমার মাথায় ঘুরছে। কিন্তু হ্যাঁ, কুম্ভকর্ণের সঙ্গে দেখা না করলেও এই যে মনের কথা বলছি, এই গানটা এতক্ষণ শুনলাম কি ইশকা ফিভার, মানে প্রেমের একটা ঝড় বয়ে গেল, এই সমস্ত নানান কিছু। প্রেমের ঝড় এখন রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পাচ্ছি, অ্যান্ড একজন মানুষ তুমুল চর্চায়। যে অসাধারণ অভিনেতা এবং অসাধারণ তার কাজ, মানে আমরা প্রত্যেকবার তার কাছে শিখি। তিনি মানে হিমসেলফ একজন ইনস্টিটিউশন, নান আদার দ্যান আমির খান অফকোর্স। আর আমির খানের একটা মুভি 1999 আজকের দিনে রিলিজ করেছিল, মানে 27 সাল পুরা হো গেয়া, পুরা এসা বাত হ্যায়। তো আজকে আমরা ফ্ল্যাশব্যাকে যে গানটা শুনবো, সেই গানটা সেই মান সিনেমা থেকে। তুমি কি কিছু বলতে চাইছো টুপুস টুপুস করে?
0: আমি জাস্ট একটাই কথা বলতে চাই, মানের গান শুনতে চাই, আর কিছুই নয়। আর মানের ওই গানটা মনে হয় মাঝে মাঝে আমাদেরকে আর একটু মানে সেই পুরনো সময় টাইম মেশিনে করে নিয়ে চলে যায়, তাই না?
2: বাকি অনেক কিছু হতে পারে, তুমি আমার দুষ্টু বুদ্ধিগুলোকে খুব একটা ইগনোর করো, ইগনোর, ঠিক আছে? আবার তো ফিরে আসছি জাস্ট এই কয়েকটা মিনিট পর তোমার টেক্সট নিয়ে।
1: FM Rainbow-তে Rainbow Flashback Song. Rainbow Flashback Song. Nasha ye

0: মানে আমি বলছি দিওয়ানো, হোশ নিয়ে রাখো, সব ঠিক আছে। প্যার কা নেশা হ্যায়, এত বেশি নেশা করা উচিত নয়। প্যার কা যেখানে মানে প্যারের পর প্যারের পর প্যারের পর মানে হতেই থাকছে, আন মানে কি বলবো, আনস্টপেবল ব্যাপার।
1: এরপরেই কি হয়ে যায়, প্যারে লাল হয়ে যায়।
0: তোমার সঙ্গে দেবারতী আর অঙ্কিতা রয়েছে ক্যাফে কলকাতা নিয়ে, আর তোমার মেসেজ দেবারতীর হাতে রয়েছে।
1: ইয়েস, মাথায় দাস বহুর ঘোষপাড়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা। বৃষ্টি ঝরেই চলেছে অবিরাম বৃষ্টিতে, আবহাওয়া এখন ঠান্ডা। বিষয়ে বলি, যদি টাইম মেশিন আমার হাতে আসে তবে আমি সেই ভুলটা শুধরে নেব, যে ভুলটা মনে হলে নিজেকে অপরাধী বলে মনে হয়। বৃষ্টি জমা জলে অসংখ্য কোলা ব্যাং ভিড় করে গ্যাঁ গো করে মুখরিত আচ্ছা মুখরিত আকাশ বাতাস, আর অন্যদের সঙ্গে আমি খেলার ছলে তাদের কাদার শক্ত ঢেলা করে তাদের আহত করতাম। এখন মনে পড়লে কষ্ট হয়, সেটাই বদলে নিতে চাই। এইটা আমরা ছোটোবেলায় আমি করিনি, বাট অনেকেই করেছে। এবং হ্যাঁ, মানে এইটা সত্যি, যদি আমরা ছোটোবেলায় গিয়ে তখন বুঝতাম আর কি ভালোই না হতো। আসলে জিজ্ঞাসা করেছি যে ধরো তুমি একটা টাইম মেশিন পেলে এবং টাইম মেশিনে চড়ে তুমি অতীতে গিয়ে কোনো একটা ভুল শুধরে নিতে পারো বা কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটিয়ে আসতে পারো, তাহলে তুমি কী করবে? সেটাই 9903653992 আমি তোমাদের জানাতে বলেছি। আর লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছেন, ছেলেবেলায় একবার আমাদের উঠোনে মনসার বেদি ছিল। সেই বেদির মনসা ঠাকুর গাছটি পাড়ার এক ছাগল খাচ্ছে দেখে একটি আচ্ছা ইটের টুকরো মারি, ছাগলের মাথায় লাগে। ছাগলটি ছটফট করতে থাকে, মরে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। আচ্ছা, মরে যাওয়ার মতো হয়ে গিয়েছিল, হয়তো মরেই গিয়েছে, মনে নেই। আমি কাউকে বলিনি, পালিয়ে গিয়েছিলাম। এখন সুযোগ পেলে তাকে মাথায় জল দিয়ে বাঁচিয়ে আসতাম। আর হ্যাঁ, মানে এরকম না, মাঝে মাঝে আমরা ভাবি যে ইস, এটা যদি করতে পারতাম তাহলে কি ভালোই না হতো।
0: আর সবসময় হয় না। আর আরো কিছু টেক্সট কি পড়বো
1: একটু বাদে পড়বো। আপাতত তোমরা যারা লেখনি, এখনো লেখার সময় আছে, 5-10 মিনিট তাড়াতাড়ি লিখে পাঠাও, 6:30 অবধি রয়েছি। অঙ্কিতা দেবারতী, আর একটু
0: এই মুহূর্তে তোমাকে যেরকম বলতে, এই যে তোমার মনের কলকারখানা খুলে তুমি আমাদের সামনে রেখে দিয়েছো,
1: ঠিক,
0: তাহলে তোমার মনের চাবিটা তো আমাদেরই হাতে নাকি?
1: এইভাবে ব্ল্যাকমেইল করছো চাবি?
0: তো ব্ল্যাকমেইল করছি না, আমি ভালো করে বলছি। সুতীর্থ আর বনি বাসুর গলায় তোমার জন্য এই গানটা রইল, সেই মানে ফুলপিশি এডওয়ার্ড এই সিনেমাটার থেকে। কেমন শুনতে থাকো, জাস্ট ফিরে আসছি 3 মিনিট 14 সেকেন্ড পর তোমার টেক্সট নিয়ে।

0: 미래.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: অঙ্কিতা অ্যান্ড দেবারাধি গুড ইভিনিং। টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যেতে পারলে স্কুলে ভর্তি হয়ে আগের থেকে বেশি মনোযোগ দিয়ে লেখাপড়া করে কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। এটা কিন্তু ঠিক কথা,
4: এটা আমরা সবাই চাই। কার কি হয়েছে বলো? এখন তো আমাদের কাছে সেই পুরনো সিলেবাসের নলেজগুলো আছে, এখন কি তো হাইয়েস্ট পাবো মনে হচ্ছে ক্লাসে গিয়ে।
3: একদম। আরেকজন মানে ট্রেন ফেল ঠেল করে মানে একাকার হয়ে গেছে, মোটামুটি 10 ঘন্টা লেটে পৌঁছেছে, সে আগের টপিকটা নিয়ে আমাদের লিখে পাঠিয়ে দিয়েছে।
4: আচ্ছা আচ্ছা,
3: ঠিক আছে। তো আমরা দোলা, তোমার মেসেজ এই ঘন্টায় এই টপিকের সঙ্গে পড়তে পাচ্ছি।
4: আরেকজনও মেসেজ করেছে, আমি দেখতে পাচ্ছি, রিয়া মজুমদার মেসেজ করেছে, কসবা থেকে করেছে। হ্যাঁ, এই তো কসবা থেকে রিয়া মজুমদার মেসেজ করেছে যে আমি যদি টাইম মেশিনে করে ফিরে যেতে পারি তাহলে আমি আমার পছন্দের মানুষটাকে গিয়ে মনের কথা বলে আসতাম যাকে আমি বলতে পারিনি। বেশ রিয়া, সেটা তো এখন করতেই পারো, চলে যেতেই পারো।
3: আর তানিয়া আবারও লিখে পাঠিয়েছে, আমি স্কুল থেকে ভিজে ভিজে এলাম, ভিজে ভিজে এসে তোমাদের শুনতে বসেছি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, তানিয়া মেসেজ করেছে। আর তোমায় যে টপিকটা বলেছিলাম লাস্ট বারের মতো সুযোগ তোমার হাতছাড়া হতে হতে হবে না, এরকম করতেই পারো। যারা জাস্ট টিউন করেছো তাদেরকে বলি, টাইম মেশিনে চড়ে যদি তুমি কোথাও হঠাৎ করে গিয়ে কিছু বদলাতে পারো বা অদ্ভুত রে কাণ্ড করে আসতে পারো, তাহলে কী করতে চাও? বা কোনো একটা স্মৃতি বদলাতে চাও, কোনো একটা জিনিস মিস করছো সেটাকে চেঞ্জ করে দিয়ে আসতে চাও, যে ভুল করে ফেলেছিলে আগে, সেটা তাহলে তুমি কী করতে? চটপট 9903653992 তে লিখে পাঠিয়ে দাও। আর আপাতত তোমার জন্য
4: বৃষ্টি নিয়ে আসবো, তবে এটা কিন্তু আমাদের থেকে আগে তোমরা পছন্দ করেছো। মানে আমরা যখন 107 FM রেইনবো কলকাতা ইনস্টা হ্যান্ডেলে লাইভ গিয়েছিলাম, আমাদের এক শ্রোতা বন্ধু সে এই গানটি শোনার রিকোয়েস্ট করেছিল শানা শ্রেয়া ঘোষালের কণ্ঠে। তো তোমার পছন্দের গান,
3: মানে আমরা কিন্তু রিকোয়েস্টে গান হিসেবে শুধু নয়, মানে পছন্দের গান আমাদেরও পছন্দ মিলে গেছে তাই রেখে দিয়েছি।
4: তো তোমার জন্য এখন থাকলো শানা শ্রেয়া।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: স্টুডিও ক্লক একেবারে বলছে কাটায় কাটায় কাটায় কাটায় ঘটনা চলছে, কিন্তু তার মধ্যে টেক্সট চলেই আসছে। তার মধ্যে এক দুটো টেক্সট পড়তে পারবো, বাকি যাদেরটা পড়তে পারলাম না কান মুলে নিচ্ছি, আর রিয়েলি সরি, পরে কোনোদিন নিশ্চয়ই পড়বো। আপাতত অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছে যে যদি আমার কাছে একটি টাইম মেশিন থাকতো তাহলে আমি অতীতে ফিরে যেতাম, জীবনের যেসব ভুল আজও আমাকে কষ্ট দেয় সেগুলো সময় থাকতে শুধরে নিতাম, আর একবার ফিরে পেতে চাইতাম আমার স্কুল জীবন, প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা করতাম, গল্প করতাম, হাসি আনন্দ সবটা ভরিয়ে কাটাতাম সেই সোনালি দিনগুলো, আবার প্রাণভরে উপভোগ করতাম, কারণ কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, আর শুধু আরও বেশি মূল্যবান হয়ে ওঠে শুধু শুধুই।
3: বাহ বাহ, এরকম একটা সুন্দর মেসেজ দিয়ে যে শো শেষ করতে পারবো সত্যি বেশ ভালো লাগছে। ক্যাফে কলকাতা শেষ করব এখনই একটা খুব সুন্দর শুভমিতার কণ্ঠে একটা গান দিয়ে। আর ছিলাম দেবারতী আর অঙ্কিতা, তুমি বৃষ্টিকে এনজয় করো এবং বৃষ্টিতে সাবধানে থেকো, ঝড় বৃষ্টিও হচ্ছে, সো সাবধানতা বজায় রেখে বৃষ্টির আনন্দ নাও শহর কলকাতায়। আর কালকে সকাল সকাল ভোরাইয়া নমস্কার কলকাতায় আমার সঙ্গে, মানে দেবারতীর সঙ্গে কথা হবে।
2: ততক্ষণের জন্য টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানুন কার্তিকের একটি ভাস্কর্য। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন্য উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত ১২ বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়ার সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারেরা এই সম্মেলনে যোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। কেরালার ওয়েনার জেলার কাল্লাডি এলাকায় সুড়ঙ্গ নির্মাণের সময় ভয়াবহ ভূমিদশে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার এক যুবক। নিখোঁজ ওই যুবক রাকেশ গুছাইতের বাড়ি ভগবানপুর এক নম্বর বলে ব্লকের কোটবার গ্রাম পঞ্চায়েত এলাকার আসুতিয়া গ্রামে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: चलिए दोस्तों इसी बात पर एक और कॉल ले लिया जाए। चलिए ले लेते हैं, देखते हैं कौन है हमारे साथ। हेलो
1: हेलो
0: नमस्कार, बहुत बहुत स्वागत है छायालोक में।
1: नमस्कार दीदी,
0: हाँ जी पायल, कैसे हो? घर परिवार में सब ठीक ठाक?
1: ঠিক আছি দিদি, এই বৃষ্টির মধ্যে খুব একটা ভালো নেই, তবে মনটাকে ভালো করে রাখতে হচ্ছে।
0: চলিয়ে
1: তোমরা ভালো তো?
0: হ্যাঁ হ্যাঁ हम सब ठीक है, पूरा परिवार आकाशवाणी का एकदम ठीक है, और आशा है कि आपका भी घर परिवार सब ठीक होगा।
1: हाँ दीदी, আমি সিনেমা সম্বন্ধে একটা বলছি, সেটা হচ্ছে তুমি আলো সিনেমাটা আছে না, আলো বেঙ্গলি সিনেমা একটা, আচ্ছা তো এই বাংলা আলো সিনেমায় তোমার ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন উনি, তো ওনার সিনেমা ছিল ওটা, তো এই সিনেমা আমি বিহাইন্ড কোনো শুটিং দেখিনি আদারওয়াইজ, বাট এই সিনেমাটা দিদি আমার খুব ভাল লেগেছিল, মানে এটা পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি, তো তার যে অভিনয়টা, সে যে একজন শহরের মেয়ে হয়ে গ্রামে একজন ইয়ে হয়ে গেছিলেন, তো সেইখানে যে তার অভিনয়টা মানে ফুটিয়ে তুলেছে একটা এত সুন্দরভাবে একজন মেয়ের জীবনের যে কথাটা, তো সেজন্য আলো সিনেমাটা আমার

0: ভালো লেগেছে। আমি দুবার দেখেছি সিনেমাটা, তো এখন আমার মনে রয়েছে সেইটা।
1: আচ্ছা,
0: সেই আলোর কথাটাই বললাম তোমায়।
1: থ্যাংক ইউ।
0: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ শুনতে হবে, বলো।
0: হ্যাঁ তো দিদি, আমি কি তোমায় শোনাবো একটা গান যে কোনো?
1: হ্যাঁ হ্যাঁ বিলকুল।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতেশ সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকেই হামলা চালানো হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল। তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড এখনও কোনো মন্তব্য করেনি। বিদেশ সচিব বিক্রম মিশ্রী আজ বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের নিয়ে এক বৈঠক করেন। স্পর্শকাতর এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা করা হয় বৈঠকে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন্য জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত ১২ বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত ১০ লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী আজ এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়ের একটি ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক বিজেপিতে যোগদান করেছেন। বেশ কিছু সরকারি ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত ১:৩০। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: এত সুন্দর একটা ওয়েদার বাইরে, সেই দুপুর থেকে মোটামুটি বৃষ্টি পড়ছে, সন্ধ্যাতেও একটু অল্প ঝিরিঝিরি হয়েছে, কিন্তু এই সমস্ত কিছুর মাঝখানে মনটা যেটার জন্য নিষ্ফিস করে, মানে দিনের শেষে
1: এইটা এইটা বৃষ্টির মধ্যে মন কিসের জন্য নিষ্ফিস করে? আমার তো বেশ সিঙ্গাড়া পেঁয়াজি চপ এইসব ভাবলে বেশ ভালো লাগে।
0: আমারও সেম, কিন্তু তুমি বলো তার সঙ্গে শুধু সিঙ্গাড়া পেঁয়াজি নিয়ে তুমি একা একা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছ বাবা?
1: না, আমি বৃষ্টির মধ্যে রাস্তায় কেন হাঁটবো? আমি বাড়িতে বসে বসে খাবো,
0: একা একা
1: একাই খাবো, কি আছে?
0: না, তাহলে তো মুশকিল আছে। আমার বক্তব্য হচ্ছে এই সময় আড্ডার একটা একটা ক্রেভিংস ওঠে না?
1: এটা সত্যি, মানে এই বৃষ্টির সময়, গরমের সময়টা খালি সমস্যা, তখন খেতেও সমস্যা, আড্ডা মারতেও সমস্যা, সব কিছুতেই সমস্যা। কিন্তু যখন থেকে এই বর্ষাকালটা আসে, যদিও হ্যাঁ কিছু লোকজন মানে হিংসুটেরা বলবে যে না বাবা বর্ষাকালে সারাক্ষণ প্যাচ প্যাচ করে, তো বেরিয়েও না, বেরিয়েও না, বাড়িতে থাকো, বাড়িতে থাকো, বৃষ্টির মধ্যে বাইরের বৃষ্টিটা দেখো, তার সঙ্গে সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, কনফিডেন্স কলে আড্ডা মারো, বা আমাদের সঙ্গে আড্ডা মারতে পারো যুববাণীর সঙ্গে।
0: একদম তাই, আর সেই রকমই আড্ডা দিতে আজকে স্টুডিওর এপার থেকে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু সৈকত, আর আমার সঙ্গে রয়েছে
1: পৌলমী।
0: আমরা দুজন মিলে আজকে তোমাদের সঙ্গে রয়েছি ওয়াইভি প্যানোরামার মজারুর আড্ডায়। আর মজারুর আড্ডা মানে বুঝতেই পারছো, যেমন চলবে আড্ডা তেমন থাকবে গান, আর তার সঙ্গে থাকবে তোমাদের জন্য বেশ কিছু মজার মজার প্রশ্ন।
1: একেবারেই। আর এই যে মানে একটা বর্ষার মধ্যে এখন একটুখানি ওই কাঁথা গায়ে দেওয়ার সময় আছে, আর সেইটার মধ্যেই কিন্তু মগজাস্ত্রও একটুখানি শান দিতে হবে। আর সেই জন্যই যে এখন যখন এখন চলছে একটা বিশ্বকাপের মরশুম, এবং সবাই মিলে বেশ একটা হইহুল্লোড় করে আমরা সবাই বিশ্বকাপ সেলিব্রেট করি, এবং পুরো পৃথিবী সেলিব্রেট করে বলতে পারো, তো সেক্ষেত্রে আজকে বরং আমরা একটুখানি ফুটবল রিলেটেডই আর কি তোমাদেরকে প্রশ্ন করবো, যেটা কালকে অন্তত একটা ইঙ্গিত তো তোমরা পেয়েই গেছো সেটার, তো আই গেস প্রিপারেশন রেডি।
0: একদম, আমারও তাই মনে হচ্ছে যে প্রিপারেশন একেবারেই রেডি, তবে তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সঙ্গে আড্ডায় যোগ দেওয়া। আমরা যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। কিভাবে তোমরা উত্তর দেবে?
1: আমাদেরকে ফোন করতে পারো, মানে চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার 0332213 1341, অথবা আরেকটা নাম্বার 0332243 7912, এই নাম্বারে চলে আসতে পারো, অথবা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে উত্তর জানাতে পারো।
0: একদম তাই, খেলা শুরু হতে এখনো বেশ কিছুক্ষণ বাকি, আজকে খেলা শুরু 1:30 থেকে, এবং তার আগে একটু আড্ডা, এবং সেই আড্ডার মধ্যে
1: ওয়ার্ম আপ,
0: ফুটবল নিয়েই আড্ডা এবং ফুটবলের সঙ্গে সঙ্গে ওয়ার্ম আপ,
1: একদম
0: এই সমস্যাটা করতে করতে তাহলে আজকের আড্ডাটা শুরু হোক নাকি?
1: নিশ্চয়ই তাই। আর আড্ডা মানে শুধুমাত্র গল্প প্রশ্ন এইসব তো নয়, আড্ডা মানে তার সঙ্গে গান। তাহলে চলো, মানে কুর্সি কি পেটি বাঁধলো, বিশাল দাদলানির কণ্ঠে এই গানটা দিয়ে আজকে আমরা আড্ডা শুরু করি, আড্ডার পর ফিরছি, মানে গানের পর ফিরছি আর কি, বা আড্ডার বাকি অংশ নিয়ে প্রশ্ন নিয়ে, ঠিক আছে?

0: একেবারেই। আর এইরকম ভাবে মানে এই জিদ্দি দিল নিয়েই কিন্তু আজকে উত্তরগুলো চটপট দিয়ে দিতে হবে, মানে প্রশ্নগুলো যেগুলো করব সেগুলোর কিন্তু উত্তর একেবারে চটপট, আর বেশিক্ষণ সময় না নিয়ে, এবং তার সঙ্গে ওই মনের মধ্যে একটা জেদ, ঠিক আছে, ওইটা কিন্তু খুব দরকার।
1: এবং এবং সেই জেদের সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে, দেখো ফুটবল ম্যাচ শুরু মানে কিক অফ, আর সেই কিক অফটা তো এবার করতে হবে, নাকি আজকের মজারুর কিক অফটা তাহলে হয়ে যাক?
0: হয়ে যাক।
1: তাহলে আজকে আমাদের প্রথম রাউন্ড, প্রথম রাউন্ড কি বলো আমি?
0: প্রথম রাউন্ড আমাদের থাকবে আজকে জার্সি নাম্বার, মানে তোমাদেরকে আমরা কিছু জার্সির নাম্বার বলবো, সেই নাম্বারগুলো শোনার পর মানে প্রথমে একটা জার্সির নাম্বার বলবো, এবং সেখান দিয়ে ওই জার্সির নাম্বারে কতজন প্লেয়ারকে তুমি চেনো, কতজন ফুটবল প্লেয়ারকে তুমি চেনো, সেই নামগুলো কিন্তু চটপট বলতে হবে, এবং যে যত বেশি নাম বলতে পারবে অবভিয়াসলি সে হবে এই রাউন্ডের উইনার। খুব সহজ একটা ব্যাপার,
1: অত্যন্ত সহজ বিষয়, এবং যারা যারা শুনছো তারা তারা উত্তর কীভাবে দেবে সেটা ঠিক করে ফেলো, কারণ ফোন নম্বর তোমাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে। ফোন নম্বরটা বলবো আমি আরেকবার বলে দাও।
0: হ্যাঁ, ফোন নম্বর হচ্ছে 0332231341 অথবা 0332247912, এই নাম্বারে তোমরা চলে আসতে পারো আর এসে কিন্তু উত্তরটা দিতে পারো। আর হ্যাঁ, জার্সির নাম বলার পরেই কিন্তু একটুখানি তাড়াতাড়ি যদি তোমরা আসো তাহলে খুব ভালো হয়, এইটা হচ্ছে ব্যাপার, নাহলে আর কি ওই খেলার মজাটা চলে যাবে। আর তার সঙ্গে আমরা কিন্তু ফেসবুকেও এখন লাইভ রয়েছি আপাতত, আর এই ফেসবুক লাইভেও আমাদেরকে আপাতত তোমরা দেখতে পারো। তো যারা আপাতত ফোনে আসতে পারছো না বা ফোন লাইনে কোনোভাবে যোগাযোগ করতে পারছো না, তারা কিন্তু লাইভে এসেও উত্তর দিতে পারো। তো আরেকবার বলে দিই, আজকে এই যে মজারুর প্রথম রাউন্ড হচ্ছে জার্সি নাম্বার, এখানে আমরা জার্সির নাম্বার বলে দেবো একটা, তো সেই জার্সির নাম্বারটা শুনে তোমাদের বলতে হবে যে কতজন ফুটবল প্লেয়ারকে তোমরা এই জার্সি নাম্বারে চেনো।
1: তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, প্রথম জার্সি নম্বরটা বলে দিই আমরা, নাকি?
0: একেবারে, খুব সহজ, আমি জানি সবাই বলতে পারবে, অন্তত চার পাঁচটা তো বলেই দেবে,
1: মানে বলে দেওয়া উচিত, সেরকমই সহজ প্রশ্ন, মানে সেরকমই কোশ্চেনিয়ার কিন্তু আমরা আজকে বানিয়েছি, যেখান থেকে একদম মানে অন্তত পাঁচটা ছটা উত্তর আমরা পেয়ে যাব আশা করছি। প্রথম জার্সি নম্বর হচ্ছে 10, মানে 10 নম্বর জার্সি পরে খেলে এরকম কতজন ফুটবলারের নাম তুমি বলতে পারো, চলে আসতে হবে ফোন লাইনে। ইতিমধ্যেই অনলাইন একজন বন্ধু মনে হচ্ছে, শুনি কি বলছে বন্ধু।
0: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বড়গাছা থেকে প্রশান্ত ঢক বলছি।
1: বলো প্রশান্ত।
2: প্রথম হচ্ছে তো লিওনেল মেসি,
1: আচ্ছা,
2: মোহাম্মদ সালাহ,
1: আচ্ছা,
2: কিলিয়ান এমবাপ্পে,
1: আচ্ছা,
2: লুকা মদ্রিচ,
1: আচ্ছা, বেশ, বন্ধুর উত্তর নেওয়া হলো, তবে বন্ধুর উত্তর তো নেওয়া হলো কিন্তু সেই উত্তরগুলো কতটা সঠিক, এবার ব্যাপারটা হচ্ছে বন্ধু কিছু উত্তর সঠিক দিয়েছে কিন্তু কিছু উত্তরে একটু গন্ডগোল হয়ে
0: গিয়েছে,
1: ঠিক আছে, সেগুলো কোন উত্তরগুলোতে হয়েছে সেটা আমরা বলছি না, কারণ অলরেডি আরো বন্ধুরা কিন্তু নিশ্চয়ই আসবে, তো তাদেরকে কেন আমরা অলরেডি উত্তর বলে দেবো, তাই না?
0: নিশ্চয়ই তাই, আর সেই ক্ষেত্রে কিন্তু আবারো বন্ধু ফোন লাইনে দেখেনি বন্ধু কি বলছে।
1: হ্যালো,
3: মনিরউদ্দিন বলছি দক্ষিণ সরকার থেকে।
1: বলো।
3: লিওনেল মেসি, রোনাল্ডিনো,
1: আচ্ছা, বেশ ঠিক আছে, পাওয়া গেল, এবং এটুকু আশ্বাস আমরা দিতে পারি যে বন্ধু কিন্তু বেশিরভাগটাই সঠিক উত্তর দিয়েছে।
0: বেশ, তাহলে কি মানে এই যে প্রশ্নের জন্য আমরা কাকে বিজেতা ঘোষণা করব?
1: আমরা এখনই কেন বিজেতা ঘোষণা করে দেবো, আর একটা উত্তর নেই,
0: আর একটা উত্তর, অন্তত
1: তিনজনের মধ্যে কম্পিটিশন না হলে ব্যাপারটা কি,
0: ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড হবে ওর জন্য।
1: বেশ, বন্ধুদের ফোন লাইনে আরেকজন বন্ধু, শুনি বন্ধু কি বলছে। হ্যালো না, বন্ধুর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না,
0: দেখেছো এটা হচ্ছে ওরকম ব্যাপার, মানে আমি আগে বলে দিয়েছি না, তো আমার সম্মান রক্ষার্থে এখনই আর কি ভাবছে যে এবার পরের প্রশ্নে গেলে ভালো হয়, এরকম অবস্থা।
1: বেশ, তাহলে তোমার প্রশ্নের, তোমার কথার সম্মতি যখন বন্ধুরাই দিয়ে দিয়েছে তাহলে আর আমি কি করতে পারি বলো? জো আজ্ঞা,
0: জো আজ্ঞা। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের দ্বিতীয় বন্ধু যে উত্তরগুলো দিয়েছে সেগুলো বেশি সঠিক, মানে সঠিকের দিক থেকে দেখতে গেলে সে বেশি সঠিক উত্তর দিয়েছে, কিন্তু দুজনেই দুর্দান্ত খেলেছে এবং সত্যি কথা বলতে একেবারে পারফেক্ট নামগুলো কিন্তু তারা বলেছে।
1: একদম, কিছু কিছু ঠিক উত্তর আমরা বলে দিতে পারি অবশ্যই। হ্যাঁ, অল্প কিছু জনের নামই বলা সম্ভব, কারণ 10 নম্বর জার্সিতে প্রচুর মানুষ খেলে, ফুটবলার রয়েছে, তার মধ্যে সবচেয়ে পরিচিত যারা তাদের কয়েকটা নাম আমরা বলতে পারি। লিওনেল মেসি, ডিয়েগো মারাদোনা, নেইমার জুনিয়র, পেলে, জিদান, রোনালদিনো, লুকা মদ্রিক এবং টট্টি, এতগুলো নাম আমরা মোটামুটি বলতে পারি। এবং এদের সঙ্গে এবার যেটা বিষয়, দেখো 10 নম্বর নিয়ে কথা হলো, 7 নম্বর নিয়ে হবে না
0: সেটা, এটা খুব সমস্যার হয়ে যায়, মানে আসতেই হবে, কিছু করার নেই।
1: বড় রাইভালরি
0: না, এরকম না, রাইভালরি তোমরা তৈরি করেছো, মানে দর্শকরা তৈরি করেছে, ফ্যানরা তৈরি করেছে, তাদের মধ্যে কোনো রাইভালরি আছে বলে আমার অন্তত মনে হয় না।
1: অ্যাকচুয়ালি দেখো, ফ্যানেদের মধ্যেও যদি রাইভালরি থেকে থাকে সেটাও কিন্তু স্পোর্টিং ওয়েতে,
0: না না, স্পোর্টিং ওয়েতে সবসময় থাকে না ভাই, আমি অন্তত
1: হওয়াই ভালো, তাই না?
0: হ্যাঁ, সেটা হওয়া ভালো, তো একেবারেই মানে সেটা যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, বাট ওই একে অপরকে ছোট করা ইজ নট আ গুড থিং,
1: মানে এটা খানিকটা না ওই পলিটিক্যালি কারেক্ট থাকার মতো হয়ে গেল, মানে 10 নিয়ে করে ফেলেছে, এবার 7 দিয়ে না করলে তো রোনাল্ডো ফ্যানরা আমাদেরকে অনেক কিছু বলবে
0: না, সেটাই একেবারে।
1: তো এবারে আমরা,
0: হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের জন্য থাকছে যে জার্সি নাম্বারটা, সেটা হচ্ছে, তোমরা বুঝেই গেছো, জার্সি নাম্বার 7। এবার তার মধ্যে ও তো অলরেডি একটা নাম বলে দিয়েছে, মানে আমি জানি না কেন যে সৈকত আগেই বলে দিল, যে
1: বলার অপেক্ষা রাখে
0: না, ঠিক আছে, তাও এখানে খেলা শুরু হওয়ার আগে তুমি হিন্টস টিন্টস সব দিয়ে দিও না, তবে
1: লাস্ট ম্যাচের দুঃখটা এখনো রয়ে গিয়েছে মনে, কিছু করবার নেই, সেজন্য অজান্তেই মুখ থেকে বেরিয়ে এসেছে উত্তরটা।
0: ভাই আমারও রয়ে গিয়েছে, আমি আর কি বলবো, ঠিক আছে,
1: আমরা দুজনে একই দলে,
0: আমরা দুজনে একই দলে,
1: কোন দলে সেটা আমরা এখনই বলবো না।
0: না,
1: তো তোমরা যারা শুনছো তারা চট করে চলে আসো ফোন লাইনে, এবং ফোন লাইনে আসতে যদি কোনো সমস্যা হয়, ফোনে না পাও তাহলে কিন্তু চলে আসতে পারো আমাদের ফেসবুক লাইভে। আমরা এই মুহূর্তে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা থেকে রয়েছি লাইভে,
0: একদম
1: লাইভে এসেও উত্তর দিতে পারো, তবে আমরা কিন্তু চাইবো ফোন কলে এসেই দাও।
0: আর ফোন লাইনে কিন্তু আমরা জানতে চেয়েছি যে জার্সি নাম্বার 7 এ কতজন ফুটবলারের নাম তোমরা বলতে পারো, তাহলে চটপট চলে এসো আমাদের ফোন লাইনে, দেখে নি ফোন লাইনে বন্ধু কে আছে।
1: হ্যালো, না বন্ধু নেই ফোন লাইনে, ফোন লাইনে একটি শব্দ রয়েছে যে শব্দটিকে আমরা উত্তর বলে নিতে পারছি না।
0: আচ্ছা বেশ, আমাদের সঙ্গে লাইভে কিন্তু রয়েছে পিউপা, পিউপা উত্তর দিয়েছে কিন্তু সেটা আগের প্রশ্নে যতদূর আমি দেখতে পাচ্ছি, কারণ সেখানে লিওনেল মেসি রয়েছে, পেলে রয়েছে, মারাদোনা রয়েছে, তো ওটা

0: আগের প্রশ্নের উত্তর। এবার আমরা প্রশ্ন করেছি যে জার্সি নাম্বার 7-এ তোমরা কতজন ফুটবলারকে চেনো। তাহলে চটপট চলে এসো আমাদের ফোন লাইনে। আমাদের ফোন লাইনে কে চলে এসেছে দেখে নেব।
1: হ্যালো,
2: হ্যাঁ মনিরুদ্দিন বলছি, দক্ষিণ সাঁকরাইল থেকে।
1: বলো।
2: এক নম্বর হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
1: আচ্ছা।
2: ডেভিড বেকহাম।
1: হুম।
2: জর্জ বেস্ট।
1: আচ্ছা।
2: রাহুল স্পেনের।
1: আচ্ছা।
2: লুইস সুয়ারেজ।
1: মনিরুদ্দিন আবারও চলে এলো, তো
0: তাতে কি আছে?
1: একঘেয়ে হয়ে যাচ্ছে?
0: না না, খেলাটা একঘেয়ে হয়ে যাচ্ছে না। আমার মনে হয় যে কম্পিটিশনে এখানে একটুখানি সমস্যা হচ্ছে, বা হতে পারে যে মনিরুদ্দিন লাকি যে ও বারবার ফোন করে আমাদেরকে পেয়ে যাচ্ছে।
1: এবং তার সঙ্গে সঙ্গে মনিরুদ্দিন কিন্তু সঠিক উত্তরও দিচ্ছে।
0: একদম একদম। তো সেই জন্য
1: উত্তর দিচ্ছে সেটা এখনই বলবো না।
0: না না, আমরা আর একজন বন্ধুর থেকে ফোন কল নেব এই প্রশ্নের জন্য। এই প্রশ্নের জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল ফোন কলে আমি দেখব যে বন্ধু কি বলছে আমাদেরকে, কি কি নাম বলছে। আর আমাদের কাছে কিন্তু ফেসবুক কমেন্টেও ভরে গেছে। বাবারে বাবা, কত কমেন্ট এসছে! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর কি এসছে?
1: ডেভিড বেকহাম, জর্জ বেস্ট, সাকা। আচ্ছা, এই উত্তরগুলো দিয়েছে শুভশ্রী। বেশ, আর শুভশ্রী আরও একটা উত্তর দিয়েছে, এম বলো। ওকে, আচ্ছা বেশ, উত্তর পাওয়া গেছে। এবং সেই সঙ্গে ফোন লাইনে একজন বন্ধু, শুনি এই বন্ধু কি উত্তর দিচ্ছে। হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার, কে বলছে, কোথা থেকে?
3: আমি জানো, মাইপুর থেকে।
1: বেশ, বলো উত্তরটা।
3: জর্জ বেস্ট।
1: হ্যাঁ,
3: ডেভিড বেকহাম, জর্জ বেস্ট।
1: আচ্ছা, দুজন হলো। আর আজকে
3: এই মুহূর্তে মনে পড়ছে না। নমস্কার, শুভরাত্রি।
1: বেশ, মানে এটা কেমন যেন প্রশ্নটা ছিল 7 নম্বরের, কিন্তু উত্তরটা হয়ে গেল 1 নম্বরের।
0: আচ্ছা,
1: মানে কিছু করার নেই, ঠিক আছে। দুটো উত্তর যখন পাওয়া গেছে এবং দুটোই যখন সঠিক উত্তর, তো তখন আমাদের কিছু করবার নেই। তাহলে কি করব আমরা পলমে?
0: আমরা, আমার মনে হয় যে যেহেতু মনিরুদ্দিনকে আমরা প্রথম রাউন্ডের বিজেতা ঘোষণা করেছি এবং আমাদের যে দ্বিতীয় কলার ছিল সে আবার 1 নম্বরের উত্তর দিয়েছে, সেই জন্য আমাদের উচিত যে আমাদের ফেসবুক কমেন্টে যারা যারা উত্তর দিয়েছে তাদের মধ্যে বিজেতা ঘোষণা করা। এবং সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু পিউপা প্রথম উত্তর দিয়েছে এবং অনেকগুলো নাম বলেছে, এরপর শুভশ্রী অনেকগুলো নাম বলেছে, তো সবগুলোই সঠিক। তো সেক্ষেত্রে আমরা ওদের দুজনকে মানে যুগ্ম বিজেতা ঘোষণা করতে পারি, তাই তো? এবং তার সঙ্গে এই রাউন্ড আমাদের কিন্তু এখানেই শেষ হলো, মানে জার্সি নাম্বার রাউন্ড আমাদের এখানেই শেষ হলো। এরপর আমরা আসবো আর একটি রাউন্ড নিয়ে অবশ্যই, কিন্তু ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ আমরা পরের রাউন্ডে ঢুকছি ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য সুখবেন্দর সিংয়ের কণ্ঠে এই গানটা রইল। গানটা শোনো, এনজয় করো। ফিরছি আবার মজার নিয়ে, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি পৌলমি, আমার সঙ্গে সৈকত।

0: ফিরেলাম গানের পর আর তোমাদের সঙ্গে জমজমাট মজারু নিয়ে রয়েছি আমি আর সৈকত। আর আজকে আমাদের একটা রাউন্ড অলরেডি হয়ে গেছে, যেটা জার্সি নাম্বার ছিল। এবার এর পরের রাউন্ড হচ্ছে হাফ টাইম হাড্ডাহাড্ডি।
1: হাফ টাইম হাড্ডাহাড্ডি, বাহ।
0: এবার এই
1: ব্যাপারটা হচ্ছে হাফ টাইম তো এখনো মানে প্রায় হাফ টাইম অবধি আমরা চলে এসেছি।
0: হাফ টাইম কেন বলা হচ্ছে সেটা হচ্ছে এই খেলাটা হাফ টাইমের পর পর্যন্ত চলবে আর কি, মানে এটা একেবারে খেলার মধ্যবর্তী সময় যেখানে তোমরা কিন্তু ফাটিয়ে উত্তর দিতে পারবে। এবং আমি জানি যে এই রাউন্ডটা তোমাদের সবার খুব পছন্দের একটা রাউন্ড।
1: হ্যাঁ, এবং সেই পছন্দের রাউন্ডের আগে একটু ওয়ার্ম আপ করে নাও, ততক্ষণ একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি আমরা নিয়ে নিই। বিজ্ঞাপনের বিরতির পর আবার ফিরছি আজকের মজারুর আড্ডায়।
2: পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: তাহলে বিজ্ঞাপনী বিরতির পর চলে এসেছি এবং নেক্সট রাউন্ডের নামও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, হাফ টাইম হাড্ডাহাড্ডি। আর এই হাড্ডাহাড্ডির হাফ টাইমে আমাদের প্রথম প্রশ্ন কি থাকছে?
1: হ্যাঁ, হাফ টাইম হাড্ডাহাড্ডিতে আমরা কিছু প্রশ্ন করবো এবং চটপট তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে হবে, একটা কুইজ বলতে পারো আর কি।

0: আর যেটা পুরোপুরি ফুটবল রিলেটেড। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য থাকছে, মানে হাফ টাইম হাড্ডাহাড্ডি রাউন্ডের প্রথম প্রশ্ন তোমাদের জন্য থাকছে, ফিফা ওয়ার্ল্ড কাপে ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
1: খুব সোজা, খুব সোজা,
0: জলের মতো, জলের মতো প্রশ্ন একটা।
1: যারা এখন ওয়ার্ল্ড কাপ দেখছো বা দেখছিলে এতদিন, তারা কমেন্ট্রিতেই বহুবার হয়তো শুনে ফেলেছো, তবে দেখি ফোন লাইনে যে বন্ধু এসেছে সে শুনেছে কিনা। হ্যালো, হ্যালো, হ্যালো, না বন্ধু শুনেছে কিনা আমরা জানতে পারলাম না।
0: আমাদের কাছে কিন্তু ফেসবুকে অলরেডি উত্তর আসছে এবং তোমরা কিন্তু ফোন লাইনে আসতে থাকো, পিছিয়ে পড়লে চলবে না।
1: বলতে বলতে ফোন লাইনে একজন বন্ধু, হ্যালো,
2: ব্রাজিল।
1: আচ্ছা কে বলছো, কোথা থেকে
0: আর কতবার জিতেছে সেটা বলতে পারলে ভালো হয় আর কি।
1: না, ব্যাপারটা হচ্ছে মনিরুদ্দিন কিন্তু মানে প্রতি ম্যাচেই গোল দিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেক প্রশ্নের উত্তরে আমরা কিন্তু মনিরুদ্দিনকে পেয়ে যাচ্ছি।
0: বাপ রে বাপ, এটা তো দারুণ ব্যাপার।
1: লাকি আজকে
0: মনিরুদ্দিন ফুটবল ফ্যান হয়ে, এটা ভাবো, মানে দুর্দান্ত ফ্যান,
1: কত ভালো ফ্যান সত্যি তাই। এবং মনিরুদ্দিন একেবারে সঠিক উত্তর দিয়েছে কিনা সেটা বলবো, তবে তার আগে ফোন লাইনে আরেকজন বন্ধু শুনবো কে কি বলছে। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যালো, হ্যাঁ কে বলছো, কোথা থেকে?
0: দীপেন মন্ডল বলছে ব্রাজিল, ওদিকে শুভশ্রী বলছে ব্রাজিল, এবং আর কে কি উত্তর দিচ্ছে, শুভশ্রী এটাও লিখে দিয়েছে পাঁচবার। বেশ
1: বেশ, আর তার
0: আনোয়ার বলছে যে ব্রাজিল, তাই তো?
1: আনোয়ার বলছে ব্রাজিল, এবং এই সমস্ত কিছুর সঙ্গে আমরা এতগুলো উত্তর পেলাম যখন, এবং সবকটা সেম উত্তর, তখন উত্তরটা কি সঠিক পলমি?
0: অবশ্যই একদম সঠিক উত্তর, যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাততালি।
1: বেশ, এবার তাহলে আমরা চলে যাই আমাদের এই এই রাউন্ডের পরের প্রশ্নে।
0: একেবারেই এই রাউন্ডের পরের প্রশ্ন তোমাদের জন্য থাকছে, প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
1: এবং ফোন লাইনে একজন বন্ধু, হ্যালো, না বন্ধুকে ফোন লাইনে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফেসবুক লাইভে উত্তর। ফেসবুক লাইভে যারা যারা দেখছো এবং অলরেডি এতক্ষণ ধরে কমেন্ট করছো, তোমরাও কিন্তু উত্তর দিতে থাকো। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? ফেসবুক লাইভে কিন্তু আমাদের আবারও শুভশ্রী কমেন্ট করেছে, শুভশ্রী বলছে উরুগুয়ে।
0: আর আমাদের কাছে ফেসবুক কমেন্ট তো আসছে এবং ফোন লাইনে কে আছে একবার দেখে নেবো। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
1: না, ফোন লাইনে বন্ধুরা এসে এই যে আমাদেরকে মানে এটা কিরকম বলতো, আমরা ম্যাচ শুরু হওয়ার পর থেকে যখন দেখি বেঞ্চে বসে থাকা একটি প্লেয়ার সেই ম্যাচের শুরু থেকে ওয়ার্ম আপ করছে, মানে সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে ওয়ার্ম আপ করছে, এবং আমরা ভাবছি এই হয়তো সাবস্টিটিউট হয়ে ঢুকবেন, এই হয়তো সাবস্টিটিউট হয়ে,
0: কিন্তু ওয়ার্ম আপই করে গেলেন,
1: কিন্তু ওয়ার্ম আপই হচ্ছে, ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। এবং বলতে বলতে ফোন লাইনে আরও একজন বন্ধু, দেখি এই বন্ধু শুধু ওয়ার্ম আপ করে কিনা। হ্যালো, আচ্ছা এত ওয়ার্ম আপ করে খেলাটা হবে কখন?
0: যাক ঠিক আছে, আমাদের কাছে কিন্তু ফেসবুকে অনেকগুলো উত্তর চলে এসেছে, শুভশ্রী বলছে উরুগুয়ে, দীপেন মন্ডল বলছে উরুগুয়ে। বেশ বেশ বেশ বেশ, আমরা এই প্রশ্নের জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল ফোন কল একবার নেব এবং দেখবো যে বন্ধু শেষবার, মানে শেষবার যোগাযোগ করে দেখবো যে উত্তর দিতে পারে কি না, তো দেখে নি কে আছে। হ্যালো,
4: উরুগুয়ে, 13 জুলাই থেকে 30 জুলাই 1930।
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: মনিরুদ্দিন, দক্ষিণ সাঙ্গাইল।
1: বেশ, মানে মনিরুদ্দিন আমাদের কি বলবো অলরাউন্ডার হয়ে যাচ্ছে, যদিও ফুটবলে অলরাউন্ডার হয় না,
0: বাট তাও
1: মানে ফুটবলেও সে অলরাউন্ডার
0: হয়ে যাচ্ছে
1: প্রত্যেকটা প্রশ্নে। তো মনিরুদ্দিনের জন্য একটা জোরে হাততালি মানে দিতেই হয়,
0: একদম একদম একদম। আর না, আজকে যারা যারা যারা যারা সঠিক উত্তর দিয়েছো এই প্রশ্নের অলরেডি কিন্তু ফোন লাইনে এবং আমাদের ফেসবুক পেজেও অনেকজন সঠিক উত্তর দিয়েছো, তাদের সবাইকে জানাই উত্তরটা একেবারে ঠিক, তো তোমাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এর থেকে বেশি আমরা আপাতত কিছু দিতে পারবো না।
1: এর থেকে বেশি আরেকটা যেটা দিতে পারি সেটা হচ্ছে পরের
0: প্রশ্নটা।
1: পরের প্রশ্নে আমরা

যাই। পরের প্রশ্ন হচ্ছে, কোন দেশ 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল? কোন দেশ 2010 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, মানে 16 বছর আগে, তো বুঝতেই পারছো তখন আমরা মানে অনেকটাই ছোট, এবং সেই সময় তখন খেলা দেখেছি, এবং যারা যারা সেই সময় খেলা দেখোনি তারাও যদি কোনোভাবে জানো উত্তর কিন্তু দিতে পারো। ফোন লাইনে একজন বন্ধু কি বলছে? বন্ধু না, বন্ধু কিছু বলছে

0: এবং তার সঙ্গে সঙ্গে ফোন লাইনে আরো একজন বন্ধু। হ্যালো।
1: হ্যালো, আমি বড়গাছা থেকে প্রশান্ত ঠক বলছি।
0: স্পেন জিতেছিল, বেশ, উত্তরটা নেওয়া হলো এবং উত্তরটা সঠিক কিনা সেটা বলবো একটু পরে। এবং শুভশ্রী, শুভশ্রী আবারও আমাদের ফেসবুক লাইভে উত্তর দিচ্ছে। শুভশ্রী বলছে স্পেন
2: একেবারেই, এবং তার সঙ্গে আনোয়ার এবং সুমিত সেন দুজনেই বলছে কিন্তু স্পেন। বেশ
0: বেশ, তাহলে এবার আমরা লাস্ট একটা ফোন কল নিয়ে নিই নাকি?
2: হ্যাঁ, লাস্ট ফোন কল। হ্যালো।
0: না, লাস্ট ফোন কলে আমরা বন্ধুকে পেলাম না।
2: এইটা আমাদের বহু বহু পুরনো ইতিহাস যে আমরা যখনই বলি এটা লাস্ট ফোন কল তখন আর আমরা বন্ধুকে পাই না সেই কলে। তো এটা বলবো না আমরা এবার,
0: আমরা আর বলবো না, তাই কিছু না বলে এবার নিয়ে নি ফোন কলটা। হ্যালো।
3: নেদারল্যান্ডসে হারিয়ে স্পেন জিতেছিল।
0: নামটা আপনার? যা বন্ধু, নাম না বলেই চলে গেল। নাম না বলে চলে গেলে আমরা কি করে বুঝবো যে মানে তুমি কে, তুমি আমাদের কোন বন্ধু? কারণ আমরা তাহলে হাততালিটাই দেব বা কার নাম করে।
2: না, তবে যেই দিক সে যে সঠিক উত্তর দিয়েছে তার জন্য তো একটা হাততালি আমরা দিতেই পারি, তাই না?
0: একটা হাততালি আমরা দিতে পারি, একটা জোরে হাততালি, কারণ প্রত্যেকে, তোমরা যারা স্পেন উত্তর দিয়েছো তারা একেবারে সঠিক উত্তর দিয়েছো।
2: একেবারেই, সুমিত সেন, দীপেন মণ্ডল এবং আনোয়ার এবং শুভশ্রী সবাই কিন্তু বলছে উত্তরটা হবে স্পেন। একেবারে ঠিক, 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল স্পেন।
0: বেশ, আচ্ছা, তাহলে আমরা এবার এই রাউন্ডের লাস্ট কোয়েশ্চনে চলে যাই।
2: এবার আমরা এই রাউন্ডের লাস্ট প্রশ্নে চলে যাই। এই রাউন্ডের লাস্ট প্রশ্ন তোমাদের জন্য কি থাকছে?
0: আচ্ছা, বলতে হবে ভারতের প্রথম ফুটবলার হিসেবে কোন খেলোয়াড় ফিফা শতবর্ষের সম্মান পেয়েছিলেন? ভারতীয় ফুটবলার হিসেবে কোন খেলোয়াড় ফিফা শতবর্ষের পুরস্কার পেয়েছিলেন? উত্তরটা খুবই সহজ, উত্তরটা মোটামুটি সকলেরই জানা, তবে কারা কারা আমাদেরকে জানাতে আসছো সেটাই এবার দেখবার।
2: নিশ্চয়ই তাই। আর তোমরা কোথায় আসবে? তোমরা আসবে আমাদের ফোন লাইনে। আমাদের ফোন নাম্বার 0332213341 এবং 0332243791। তো দেখে নেবো আমাদের ফোন লাইনে আমাদের সঙ্গে এখন কে রয়েছে, এবং তোমরা কিন্তু কমেন্টে উত্তর দিতে পারো, আমরা ফেসবুক লাইভেও রয়েছি। হ্যালো।
1: হ্যালো, নমস্কার, আমি বড়গাছা থেকে প্রশান্ত ঠক বলছি। কিতে বানাবি?
0: আচ্ছা, বেশ, শুনলাম উত্তরটা নেওয়া হলো, তবে সঠিক কিনা এখনই বলছি না। বেশ, মানে আজকে মনিরুদ্দিনের পাশাপাশি আমরা দেখছি একই সঙ্গে, মানে যেমন আমরা একই সঙ্গে এই মানে এই ওয়ার্ল্ড কাপে দেখছি মেসি, এমবাপে এবং হ্যালান্ড তিনজনেই গোলের বন্যা বইয়ে দিচ্ছে।
2: সত্যি তাই।
0: আমি কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা দেখছি মনিরুদ্দিন, প্রশান্ত এবং শুভশ্রী।
2: বাহ, এদের সবাই মিলে কি দুর্দান্ত খেলছে না?
0: তার সঙ্গে কিন্তু সুমিত, দীপেন এরাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, তাই না?
2: একদম একদম।
0: তবে এবার লাস্ট ফোন কল দেখি এই প্রশ্নের জন্য কে রয়েছে। হ্যালো।
3: প্রদীপ ব্যানার্জি 2004 সালে পেয়েছিল।
0: আপনার নামটা?
3: মনিরুদ্দিন।
0: আচ্ছা, মানে মনিরুদ্দিন কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না।
2: না, ও সঠিক উত্তর দেবেই, কিছু করার নেই। তাহলে উত্তরটা কি সৈকত?
0: দেখো, উত্তরটা আমরা বলবো, তবে তার আগে একবার এখানে দেখে নি আমাদের ফেসবুক লাইভে কে কি কমেন্ট করেছে। ফেসবুক লাইভে শুভশ্রী বলছে পিকে ব্যানার্জি, আনোয়ার বলছে পিকে ব্যানার্জি। বেশ, উত্তরগুলো শোনা হলো, তবে দেখো এখানে উত্তরটা একটু ভুল, কারণ আমাদের যেটা কথা সেটা হচ্ছে এই প্রশ্নের জন্য অর্থাৎ এই ফিফা শতবর্ষের সম্মান পেয়েছিলেন ভারতীয় ফুটবলার হিসেবে প্রথমবারের মতো কিন্তু সুনীল ছেত্রী, এবং আমাদের এতদিনের ক্যাপ্টেন, এবং সেই ক্যাপ্টেনের জন্য, এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছো বা যারা যারা তোমরা ভাবছিলে যে এই উত্তরটাই হবে কিন্তু ফোন লাইনে পাওনি অথবা লাইভেও আসতে পারোনি, তোমরা কিন্তু তোমাদের জন্য একটা জোরে হাততালি নাকি?
2: একেবারেই।
0: বেশ, তাহলে আর দেরি না করে বলমি, দেখো আড্ডা চলছে, প্রশ্ন চলছে, উত্তর চলছে, এই সমস্ত কিছুর মাঝখানে একটা গান তো শুনতে হয় নাকি?
2: নিশ্চয়ই তাই। আর সেই জন্য এর পরের রাউন্ড শুরু করার আগে তোমাদের জন্য থাকছে সুখবেন্দা সিং এর কণ্ঠে এই গানটা। ফিরছি এই গানের পরে আবারও আড্ডায়, মজারুর আড্ডায়, তোমাদের সঙ্গে রয়েছি আমি পৌলমি, আমার সঙ্গে সৈকত।

0: ফিরে এলাম গানের পর। এরপর আমাদের যে রাউন্ডটা থাকছে সেই রাউন্ড কিন্তু তোমাদের সবার খুব পছন্দের একটা রাউন্ড, এবং সেই রাউন্ডে তোমাদের আমরা বেশ কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো অবশ্যই গান রিলেটেড, মানে এটা অডিও রাউন্ড, এবং আমাদের এই রাউন্ডের নাম হ্যাট্রিক হিটস। না না, এটার মানে এটা নয় যে তোমাদের হ্যাট্রিক করতে হবে, একেবারেই তা নয়, কিন্তু মনিরুদ্দিনের আজকে যা পারফরমেন্স তাতে ওর হ্যাট্রিক কেন, আরও বেশি কিছু হয়ে যেতে পারে।
1: এবং শুধু মনিরুদ্দিন নয়, আমি জাস্ট একটু আগেই বলছিলাম যে প্রশান্ত, শুভশ্রী এরাও কিন্তু কন্টিনিউয়াস মানে একদম ঠিকঠাক উত্তর দিয়ে

0: যাচ্ছে, এবং যদি আমরা কাউন্ট করি তাহলে হয়তো হ্যাটট্রিক নয়, তারও বেশি হয়ে যাচ্ছে
1: একেবারেই। তো সেক্ষেত্রে এইটা কিন্তু একটা মানে ব্যাপার যে তোমরা কিন্তু দুর্দান্ত খেলছো। তো এরপর তোমাদের জন্য যে প্রশ্নটা থাকছে সেইটা আমরা একটুখানি

তোমরা আসতে পারো আমাদের ফোন লাইনে, অথবা তোমরা আসতে পারো আমাদের ফেসবুক পেজে, যেখান থেকে আমরা এখন লাইভে রয়েছি। মানে যারা ফোন কলে পাচ্ছ না, তারা কিন্তু লাইভেও চলে আসতে পারো। তাহলে প্রথম প্রশ্ন, ভালো করে শুনবে,

0: বলতে হবে এই যে গানটা আমরা শুনলাম, এই গানটা কে গেয়েছেন, অর্থাৎ কার কণ্ঠে আমরা এই গানটা শুনলাম?
1: একেবারে, আমরা যে গানটা শুনেছি সেটা হচ্ছে জিন্দা। যারা তোমরা যারা ফেসবুক লাইভে আছো তারা দয়া করে একটু রেডিওতেও কানটা রাখো, তাতে মানে গানগুলো শুনতে পাবে আর কি। একেবারে, আর না হলে আমি বলে দিচ্ছি এখানে একবার গানটা যেটা হয়েছে সেটা হচ্ছে জিন্দা। তো গানটা আমরা কার কণ্ঠে শুনলাম এইটা হচ্ছে প্রশ্ন। তো চটপট তোমরা উত্তর দিয়ে দাও, উত্তর দিতে তোমরা আসতে পারো আমাদের ফোন লাইনে, আর তার সঙ্গে আসতে পারো আমাদের ফেসবুক পেজেও।
0: একদম, ফোন লাইনে কে রয়েছে? ফোন লাইনে বন্ধু একজন, শুনি। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
2: আমি হ্যালো
0: হ্যাঁ বলো।
2: আমি বাকলপুর হুগলি থেকে শুভশ্রী কার্তা বলছি।
0: শুভশ্রী বলো।
2: উত্তর সিদ্ধার্থ মহাদেবন।
0: সিদ্ধার্থ মহাদেবন, আচ্ছা ঠিক আছে, বেশ শুভশ্রী তোমার উত্তরটা নেওয়া হলো। আর আর কে কে রয়েছো ফোন লাইনে তোমাদের উত্তরটাও কিন্তু শুনবো, এবং যারা যারা ফেসবুক লাইভে রয়েছো তোমরা উত্তরটা দিতে থাকো, কারণ গানের নামটা তো বলোমি বলেই দিয়েছে।
1: একেবারেই, তাহলে তোমরা কিন্তু চটপট ফেসবুকে উত্তর দিতে থাকো। আমরা ফেসবুকে অলরেডি উত্তর পেয়েছি, মানে শুভশ্রী কমেন্ট করেছে, এরপর আমাদেরকে কমেন্ট করেছে প্রসেনজিৎ বেরা। বেশ, প্রসেনজিৎ বেরা উত্তর দিয়েছে। সৌরিক আমাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছে যেটা প্রত্যেকবারই করে।
0: ওফ বলছে, আরে বিগ ফ্যান,
1: ও
0: আমরা তোমার বিগ ফ্যান,
1: আমরা তোমার বিগ ফ্যান ভাই সত্যি।
0: বেশ,
1: সুমিত সেন উত্তর দিয়েছে
0: সিদ্ধার্থ মহাদেবন। বেশ, এস মহাদেবন, এস মহাদেবন বললে কিন্তু একটু
1: একেবারে, কারণ এস মহাদেবন তো শঙ্কর মহাদেবনও হতে পারে,
0: সুতরাং আমরা একেবারে অ্যাকিউরেট পুরো নামটা কিন্তু নেব।
1: হ্যাঁ,
0: শরীক বলছে তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা করতে চাই।
1: আচ্ছা প্লিজ,
0: আমরাও তোমার সঙ্গে শীঘ্রই দেখা করতে চাই।
1: একটু দেখা দাও না ভাই, একটু দেখা দাও,
0: একটু দেখা দাও, একটু কথা কও, আর কত থাকি দূরে,
1: আর কত থাকি দূরে, আর পারি না।
0: বলতে বলতে ফোন লাইনে একজন বন্ধু চলে এসেছে, শুনি বন্ধু কি উত্তর দিচ্ছে।
1: হ্যালো,
3: সিদ্ধার্থ মহাদেবন।
0: কে বলছো, কোথা থেকে?
3: মনিরুদ্দিন বললাম।
0: আচ্ছা মনিরুদ্দিন, মানে মনিরুদ্দিন, আমি বলছিলাম না কাউকে এক চুল জমি আজকে ছাড়বে না, একেবারে ঠিক করে রেখেছে।
1: হ্যাঁ একেবারে, মনিরুদ্দিন আজকে চ্যাম্পিয়ন, কিছু করার নেই এখানে।
0: যাকে আনোয়ার একটা উত্তর দিয়েছে, আনোয়ার বলছে স্বপন মহাদেবন।
1: এইটা ভালো, মানে আমরা মোটামুটি এবার আমাদের এটা কুইজ আমাদের জন্য হয়ে গেছে, যে এটা সিদ্ধার্থ মহাদেবন নাকি শঙ্কর মহাদেবন নাকি স্বপন মহাদেবন নাকি অন্য কিছু, সুনীল মহাদেবন বলেও যদি কেউ থেকে থাকেন তাহলে সেটাও আমরা ধরতে পারি আর কি কনসিডারেশনের মধ্যে। কিন্তু বেশিরভাগ উত্তর যেটা এসছে আমাদের কাছে সেটা হচ্ছে সিদ্ধার্থ মহাদেবন। তো সঠিক উত্তর অবশ্যই সিদ্ধার্থ মহাদেবন, এই গানের যিনি গায়ক তার নাম সিদ্ধার্থ মহাদেবন। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাততালি।
0: এবার আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে নাকি?
1: হ্যাঁ একেবারে, এরপর আমরা যাব আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন ভালো করে শুনে নাও এবং শোনার পরে উত্তর দেবে।

0: ট্র্যাকটা আমরা শুনলাম, বলতে হবে এই গানটির সুরকারকে।
1: একেবারে খুব পরিচিত একটা নাম, আমি একটুখানি ক্লু দিয়েই দিই, মানে সুরকার বললেই তো সবাই এক্ষুনি একদম আকাশ ভেঙে পড়ে মাথায় যে হে ভগবান এবার আমি কার নাম বলবো, তো এতটাও কষ্ট পাওয়ার দরকার নেই। খুব পরিচিত একটা নাম, খুবই ফ্যামিলিয়ার এবং মানুষটা খুব মিষ্টি।
0: এবং এতটা ক্লু দেওয়ার পর আমি জানি না কতটা ক্লিয়ার হলো তোমাদের কাছে।
1: ও বাবা, জলের মতো পরিষ্কার, শুভশ্রী ধরে নিয়েছে যে আমরা কার কথা বলছি।
0: এবং দেখি ফোন লাইনে যে বন্ধু এসেছে সে ধরতে পেরেছে কিনা। হ্যালো,
2: প্রীতম মনিরুদ্দিন বললাম।
0: আচ্ছা, মানে আচ্ছা মনিরুদ্দিন, তোমার কাছে এবার আমাদের তরফ থেকে একটা অনুরোধ, তুমি এবার একটু বাকিদেরও সুযোগ করে দাও। আমি বুঝতে পারছি অত্যন্ত ভালো খেলছো আজকে মজারুর খেলায়, তুমি সুপার হিট হয়ে গেছো, কিন্তু বাকিদেরও একটু সুযোগ দাও ফোন লাইনে আসার, তারাও একটু উত্তর দিক, সঠিক উত্তর দিক বা ভুল উত্তর দিক, একটু আমাদের আমরা তাদের সঙ্গেও আড্ডা মারি। আচ্ছা লাইভে আর কে কে উত্তর দিয়েছো? না, লাইভে শুভশ্রী উত্তর দিয়েছে একমাত্র একটা, এবং শুভশ্রী কী উত্তর দিয়েছে সেটা কিন্তু এখন বলবো না, আগে দেখবো ফোন লাইনে আরেকজন বন্ধু যে এসছে সে কী বলছে। বন্ধু রয়েছে একজন ফোন লাইনে।
1: হ্যাঁ, আমাদের কাছে কিন্তু ফেসবুক কমেন্টসে উত্তর এসছে অনেকগুলো, সময় যেহেতু বেশি বাকি নেই তাহলে কমেন্টসের উত্তরগুলো আমরা বরং একটু দেখে নিই। শুভশ্রী, সুমিত সেন, আনোয়ার তিনজনেই বলছে উত্তরটা হচ্ছে প্রীতম। বেশ গুড, আমরা এই প্রশ্নের জন্য একটা লাস্ট ফোন কল একবার ট্রাই করব নিয়ে নেওয়ার, এবং দেখবো যে কোন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে এবং সে আমাদেরকে কি উত্তর দিচ্ছে।
0: না, এখানে ব্যাপারটা ওইরকমই, আবার তুমি বলে ফেলেছো যে লাস্ট ফোন কল।
1: ও আমি আর বলবো না, আমি দুঃখিত,
0: বলে ফেললেই আমাদের সঙ্গে।
1: আচ্ছা, প্রসেনজিৎ এবং তার সঙ্গে অভিনন্দন ব্যানার্জি দুজনেই বলছে যে প্রীতম। আচ্ছা, এতজন যখন বলছে যে সুরকার প্রীতম, তাহলে আমি আর কি করে বিপক্ষে কোনো কথা বলি, অবশ্যই সুরকার প্রীতম। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। এবার আজকে মজারুর মানে পুরো রাউন্ডের একটা লাস্ট প্রশ্ন তোমাদের জন্য থাকছে, এবার এই লাস্ট প্রশ্নটা শুনে তোমরা উত্তর দেবে এবং তারপর আমরা জিজ্ঞেস করব প্রশ্ন, এবং উত্তর দেওয়ার পরে আমরা মোটামুটি এই রাউন্ড শেষ করব।

0: ব্যাস শুনে নিয়েছো নিশ্চয়ই খুব ভালো করে। এবারে বলতে হবে এই যে গানটা আমরা শুনলাম বা এই গানের যেটুকু অংশ আমরা শুনলাম, বলতে হবে এই গানটি কোন সিনেমার, এবং তার সঙ্গে সঙ্গে একটা বোনাস প্রশ্ন আমরা বলতে পারি, সেটা হচ্ছে এই গানের সুরকারকে। তো যারা যারা শুনছো, এই তো বলতে বলতে ফোন লাইনে বন্ধু, হ্যালো।
1: বন্ধু ধোকা দিয়েছে,
0: এত ধোকা খেলে আমাদের কি করে হবে বলতো?
1: আচ্ছা, আমরা এখনো পর্যন্ত উত্তর কিন্তু প্রীতম পাচ্ছি। সুমন্ত সেনগুপ্ত উত্তর দিয়েছে, প্রীতম চক্রবর্তী। ওই প্রশ্নটা হয়ে গেছে, এরপর আমরা প্রশ্ন করেছি একেবারে,
0: বন্ধু কে রয়েছে ফোন লাইনে শুনবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো, কোথা থেকে? আচ্ছা বলো উত্তরটা। আচ্ছা, গেয়েছে, এটা আমাদের প্রশ্ন নয়, কে গেয়েছেন সেটা আমরা জিজ্ঞেস করিনি, আমরা জিজ্ঞেস করেছি কে সুরকার। বেশ ঠিক আছে, উত্তরটা নেওয়া হলো। তুমি বললে প্রীতম, তবে প্রীতমটা আগের প্রশ্নের উত্তর ছিল, এই প্রশ্নের উত্তরটা প্রীতম নয়। সঠিক উত্তরটা কি বলো, আমরা বলে দিই নাকি?
1: সঠিক উত্তরটা বলেই দিই, সেটা হচ্ছে আমরা সিনেমার নাম জিজ্ঞেস করেছিলাম, সিনেমার নাম তোমরা জানো, সঞ্জু,
0: এবং তোমরা সঠিক উত্তর দিয়েছো। শুভশ্রী, সুমিত, অভিনন্দন, তোমরা সকলে সঠিক উত্তর দিয়েছো, এবং ফোন লাইনে যে বন্ধু এসেছিল সেও কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়েছে, সঞ্জু। কিন্তু
1: সুরকারের প্রশ্নের উত্তর আমরা অনেক ক্ষেত্রে পাইনি, কিন্তু শুভশ্রী আমাদেরকে উত্তর দিয়েছে, এবং শুভশ্রী সঠিক উত্তর দিয়েছে, বিক্রম মন্টোজ।
0: বেশ, তাহলে সঠিক উত্তরের জন্য তাকে জোরে হাত তালি দিতে
1: হবে। একদম, যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাত তালি। আর আমরা আজকে মজারুর আড্ডায় তোমাদের সঙ্গে চমৎকার আড্ডা মেরেছি, আর সেই আড্ডা

0: কিন্তু মোটামুটি মোটামুটি না পুরোপুরি শেষ পর্বে আর কি।
1: হ্যাঁ, আর আমাদের আড্ডা চলতেই থাকে, যেমন তেমনই কিন্তু যুববাণীর অনুষ্ঠানও চলতে থাকে। সেই জন্য একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, বিজ্ঞাপনী বিরতির পর ফিরছি আর অল্প একটু সময়ের জন্য তোমাদের সঙ্গে আড্ডায়।
2: তখন বুঝলি এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
3: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
4: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে
2: দূর, এ আবার হয় নাকি?
4: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
5: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
4: কিন্তু
5: কিভাবে গল্প পাঠাবে?
4: হ্যাঁ,
3: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
5: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এর পরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।
1: তাহলে তোমরা বিষয় শুনে নিয়েছো, কীভাবে পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে সবটা শুনে নিয়েছো। তোমরা তোমাদের ডায়রির পাতায় জমে থাকা লেখাগুলো এভাবেই পাঠিয়ে দিতে পারো। আর আজকে ঘড়ির কাঁটা বলছে, এবার আমাদের বলতে হবে টাটা, কারণ আর একেবারেই সময় নেই, এবার আমরা ছুটবো বাড়ির দিকে, আর বাড়ি গিয়ে আবার দেখতে হবে খেলা। তাহলে আজকের মতো টাটা, আবার কথা হবে অন্য দিন অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো।
0: চলো তাহলে আজকের মতো এখানেই শেষ, বিদায় নিচ্ছি, পৌলমী সৈকত, টাটা।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: সকলকে স্বাগত আজ রাতে সংবাদ সফরে। ঘড়িতে সময় রাত 10:45। প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও আপনাদের সঙ্গে
1: রণজয় কৃষ্ণা। আকাশবাণী FM রেনবো 107 স্টুডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সফরে। ঠিক রাত্রি 12:00 পর্যন্ত আমাদের সঙ্গে এই সফরে আছেন তো

0: আমি জানি যে তোমরা ভীষণভাবে আকুল হয়ে অপেক্ষা করে থাকো এই সপ্তাহের এই বিশেষ দিনটার জন্য, যে কবে আসবে বৃহস্পতিবার। সারাটা সপ্তাহ জুড়ে তোমাদের অপেক্ষা থাকে এই আজ রাতের জন্য, সংবাদ সফরের জন্য। এবং আজকে নয় নয় করেও প্রায় নবছরের কাছাকাছি আমরা আসতে চললাম এই এই সংবাদ সফর নিয়ে, এই খবরের জার্নি নিয়ে, নিউজ জার্নি নিয়ে। এবং সেখানে তোমরা জানো আমাদের যারা পুরনো লিসনার রয়েছে যে বিভিন্ন খবরাখবর আজকে আমরা খুব সহজে পেয়ে যাই আমাদের হাতের মুঠোয়। তুমি বলতে পারো সবসময় যে টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে এমন কোনো কথা নেই, তোমার হাতে যে মোবাইল নামক ছোট্ট যন্ত্রটি রয়েছে সেখানে মুহুর্মুহু নানান রকমের খবর ক্লিপিং এগুলো আসতেই থাকে, তো আসতেই থাকে। কিন্তু এই জায়গা থেকে আজকে সংবাদ সফর এতটাই তোমাদের কাছে, আমাদের প্রচুর প্রচুর লিসনারের কাছে এত আপন হয়েছে, এত কাছের হয়েছে একটাই কারণে, তোমাদের কাছ থেকে যে ফিডব্যাক আমরা পাই সেই জায়গা থেকে বলতে পারি এমন কিছু খবরাখবর, এমন কিছু বিষয়, এমন কিছু সোশ্যাল ইস্যুস আমরা তুলে ধরি যেগুলো হয়তো সচরাচর, সচরাচর কেন বলবো, যে কখনোই হয়তো মেইন টেলিভিশনের পর্দায় বলো বা খবরের কাগজে বলো সেটা সেভাবে ফোকাসড হয় না। আর আমরা চেষ্টা করি সেই সমস্ত জায়গাগুলো, আনফোকাসড যে জায়গাগুলো থাকে সেগুলোতে আলো ফেলার জন্য। এবং সেখান থেকেই আমাদের বলতে দ্বিধা নেই, আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে এটা বলে থাকি এবং আমাদের আমরা খুব প্রিভিলেজড এই কারণে যে আমরা সেটা পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের লিসনারদের অফুরন্ত পার্টিসিপেশন, তাদের খুব যুক্তিযুক্ত সুচিন্তিত মতামত আমাদের এই যে বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে আমরা যে বিষয়গুলো রাখি সেটাকে একটা অন্য মাত্রায় যে পৌঁছে দেয়, আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণভাবে তার রিফ্লেক্ট পড়ে, সেটা আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই পেয়ে থাকি। এবং এইভাবেই কিন্তু আমাদের এই সংবাদ সফর এগিয়ে চলেছে।
1: এটুকু আমরা কিন্তু বলতেই পারি যে সংবাদ সফর যারা নিয়মিত শোনেন তারা অন্তত অনুষ্ঠানের মাঝে, প্রথমে বা শেষে বলতেই হয় একবার অন্তত, আরে তাই নাকি, এই যে কথাটা আপনার মুখ দিয়ে বার করতেই হবে, এটা আমরা কিন্তু রণজয় এবং কৃষ্ণা একদম 100% সেই জায়গাটা দাবিটা করতেই পারি। কারণ আমরা এমন কিছু খবর আনি যে খবরগুলো হয়তো সবসময় আপনার কাছে আসে না, বা আপনি হয়তো দেখেন না, বা দেখে থাকলেও সেটাকে সেভাবে ভাবেন না, কিন্তু সেই খবরের মধ্যেও যে ভাবার জায়গা আছে। এবং এমন অনেক খবর দেওয়া হয় যেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি, হ্যাঁ কোট আনকোট চেষ্টা করি, আপনাকে সচেতন করার, যাতে পরবর্তীতে আপনারা অন্তত মনে করতে পারেন এরকম একটা ঘটনা এখানে ঘটেছিল বা এরকম একটা ব্যাপার হয়েছিল, সুতরাং আমি অনেকটা সচেতন হয়ে যাই। এবং যদি আপনারা সচেতন হন সেই জায়গাতেই বোধহয় রণজয় কৃষ্ণার সবচেয়ে বড় সাফল্য।

0: বর্ষাকাল এলে জীবাণুঘটিত রোগ বেড়ে যায়। প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে তো ভালো লাগে, কখনোই খারাপ লাগে না, কিন্তু এই সময় রোগ ব্যাধিগুলোও কিন্তু ছাড়তে চায় না। খাবার হোক বা জল হোক, সেখান থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণ ঘটে। দেখা যায় বর্ষার সময় পেটের গোলমাল, ডায়রিয়া ইত্যাদির প্রকোপ অনেকটাই বাড়ে। কোন খাবার থেকে বিষক্রিয়া হতে পারে সত্যি সেটা কিন্তু সহজে বোঝা যায় না। বাইরে থেকে দেখে হয়তো মনে হচ্ছে বেশ টাটকা, বেশ তাজা, কিন্তু সেই খাবারটি খেয়েই হয়তো মারাত্মক পেটের রোগ হলো। বাড়িতে ফ্রিজে রেখে দেওয়া বাসি খাবার কিংবা রাস্তায় বিক্রি হওয়া খাবার থেকে বিষক্রিয়া তো হতেই পারে। যখন তখন খাবারটা বাইরে থেকে টাটকা দেখাচ্ছে, কিন্তু ভেতরে হয়তো ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ ঘটেছে, এবং সেটা দেখে বা গন্ধ শুঁকে মানুষের বোঝার কর্ম নয়। কিন্তু যন্ত্র সেটা চিনবে। সেটা এমন একটা ডিভাইস যেটা খাবারের গন্ধ শুকে বলে দেবে সেটি খেলে বিষক্রিয়া হতে পারে কি না, অথবা সেই খাবারটি থেকে অ্যালার্জির সমস্যা মাথা চাড়া দিতে পারে কি না। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তারা তৈরি করে ফেলেছেন ডিজিটাল নাক। হ্যাঁ, ডিজিটাল নাক, এমন একটা যন্ত্র যাতে অসংখ্য সেন্সর বসানো আছে। কোনো খাবারের ওপর দিয়ে আপনি যদি যন্ত্রটাকে ঘোরান, তাহলে সেই সেন্সর গন্ধ শুঁকে বলতে পারবে খাবারটা একেবারে টাটকা কিনা, অথবা সেই খাবারটি খাওয়া নিরাপদ হবে কিনা। খাবারের ভিতরে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে বা কোন কোন জীবাণু জন্মাচ্ছে সেটা আপনার নাক বুঝতে পারবে না, কিন্তু এই যান্ত্রিক নাক সেটা পারবে। তাই এরকমই একটা যন্ত্র বানিয়েছেন বিজ্ঞানীরা। যন্ত্রটাতে ক্ষুদ্র চিপ বসানো আছে, তার সঙ্গে জোড়া আছে অসংখ্য সেন্সর। গবেষকরা বলছেন যে যন্ত্রটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে ফ্রিজ বা স্মার্টফোনের মতো রোজের ব্যবহারের জিনিসের সঙ্গেও জোড়া যাবে, যা খাবার নষ্ট হওয়ার আগেই সতর্ক করবে। এমনকি রেস্তোরাঁয় গিয়ে খাবারের ওপর আপনি যন্ত্রটা একবার ঘুরিয়ে নেবেন, আপনি বুঝতে পেরে যাবেন খাবারটি নিরাপদ কিনা। যদি খাবারে প্রিজারভেটিভ মিশিয়ে টাটকা দেখানোর চেষ্টা করা হয়, তাহলেও কিন্তু এই যন্ত্রটিতে সেটা ধরা পড়ে যাবে। মনেই হতে পারে সেটা আবার কী কী করে সেটা সম্ভব। আসলে খাবার যখন নষ্ট হতে শুরু করে বা পচে যায়, তখন সেখান থেকে বিশেষ কিছু গ্যাস বা জৈব যৌগ তৈরি হয় যেটা মানুষের নাক ধরতে পারে না, কিন্তু এই যন্ত্রের সেন্সর সেটা চিনতে পারবে। যন্ত্রটাতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা খাবারের ভিতরে ঘটে চলা রাসায়নিক বদলগুলোকে বুঝতে পারবে। সেই খাবারটা আপনার হজমে সহায়ক হবে কি না, বা তাতে এমন কিছু মিশে আছে কি না যেটা খেলে অ্যালার্জি হতে পারে, সেই সংকেতও দিতে পারবে এই যন্ত্র। গবেষকরা বলছেন যে ফ্রিজে অনেক দিন ধরে রেখে দেওয়া কাঁচা মাছ বা মাংসে জীবাণু সংক্রমণ ঘটেছে কিনা সেটা বুঝতেও যন্ত্রটির প্রয়োগ করা যেতে পারে, অথবা সারাদিন ধরে ফ্রিজের বাইরে রাখা হয়েছে যে খাবারটি, সেটি খেলে পেটের সমস্যা হবে কি না সেটা যন্ত্রটি ঘুরিয়েই বোঝা যাবে। গবেষকরা আরও অনেকটা আশা করছেন। কি সেই আশা? না, যন্ত্রটি পরবর্তী সময়ে চিকিৎসার কাজেও লাগানো যাবে। রোগীর গায়ের গন্ধ চিনে রোগ ধরার মতো প্রযুক্তিও এই যন্ত্রটির সঙ্গে জুড়ে দেওয়া যাবে বলেই গবেষকরা মনে করছেন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে আমাদের, আপনার, আমার, আমাদের প্রত্যেক দিনের রোজকার যে রোজনামচা থাকে সেখানে তেলের দামের ওঠা পড়ার সঙ্গে আমাদের আমাদের জীবনটা ভীষণভাবে জড়িত, এবং সেই জায়গা থেকে যদি অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তাহলে আমাদের কপালের ভাঁজ যে আরও কিছুটা চওড়া হবে সেটা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যেটা জানা যাচ্ছে যে গতকাল তেলের দাম এক ধাক্কায় প্রায় 5% বেড়েছে। এর ফলে আজকেও আরও 1.4% দাম বৃদ্ধি পেয়েছে। তেলের দাম প্রতি ব্যারেল $79 ছাড়িয়ে গিয়েছে। আবার তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশ্ববাজারে। ট্রাম্প ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের কথাও ফের উল্লেখ করেছেন। আর এই প্রেক্ষিতে জ্বালানি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও ভারতে আজও অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম। এখনও পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের দামে বড় কোনো প্রভাব পড়েনি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো আজ দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। একটু জানিয়ে দিই যে আমাদের দেশে কোথায় কেমন পেট্রোল ডিজেলের দাম রয়েছে। চেন্নাইয়ে আজকে প্রতি লিটার পেট্রোলের দাম 107.77 টাকা, ডিজেলের দাম 99.55 টাকা, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 113.51 টাকা রয়েছে এবং ডিজেলের দাম 99.82 টাকা রয়েছে। মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম 111.21 টাকা, ডিজেলের দাম 97.83 টাকা, গুরুগ্রামে প্রতি লিটার পেট্রোলের দাম 102.97 টাকা, ডিজেলের দাম 95.64 টাকা, নয়ডায় প্রতি লিটার পেট্রোলের দাম 101.96 টাকা এবং ডিজেলের দাম 95.44 টাকা, বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম 111.68 টাকা এবং ডিজেলের দাম 99.56 টাকা, ভুবনেশ্বরে প্রতি লিটার পেট্রোলের দাম 108.97 টাকা এবং ডিজেলের দাম 100.68 টাকা। তাহলে জানিয়ে দিলাম যে আমাদের দেশে কোথায় কেমন পেট্রোল ডিজেলের দাম রয়েছে। তবে এখনও পর্যন্ত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলেও ভারতবর্ষে কিন্তু এখনও তেলের দাম বৃদ্ধি পায়নি। FM রেনবো শুনছ আজ রাতে সংবাদ সফরে, তোমাদের সঙ্গে স্টুডিওতে কৃষ্ণা রণজয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশ কিছুদিন আগেও, বছর কয়েক আগেও বলা যেতে পারে, যে সকালবেলায় হয়তো বাড়িতে বেল বাজিয়ে দুধের প্যাকেট দিয়ে যেত, বা বাড়ির চৌকাঠে যে মেইন দরজা থাকতো সেই দরজার সামনে ঝোলানো ব্যাগে দুধ থাকতো, দুধ পড়ে থাকতো, দুধ ওয়ালা দিয়ে যেত। খবরের কাগজের ক্ষেত্রেও তেমনটা, যদিও খবরের কাগজের বিষয়টা এখনও তেমনই রয়েছে। কিন্তু এই জায়গা থেকে আমাদের একটা পরিবর্তন এসেছে, বাজার করা থেকে শুরু করে সবজি মাছ আনা থেকে শুরু করে ফিনাইল থেকে বিস্কুট পর্যন্ত, সাবান থেকে সার্ফ পর্যন্ত, সেটার জন্য আমাদের একমাত্র ভরসা ছিল যে আমাদের পাড়ার মুদির দোকানে যাওয়া, বা ছুটির দিন রবিবার দিন সকালবেলা স্থানীয় যে বড় মার্কেট রয়েছে সেখানে গিয়ে একসঙ্গে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসা। এটাই ছিল বাঙালি মধ্যবিত্তের কালচার। সেই জায়গা থেকে কিন্তু আজকে অনেকটাই পরিবর্তন হয়েছে সেই কালচারটা। আমরা জানি যে আজকে আমরা ইচ্ছে করলেই আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেটা শাকসবজি হোক, সেটা মাছ হোক, সেটা মাংস হোক, বা FMCG গুডস হোক, আমরা কয়েক মিনিটের মধ্যে অর্ডার করে দিচ্ছি এবং সেটা একদম আমাদের বাড়ির দোরগোড়ায় চলে আসছে। বেল টিপে সেলস পার্সন তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন আমাদের প্রয়োজনীয় সামগ্রী অর্ডার

0: করার মাত্র কয়েক মিনিটের মধ্যে। আর এটাতে আজকে আমরা ভীষণ ভীষণভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি। বলা ভালো, এই জায়গা থেকে আমাদের প্রয়োজনীয় যে সময়টা, সেই সময়টাকে আমরা অন্য কাজে লাগাতে পারছি, সময়টাকে আমরা বাঁচাতে পারছি, বা আমরা আমাদের আগে যে সমস্যাটা হতো যে লঙ্কা প্রয়োজন পড়লে বাড়িতে সেটাও হয়তো পাড়ার দোকানে যেতে হতো, পায়ে হেঁটে বেশ কিছুটা সময় তার পেছনে নষ্ট হতো, লঙ্কা থেকে শুরু করে হলুদ গুঁড়ো বা ইত্যাদি ইত্যাদি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। কিন্তু সেখানে আজকে আমাদের যখন যেটা ইচ্ছে হচ্ছে, বা ফাই ফরমাস যখন মা মাসি কাকিমারা বলছেন, আমরা চট করে কিন্তু এই অনলাইনের মাধ্যমে আমরা সেটা পেয়ে যাচ্ছি। এই যে জায়গাটা, অর্থাৎ অতি সহজলভ্যতে চলে এসেছে আমাদের জীবনে, আমাদের অনেক মুশকিল আসান করে দিচ্ছে এই অতি সহজলভ্যতা, কিন্তু আমাদের জীবন থেকে কিছু কি কেড়ে নিচ্ছে? কি মনে হয় সেই কিছুটা কি হতে পারে? কি ভাবছেন আপনি?
1: শুধুমাত্র কি দুধ, কিংবা শুধুমাত্র কি সার্ফ সাবান? আপনি বলুন দেখি, হয়তো আপনি গ্যাসে রান্না চাপিয়েছেন, চাপিয়ে হলুদ দিতে গিয়ে দেখছেন আরে হলুদ তো শেষ। সে সময় আপনি কি করতেন? অন্য সময় বিশেষ করে যদি দুপুরবেলা হয়, দুপুরবেলার দিকে দোকান বন্ধ, সুতরাং মুশকিল হয়ে গেল। কিন্তু না, এখন আপনি মোবাইলে কয়েকটা বাটন টিপেই পাঁচ মিনিটের মধ্যে গ্যাসটা একটু অফ রাখলেন, পাঁচ মিনিটের মধ্যেই আপনার হাতে হলুদ হাজির এবং আপনি আবার রান্না করতে পারলেন। এবং শুধু হলুদ কেন, অনেক জিনিস যেগুলো হয়তো দোকানে আপনাকে অনেক খুঁজতে হতো, এখন সেই সব জিনিস একেবারে মুঠোর মধ্যে। কিন্তু আপনি বলুন তো, আপনার বাড়ির যে বয়স্ক মানুষটা, তাকে আপনি যদি বোঝানোর চেষ্টা করেন, আপনার বাবা যিনি হয়তো বাজার করতে যান, তাকে যদি আপনি বোঝানোর চেষ্টা করেন, বাবা তোমার ওরকম ঘুরে ঘুরে বাজার করতে যেতে হবে না, কিংবা তোমাকে ব্যাংকে গিয়ে ওই বিশাল বড় লাইনে দাঁড়াতে হবে না, এর চেয়ে তুমি বাড়িতে বসো, আমি তোমার সমস্ত যা কিছু তোমার দরকার আমি সব তোমার হাতের কাছে এনে দিচ্ছি, বা ব্যাংকে তোমার ওই যা কিছু প্রয়োজন সব কিছু তোমার আমি পাঁচ মিনিটের মধ্যে সলভ করে দিচ্ছি। কিন্তু ওই বয়স্ক মানুষটি, তিনি বলবেন না, আমি বাজার যাব, বাজারে ঘুরে ঘুরে বাজার করব, প্রত্যেক লোকের সঙ্গে কথা বলবো, আমি ব্যাংকে যাব, ব্যাংকে প্রত্যেকজন যারা কর্মচারী আছে তাদের সঙ্গে জানিস আমার কীরকম সম্পর্ক, আমি তাদের সাথে কথা বলবো এবং তারপরে আমার সময় লাগুক, কিন্তু তবু আমি ওইটা উপভোগ করব, মানুষের সঙ্গে একটা টাচ, একটা কথাবার্তার একটা সম্পর্ক। আমরা এই জায়গাটা থেকেই জানতে চাইছি আপনাদের কাছে যে আজকে হয়তো অনেক কিছু এই সহজলভ্য হয়ে যাওয়ায় মুশকিল আসান হয়েছে, সময় অনেকটা কমেছে, আপনাদের অনেক ঝামেলা হয়তো এড়িয়ে যেতে পারছেন, কিন্তু কোনো একটা জায়গায় কিছু কি হারাচ্ছেন, কিছু কি হারিয়ে যাচ্ছে, কোট আনকোট এই কিছুর সন্ধানেই আজকে রণজয়, কৃষ্ণা এবং আপনারাও।
0: আমরা জানি না সেই কিছুটা কি, সেটা বলবেন আপনারা। 9903653992 হোয়াটসঅ্যাপে মেসেজে জানান আপনাদের কথা, এই হারিয়ে যাওয়া কিছুটা কি, কি মনে হচ্ছে আপনার, জানান আমাদেরকে।

শিশুর প্রথম নিঃশ্বাসেরও আগে জীবন নির্ভর করে যার উপর, সেটা নিয়ে কিন্তু বেশিরভাগ মানুষই খুব কম চিন্তা করে, এবং সেটি হলো প্ল্যাসেন্টা। শিশুর প্রথম জীবন সহায়ক ব্যবস্থা হিসেবে এই প্ল্যাসেন্টা অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে, বর্জ্য পদার্থ অপসারণ করে, বিকাশমান ভ্রূণকে সুরক্ষা দেয় এবং গর্ভাবস্থা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে। কিন্তু মানব বিকাশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তো আছে, কিন্তু এটা মানুষের সবচেয়ে কম বোঝা অংশগুলোর মধ্যে একটি, কারণ গর্ভাবস্থায় এটি নিয়ে সরাসরি কিন্তু কোনো কাজ করা, কোনো অধ্যয়ন করা যায় না। কিন্তু সেই রহস্য এখন কিছুটা উন্মোচিত হতে পারে। মুম্বাইয়ের ICMR ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন উইমেন্স হেলথ এর গবেষকরা IIT বোম্বের সহযোগিতায়

0: একটি দেশীয় পরীক্ষাগারে তৈরি করেছেন প্লাসেন্টা অন চিপ, যা মানব প্লাসেন্টাল ব্যারিয়ারের প্রধান কাজগুলো পুনরায় তৈরি করে। বায়োফেব্রিকেশন এই জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে এবং সেই গবেষণাটিতে এমন একটি আণুবীক্ষণিক শারীরবৃত্তীয় ব্যবস্থার বর্ণনা দেওয়া হয়েছে যা মা এবং ভ্রূণের মধ্যেকার সংযোগস্থলকে অনুকরণ করে। এই যন্ত্রটা আসলে মানব প্লাসেন্টার বেশ কিছু অপরিহার্য কাজ যেগুলো প্লাসেন্টা করে সেগুলোকে অনুকরণ করে, যার মধ্যে হরমোন উৎপাদন, পুষ্টি একজনের থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার হওয়া, পুষ্টি স্থানান্তর, বজ্র বিনিময়, এবং এইগুলো গর্ভাবস্থা টিকিয়ে রাখার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষকরা বলছেন যে এই প্ল্যাটফর্মটা গর্ভাবস্থার হরমোন তৈরি করে, শুধু তাই নয়, মায়ের শরীর থেকে ভ্রূণের শরীরে গ্লুকোজ পরিবহন করে, ইউরিয়ার মতো বজ্র পদার্থ অপসরণ করে, মানে বাচ্চা থেকে মায়ের দেহে, এবং গর্ভকালীন ডায়াবেটিসের অনুরূপ হাইপারগ্লাইসেমিক অবস্থারও মোকাবিলা করে। এই সক্ষমতাগুলো, এটিকে মানে এই প্লাসেন্টাকে তো অমরাও বলে, অমরা জীববিদ্যা অধ্যয়ন, গর্ভাবস্থার জটিলতা বোঝা, ওষুধ কীভাবে এই প্লাসেন্টার প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সেটার মূল্যায়ন, এবং আরও অনেক মানব মানে বডি প্রসঙ্গের অনেক গবেষণা মডেলের বিকাশে সহায়তা করবার জন্য একটা সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। লেখকদের দাবি যে বর্তমানে প্রচলিত অনেক প্লাসেন্টা অন চিপ সিস্টেমের মতো নয়, যেগুলোর জন্য অত্যাধুনিক মাইক্রোফ্লুইডিক্স সরঞ্জামের নিরবচ্ছিন্ন পারফিউশন সিস্টেমের প্রয়োজন হয়, ভারতীয় প্ল্যাটফর্মটি যেটি তারা তৈরি করছেন সেটি সহজ, সম্প্রসারণযোগ্য এবং প্রচলিত এই ল্যাবরেটরির মধ্যে তারা ডিজাইন করতে পারবেন, যার ফলে ল্যাবরেটরিগুলোতে এটা ব্যাপক ব্যবহার করা যাবে। ICMR NIRWH-এর বিজ্ঞানী যিনি জি এবং এই গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট লেখক দীপক মোদি, তিনি বলেছেন যে গর্ভফুল হলো মা এবং শিশুর মধ্যেকার দেহরক্ষক বা দ্বার রক্ষক বলা যায়। এই দ্বার রক্ষক, এই যে অসাধারণ অঙ্গ এই প্লাসেন্টা, এর প্রধান কাজগুলোকে একটা চিপে তারা পুনর্নির্মাণ করেছেন এবং তার ফলে গবেষকদের একটা ব্যবহারিক মানবভিত্তিক প্ল্যাটফর্ম তারা দিতে পারবেন বলে আশা করছেন, যেটা গর্ভাবস্থাকে আরও ভালোভাবে বুঝতে, মা এবং ভ্রূণের স্বাস্থ্যের উন্নতি করতে, এবং যেখানে বৈজ্ঞানিকভাবে উপযুক্ত সেখানে অ্যানিমাল টেস্ট মানে প্রাণী পরীক্ষার উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। এই কাজটি পরিচালনা করেন অংশুল ভিদে, যিনি সিস্টেমটির জৈবিক যাচাইকরণের বেশিরভাগ কাজ সম্পন্ন করেন, এবং তিনি যে কথাটা বলছেন যে বাস্তব সময়ে এই মানব প্লাসেন্টা নিয়ে গবেষণা করা তো অত্যন্ত কঠিন, কিন্তু যদি আমরা এই মানে গর্ভকালীন ডায়াবেটিসের অনুরূপ হাইপারগ্লাইসেমিক অবস্থার মডেল তৈরি করতে পারি এবং প্লাসেন্টাল ট্রান্সপোর্টে পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করতে পারি, তাহলে গর্ভাবস্থা সম্পর্কিত যে সমস্ত ডিজিজ বা যে সমস্ত অসুখ আছে সেগুলো আমরা খুব ভালোভাবে আমরা সেগুলোকে দেখতে পারবো, সেগুলোকে অধ্যয়ন করতে পারবো, এটা একটা বিরাট বড় জায়গা। গবেষণাপত্রটির সহসংশ্লিষ্ট লেখক অভিজিৎ মজুমদারের তত্ত্বাবধানে IIT বোম্বেতে প্ল্যাটফর্মটির প্রকৌশলগত নকশা এবং নির্মাণ সম্পন্ন করা হয়েছিল।
1: আজকের এই ব্যস্ততার সময়, অতিব্যস্ত এই যুগে দাঁড়িয়ে আজকে আমরা আজ রাতে তোমাদের সঙ্গে কথা বলছি অতি সহজলভ্যতা। আমাদের অনেক কিছুই মুশকিল আসান করেছে, কিন্তু কিছু কি কেড়ে নিচ্ছে, সেই কিছুটা কি, সেই কিছুটাই আমরা জানতে চাইছি তোমাদের কাছ থেকে। 9903659992 তে আমাদের বন্ধুরা রয়েছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তবেই বলবে আধুনিক, না হলে বলবে সেকেলে। একটা সময় ছিল আমরা গরুর গাড়ির জন্য অপেক্ষায় থাকতাম, কিন্তু সেই সময় এখন আর নেই, এবং সেই জায়গা থেকেই অনেকটাই পরিবর্তন।

0: পরিবর্তন এসেছে। আমরা যখন গরুর গাড়িতে যেতাম কোথাও যাওয়ার জন্য, আমাদের সেই দীর্ঘ সময় অপেক্ষা এখন আর হয় না। এখন অনলাইন বুকিং, সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসে। ভালো থাকবেন দাদা দিদি। আনোয়ার মোল্লা মহেশতলা থেকে মেসেজ করেছেন। পরের মেসেজে চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ জানিয়ে আনোয়ার ভাইকে। হারিয়ে যাচ্ছে যান্ত্রিকতার ভিড়ে কিছু অনুভূতি, কিছু আবেগ। বাজার করতে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা, এক কাপ ধোঁয়া ওঠা চা, বা বাজার করার ফাঁকে প্রকৃতির সাথে নিজেকে একটু মিলিয়ে নেওয়া, নিজের হৃদয়কে একটু সবুজ করে তোলা, এই আবেগগুলো কোথাও হারিয়ে যাচ্ছে যেন। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছেন, ধন্যবাদ পায়েল। পরের মেসেজে আমরা যেতে পারি। নমস্কার জানিয়ে মেসেজ শুরু করেছেন, আপনাকেও নমস্কার আমাদের তরফে। এই অতি সহজলভ্য সার্ভিস পেতে পেতে অভ্যস্ত মানুষ হারিয়ে ফেলছে তার সহিষ্ণুতা, তার ধৈর্য, তার অপেক্ষা। বাজারে যাওয়ার পথে কত মানুষের হাসি মাখা মুখ দেখা, তাদের কথা শোনা, তাদের সাথে বন্ধুত্ব, দোকানদারদের সাথে আদান প্রদানের মাধ্যমে মানুষের যে নির্ভেজাল শিক্ষা লাভ হতো, কত জীবনের গল্প তৈরি হতো, সেসব আজ উধাও। ছোট্ট শিশুরা বড়দের সাথে বাজারে গিয়ে কত রকম জিনিস চিনে নিতে পারত, সেসব আজ হারিয়ে ফেলেছি আমরা। সাথে শারীরিক শ্রম কমে যাচ্ছে বলে মানুষের অসুস্থতা বাড়ছে। হেঁটে বাজারে গেলে শরীরের যে উপকার হতো, এখন আলাদা করে হাঁটতে যেতে হচ্ছে মানুষকে। রীনা আইজ পণ্ডিত দমদম থেকে মেসেজ করেছেন, খুব দারুণভাবে জীবনের গল্প তৈরি হওয়ার কথা বলেছেন তিনি। বাজারে গেলেই সেটা সম্ভব নয় তো, ঘরে বসে সেটা সম্ভব নয়। এভাবেই আমাদের লিসনাররা দারুণ দারুণভাবে মেসেজ করতে শুরু করে দিয়েছেন। মেসেজের ঝাঁপি আমাদের ভরে যাবে। এখন ঘড়িতে সময় বলছে 11:45 বেজে গিয়েছে, আর সো এক ঘন্টার মতো আমাদের হাতে রয়েছে। সকলকে বলবো 11:45 মধ্যেই কিন্তু সবাই মেসেজ করে ফেলবে। 9903659992 11:45 মধ্যে সকলে মেসেজ করে ফেলবেন। কৃষ্ণা এবং রণজয় সবসময় যে ইচ্ছেটা থাকে সকলের মেসেজ পড়া, সেজন্যই এটুকু কথা বলা।
1: অনেক সময় যেটা হয় কিন্তু ওই যে 11:45 একটা লিমিট দিয়ে দেওয়া হলো, একটাই কারণ, কারণ হচ্ছে আপনারা হয়তো অনেক অনেক ভাবনা থেকে আপনাদের লেখাগুলো পাঠান, কিন্তু আমরা যখন সেটা পড়তে পারি না আমাদের খারাপ লাগে। সেই জন্য একটা অনুষ্ঠান শুরুর, একটা অনুষ্ঠান শেষের তো একটা সময় দিতেই হয়। সেই জন্য দয়া করে 11:45 মধ্যে আপনারা আপনাদের মতামত এই বিষয়ে জানান। আর রণজয় কৃষ্ণা তো রয়েছে আপনার মতামত লক্ষ লক্ষ শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
0: 11:45 বাজতেই পারে, তবে বারান্দায় রোদ্দুর তো থাকতেই পারে, তাই নয় কি? গানে গানে তো হতে পারে। ভূমি

0: আমাদের বন্ধুরা কিন্তু দারুণভাবে জেগে রয়েছেন এবং সব কিছুতেই তাদের মেসেজে দারুণভাবে তাদের দেখা যে আমরা পাচ্ছি সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। ঘড়িতে সময় বলছে রাত 10:52 হয়ে 51 সেকেন্ড। কৃষ্ণা রণজয় রয়েছে তোমার সাথে আজ রাতেতে সংবাদ সফরে।
1: বর্ষাকাল হলো, বাজার হলো, আর ইলিশ হবে না, না সেটা হতে পারে না,
0: স্টুডিও থেকে বেরোতে দেবে না।
1: বর্ষাকাল এলে বাঙালির পাতে ইলিশ থাকবে না, সেটা কি হয়, কিন্তু ভালো সুস্বাদু ইলিশের জন্য আমাদের অপেক্ষা করে বসে থাকতে হয় বর্ষার জন্য। কিন্তু ধরুন এমনটা যদি হতো সারা বছর ধরে এই মাছ পাওয়া যেত, তাহলে কেমন হতো? সেই লক্ষ্যেই পুকুরে ইলিশ চাষ নিয়ে চলছে গবেষণা। ইতিমধ্যেই পুকুরে ইলিশ চাষের জন্য 5ম ধাপ পর্যন্ত সাফল্য মিলেছে। এবার শেষ অর্থাৎ 6ষ্ঠ ধাপের গবেষণা শুরু করল কাকদ্বীপের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা।
0: মানে ভাবো তুমি, এই ইলিশের জন্য পদ্মার ইলিশ, সেখানে কোলাঘাট, আমাদের গঙ্গা, ভাগীরথী, হুগলির ইলিশ, এই সমস্ত পুকুর, হ্যাঁ এই সমস্ত নিয়ে তো বাঙালির একটা বিরাটভাবে তর্জা তর্ক বিতর্ক এইসব থাকে, এবং সেখান থেকে তুমি একদম বাড়ির পাশের পুকুরে ইলিশ নিয়ে আসছো,
1: একদম
0: মানে তাহলে তো মানে বাঙালির 12 মাসে 13 পার্বণের যে আনন্দ তার থেকে কোনো অংশ কম হবে না।
1: এটা প্রযুক্তি আমাদেরকে তুলছে না, প্রযুক্তি গবেষণা আমাদেরকে সেই জায়গায় পৌঁছে,
0: মানে আমি ভাবলেই ব্যাপারটা কেমন হচ্ছে যে পুকুরের ইলিশ খাবো আমার পাতে।
1: ঠিক, ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ,
0: আজকে ভাবছি কালকে ফল পাবো,
1: একদম
0: সেই প্রত্যাশায় রয়েছে।
1: ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার বা CIBA এই অনুসন্ধান সংস্থা। আর এই 6ষ্ঠ ধাপ, এই লাস্ট ফেজ যেটাকে বলা যায়, এই ফেজের গবেষণায় সাফল্য পেলেই আগামী দিনে ব্যক্তিগত পুকুরগুলোতেও ইলিশ মাছ চাষ করা সম্ভব হবে। শুধু তাই নয়, আপনি বাজারে গেলেই পুকুরের ইলিশ কিনতে পারবেন। তবে পুকুরে ইলিশ চাষের শুরুটা কিন্তু আজ থেকে নয়, 10 বছর আগে থেকে কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নানান পরীক্ষা চালিয়েছেন।

0: পঞ্চম ধাপ পর্যন্ত তারা পৌঁছেছেন, সেই সাফল্যটা এসেছে এবং গবেষণা থেকে জানা গেছে এখনও পর্যন্ত 982 গ্রামের এলিশ পুকুরে চাষ করা গেছে। তবে সাফল্য আসবে তখনই যদি ডিম থেকে পোনা ফোটানো সম্ভব হয়, আর এই প্রক্রিয়াতেই সাফল্য পেতে শেষ ধাপের গবেষণা চলছে। আর সেই জন্যই অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম RAS উদ্বোধন করা হলো, এবং সেইটির উদ্বোধন করবার পর এই বিষয়ে আর কি ডক্টর দেবাশিস দে, তিনি হচ্ছেন এই কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা কাকদ্বীপ শাখার অধ্যক্ষ এবং ইলিশ গবেষণার মুখ্য বিজ্ঞানী, তিনি যেটা বলছেন যে পরিবেশগতভাবে বিভিন্ন পদ্ধতিকে কাজে লাগিয়ে পুরো প্রকল্পটা নির্মাণ করা হয়েছে। তিনটে পাতকুয়োয় তিন রকমের জল রাখা হয়েছে, সেই জলকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে ঘূর্ণিয়ে জল করা হয়েছে। এছাড়াও ওই জলের উষ্ণতা, দূষণ এবং স্রোতকে নিয়ন্ত্রণ করে ইলিশের পোনা ছাড়া হয়েছে। এই গবেষণার ক্ষেত্রে প্রায় এক বছর নজরদারি চালাতে হবে। সুতরাং অপেক্ষা, একটু অপেক্ষা,
1: ভাবনায় এসেছে, এখন শুধু অপেক্ষা, তারপরে পুকুরের ইলিশ কবে পাতে পড়বে
0: পড়বে
1: অপেক্ষা করছি আমরা। আপাতত গানে গানে দিদি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: তোমরা শুনছো আজ রাতে সংবাদ সফর। তোমাদের সঙ্গে এ প্রান্তে কৃষ্ণা রণজয়।

0: একটু বিশ্বকাপের খবর হবে না, না সংবাদ সফরে তো সেটা চলতেই পারে না, কারণ বিশ্বকাপ এখন একেবারে গনগন করে চলছে এবং শেষ আটের দলগুলো পৌঁছে গেছে।
1: এবং সবথেকে বড় কথা যে ব্রাজিল টিকিট কেটে বাড়ি চলে গিয়েছে, আর অন্যদিকে আর্জেন্টিনা ভেলকি দেখালো লাস্টের 10 মিনিটে, মানে লাস্ট 10 মিনিটে ভেলকি দেখিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
0: টিকিট কাটতে কাটতে ফিরে,
1: মানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এই দুটো একটা বিরাট ব্যাপার, মানে বিপরীতধর্মী বিরাট ব্যাপার ব্রাজিল এবং আর্জেন্টিনা, তাই না?
0: একদমই, সর্বাধিক দর্শক সংখ্যা সেটাও কিন্তু এবার নজির গড়েছে এবারের বিশ্বকাপ। কিন্তু এবার ফিফা নতুন চমক দিচ্ছে যেটা, সেটা হলো প্রথমবার বিশ্বকাপ ফাইনালের হাফ টাইমে আয়োজিত হবে জাঁকজমকপূর্ণ কনসার্ট। অতীতে কোনো বিশ্বকাপের বিরতিতে এরকম কোনো অনুষ্ঠান ফুটবল বিশ্ব দেখেনি, যদিও মার্কিন লীগের ফাইনালের হাফ টাইমে এমন অনুষ্ঠান হয়েই থাকে, কিন্তু বিশ্বকাপ ফুটবলের ক্ষেত্রে সেটা ঘটেনি। আগামী 19 জুলাই ভারতীয় সময় রাত 12:30 খেলা হবে বিশ্বকাপ ফাইনাল। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে খেতাবি যুদ্ধের ফাঁকেই মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয়তম সঙ্গীত শিল্পীরা। ম্যারোনা থেকে শাকিরা কে নেই সেই তালিকায়, পপ তারকা জাস্টিন বিবারও পারফর্ম করবেন বিশ্বকাপ ফাইনালে, সব মিলিয়ে থাকবে 11 মিনিটের অনুষ্ঠান। ফুটবল বিশ্বকাপের থিম সংয়ের সঙ্গে একেবারে শাকিরার নাম তো কার্যত সমার্থক হয়ে গেছে, ওয়াকা ওয়াকা থেকে শুরু করে লালা, বিশ্বকাপের অবিস্মরণীয় সব থিম সং শাকিরা উপহার দিয়েছেন এবং এবারও দাই দাই চূড়ান্ত জনপ্রিয়। চলতি বিশ্বকাপের অ্যান্থেম দাই দাইয়ে শাকিরার সঙ্গে গলা মিলিয়েছেন বার্নাবয়। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে মেক্সিকোয়ে যে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল সেখানেও শাকিরা বার্নাময় জুটি পারফর্ম করেছিল, আবার ফাইনালে সরা যাবে তাদের সুরের জাদু। জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস, হ্যাঁ বিটিএস এর কাম ব্যাক হয়েছে এবছর। 2022 বিশ্বকাপের থিম সং ড্রিমার্স গেয়েছিলেন বিটিএস এরই জাংকুক, উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেন, তবে সেটা ছিল জাংকুকের একক পারফরমেন্স। এবার মঞ্চে গোটা বিটিএস থাকবে ফুটবল বিশ্বকাপে প্রথমবার, এবং স্বাভাবিকভাবেই সেই পারফরমেন্স নিয়ে গোটা বিশ্বে আগ্রহ তুঙ্গে। বিশ্বকাপের অনুষ্ঠানে থাকবে ধ্রুপদী সঙ্গীতের ছোঁয়াও, বিখ্যাত অর্কেস্ট্রা শিল্পী গুস্তাভো দুদামেল এবং তার টিম পারফর্ম করবেন ফাইনাল মঞ্চে। খেলার মাধ্যমে কিভাবে গোটা বিশ্ব একত্রিত হয় আশা জেগে ওঠে, সেটাই নিজের পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরবেন বলে জানিয়েছেন গুস্তাভো। ভেনেজুয়েলার এই প্রবীণ শিল্পী এই প্রথমবার পারফর্ম করবেন বিশ্বকাপের মঞ্চে। তবে এক ঝাঁক তারকার মাঝে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে স্কুলের এক ঝাঁক কচি কাঁচাও। নিউ ইয়র্কের বিখ্যাত পিএস টুটু কোরাস দল, তারা পারফর্ম করবে ফাইনালে। এই দলের সদস্য 50 থেকে 60 জন খুদে, সকলেই পঞ্চম শ্রেণীর পড়ুয়া। ইতিমধ্যেই তারা নানা অনুষ্ঠানে গান গিয়ে নজর কেড়েছে, একই স্কুলের পড়ুয়াদের গান ইউটিউবে 100 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। তারা গান গাইবে বিখ্যাত ব্যান্ড কোল্ড প্লের সঙ্গে। সঙ্গীত শিল্পীদের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে থাকবে জনপ্রিয় কার্টুন চরিত্ররাও। পুতুল নাচের বিখ্যাত মার্কিন শো সেসম স্ট্রিট দ্য ম্যাপেটসের কিছু চরিত্রকে আনা হবে মঞ্চে, পারফর্ম করবে তারাও। উল্লেখ, এই দুই কার্টুনই 1950-এর দশকে শুরু হয়েছিল মার্কিন মুলুকে এবং আজও এই দুই কার্টুন সমানভাবে জনপ্রিয়। বিশ্বকাপ ফাইনালের হাফ টাইমে আয়োজিত এই কনসার্টে টিকিট থেকে সংগৃহীত অর্থ দান করা হবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। $100 মিলিয়ন সংগ্রহের লক্ষ্যে নেমেছে ফিফা, ইতিমধ্যেই $50 মিলিয়নেরও বেশি অনুদান সংগৃহীত হয়েছে। টিকিট পিছু $1 পাঠানো হচ্ছে এই জনকল্যাণমূলক।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে রাত 11:13 হয়ে 35 সেকেন্ড। তোমরা রয়েছো আজ রাতে সংবাদ সফরে, কৃষ্ণা রণজয় তোমাদের সঙ্গে রয়েছি। এখনও হাতে 15 মিনিট সময় রয়েছে, বাকি রয়েছে। তোমরা মেসেজ করছো, তোমরা মেসেজ করতে থাকো। তবে তার আগে বলি, আমরা কখনো নিজেদের কর্মক্ষেত্রে কাজের জন্য, ব্যবসার কাজ হোক, স্টুডেন্টরা বিভিন্ন রাজ্যে বাইরে স্টেটে পড়তে যায় সেটাই হোক, বা নিতান্তই ট্রাভেলের জন্য হোক, ট্রেন হচ্ছে অপরিহার্য আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য। এবং সেই জায়গায় ট্রেনের যদি প্যান্ট্রি কার্ড থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যদি সেখানে কোথাও কোনোরকমভাবে বিচ্যুতি থাকে, তাহলে আমাদের বোধহয় প্রত্যেকটা ভারতবাসীর ভীষণ ভীষণভাবে মনে কষ্ট হয়, মন খারাপ হয়। এবং রেলের প্যান্ট্রি কার্ড নিয়ে বিস্তর অভিযোগ, প্যান্ট্রি কার্ড পরিচ্ছন্ন নয়, পেস্ট কন্ট্রোল ঠিকমতো করা হয় না, এবং নোংরা আবর্জনা ভর্তি থাকে, বর্জ্য নিষ্কাশনের নিয়ম এখনও পর্যন্ত ঠিকভাবে মেনে চলা হচ্ছে না, এরকম ভুরি ভুরি অভিযোগ কিন্তু রেলের প্যান্ট্রি কার্ড নিয়ে রয়েছে। এবং নির্ধারিত নিয়ম অবহেলা করায় জোনাল রেলওয়েগুলিকে তীব্র ভর্ৎসনা করেছে রেল মন্ত্রক। সম্প্রতি সমস্ত আঞ্চলিক রেলের কার্যালয় এই নিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক, এবং তারা জানিয়েছে মন্ত্রকের তরফ থেকে প্যান্ট্রি কার্ডে ইঁদুর, পোকার উপদ্রব, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে

0: যাত্রীদের ক্ষোভ বাড়ছে, যেখানে ভারতীয় রেলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছে রেল মন্ত্রক। 2010 এবং 2011 সাল থেকেই প্যান্ট্রি কার্ডের পরিচ্ছন্নতা নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে রেলের, এবং সেই নির্দেশিকা অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে রেলের মেনটেন্যান্স সাইকেল মেনে ইঁদুর মারার ওষুধ বা ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। প্রত্যেক 15 দিন অন্তর বা প্রয়োজন অনুযায়ী তার আগে পোকা মারার জন্য পেস্ট কন্ট্রোলের কাজ সেরে ফেলতে হবে, কিন্তু রেলের বহু ডিপোতেই এই নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। এর আগে 2024 সালেও এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রক সব আঞ্চলিক কার্যালয়ের জন্য সতর্কবার্তা জারি করেছিল। রেলের প্যান্ট্রি কার্ডের ভেতরের অপরিচ্ছন্নতার পাশাপাশি বেসরকারি ক্যাটারিং কর্মীদের একাংশের দায়িত্বজ্ঞানহীনতাও সামনে এসেছে। রেলের পরিদর্শনের সময় দেখা গিয়েছে কর্মীরা ট্রেনের ভেস্টিবিউল, অর্থাৎ যেই অংশটা কামরার মাঝামাঝি থাকে, সংযোগস্থলে থাকে, এবং ওয়াশিং লাইনে আবর্জনা জমিয়ে রাখে, এমনকি নিয়ম ভেঙে চলন্ত ট্রেন থেকে বাইরে খাবার এবং কাগজের প্লেট ছুঁড়ে ফেলা হচ্ছে বলেও এই পরিদর্শনে দেখা গিয়েছে, সেই রিপোর্ট দিয়েছেন রেল কর্তারাই। আসলে প্যান্ট্রি কার্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে জোনাল রেলওয়ের, এবং ক্যাটারিং কর্মীদের ওপর নজরদারির দায়িত্ব IRCTC-র। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবার তাই এই দুই সংস্থাকেই কড়া হাতে নিয়ম বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে।
1: রেলের কথাই যখন হলো তখন দুর্গার কথা একটু বলি। হ্যাঁ, কলকাতা মেট্রোর যুগান্তকারী অগ্রগতি ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছল টানেল বোরিং মেশিন দুর্গা। আগামীকাল সকালেই শুরু হবে কর্মযজ্ঞ। জোকা এক্সপ্ল্যানেড রুটে কাজ করছে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা। 90 মিটার লম্বা এবং 650 টন ওজনের টানেল বোরিং মেশিন দুর্গা, সেটি তৈরি হয়েছে চেন্নাইতে। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে 17 মিটার নিচে টানেল বোরিং মেশিনটি সুড়ঙ্গ খননের কাজ করছে। পার্ক স্ট্রিটের দিকে কাজ করছে দুর্গা, দিব্যা জোকামুখী লাইনে কাজ করছে। দুর্গা এবং দিব্যা নামে দুটি TBM খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত 2.65 কিলোমিটার দীর্ঘ যুগ্ম টিউব টানেল নির্মাণের কাজে নিয়োজিত হয়েছে। দুর্গার সুড়ঙ্গ খননের কাজ 2026 সালের ডিসেম্বর মাসে এবং দিব্যার 2027 সালের মার্চ মাসে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মেট্রোর তরফে জানানো হয়েছে নতুন প্রজন্মের এই TBM-গুলো অত্যন্ত নিরাপদ এবং দক্ষ, যেটা প্রতি মিনিটে প্রায় 80 মিলিমিটার হারে খনন করতে সক্ষম। প্রতিটি TBM-এর দৈর্ঘ্য 95 মিটার এবং ওজন প্রায় 600 টন। এগুলিতে ইনফ্লেটেবল সিল, প্রেশার ট্রান্সডিউসার, টেলস্কিন গ্রেস অথবা TSG লাইন এবং ব্যাকআপ TSG পাম্প সহ একাধিক আধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যেটি স্থানীয় ভূতাত্ত্বিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

0: আমাদেরকে অতি সহজলভ্যতা আমাদের মুশকিল আসান করছে, কিন্তু কিছু কি, হ্যাঁ কোট আনকোট কিছু কি কেড়ে নিচ্ছে, সে কিছুটা আপনার মতে কি? 9903653992 আপনাদের চেনা নম্বর, মেসেজ করে জানান আপনার মতামত।
1: সরাসরি মেসেজে যাই তাহলে। আসলে আজকে অনলাইন অর্ডার করলে আমরা আমাদের যে ফাস্টফুড থেকে শুরু করে বাড়ির জিনিসপত্র, সাবান থেকে শুরু করে মুড়ি চানাচুর, এই সব কিছুই আমরা অনলাইনের মাধ্যমে আমরা নিয়ে আসি বাড়িতে। কিন্তু আমার মনে হয় বাজার থেকে আমি যদি কিনতে পারি তাহলে সেটাই আমার অনেকটা ভালো লাগা থাকে, কেননা আমি বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাজারে যাই, সেখানে দেখাশোনা করে কেনাকাটা করি, সেখানে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, এবং এই জায়গা থেকে যেভাবে আমি বাইরে গিয়ে জিনিসপত্র কিনি সেটা আমার কাছে ভীষণভাবে ভালো লাগে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে সমাজে, আজকাল মানুষেরা তাদের নিজেদের যে বিশ্বাসটা, অন্য মানুষের প্রতি যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা সম্পূর্ণভাবে কমে গিয়েছে। একজন মানুষ আরেকজন মানুষকে অ্যাভয়েড করছে, এবং সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে তারাও একাকিত্বে ভুগছে। কখনো কখনো অনেকেরই দেখছে যে এইভাবে মানসিক রোগে তারা আক্রান্ত হচ্ছে। এই যে বাজার থেকে জিনিসপত্র না এনে অনলাইন থেকে সরাসরিভাবে জিনিস নিয়ে আসা, সেটা অনেকটা একাকিত্বের সামিল বলেই মনে করছেন, এভাবেই নিজের মনের কথা ব্যক্ত করেছেন আন্দি কলকাতা থেকে, তিনি জানিয়েছেন। অনেক ধন্যবাদ। পরের মেসেজে আমরা চলে যেতে পারি। প্রিয় রণজয়দা এবং কৃষ্ণা ম্যাডাম, অনলাইন শপিংয়ে সমস্ত জিনিস পাওয়াটা অতি সহজলভ্য হওয়ায় হারিয়ে যাচ্ছে আমাদের অনেক কিছুই। ঘরবন্দি থাকায় আমাদের হাঁটা চলা বন্ধ হয়ে যাওয়ায় শরীরের রক্ত চলাচলটা স্বাভাবিক থাকছে না, নানান ব্যাধি বাসা বাঁধছে শরীরে। প্রসঙ্গত পাড়ার একজন জেঠুর কথা বলি, তাকে আমি ছাদ থেকে লক্ষ্য করি, একই দোকানে তিনি বারবার আসছেন, এরকম দেখেই যাচ্ছি অনেক দিন ধরে। আসলে তার এই বারবার আসা দেখে আমি নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। একদিন তাকে বলেই ফেললাম, জেঠু আপনি কি কিছু ভুলে গিয়েছেন? তিনি আমায় বললেন, না বাবা, আমার এতে হাঁটা হচ্ছে, তাতে সুগারটা কমে যাবে, আর আমি কুঁড়েও হয়ে যাব না। আসলে জেঠু সেদিন অকাট্য যুক্তি তিনি আমাকে বলেছেন। হারিয়ে যাচ্ছে চলার পথে মানুষের সাথে দেখা সাক্ষাৎ, সৌজন্য বিনিময়ের ভাষাটা। কেমন আছেন? সব কিছু কুশল তো? হারিয়ে যাচ্ছে পাড়ার দোকানগুলোর কেনা বেচা, হতাশায় ভুগছেন বিক্রেতারা, এমনটাই চলছে আজকের সময়ে দাঁড়িয়ে। অনেকদিন আগে একটি ছবি দেখেছিলাম এবং একজন মুদিকে নিয়ে সেই ছবি, এবং সেই ছবি থেকে একটা ধারণা পরিষ্কার হয়ে গিয়েছে আমার। কিছু ডেলিভারি বয় হয়তো কাজ পেয়েছে, কিন্তু হারিয়ে যাচ্ছে দোকানিদের কাজ।

0: একবার, নদীর একুল ভাঙে তো অকুল গড়ার মতো। সপ্তর্ষি মজুমদার বড়নগর ডানলপ থেকে মেসেজ করেছেন, নিজের অভিজ্ঞতাকে খুব সুন্দরভাবে সপ্তর্ষি ব্যক্ত করেছেন। অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত মেসেজ করনি 9903-65992। তোমাদের জন্য কিন্তু খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ, তোমার অনুভূতি সেই কথা জানতে চায় কৃষ্ণা রণজয়।
1: বিরল রোগে ভুগছে 9 বছরের নাতি, তা চিকিৎসার জন্য বিপুল টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড় করার জন্য বৃদ্ধ এক অভিনব উপায় বার করলেন, সমাজ মাধ্যমে সৌন্দর্য এবং রূপটান সংক্রান্ত নানা ভিডিও তৈরি করে নেট প্রভাবী হওয়ার চেষ্টা করছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি চীনের। 75 বছর বয়সে তিনি নাবালকের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে নেট প্রভাবী হতেও পিছপা হননি। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ঝু ইউনচাং তার 9 বছর বয়সী নাতি কাও জিং ইয়ানের জন্য টাকা রোজগারের জন্য তিনি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন। বৃদ্ধের নাতি একটি বিরল রোগে ভুগছে। ঝু দিনের বেলা জিং ইয়াংয়ের দেখাশোনা করেন এবং রাতে লাইভ স্ট্রিম করেন। প্রায়শই মধ্যরাতে তিনি এই কাজ করেন। এই কাজে তার স্ত্রী তাকে সঙ্গ দেওয়ার জন্য জেগে থাকেন। লাইভ স্ট্রিম চলাকালীন দর্শক প্রায়ই এই বয়স্ক মানুষটিকে অন্যান্য নেট প্রভাবীদের মতো নয় বরং অপটু হাতে মুখে মেকআপ করতে দেখেন। জিংয়ানের চিকিৎসার জন্য প্রায় 14 লক্ষ ইউয়ান খরচ হয়। জিংয়ানের বয়স যখন 6 মাস তখন তার স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি রোগটি ধরা পড়ে। এটি একটি বিরল জিনগত রোগ যা মেরুদণ্ডের স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে, ক্রমশ পেশি দুর্বলতা এবং শ্বাসকষ্ট দেখা দেয়। চিকিৎসার খরচ যোগাতে ঝু তার ফ্ল্যাট বিক্রি করে আত্মীয়ের কাছে এবং সেখান থেকে টাকা ধার করে। তার মেয়ে দিনের বেলা কাজ করতেন এবং সন্ধ্যে লাইভ স্ট্রিম করতেন। যেহেতু কোনো সংস্থা 70-এর কোটায় থাকা কোনো ব্যক্তিকে পণ্যের প্রচারের জন্য নিয়োগ দিতে রাজি ছিল না, তাই ঝু তার মেয়ের কিনে দেওয়া সৌন্দর্য পণ্য দিয়ে লাইভ স্ট্রিম করা শুরু করেন। বৃদ্ধের মেয়ে ঝু ওই কি জানাচ্ছেন জানেন, যে তার বাবা তার চেয়েও ভালো মেকআপ করতে পারেন। আমরা এই কথাগুলো যখন শুনি, এই ধরনের খবরগুলো যখন আমাদের হাতে আসে, বিশ্বাস করুন এই খবরগুলো নিজেদের পড়তে বা আপনাদেরকে শোনাতে মনটা যেন কেমন একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু সংবাদ সফর মানেই তো শুধুমাত্র আপনাদেরকে সচেতন করা বা এমন কিছু খবর যেগুলো গবেষণাগার থেকে উঠে আসছে সেগুলো দেওয়া, শুধু তাই তো নয়, আপনাদের সঙ্গে একেবারে একটা আত্মিক মানবিক মেলবন্ধনও তৈরি করে এই সংবাদ সফর। তাই স্বাভাবিকভাবেই এ খবর থাকেই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে চাই, চলতে হবে। আমাদের প্রথম শ্রোতা বন্ধু যিনি মেসেজ করেছিলেন, তিনি লিখেছিলেন যে আমরা যদি গরুর গাড়ির জন্য এখন অপেক্ষা করি না, চলতে হবেই আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে। তাই হয়তো আমাদের অনলাইন ভরসা করতেই হবে, কারণ আমাদের সময় বাঁচাতে হবে এবং সেই সময়ে অন্য কিছু করতে হবে। কিন্তু এই সময় বাঁচাতে গিয়ে কি কোনো জায়গায় আমরা কোনো কিছু মিস করে যাচ্ছি? সেটাই ছিল আজকে আমাদের প্রশ্ন, আমাদের এই আজকের সংবাদ সফরের বিষয়। অতি সহজলভ্যতা আমাদের মুশকিল আসান করছে, কিন্তু কিছু কি কেড়ে নিচ্ছে, সেই কিছুটাকে 9903653922 আপনারা মেসেজ করছেন।
1: এবং সেই জায়গা থেকে মেসেজ আসছে, আমাদের হাতে খুব বেশি আর সময় নেই, মাত্র 20 মিনিটের মতো আমাদের হাতে সময় রয়েছে, তাই চটজলদি সরাসরি 9903653922 মেসেজে চলে আসি। বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখছেন গোপাল সিনহা, তিনি বলছেন এখন আধুনিক প্রযুক্তির যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, ডিজিটাল যুগ, সর্বোপরি যত দিন যাচ্ছে বিজ্ঞান আরও এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আরও সামনের দিকে। বাড়িতে সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত বিজ্ঞানের উপহার বা আশীর্বাদ যাই বলি না কেন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবটাই আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে। এছাড়া বাড়ির বাইরে অফিসে কাজের ক্ষেত্রেও কিন্তু সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, দিনের পর দিন, রাতের পর রাত, আর সবটাই আমরা স্বাগত জানিয়েছি দুহাত দিয়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে। তবে আমার যেটা মনে হয়, এত কিছু সুযোগ সুবিধার মধ্যে থেকেও এটা মনে হয় সহজলভ্য হলেও পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর অনলাইন শপিং, সেই অনলাইন শপিং মার্কেটিং, সেইটা আমার অভিজ্ঞতা থাকলেও অফলাইন শপিং মার্কেটিং আমার কাছে এগিয়ে। মানুষ ঘরের মধ্যে সব কিছু পেয়ে গেলে সে কর্মবিমুখ হয়ে পড়বে,

0: আর সেটি তার শরীর মন এ দুটির ক্ষেত্রেই ভীষণভাবে ক্ষতিকারক। বাইরে বেরিয়ে কেনাকাটার মজাটাই আলাদা। বাইরে যারা ব্যবসায়ীরা বসে থাকেন খরিদ্দারের অপেক্ষায়, তাদেরও মাথায় হাত পড়ে যায়, সেটি কিন্তু কখনো কাম্য নয়, সেটাও যেন আমরা খেয়াল রাখি। বসুনগর মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা নিজের অভিজ্ঞতার কথা বলেছেন এবং সেই জায়গা থেকে সামাজিক বার্তাও দেওয়ার চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ।
1: আসলে প্রযুক্তি যত আমাদেরকে উন্নত থেকে উন্নততর করছে, আমরা অনেক অনেক একটা জায়গায় পৌঁছে যাচ্ছি, হয়তো দিন মানে দিন তার পরের দিন তার পরের দিন, হয়তো আজ সকালে উঠে আমরা যে জায়গায় রয়েছি জাস্ট এক সপ্তাহ পরে সকাল থেকে যখন সকালে ঘুম ভাঙবে তখন হয়তো দেখব একটা অন্য জায়গায় আমরা পৌঁছে গেছি, উন্নত থেকে উন্নততর হচ্ছি। কিন্তু বলুন দেখি, মানুষ কি আস্তে আস্তে করে রোবট মানবে তৈরি হয়ে যাচ্ছে? মানবিকতা ঠিক সেরকমভাবেই একেবারে ওপর থেকে নিচের দিকে গমন করছে বলা যেতে পারে। মানে একটা যখন ওপর দিকে যাচ্ছে, একটা তখন নিচের দিকে নামছে। বলতে কি পারেন যে এই প্রযুক্তির সঙ্গে মানবিকতা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, রিভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে? কি মনে হয় এগুলোর জন্য? কি ওই যে আমরা বললাম যে একটা কোথাও ফাঁক, একটা কোথাও একটা কিছু আমরা হারিয়ে ফেলছি, সেই কিছুটার খোঁজ করছি। এবং বর্তমানে কিন্তু গবেষকরা জানেন তো ওই কিছুটার খোঁজ করছেন। যখন বিভিন্ন প্রযুক্তির উন্নতি হচ্ছে তখন কিন্তু কোথাও একটা খোঁজার চেষ্টা করা হচ্ছে, কেন মানুষ এখন এত একা, কেন মানুষের মধ্যে একাকিত্ব এত এত এত বাড়ছে। এই জায়গাটাও তো প্রযুক্তির উন্নতির সঙ্গে মানুষের সঙ্গে মানুষের মেলামেশা কমে যাচ্ছে বলে এই খিচুর খোঁজেই আজকে রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে।
0: দেখো, একটা কথা অনেক বিতর্ক সভায় অনেকেই বলে থাকেন, যদি অনেকের সঙ্গে মেলামেশা করা যায় প্রতিদিন প্রতিনিয়ত, যদি প্রাণ খুলে কিছু সময়ের জন্য যদি আড্ডা মারা যায়, তাহলে কোনো মানুষ সম্পূর্ণভাবে ডিপ্রেশনে চলে যেতে পারেন না। হয়তো কোনো ঘটনায় তার জীবনে কষ্ট থাকে। আসলে মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না কষ্ট বেদনা, এই সব কিছুকে একটি মালার মতো গাঁথা কিছু ফুল দিয়ে, সেই সুতো তৈরি করে মালা গাঁথা হয়। মানুষের জীবনে এগুলো থাকে এবং সেটাকে ওভারকাম করা, সে কখনো কোনো রকমভাবে ডিপ্রেশনে চলে যেতে পারে না যদি অনেকের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে নিয়মিতভাবে তার মেলামেশা থাকে, তার আড্ডা থাকে, তার গল্প গুজব থাকে, সে এমন কিছু কঠিন কঠোর সিদ্ধান্ত কখনো নিতে পারে না।
1: একদমই তাই, নিজের সঙ্গে নিজে লড়া যায়, কিন্তু অনেক মানুষ থাকলে কিন্তু ওই লড়ার জায়গাটা অনেকখানি কমে যায়, নিজেকে একটু আনন্দ একটু হাসির জায়গায় পৌঁছে দেওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে একটুখানি বাইরে বেরোন, একটুখানি অনেক লোকের সঙ্গে মেশেন, হয়তো সেটা কাজের অছিলাতেও হতে পারে, তাহলেও কিন্তু দেখবেন ওই যে কষ্টটা নিয়ে আপনি বেরিয়েছিলেন, ফিরে যখন এলেন দেখবেন হয়তো সেই কষ্ট অনেকটা লাঘব হয়ে গেছে, যেটা হয়তো ওই যে মোবাইলে টুকটাক জাস্ট কয়েকটা বাটন টিপে জিনিস সরবরাহ হয়তো হয়, কিন্তু মনের খিদে সেটা মেটানো যায় না।
0: ফলতা বকুলতলা থেকে শম্ভু, সে জানাচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে চলতে হয়, আর এটাই হচ্ছে সময়ের নিয়ম। আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন না ব্যক্তিসত্তা হারিয়ে ফেলি। অনেক ধন্যবাদ শম্ভু, শম্ভুর মতো করে জানিয়েছে দারুণভাবে নিজের মনের কথা এবং আজকের সময়ের সঙ্গে চলতে চলতে জানিয়েছেন ছড়ার মাধ্যমে। অধীরবাবু কর্মক্ষেত্রে অবসরের শেষে এখনও যান হাটে বাজারে কিংবা পোস্ট অফিসে, যাতায়াতের বড্ড কষ্ট, সঙ্গে প্রিয় নাতনি, বাড়ির বাইরে ভালোই লাগে, মাতোয়ারা হৃদয়খানি। কত বোঝায় দাদুকে সে গলা জড়িয়ে আদরে, দাদু কষ্ট সব হবে দূর, আমার বুদ্ধি নাও সাদরে, মোবাইলখানা দাও আমারে, সব সমাধান অনলাইনে, পেয়ে যাবে অতি সহজে তুমি রবে যতনে। চিৎকার করে বলে দাদু, কি বলছিস পাকা বুড়ি, এই তো বেশ ভালো আছি, করিস না বেশি বাড়াবাড়ি। দাদুর মনের কত উচ্ছ্বাস, বুঝতে চায় না সে একবার, দাদু যে লোক ভালোবাসে, আর তাই তো বলেছে আগে সে কতবার, শরীর মন ভালোই থাকে যোগাযোগের বন্ধনে, কোথায় যেন হৃদয় হারায় মুক্ত ছড়া এবনে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করতে সুদৃঢ়, যন্ত্র জীবন থাক না দূরে, ভালোবাসা হোক আরো আরো। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে অসাধারণভাবে নিজের মনের কথা ব্যক্ত করেছেন দারুণভাবে। আর এভাবেই চলছে, চলতে থাকুক, আমরাও আছি ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে কৃষ্ণা রণজয় আজ রাতে সংবাদ সফরে। আপাতত চন্দ্রবিন্দুর পর গানে গানে লক্ষ্মী ছাড়া।

0: এই আমাদের অনুষ্ঠানের একদম শেষ বেলায় বলা যেতে পারে যে খবর দেওয়ার, সেটা হচ্ছে যে এআই এর কথা আমরা বলছি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি টেকনোলজি যেভাবে আমাদের ভারতবর্ষে বিরাটভাবে জায়গা দখল করেছে এবং আগামী সময়ে অদূর ভবিষ্যতে আরও বড় জায়গায় যাবে সেটা বলাই বাহুল্য। এবং সেই জায়গায় একটু বলতেই হয় যে এই মুহূর্তে বাজারের অবস্থা চাকরির ক্ষেত্রে আইটি সেক্টরে কতটা কি অবস্থা রয়েছে। রীতিমতো আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, ওরাকল থেকে 30,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাইক্রোসফটের কথা বলতে হবে, টেক জায়ান্ট মাইক্রোসফট সেখানেও অনেক কর্মী, প্রায় 9,000 মতো কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে, সূত্রের খবর তেমনটাই। এবং এই এআই এর জন্য, এআই প্রযুক্তির পেছনে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই কর্মী ছাঁটাই করা হচ্ছে ওরাকল থেকে শুরু করে মাইক্রোসফট, এই আইটি জায়ান্ট এই সংস্থাগুলোতে। মোট কর্মী সংখ্যার প্রায় 2.1% এবং প্রায় 4,800 মতো কর্মীকে ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে এখনও পর্যন্ত, এবং আরও প্রায় 5,000 মতো কর্মী তাদের ছাঁটাই করা হবে। এবং চলতি বছরে শীর্ষ প্রযুক্তি যে সংস্থাগুলো রয়েছে সেখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য $700 বিলিয়নের বেশি ডলার ছাড়িয়ে যাওয়ার কথা রয়েছে এই 2026-এ। এবং এই বিপুল ব্যয়ের বিপরীতে যে আয়ের যে বিষয়টা থাকে সেখানে একদিকে আয় এবং অন্যদিকে ক্রমবর্ধমান যেভাবে দাম বাড়ছে খরচ, এই দুটো ভারসাম্য করা, সেটাকে ভারসাম্য রাখতে সামাল দিতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে এই আইটি জায়ান্ট এই সংস্থাগুলো, বড় মেজর ছোট সংস্থাগুলো। এবং এই জায়গা থেকেই এবছর অ্যামাজন, মেটার মতো সংস্থা হাজার হাজার কর্মী ইতিমধ্যেই ছাঁটাই করেছে। মাইক্রোসফটও এই মুহূর্তে ব্যবসায়িকভাবে তেমনই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ওরাকেলও খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকেই মাইক্রোসফট 9,000 থেকে 10,000 কর্মী ছাঁটাই, ওরাকেল প্রায় 30,000 কর্মী ছাঁটাই, এই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া হচ্ছে। এবং গত এপ্রিল মাস পর্যন্ত বাজারে মাইক্রোসফট ওপেন এআই এর মডেলগুলোর একচেটিয়া বিক্রেতা ছিল, কিন্তু এই এআই পরিষেবাগুলো চালানোর জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার তৈরির বিরাট পরিমাণে একটা খরচ রয়েছে এবং সেই খরচ সামাল দিতে হচ্ছে। ডেটা সেন্টারের ব্যাপক চাহিদার কারণে বাজারে মেমোরি চিপের দামও অনেকটাই বেড়েছে, ফলে মাইক্রোসফটও তাদের গেমিং কনসোল এক্সবক্সের দাম বাড়াতে বাধ্য হয়েছে। এদিকে বাজারে এই কনসোলের চাহিদা ক্রমশই নিচের দিকে, এছাড়া যেসব এআই টুলস দিয়ে দৈনন্দিন ব্যবসায়িক কাজগুলো সহজেই সেরে ফেলা হচ্ছে, সেগুলো এখন মাইক্রোসফটের নিজস্ব লাভজনক সফটওয়্যার ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সব কিছু মিলিয়ে মাইক্রোসফট এখন বেশ আর্থিক চাপের মুখে রয়েছে। আর সেই জায়গা থেকে মাইক্রোসফট থেকে শুরু করে ওরাকল থেকে শুরু করে অ্যামাজন, ফ্লিপকার্ট এই বিভিন্ন সংস্থাগুলোর ক্ষেত্রেই কিন্তু কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ 4,000, কেউ 6,000, কেউ 3,000, কেউ 10,000 বা আরও বেশি সংখ্যক কর্মী ছাঁটাই কিন্তু চলছে। এপ্রিল থেকেই কিন্তু এই কর্মী ছাঁটাইয়ের প্রসেসগুলো চলছে বিভিন্ন আইটি সংস্থাগুলোর তরফে।
1: যেমনটা আমরা বললাম না, যে প্রযুক্তির যখন উন্নতি হচ্ছে তখন সেখানে না তার কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই, অ্যাডভান্টেজ যখন আছে তখন তার ডিসঅ্যাডভান্টেজ থাকবেই, এবং সেগুলো আমাদেরকে মেনে নিতে হচ্ছে এবং সেটা হবেও ভবিষ্যৎ হয়তো। হ্যাঁ, এই এআই এর মাধ্যমে একটা উন্নত জায়গায় পৌঁছচ্ছে, এখন হয়তো এআই এমন কিছু করে দিচ্ছে যেটা আমরা বলতে পারেন মানে 5 বছর আগেও আমাদের স্বপ্নেও ছিল না,
0: আমরা বছর দুয়েক আগে হয়তো
1: ভাবতে পারতাম না, কিন্তু আজকে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। মোবাইলে একটা ক্লিক করলেই আমরা সমস্ত ইনফরমেশন আমাদের হাতে, এবং সেই ইনফরমেশন যেমন আমাদের হাতে চট করে চলে আসছে, মুশকিল আসান হয়ে যাচ্ছে, তেমনই কিন্তু ওই যে কিছু একটা হচ্ছে কিন্তু যেটার একটা নেগেটিভ এফেক্ট অবশ্যই থাকছে।
0: মৌলি ঢাকুরিয়া থেকে মেসেজ করেছেন, সব কিছু উন্নত হচ্ছে কিন্তু কমছে যেটা, সেটা হচ্ছে মানুষের মানবিকতা। চিড়িয়ামোড় থেকে অপূর্ব মেসেজ করেছেন, চিড়িয়ামোড় দমদম থেকে, আমার মতে অনলাইন শপিং করার থেকে একটু বাইরে বেরিয়ে যদি হাঁটাচলা করে শপিং করা যায় তাহলে খুব ভালো হয়। মানুষের হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং স্পেশালি যারা সুগার পেশেন্ট রয়েছে তাদের পক্ষেও খুব ভালো। অপূর্ব দমদম চিড়িয়ামোড় থেকে জানিয়েছেন, অনেক ধন্যবাদ। বৃষ্টিমুখর নিশীতে তোমাদের জানাই রিমঝিম শুভেচ্ছা। বাহ, বেশ সুন্দর, আপনাকেও আমাদের তরফ থেকে। সহজলভ্যতার জন্য আমরা প্রতীক্ষা করার মাধুর্য হারিয়ে ফেলেছি, দেরিতে পেলে কোনো জিনিসের প্রতি যে প্রবল আকর্ষণ তা কমেছে, ফলে আমাদের ধৈর্য ধরার অভ্যেসটাই পাল্টে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অসিত বৈরাগী অভয়নগর থেকে মেসেজ করেছেন। এভাবেই কিন্তু আমাদের যারা লিসনার রয়েছেন তারা মেসেজ করছেন, দারুণভাবে তারা মেসেজ করেছেন। একদম অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং সেখানে একটাই কথা বলার যে আজকে আমরা এমন একটি বিষয় সেটা আপনাদের কাছে রেখেছিলাম, কৃষ্ণা এবং রণজয়, এবং সেখানে আজকে আমাদের প্রত্যেকের রোজকার যে জীবনযাত্রা বা রোজ নামচা যাই বলুন না কেন, সেখানে আমাদের কাছে সহজলভ্যতা এখন একটা অত্যন্ত বড় ফ্যাক্টর হয়ে গিয়েছে। মানুষের হাতে সময় কমে গিয়েছে, আমরা আজকে ভীষণভাবে ব্যস্ত, ভীষণভাবে ফার্স্ট লাইফ আমরা ডিল করি, এবং সেই জন্য বাজার যাওয়া, সেখানে অনেকগুলো সময় নষ্ট করা, সেটা আজকে আমরা চন্দ্রবিন্দুতে পাঠিয়ে দিয়েছি, এবং যার ফলে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত অফিসে বেরোনোর আগে বা অফিস থেকে ফেরার পরে আমাদের ডোরবেল বাজতে থাকে, ডেলিভারি পার্সনরা তারা আসেন, আমাদের খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস তারা সকাল থেকে রাত পর্যন্ত যখন আমাদের বাড়িতে আমরা থাকি সেই সময় অর্ডার করি এবং আমরা পেয়ে যাই, এবং এর ফলে আমাদের যে অতি সহজ যে সহজলভ্যতা আমাদের জীবনে এসেছে, মুশকিল আসান হয়েছে আমাদের অনেক কিছুর, এবং সেখান থেকে আমাদের জীবনের হয়তো অনেক কিছু চলে যাচ্ছে, কেড়ে নিচ্ছে। এটাই আজকে কৃষ্ণা এবং রণজয় আমরা আলোচনা যখন করছিলাম আমরা সেটা জানতে চাইছিলাম যে আমাদের লিসনাররা কী বলেন, আমাদের শহর কলকাতা কী বলে, আমাদের বাংলা কী বলে, কী হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। আমাদের বোধ হয় কৃষ্ণা এবং রণজয়কে আলাদা করে বলে বোঝানোর অপেক্ষা রাখতে হবে না, এই ঘন্টা দুয়েক সময় আমাদের লিসনাররা সহজেই কিন্তু তারা জানিয়ে দিলেন যে এত কিছু পেয়েও হয়তো অনেক কিছু তারা মিস করছেন। এটাই বোধ হয় সব কিছুর মধ্যে ওয়ান লাইনার, তাই তো?
1: একদমই তাই। আমাদের যারা মেসেজ করেছেন একটু তাদের নামগুলো জেনে নেওয়া যাক।
0: পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, আন্ডি কলকাতা থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, ভৃণা আইচ পণ্ডিত তিনি মেসেজ করেছেন দমদম থেকে, সপ্তর্ষি মজুমদার বড়ানগর ডানলপ থেকে, শম্ভু ফলতা বকুলতলা থেকে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান কড়িয়া থেকে, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, অপূর্ব দমদম চিড়িয়ামোড় থেকে, অসিত বৈরাগী অভয়নগর থেকে, এবং মৌলি মেসেজ করেছেন ঢাকুরিয়া থেকে।
1: আরেকটি মেসেজ ছিল আমাদের শেষের দিকে, মৌলির পরে আরেকজন মেসেজ করেছিলেন দমদম থেকে বোধহয়।
0: আমি বলেছি দমদম থেকে মেসেজ করেছেন অপূর্ব, অপূর্বর কথা ইতিমধ্যেই বলেছি।
1: আপনারা যারা আমাদেরকে মেসেজ করেন, আমাদের এই বৃহৎ পরিবার, সেই পরিবারের যে লোকজন আমাদের সঙ্গে থাকেন, রাত্রি ১২টা পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, আপনাদের মতামতে সত্যি আমাদের অনুষ্ঠান ঋদ্ধ হয়, রণজয় কৃষ্ণারিত্য হয়। অনুষ্ঠান শেষে যখন আমরা বাড়ির পথে বাড়ি দিই তখন একটা অন্য জায়গা, একটা অন্য ধারণা, একটা অন্য মানে বলতে পারেন একটা অনুভব নিয়ে আমরা বাড়ির দিকে পা বাড়াই। আমাদের এই সংবাদ সফর ঠিক এইভাবেই চলুক, আপনাদের সঙ্গে নিয়ে, রণজয় কৃষ্ণাকে সঙ্গে নিয়ে, এবং অবশ্যই একটা একটা শুধুমাত্র খবর নয়, কিন্তু এটা একটা শুধু নিউজ ম্যাগাজিন নয়, অনেক অনেক অনেক ধরনের খবর নিয়ে একটা সফর।
0: এই সফর, এই জার্নি, এই নিউজ জার্নি চলছে, চলবে, এবং সেই জায়গায় সবসময়ের জন্য আপনাদের সহযোগ, পার্টিসিপেশন। আপনারা কী ভাবছেন, কী মনে করছেন, সেটা আমাদের ভাবনার সঙ্গে যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আমাদের সমাজে তার একটা বিরাট প্রতিফলন থাকে প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা দেখেছি। আজকেও যে এইভাবে এই জায়গা থেকে আপনাদের পার্টিসিপেশন, আপনাদের মতামত এভাবে রিফ্লেক্টেড হবে, সেটা হয়তো অনুষ্ঠান যখন করতে বসেছি তখনও কৃষ্ণা বা রণজয় ভাবেনি। অনেক ধন্যবাদ যারা মেসেজ করলেন বা যারা শুনলেন। আজকের মতো শুভরাত্রি, সকলে ভালো থাকুন।
1: আগামী সপ্তাহে আবারও রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে। শুভরাত্রি।
2: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, অনলি অন 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

9003653992 নাম্বারে তুমি মেসেজ করছো আর জানিয়ে দিচ্ছ মহুলকে যে এই মুহূর্তে তোমার কোন গানটা শুনতে ইচ্ছা করছে, কারণ তুমি আছো শুনতে কি চাওয়ে। আর তুমি তোমার পছন্দের গানের সঙ্গে সঙ্গে তোমার পছন্দের মানুষের নামও কিন্তু জানাতে পারো যাকে তুমি এই মুহূর্তে গানটা শোনাতে চাইছো আর কি। ততক্ষণ তুমি যতক্ষণ মেসেজ করছো, তোমার কানে থাক শুভা মুদগালের এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজকের প্রথম রিকোয়েস্ট করেছেন শ্যামল গাঙ্গুলি ভবানীপুর থেকে, শুনতে চেয়েছেন অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গলায় শুধু তোমারই জন্য টাইটেল ট্র্যাক।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের মেসেজ নাকতলা থেকে সংযুক্ত করেছে ও শুনতে চেয়েছে ফিউশনের সাউন্ডট্র্যাক থেকে মোরা সাইয়া।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ঢাকুরিয়া থেকে মেসেজ করেছে অঞ্জন, শুনতে চেয়েছে শিভায়ের সাউন্ডট্র্যাক থেকে দরখাস্ত। তুমিও যদি তোমার পছন্দের গান শুনতে চাও তাহলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903652992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: 107 FM Rainbow, তুমি রয়েছো শুনতে কি চাও মহুলের সঙ্গে। আর তুমি জানিয়ে দিচ্ছ তোমার পছন্দের গানের রিকোয়েস্ট 9903652992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে। ঠিক যেমন এই মুহূর্তে মেসেজ করেছেন প্রতিমা মাইতি রসপুঞ্জ থেকে, শুনতে চেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়ের গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: 12:25 মেসেজ করেছে নিউ ব্যারাকপুর থেকে স্টিভেন, ও শুনতে চেয়েছে এক ভিলেনের সাউন্ড ট্র্যাক থেকে অঙ্কিত তিওয়ারির গলায় গালিয়া।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: গোপাল সিনহা মেসেজ করেছেন, মধ্যমগ্রাম থেকে শুনতে চেয়েছেন পাগলু টু এর সাউন্ডট্র্যাক থেকে জিৎ গাঙ্গুলির গলায় এই গানটা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: টলিগঞ্জ থেকে মেসেজ করেছে

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: কসবাহালতু থেকে পরের মেসেজ সৌভিক সরকারের, ও শুনতে চেয়েছে শুভমিতার গলায় এই গানটা চিনির সাউন্ডট্র্যাক থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বেলতলা রোড থেকে মেসেজ করেছেন রমা দত্ত, শুনতে চেয়েছেন আশা ভোসলের গলায় ইজাজতে সাউন্ডট্র্যাক থেকে এই গানটি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানে রিকোয়েস্ট করেছেন চকমানিক বাওয়ালি থেকে, তাপস মাইতি শুনতে চেয়েছেন অন্তরা চৌধুরীর গলায় আমাদের ছোট্টবেলার সেই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মেটিয়া ব্রুজ থেকে মেসেজ করেছে সৌরভ, ও শুনতে চেয়েছে প্রিন্সের সাউন্ড ট্র্যাক থেকে আতিফ আসলাম আর শ্রেয়া ঘোষালের গলায় তেরে লিয়ে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজকের শুনতে কি চাও এর শেষ রিকোয়েস্ট, রিকোয়েস্ট জানিয়েছেন শ্যামলী, শুনতে চেয়েছেন দশম অবতার থেকে শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং এর গলায় বাউন্ডুলে ঘুরি। তুমি এতক্ষণ ছিলে মহুলের সঙ্গে শুনতে কি চাও এ, আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক রাত দুটোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়ির কাঁটায় সময় রাত 1:02 হয়ে 10 সেকেন্ড। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন আলাপ ও ধামর, পরিবেশনায় পণ্ডিত ফাল্গুনী মিত্র, আভোগী রাগে। আলাপ ও ধামর, আভোগী রাগে, পণ্ডিত ফাল্গুনী মিত্রর পরিবেশনায়।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন আলাপ ও ধামর, পণ্ডিত ফাল্গুনী মিত্রর পরিবেশনায়, আভোগীর আগে। এখন শুনবেন সুররঞ্জনীতে সেতার বাদন, পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়ের পরিবেশনায়, ঝিঝিট রাগে। সেতার বাদন, পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়ের পরিবেশনায়, ঝিঝিট রাগে।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন সেতার বাদন পণ্ডিত পূর্বাণ চট্টোপাধ্যায়ের পরিবেশনায় ঝিঝিট রাগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়িত সময় রাত 2:01 হয়ে 30 সেকেন্ড। তুমি শুনছো আপকে লিয়ে, তোমার সঙ্গে রয়েছে মহুল। আর আপকে লিয়ে মানেই এমন কিছু গান, যেই গানগুলো এই রাতের বেলা আরও একটা অন্যরকম আর একটা গভীর মানে বয়ে আনে। ঠিক যেমন এই গানটা তুহিরে, হরিহরন আর কবিতা কৃষ্ণমূর্তির গলায়।

বম্বে সাউন্ডট্র্যাক থেকে হরিহরন আর কবিতা কৃষ্ণমূর্তির গলায় এতক্ষণ তুমি শুনছিলে তু হিরে। এরপর 1942 লাভ স্টোরি সাউন্ডট্র্যাক থেকে কুমার শানুর গলায় সেই গানটা, হ্যাঁ যেই গানটা তুমি ভাবছো সেই গানটাই, কুছ না কহো।

তুমি শুনছো আপকে লিয়ে রাজ্জাকচ মহুলের সঙ্গে, আর 2:14 তোমার জন্য রাখছি পরপর দুটো গান। প্রথমের গান অর প্যার হো গয়া থেকে উদিত নারায়ণের গলায় মেরি সাঁসো মে, আর তারপর তালে সাউন্ড ট্র্যাক থেকে ইশক বিনা।

তুমি শুনছো আপকে লিয়ে মহুলের সঙ্গে রাত জাগছো, আর এই মুহূর্তে কুমার শানু আর অলকা ইয়াগনিকের গলায় গুলামের সাউন্ডট্র্যাক থেকে জাদু হ্যায় তেরা হি জাদু।

ঘড়িতে সময় 2:52 হয়ে গেছে, আর আজকের আপকে নিয়ে প্রথম ঘন্টার শেষ গান তো চলু বর্ডারের সাউন্ডট্র্যাক থেকে রূপকুমার রাঠোরের গলায়। আর তুমি তো জানোই আপকে নিয়ে কিন্তু থাকবে এরপরেও আরও 1 ঘন্টা, আর বাকি রাতটুকু তোমার সঙ্গে যাওয়ার জন্য স্টুডিও এন্ডে থাকছে ইন্দ্রাণী। ইন্দ্রাণীর সঙ্গেই বাকি রাতটুকু যাকতে থাকো। আর এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম মোহন, আবারও খুব শিগগিরই কোনো একদিন তোমার সঙ্গে কথা হবে ঠিক এইভাবেই এই সময়।

শুনছেন আপকে লিয়ে। এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন মহুল, চলে এসেছি আমি ইন্দ্রাণী ভট্টাচার্য আপনাদের কাছে আপকে লিয়ে নিয়ে। প্রথম গানে এ পর্বে মোহাম্মদ রফি।

রেশমি জুলফে শুনছিলাম গানটি, 1969 ছবি দো রাস্তে এই ছবির গান, গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এই গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে। এরপরের গানে রুনা লায়লা,

শুনছিলাম রুনালালার গালয়ে 1977-এর ছবি ঘরোন্দা। এই ছবির গান লিরিসিস্ট নকশলাল বুড়ি, কম্পোজার জয়দেব। পরের গানে মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পড়োয়াল।

শুনছিলাম 1989-এর ছবি ঘরানা। এই ছবির গান গাইছিলেন মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পাড়ওয়াল, লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম গানটি, বাসেরা ছবির গান, লতা মঙ্গেশকরের গলায় শুনছিলাম। লিরিসিস্ট গুলজার, কম্পোজার আর ডি বর্মন। শুনছেন আগ কে লিয়ে, সঙ্গে আছেন রানী, সঙ্গে রয়েছে সুন্দর সব গান। এবারের গানে কিশোর কুমার।

শুনছিলাম 1978 ছবি ঘর, এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট গুলজার, কম্পোজার আর ডি বর্মন। এবারের গানে আশা ভোঁসলে।

শুনছিলাম আশা ভোঁসলের গলায় রাত রাত ভর। এই গানটি প্যার কা সাগর, এই ছবির গান, আসাদ ভোপালের লিরিসিস্ট কম্পোজার রবি। ঘড়িতে দেখতে দেখতে 3:27 হয়ে গেল। এবারের গানে এস পি বালাসুব্রমণিয়াম।

শুনছিলাম 1985 ছবি সাগর। এই ছবির গান গাইছিলেন এস পি বালাসুব্রমণিয়াম। লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার আর ডি বর্মন। আপকে লিয়েতে এবারের গানে শান এবং আলকা ইয়াগনিক।

0: শুনছিলাম
1: শান এবং আলকা ইয়াগনিকের ডুয়েটে হালচাল এই ছবির গান, লিরিসিস সামির, কম্পোজার বিদ্যা সাগর। এবারের গানে সুরেশ ওয়াদকর।

শুনছিলাম সুরেশ ওয়াদকরের গলায় সাঁঝে ঢালে গগনে তলে। গানটি 1984 ছবি উৎসবের, লিরিসিস্ট বসন্তদেব, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। 3:44 হয়ে 3 সেকেন্ড শুনছেন আপকে লিয়ে। এবারের গানে চিত্রা ও হরিহরণ।

শুনছিলাম 1993 ছবি রোজা, এই ছবির গান গাইছিলেন চিত্রা এবং হরিহরন, লিরিসিস্ট পি কে মিশ্রা, কম্পোজার এ আর রহমান। এবারের গানে উদিত নারায়ণ।

শুনছিলাম উদিত নারায়ণের গলায় বীরজারা এই ছবির গান। লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার মদন মোহন। আর ঘড়ি যা বলছে আজকের শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। আজকের শেষ গানটি শুনব রেখা ভারদ্বাজের গলায় ইশকিয়া এই ছবির গান। লিরিসিস্ট গুলজার, কম্পোজার বিশাল ভারদ্বাজ।

শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ী, রাগ আহির ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণে শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ী, রাগ আহির ললিত, তবলা সঙ্গতে ছিলেন তিমি রায় চৌধুরী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এবার শুনবেন বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত।

0: প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বাঁশি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত। ঘড়িতে 5টা বেজে গিয়েছে, শুরু হচ্ছে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
0: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 10ই জুলাই, শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আর মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী মানে এই 5 সকালে গল্প শুনতে বসা, তাই না? অবশ্য জানি না বসা বলছি, অনেক হয়তো বিছানায় শুয়ে শুয়ে এই ভোরবেলার শয্যাসুখটা উপভোগ করতে করতেই চিরন্তনীকে সঙ্গে রাখেন। সে আপনি যেভাবেই শুনুন, চিরন্তনীর সঙ্গে থাকুন। সকালবেলা যদি সুন্দর একটা গল্প শোনা যায়, মানে আমাদের তো চিরন্তনীর গল্প সবই মোটিভেশনাল স্টোরি, অনুপ্রেরণামূলক গল্প, সেই গল্পেরা মন ভালো করে দেয়, দিন ভালো করে দেয়, সারাদিনের সব কাজ দারুণ একটা উৎসাহের সঙ্গে করা যায়, তাই না? তাই তো, আর তাই আমরা আসি শুক্র, শনি, রবি

প্রত্যেক সপ্তাহে একসের সাথে এই গল্প নিয়ে, চিরন্তনীকে নিয়ে। প্রত্যেকটা গল্প নিছক গল্প নয়, এটা বলাই বাহুল্য। আর সেই গল্পের পিছনে থাকে একটা কথা, একটা ভাবনা, একটা বার্তা। সেই ভাবনাটাই মনের মধ্যে আলোড়ন তৈরি করে, কিছু মতামত তৈরি করে। আর সেই মতামতের জন্যই অপেক্ষা থাকি গল্প শেষে। 9903653992 এই নম্বরে এসে আপনি মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার মতামত, আপনার ভাবনা, আপনার বক্তব্য জানাবেন। আর আমরা গল্প শোনানোর শেষে সেই কথাগুলো জানব সবাই মিলে। একটা গল্প আমাদের মনের মধ্যে কোন ভাবনার জন্ম দেয় সে কথাই জানি সবাই পরস্পরের কাছে। আর এভাবেই তো আমরা এই চিরন্তনী পরিবারের সদস্য হয়ে উঠেছি, তাই না? গল্প শোনানোর ফাঁকে ফাঁকে একটু গানও শোনাই, কেননা সত্যিই তো গানেও তো গল্প থাকে সুরে ধরা। আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন, চাহিদা, কত রকমভাবে এই কথাটাকে আমরা বলতে পারি। কিন্তু সেই চাহিদা ক্রমাগত যখন বাড়তে থাকে তখন তার কি পরিণতি হয়, এই নিয়েই আজকের গল্প। দুঃখ নয়, দুঃখ নয়, মন খারাপ নয়, আরও কিছু, আরও কিছু নতুন ভাবনা আসে একই বিষয় থেকে, জানবো সে কথা। শুরু করি বরং সুন্দর একটা গান দিয়ে, তারপরে আবার আসবো গল্পে, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনছিলাম দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। সত্যি তো, যে দিনগুলো পেরিয়ে আসে সে দিনগুলোর যেখানে যেখানে সুখের ছোঁয়া থাকে, হয়তো মাঝে মাঝেই মনে হয় ওই দিনগুলো তো রইল না। আর আবার যদি কখনো ওই দিন ফিরে আসে, না ওই দিনের আবেগটা ফিরে আসতে পারে, দিন কি করে ফিরে আসবে? এই যেমন আজ 10ই জুলাই, 10ই জুলাই 2026, এই দিনে আর ফিরে আসে? কিন্তু এই দিনে ঘটে যাওয়া কত কিছু হয়তো অনেক পরে গিয়ে মনে হবে, আহা কি সুখের মুহূর্ত ছিল। আসলে আমাদের আবেগে সব ধরা থাকে, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, আকাঙ্ক্ষা প্রাপ্তি, সবই তো আবেগের এক একটা রূপ। আজকে তাই আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে নানান কিছু তৈরি করে, আর তার পরিণতি হিসেবে আরও কিছু তৈরি হয়। এই নিয়ে আজকের গল্প। এক সাধারণ ঘরের এক সাধারণ ছেলে ছিল অরিন্দম। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই অরিন্দমের জীবন খুবই সাদামাটা ছিল, কিন্তু সে ছিল দারুণ মেধাবী। বাবা তাকে সবসময় বলতেন, যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখো, আর প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বুঝতে শেখো, তাহলেই দেখবে জীবনটা খুব সহজ হয়ে যাবে। আমাদের ছেলেবেলা মানে সেখানে বাড়িতে স্কুলে কত রকমের ছোট্ট ছোট্ট আদর্শের কথা শেখা, উচিতের কথা, ঔচিত্যবোধের কথা শেখা, এই নীতিবাক্যগুলো কোথাও যেন মনের মধ্যে একটা ছবি তৈরি করে রাখে, জীবনের পথের চলার ছবি। যার কাছে যেমনভাবে জীবনটা ধরা পড়ে, সে সেভাবেই জীবনটা আমরা চালাতে চাই, চালাই।

তাতে ভুল থাকে, তাতে কখনো ঠিকও থাকে। আর ওই ভুল থেকে আমরা শিক্ষা নিই, আর ঠিকটাকে বলি আহাহা কি সুখের সেদিনগুলো, তাই না? সবারই কম বেশি প্রায় এরকমই হয়। তো যাই হোক, বড় হওয়ার সঙ্গে সঙ্গে অরিন্দমের মনে জন্ম নিতে লাগলো অসংখ্য আকাঙ্ক্ষা। প্রথমে সে চাইত একটা ভালো সাইকেল, সাইকেল পেল। তারপরে চাইল মোটর বাইক, বাইক পাওয়া গেল। তারপরেই মনে হলো একটা দামি গাড়ি না থাকলে সমাজে ঠিক সম্মান নেই, গাড়িও হলো। এরপর বড় বাড়ির স্বপ্ন, বড় বাড়ি হলো। তারপরে আরও বড় ব্যবসা, আরও বেশি অর্থ, আরও বেশি পরিচিতি। কি মনে হয়, সবই তো প্রাপ্তির খাতায়, তাই না? সব প্রাপ্তির খাতায় জমা পড়ছে, আর সেই প্রাপ্তিতে মন একেবারে সম্পূর্ণ, সুখে পরিপূর্ণ, তাই না? এইখানেই না অদ্ভুত একটা বৈপরীত্য ঘটে। আমরা যা চাই সেইভাবেই আমাদের পা ফেলি, আমাদের পথ চলা, আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাই। অথচ চলতে চলতে জীবন বুঝিয়ে দেয় যা চাইলে, যা করবে বলে ভাবলে তাই তো করলে, কিন্তু প্রাপ্তি ওটা শুধু তোমার হাতে নয়। হয় না, হয় না। কেন হয় না? কি চাই আসলে?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্ণদাস বাবুলের গলায়, চাই আনন্দ চাই প্রেম, একদম এ তো জীবনের একেবারে আমাদের প্রত্যেকের চাহিদা। কিন্তু সেই চাহিদার আগে আমাদের অনেক রকমের কর্ম থাকে, সেই কর্মের আগে আরও কিছু চাহিদা থাকে, তারপর চাহিদা সে অনুযায়ী চলা, এই করতে করতে করতে করতে অদ্ভুত একটা সুন্দর সমীকরণ তৈরি হয়, যেখানে চাওয়া পাওয়া হিসেব পত্তর ইত্যাদি একটা শুরু হয়ে যায়, সময়ের সঙ্গে, বয়সের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে এবং কর্মপ্রবাহের সঙ্গে আমাদের সকলেরই। আজকে বলছি অরিন্দমের গল্প। তো যাই হোক, অরিন্দম তো দিন রাত কাজ করতে লাগলো, যা যা করতে চেয়েছিল সব একটু একটু করে পূরণ হচ্ছে, ধীরে ধীরে সে একজন সফল ব্যবসায়ী। কিন্তু আশ্চর্যের বিষয়, যতই সে সাফল্য অর্জন করছিল তার ভেতরে অশান্তি ততই বাড়ছিল। কিসের অশান্তি? অনেক রাতে ঘুম হতো না, সব সময় ভয় যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি অন্য কেউ তাকে ছাড়িয়ে যায়, যদি তার সম্মান কমে যায়, এই সব আর কি। এবং এই করতে করতে কাজ, অশান্তি, নির্ঘুম রাত সব চলছে। আচ্ছা, যা চেয়েছিল তাই তো করছে, কিন্তু বাকিরা এসে জুড়লো কেন? কোথাও একটা মনে হয় প্রত্যেকটা ইচ্ছের সঙ্গে একটা করে ইচ্ছে পূরণের পাশাপাশি দুঃখ পূরণেরও বিষয় থাকে, কেন যে থাকে কিন্তু থাকে। তো যাই হোক, একদিন তার ছোট্টবেলার বন্ধু সুমন, ও এলো ওর সঙ্গে দেখা করতে, অনেকদিন পর দেখা। সুমন একজন শিক্ষক, ছোট একটা বাড়ি, স্ত্রী সন্তান আর বৃদ্ধা মা, এই নিয়ে তার সেই অর্থে সুখের সংসার। তো সুমন অরিন্দমকে বলল, আচ্ছা তুই তো সব পেয়ে গেছিস, তবু তোকে এত ক্লান্ত আর চিন্তিত কেন দেখাচ্ছে? অরিন্দম দীর্ঘশ্বাস ফেলে বলল যে, জানি না, মনে হয় এখনো অনেক কিছু বাকি, যা আছে তা যথেষ্ট নয়, আমি শুধু এইটুকু চাইনি, আরও চাওয়া আছে আমার। তখন বন্ধু সমান হেসে বলে, তুই কি কখনো ভেবে দেখেছিস তোর চাওয়ার শেষ কোথায়, আর সত্যি সত্যি তুই কি চাস? নিজেকে একবার জিজ্ঞেস করে দেখিস, কি ভেবে শুরু করেছিস আর আজ চলতে চলতে কি ভাবছিস, আর আগামী সময়টাতে কি পেতে চাস, আর একটু ভাব, নিজেকে জিজ্ঞাসা কর, কি চেয়েছিলিস, কি চাইছিস। আমাদের সকলেরই নানান ভাবনা অনুযায়ী চলতে চলতে এরকম কিছু মুহূর্ত আসে, এরকম কিছু সময় কেউ এসে বলে যায় কানে কানে যেন মনের কথাটি, সত্যি সত্যি কি চাই, কি চাইছো, কি চেয়েছিলে, আসে এই সমস্ত প্রশ্নেরা এসে উঁকি দেয়, তাই না? অরিন্দমেরও তেমনই হলো। তো যাই হোক, বন্ধুর এই প্রশ্নটা ওকে কেমন যেন একদম নীরব করে দিল। সত্যি তো, যা চেয়েছিলাম তা তো পেয়েছি, তাহলে আজও আমার চাওয়াটা কেন চলছে? আমি তো পেয়েছি বলে থামতে পারছি না। তাহলে এই তাহলেটাই আসলে যে প্রশ্নগুলো আনে, সেই প্রশ্নের উত্তর থাকে সুরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রূপঙ্কর মনোময় ভট্টাচার্য এবং মনোজ মুরলী নায়ারের গলায় শুনছিলাম প্রাণ চায় চক্ষু না চায়। প্রাণের আর কাজ কি, খালি চাইলেই হলো। তারপর তো এই যে মাথা হাত পা প্রত্যেকের ডিউটি হচ্ছে তার সেই ইচ্ছেটাকে পূরণ করা, আর সেই পূরণ করতে গিয়ে আরও কত যে অপূর্ণতারা এসে পাশাপাশি জড়ো হয়, ওরাই মুশকিল করে। যাই হোক, ফিরি গল্পে। সুমন যখন, মানে অরিন্দমের বন্ধু, যখন বলল তুই কখনো ভেবে দেখেছিস তোর চাওয়া শেষ কোথায়, আর সত্যি সত্যি কী চাস, এই প্রশ্নটাই অরিন্দমকে নীরব করে দিল। আরও একবার যেন ও ভাবতে শুরু করল, সত্যি তো কি চেয়েছি, কি চাই। যাই হোক, কয়েক মাস বাদে হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো, যেটা এর আগে কখনো অরিন্দমের ঘটেনি। হঠাৎ ব্যবসায় বড় রকমের একটা লোকসান, সাংঘাতিক একটা লোকসান হয়ে গেল। শেয়ারের দাম পড়ে গেল, ওর কিছু সম্পত্তি বিক্রি করতে হলো, আর যাদেরকে ও বন্ধু মনে করত তাদের বেশিরভাগ সবাই দূরে সরে গেল। আর সেই সময় পাশে দাঁড়ালো কেবল ওর পরিবার আর বন্ধু সুমন। এরকমই এক সময় যখন অরিন্দম মনে মনে খুব ভেঙে পড়েছে, খুবই একটা শোচনীয় দুরবস্থার মুহূর্ত কোনোক্রমে চলছে, তখন একদিন ও বাবার পুরনো একটা ডায়েরি খুলে দেখল, সেখানে লেখা আছে কোনো একদিন বাবা লিখেছিলেন, আকাঙ্ক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা মানুষকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। যার চাওয়ার শেষ নেই তার দুঃখেরও শেষ নেই। আর এই কটা লাইনই

ওর জীবনের মোড় ঘুরিয়ে দিল অরিন্দমের। ও যেন বুঝতে পারল নতুন করে সে সুখের জন্য নয়, শুধু চাওয়ার পেছনে ছুটছিল, এবং চাওয়ার পেছনে ছুটতে ছুটতে কখন যেন ভুলে গিয়েছে ঠিক কি চাইছে। ছোটাটাই যেন ওর অভ্যাস, ওর আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। কই, সে তো বর্তমানকে উপভোগ করতে পারেনি, যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হতে পারেনি। প্রত্যেকটা অর্জনের পরই নতুন অভাব তৈরি করেছে নিজের মনে, এও এক ধরনের অভাব বোধ, এও এক ধরনের দুঃখের প্রস্তুতি, আর এও এক ধরনের নিরন্তর অভ্যাস, যা কখনো কখনো আমাদেরকে বোধহয় অন্ধ করে দেয়। ছোটাটাই, প্রত্যেক দিনের চলাটাই, প্রতিটি দিন কাটানোটাই কেমন একটা নিয়মিত একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা করতে হবে। আচ্ছা, কেন করছি, কেন ছুটছি, কজন ভাবি। ছুটতে ছুটতে ছোটাটার মধ্যে আমরা যেন জড়িয়ে যাই, তখন সারা জীবন মনে হয় ট্র্যাকে ছুটতে হবে, ডেস্টিনেশন পয়েন্ট ও দূরে সরে যাচ্ছে, আরো আরো দূরে, আর আমরা ছুটছি ছুটছি।